উন্নয়ন উন্নততর এক প্রযুক্তির জন্ম দিয়েছে। আর শুধু তাই নয়, সেখান থেকে আরও কত কি প্রাপ্তি, এক গভীর জীবন দর্শন সব কিছু এসেছে এই বন্ধুত্ব বোধ থেকে। আজ সেই বন্ধুত্ব দিবস, সকলে বন্ধু হয়ে উঠুন, সকলে বন্ধু পান। চলে আসি গল্পে। একবার মানে বলছিলাম না যে ডক্টর পিল্লাই অনেকবার করে স্মরণ করেছেন ডক্টর কালামের কথা, যে কত কিছু শেখার আছে ওনার থেকে। একবার একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ডক্টর কালামের জন্য বিশেষ আসনের ব্যবস্থা করা হয়েছে, স্বাভাবিক। কিন্তু তিনি সেখানে বসতে অস্বীকার করে তার সহকর্মীদের পাশে গিয়ে বসলেন। ডক্টর পিল্লাই অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন, স্যার আপনি এখানে বসছেন না কেন? তখন তিনি উত্তর দিয়েছিলেন, দেখো আমি একা কিছুই করতে পারতাম না, আমার দলই আমার শক্তি। আর এই একটি বাক্য যেন তার সমগ্র জীবন দর্শনের প্রতিচ্ছবি, দলই আমার শক্তি। আমরা যখন ভাবি কখনো একা হয়ে গেছি, কখনো যেন কিছু পারছি না, পাচ্ছি না, হারিয়ে ফেলছি, তখন যদি মনে করি সেই শৈশবের দিনগুলো, সেই যে বন্ধুরা স্কুল কলেজ ইউনিভার্সিটি যেভাবেই হোক না কেন বন্ধু তো কিছু কম পাইনি, সেই বন্ধুত্ব বোধ, সেই বন্ধুরা, সবাইকে নিজের মনে করলেই দারুণ এক শক্তি, তাই না? যাই হোক, এখানে আজ এই বন্ধুত্ব দিবসে যে গল্পের কথা বলছি, সময়ের সঙ্গে সঙ্গে ডক্টর কালাম আর ডক্টর পিল্লাইয়ের বন্ধুত্ব আরও গভীর হয়ে উঠল। একসঙ্গে তারা বহু স্বপ্ন দেখেছেন, বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন এবং বহু সাফল্যেরও সাক্ষী হয়েছেন। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে ছিল তাঁদের পারস্পরিক শ্রদ্ধাবোধ। 2015 সালে যখন ডক্টর কালামের আকস্মিক প্রয়াণের খবর সারা দেশকে স্তব্ধ করে দিয়েছিল, তখন তার সহকর্মী আর বন্ধুদের মতো ডক্টর পিল্লাইও গভীরভাবে শোকাহত হয়েছিলেন। এবং ডক্টর কালামের চলে যাওয়াটা অবিশ্বাস্য প্রায়। ওইভাবে কথা বলতে বলতে, স্বপ্নের কথা জানাতে জানাতে, বন্ধুত্বের কথা জানাতে জানাতে তিনি হঠাৎ চলে যান। আসলে তো চলে যাননি, রয়ে গিয়েছেন। রয়ে গিয়েছেন বলেই তো বন্ধুত্বের কথায়, তার জীবন দর্শনের কথায়, তার স্বপ্নের কথায়, তার গভীর জীবন বোধের কথা বারে বারে আমাদের কাছে ফিরে ফিরে আসবে। কত কথায়, কত অনুষ্ঠানে, কত প্রসঙ্গে, তাই না? এই তো থেকে যাওয়া। আর তাই যখন বিভিন্ন সময়ে তিনি বলেছেন ডক্টর পিল্লাই যে না, ডক্টর কালাম শুধু একজন বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন একজন শিক্ষক, একজন পথপ্রদর্শক এবং একজন মহান মানুষ। আজও তাঁদের বন্ধুত্ব আমাদের শেখায় যে বিজ্ঞানের জগতে প্রতিযোগিতার চেয়েও বড় হলো সহযোগিতা। একটা দেশের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে প্রয়োজন একে অপরের প্রতি বিশ্বাস, সম্মান এবং নিরলস পরিশ্রম। ডক্টর রবিজা আব্দুল কালাম এবং ডক্টর শিবথান পিল্লাইয়ের এই সম্পর্ক আমাদের মনে করিয়ে দেয় যে বন্ধুত্ব শুধু একই পথে হাঁটার নাম নয়, বরং একই স্বপ্নকে নিজের করে নেওয়ার নাম। আর বিজ্ঞান তখনই মহৎ হয়ে ওঠে যখন তার সঙ্গে যুক্ত হয় মানবিকতা, বিনয় এবং দলগত চেতনা। আর তাই তাঁদের গল্প শুধুমাত্র দুজন বিজ্ঞানীর গল্প নয়, এটা একটা দেশের স্বপ্ন, একটা বন্ধুত্বের ইতিহাস এবং আগামী প্রজন্মের জন্য এক অমূল্য প্রেরণার উৎস। আজ ডক্টর এপিজে আব্দুল কালাম এবং ডক্টর শিবথান পিল্লাইয়ের বন্ধুত্বের গল্প আর তার ছোট্ট একটু রূপ আজ আমরা চিরন্তনীতে পেলাম। এমন অনেক গল্প হয়তো
অন্য

কোনো সময় আবারও শোনানো যাবে। তবু এবার তো আপনাদের পালা, তাই আজকের গল্পটা আপনাদের কেমন লেগেছে জানাবেন আপনাদের মতামত হোয়াটসঅ্যাপে আর মেসেজে। আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় রয়েছি 9903653992 এই নম্বরে। ছোট্ট একটা গান, বন্ধু হয়ে ওঠার, বন্ধু পাওয়ার, বন্ধু।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম বন্ধু হাত বাড়াও, ইস্টার্ন ব্লুজের গান। বন্ধুকে হাত বাড়াতেই হবে, নইলে সে বন্ধু কিসের? আর হাত বাড়িয়েছেন আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে। শুরু করি, প্রথমেই চলে যাই মেসেজে। শ্রবণ সাথী ইন্দ্রাণী, সুপ্রভাত। ভোরের আলোর মতো ভালো লাগে চিরন্তনীর গল্প গান, আরও ভালো লাগে সবার জীবনে শাশ্বত বাণীর অবদান। বাহ, লিখেছেন উত্তরবাউলি থেকে সুভাষ চক্রবর্তী, আমাদের নিয়মিত বন্ধু। সুপ্রভাত আপনাকে। এরপর লিখছেন, গুড মর্নিং ইন্দ্রাণীদি, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ ফ্রেন্ডশিপ ডে বাই ইউর সুইট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসোনা। গুড মর্নিং লিখেছেন। এরপরে অনেক এসেছে, আমি তাই আলাদা করে অনেক কথা বলছি না, একদম আপনাদের কথাই চলুক। রোদ্দুর মাখা ক্যানভাসে মেঘের আজ বন্দি, রোদ্দুর আজ মেঘের সাথে হলো বুঝি আজ সন্ধি, তাই রোদ্দুর আর মেঘের সাথে হলো সন্ধি। পাখিরা আজ উঠলো ডেকে ভোরের বাতায়নে, আবির রাঙা মেঘ করেছে হৃদয় আনমনে। বাহ।

লিখেছেন বেলঘরিয়া থেকে পায়েল ব্যানার্জি। ছন্দে ছন্দে সুন্দর করে লিখেছেন গুড মর্নিং পায়েলকে। এরপরে লিখছেন গুড মর্নিং ইন্দ্রাণী, ইন্দ্রাণী ম্যাম আজ 2nd August, বাবা এই ম্যাম ট্যাম শুনলে না কারণটা ভারী ভারী লাগে। আজ 2nd August সিস্টার্স ডে, আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র। গল্প আর গানের উপস্থাপনা মন ভরে যাচ্ছে। এবার 2 লাইন খোলা চিঠি। খুঁটি পুজো হলো সারা, রথযাত্রা তিথি ডোরে, মেয়ে আসবে বাপের বাড়ি 3টি দিনের তরে। প্যান্ডেল লাইট ঠাকুর বানিয়ে দিতে হবে, সেদিন আর নয় কো দূরে, খুশির হবে সবে। আজ আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিনে প্রণাম। একদম এরকম কতজন মানুষ। তবে জানেন একটা খুব ইচ্ছে আছে, দেখি আজকে তো বন্ধুত্ব দিবসে অন্যভাবে চিরন্তনী সাজিয়েছি, এরপরে এই স্বাধীনতার মাস তো আগস্ট মাস, আমরা চেষ্টা করব, আমি তো চেষ্টা করব যে কয়েকজন স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে যদি তাদের জীবনের কথা, তাদের গল্প, জীবনের গল্প যদি আমরা একটু জানতে পারি চিরন্তনীতে। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ, গুড মর্নিং। আর এরপরে লিখছেন গুড মর্নিং ইন্দ্রাণীদি, নির্মল কি বোঝা পড়া না থাকলে, ও বোঝা হয়ে গেছে, নির্মল বোঝা পড়া না থাকলে বন্ধু হয় না, তাই একদম ঠিক বলেছেন, মানে আনকন্ডিশনাল লাভ। আমি হাত বাড়িয়ে দিলাম, বাহ, লিখেছেন মধ্যমগ্রাম থেকে ভুলু সাহা। বেশ, আপনারা হাত বাড়িয়েছেন বলেই তো চিরন্তনী শুক্র শনি রবি এত সুন্দর করে উপস্থাপিত হচ্ছে, তাই না? আপনারাই আমাদের প্রেরণা। আচ্ছা বেশ, এবারে চলে যাই একটু হোয়াটসঅ্যাপে। ওরে পাস, 5:47 শুরু করে দিই হোয়াটসঅ্যাপে পড়তে। আর বলি, যারা যারা লিখতে চান, জানাতে চান মনের কথা, মতামত, চটপট করে পাঠিয়ে দেবেন, হ্যাঁ খুব তাড়াতাড়ি। আচ্ছা এবার শুরু করি। সুপ্রভাত, সপ্তাহের শেষ চিরন্তনী শুনতে বসলাম, গল্পের থেকে অনেক কিছু শিখতে আসলাম। সৌভিক ঢাকুরিয়া থেকে, ছোট্ট করে লেখে একদম যেন মূল কথাটি বলে দেয়, অনেক ধন্যবাদ, শুভ সকাল। আচ্ছা এবার লিখছেন কে, শুভ সকাল দিদিভাই, সাথে আছি নতুন গল্প শুনব বলে, সময় মতো ক্ষীরের পুতুল শুনেছি, শুনতে চাই। আচ্ছা ক্ষীরের পুতুল শুনতে চাই, বেশ। শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকরাইল হাওড়া থেকে, নিশ্চয়ই শোনাবো। তবে আগস্ট মাসে একটু বিপ্লবীদের কথা আমরা জানবো, আর একবার করে মনে করব, কেমন? আচ্ছা সুপ্রভাত দিদিভাই, স্বাধীনতার মাস মানেই শরীর সে হরণ দিয়ে যায়, স্বাধীনতার মাস মানেই নিজের মধ্যে থাকা বিপ্লবী সত্তা প্রতিবাদী হয়ে ওঠা। আমাদের এই প্রতিবাদী সত্তা জারি থাকুক প্রত্যহ প্রতিটি মুহূর্তে। আজই এ প্রভাতে দুই মহান ব্যক্তিদের বন্ধুত্বের কথা হৃদয় ছুঁয়ে শান্ত কমল হয়ে গেল মন। দুই মহামানব আমাদের দৈনন্দিন জীবনে পথ চলার, সঠিক পথ চলার পথের পথিক। অর্জুন সিং হাওড়া আমতা রামচন্দ্রপুর থেকে লিখেছেন, বেশ অনেক ধন্যবাদ, সুপ্রভাত আপনাকেও। সুপ্রভাত ইন্দ্রাণীদি, বেশ অন্যরকম গল্প শুনলাম, চিরন্তনী শুনে এগিয়ে চলার প্রেরণা পাই, সুন্দর উপস্থাপনা। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে, সুপ্রভাত। সত্যি তাই, এই প্রেরণা আপনাদের কাছ থেকেও আমরা পাই, তাই পারস্পরিক বন্ধুত্ব এভাবেই চলছে, চলুক, কেমন? সুপ্রভাত দিদি ভাই, আজকে বন্ধুত্ব দিবস, আমার জীবনে প্রথম পাওয়া বন্ধুটির কথা আজ আমি বলবো। হয়তো ঠিক করে হাঁটতে পারতাম না, কথা বলতে পারতাম না, সেই তখন থেকেই আমার একজন বন্ধু আছে, বা আজও আমার বন্ধু। আমি যে আজকে মেসেজটি করতে পারছি সেটির কারণও সেই বন্ধু, সে আর কেউ নয়, সে আমার দিদিমা। ছোটোবেলায় সেই ছিল আমার খেলার একমাত্র সাথী, আজ অনেক বন্ধু হয়েছে ঠিকই, কিন্তু এখনও তার মতো বন্ধু আমি পাইনি, বা জানি না হয়তো পাবো না এই জীবনে। সে আমার জীবনে মা যশোদার ভূমিকা পালন করেছেন, এখন তার 80+ আর আমি 26, জানি না আর কতদিন থাকবে আমাদের বন্ধুত্ব। তবে জীবনে এরকম একজন বন্ধু পেয়ে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি, চাই এরকম বন্ধু যেন সবার থাকে। বামনগাছি থেকে হীরক ভট্টাচার্য লিখেছেন, কি অসম্ভব ভিতরে ছুঁয়ে গেল আপনার লেখাটা, একদম আপনাদের বন্ধুত্ব অনেক দিন চলুক। আর থাকবে না কেন, নিশ্চয়ই থাকবে, থেকে যায়। আজকে যেমন ডক্টর কালামের গল্প বলছিলাম, জীবনের গল্প, উনি কি হারিয়ে গিয়েছেন, তাহলে আজকে বলতাম ওনার গল্প, এমন

রয়ে যান প্রত্যেকে। ওই বন্ধুত্বের স্বাদ আমরা সারা জীবন ধরে পাই নানান বন্ধুর কাছ থেকে, সে সমবয়সী বা অসমবয়সী যাই হোক। বেশ, এরপরে কি লিখছেন? লিখছেন অরিজিৎ দাস অধিকারী, সেঞ্জ্যোতি, বিবেকনগর, তেমাথানিস এবং পশ্চিম মেদিনীপুর থেকে। আগস্টের প্রথম রবিবার বন্ধুত্ব দিবসের প্রাতে আছি আজও বেঁধে বেঁধে চিরন্তনীর সাথে। সুধাকণ্ঠীর সুধা দিয়ে অপূর্ব নিবেদন, নিবেদনের নতুনত্বে হয়েছে আপনজন, মিসালম্যানের বন্ধুত্বে জাগরণের সাজ, অসাধারণ সেই গল্প শুনছি চিরন্তনীর মাঝ। লেগে থাকলে হব সফল প্রমাণ চিরন্তনী, এমন নিবেদনে মোরা ভীষণ ভীষণ ঋণী। নিষ্ঠা নিয়ে করলে চেষ্টা সাফল্য সদাই থাকে, বন্ধুত্বের বন্ধনে জীবন সাফল্যের রথে। জীবনে সঠিক বন্ধু সফল জীবনের প্রমাণ, হাতে হাত রাখলেই ঘটে উত্তোলনের গান। কৃষ্ণ সুধামার কথায় একে অন্যের পাশে, সঠিক বন্ধু জুটলে আনন্দে জীবন ভাসে, চেষ্টা তেষ্টা এবং নিষ্ঠায় হৃদয় দিলে দোলা, সফল হওয়ার রাস্তা দেখি আছে সদাই খোলা। ইথার সাথী বন্ধুজনে জানাই প্রীতি প্রণাম, বিশেষ দিনে ইন্দ্রাণী তোমায় জানাই সালাম, সুপ্রভাত আপনাকেও সালাম, সুন্দর করে ছন্দে বেঁধে রাখার জন্য ওই বন্ধুত্ব দিবসে বন্ধুত্বের বোধকে। নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে লিখছেন, গুড মর্নিং ইন্দ্রাণীদি, আপনাকেও গুড মর্নিং। আজ রবিবারের চিরন্তনীতে শুনছি গান ও নতুন গল্প, বন্ধুত্ব দিবস বন্ধু জীবনে খুব প্রয়োজন, কারণ যে কথা বাড়ির কাউকে বলা যায় না তা বন্ধুকে বলা যায়। কিছু দরকার হলে বন্ধুর কাছে পরামর্শ করে সমাধান করা যায়। এই গল্পটা জানা ছিল না, সত্যিই জেনে খুব ভালো লাগলো, দুই বিজ্ঞানীর গল্প। অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের বোন ইন্দ্রাণী, ভোর 4:18 ঝিরঝির বর্ষা হচ্ছে, তোমাকে মনে পড়ছে, আজ বেরোতে পারিনি বিছানায়, প্রাণায়াম করছি, আর বন্ধুত্ব দিবসে কালাম সাহেবকে সালাম এবং পিল্লাইকে নমস্কার জানাই, সেই সঙ্গে মনে পড়ছে ডক্টর মেঘনাথ সাহাকে। যাই হোক, এইসব মানুষের কথা আমাদের চিরস্মরণীয়, বাকিটুকু তোমার কাছে শুনব। ইতি নিরঞ্জন সাউ, বিশপুর, হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা। কি সুন্দর করে লিখেছেন, আমার না এটা লিখতে পড়তে পড়তে মনে হচ্ছে আমরা একটা সময় FM এর শুরুতে আমরা পোস্ট কার্ড পেতাম, চিঠি পেতাম, ঠিক সেইভাবে ইতি, ইতি মানেই হচ্ছে চিঠির কথা। খুব সুন্দর, অনেক ধন্যবাদ। জয় জগন্নাথ ম্যাডামের স্যার, আচ্ছা ম্যাডাম স্যার, আজ থেকে 100 বছর আগে আমাদের সব স্বাধীনতা দেবার জন্য নিজের জীবন দিয়েছেন ইংরেজদের সঙ্গে, তাদের কথা বলুন। একদম অবশ্যই বললাম সে কথা, এবং সঙ্গে দেশাত্মবোধক গান, খুব ভালো লাগবে। বেশ, আপনি খুব ভালো থাকবেন, নমস্কার, অনিতা সোমনাথ মল্লিক। আচ্ছা বেশ, অনেক ধন্যবাদ আপনাকে, আর অবশ্যই শোনাবো বিপ্লবীদের কথা, নিশ্চয়ই শোনাবো আমরা। এবার লিখছেন কে, নমস্কার সুপ্রভা দিদি ভাই, আজকের এই বন্ধুত্ব দিবসে তোমার বন্ধুত্বের গল্প সত্যি শুনতে খুব ভালো লাগছে। আমি আবার অনেকদিন পর তোমার কাছে মেসেজ করলাম, তুমি আমার বন্ধুত্ব করে নেবে তো বন্ধু? নিশ্চয়ই, আমি তোমার সেই পুরনো বন্ধু নদিয়ার করিমপুরের বাঁশবেড়িয়া গ্রামের রাজুদাস বৈরাগ্য। নমস্কার সুপ্রভাত, খুব ভালো থাকুন, এবং এই বন্ধুত্বের প্রকাশ বৃহস্পতি, শুক্র, শনি, রবি, তিন দিনই আমাদের সঙ্গে এই চিরন্তনীতে প্রকাশ হোক। বিশ্বনাথ মণ্ডল লিখছেন চখড়হরিয়া, বাগানপাড়া, ইসলামপুর, মুর্শিদাবাদ থেকে। আজ চিরন্তনী বন্ধুত্ব দিবসে ইন্দ্রাণীর সুন্দর উপস্থাপনায় শুনছে বিজ্ঞানী ডক্টর APJ আব্দুল কালাম ও সিদ্ধান্ত পিল্লাইয়ের সুদৃঢ় বন্ধুত্বের কথা। APJ আব্দুল কালামের সেই মহান বাণী, স্বপ্ন সেটা নয় যেটা আমাদের আমরা ঘুমিয়ে দেখি, স্বপ্ন সেটাই যা আমাদের ঘুমোতে দেয় না। দুই বিজ্ঞানীর দৃঢ় বন্ধুত্ব বহু প্রযুক্তি সেরা বিজ্ঞানের আবিষ্কারে সফলতা এনে দিয়েছিল। আজ এই বন্ধুত্বের কথার পাশাপাশি সুন্দর সুন্দর গানের মূর্ছনা অনুষ্ঠানটিকে অনন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। শুভেচ্ছা সহ বিশ্বনাথ মণ্ডল, চখড়করিয়া, বাগানপাড়া, ইসলামপুর, মুর্শিদাবাদ। আর এরপরে লিখছেন, সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদি ভাই, তপতিদি, হিন্দমোটর, আজ বন্ধুত্ব দিবস, সব বন্ধুকে শুভেচ্ছা জানাই। দুই বন্ধুর গল্প শুনছি দিদি ভাই সুধাকণ্ঠে, মন ভরে গেল, বিজ্ঞানী APJ আব্দুল কালাম এবং পিল্লাইকে শ্রদ্ধা জানাই। আচ্ছা বেশ বেশ বেশ, সুপ্রভাত আপনাকেও,
অনেক ধন্যবাদ। এবার লিখছেন, আচ্ছা সময় কমে এসেছে, স্পিড বেড়ে গিয়েছে। প্রিয় চিরন্তনী, রবিবারে চিরন্তনী অনুষ্ঠান শুনছি, গানে গল্পে আজকের আব্দুল কালামের কথা, একটি অনুপ্রেরণামূলক অনুষ্ঠান যা আগামী প্রজন্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাগনান হাওড়া।

থেকে মানসী সামন্ত, সুপ্রভাত। সুপ্রভাত আপনাকেও। সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, বন্ধুত্ব দিবসে ভবিষ্যৎ দ্রষ্টা ডক্টর কালাম, বন্ধু প্রতিম ডক্টর পিল্লাইয়ে দূরদর্শিতা এবং একাত্মবোধ, আজকের বিজ্ঞান নির্ভর বিভিন্ন প্রযুক্তি আমাদের কত উন্নত করেছে ভাবলে অবাক হতে হয় বইকে। বর্তমানে জেনারেশন জেডের প্রজন্মের কাছেও ডক্টর কালামের অবদান সত্যি এক বিস্ময়। মধ্যমগ্রাম থেকে সাধন ঘোষ, আপনাকেও জানাই সুপ্রভাত, ধন্যবাদ। কমল ইন্দু দাস বাঘাযতীন পার্ক থেকে লিখেছেন, খুব ভালো লাগলো বন্ধুত্ব দিবসে সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ আপনাকে। আলপনা মণ্ডল লিখেছেন কলংপাড় আসাম থেকে, আজকে চিরন্তনী সত্যি অনেক প্রেরণাদায়ক, বন্ধুত্ব দিবসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সুপ্রভাত আপনাকেও সুপ্রভাত জানাই। লিখেছেন উত্তম বেড়া বুড়ুল থেকে, শুভ সকাল বন্ধুত্ব দিবসে চিরন্তনী, গান ও গল্পে মন ছুঁয়ে গেল, আপনাকেও সুপ্রভাত, ধন্যবাদ।

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:28, বাংলাদেশের সময় সকাল 6:32। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

এখন একটি ঘোষণা। আজ পশ্চিমবঙ্গ ও তার উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবী বন্ধুদের জন্য আবহাওয়াজনিত কোনো বিশেষ সতর্কবার্তা নেই। ঘোষণাটি এখানেই শেষ হলো।

আকাশবাণী মৈত্রী সুচিন্তন। আজ শুনবেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের রচনা থেকে পাঠ।

0: 70-75 বছর আগে বাংলার যে চেহারা আমার চোখে পড়েছে, আজ তার অনেক পরিবর্তন হয়েছে। তখন বাঙালির ছিল গোলাভরা ধান, দেহজোড়া স্বাস্থ্য, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, কামার কুমার ধোপা নাপিত সব ছিল বাঙালি। জাতিগত বৃত্তি মেনে তারা সুখে না হলেও স্বচ্ছন্দে দিন কাটাত। গ্রামে গ্রামে ছোটখাটো মুদির দোকান ছিল তিলি সম্প্রদায়ের একচেটিয়া। একেবারে আলাদা মনিহারি দোকানেরও সৃষ্টি তখন হয়নি। সত্যি কথা বলতে কি, তখন লোকের এত মনিহারি জিনিসের দরকারও হতো না। লোকের আয় ছিল কম, ব্যয়ও ছিল কম। অল্প আয় নিয়েই তখনকার লোকেরা ছোট বড় সবাই 12 মাসে 13 পর্ব করত। দিনের যে কোনো সময় অতিথি অভ্যাগত আসুক না কেন, অপরিচিত লোকের বাড়িতেও 2-4টে ডাল ভাত মিলত। ছোট বড় সবাই ভিক্ষুককে 2 মুঠো চাল অন্তত দিত, খালি হাতে তাদের ফিরিয়ে দিত না। সারাদিন নিজের নিজের কাজকর্ম করে সন্ধ্যাবেলা তারা কেউ কেউ তাদের সংসারের ছোট ছোট দরকারি কাজগুলো করত, কেউ বা বসে দড়ি পাকাত, কেউ বা বৃষ্টির দিনে কাজে লাগতে পারে বলে গোলপাতার টোকা অর্থাৎ একেবারে ভারতীয় ছাতা বানাত, কেউ কেউ আবার সুতা কাটতে আরম্ভ করত। এগুলি ঠিক কাজ হিসেবে করা হতো না, এগুলি অবসর কাটানোর উপায় ছিল। যারা বুড়ো তারা হয়তো রামায়ণ মহাভারত পড়ত কিংবা গান বাজনা করত। গ্রামে গ্রামে বারোয়ারি উৎসব ছিল কত, যাত্রা, কথকতা, পাঁচালী, রামায়ণ, কবি, জারি এইসব গান তখন গ্রামে গ্রামে হতো। খোলা জায়গায় এইসব গান হতো, আশেপাশের গ্রাম থেকে অনেক লোক এসে এগুলো শুনত। যারা শুনত তারা এগুলো সত্যি সত্যি বিশ্বাস করত এবং দরকার মতো এইগুলোর সঙ্গে মানিয়ে নিজেদের জীবন চালাত। বিপদে আপদে একজনকে আরেকজন সান্ত্বনা দিত, সহানুভূতি দিয়ে, উপদেশ দিয়ে, কায়িক পরিশ্রম দিয়ে লোকে অন্যকে বিপদ থেকে বাঁচাতে চেষ্টা করত। জীবনে তাদের বিলাস ছিল না, কিন্তু সৌন্দর্য ছিল। প্রাচুর্য না থাকলেও অভাব ছিল না। ধর্ম নিয়ে বিরোধ করত না। বাইরে অনেক রকম তফাত থাকলেও তারা কেউ কাকেও হিংসা করত না। কিন্তু আজকের দিনে অবস্থা গেছে একদম বদলে। আজ যদি পিছনের দিকে ফিরে তাকাই তবে বেশ বুঝতে পারি তফাত কতটা হয়েছে। নিজের চোখে না দেখলে কেউ বুঝতে পারবে না এই পরিবর্তন সত্যি সত্যি কতটা। পেটে ভাত নেই, পরনে ছেঁড়া কাপড়, চোখে নিরাশা নিয়ে হাজার হাজার ছেলে কলকাতা শহরের একদিক থেকে আরেক দিক হা চাকরি হা চাকরি করে ঘুরে বেড়াচ্ছে। এ দেখলে কার না দুঃখ হয়। ভাগ্য বলে 2-4 জন যারা চাকরি পেয়েছেন বা ব্যবসায় নাম করেছেন তাদের সংখ্যা এত কম যে আমার মনে হয় সে কয়টাকে বাদ দিয়েই দেশের অবস্থা আলোচনা করা ভালো। পাড়াগাঁয়ের অবস্থা আরও ভয়ানক। বৃত্তিজীবী যারা ছিল তারা আজ নিজের নিজের পৈতৃক ব্যবসা ছেড়ে ধুঁকছে। 40 বছর হল জীবনযুদ্ধে আমার দেশবাসীর এই পরাজয়ের কথা আমি বলে আসছি। যদি কোনো দিন আমার এই রূঢ় কথায় কারো দৃষ্টি ফেরে তবেই সার্থক হবে আমার এই সমস্ত সাধনা। শেষ বয়সের শিশির কথায় আমার দেশবাসীর কাছে এই আমার একমাত্র আবেদন।
1: সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন

প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ বাঁশি পরিবেশন করবেন গোপাল রায়। প্রথমে রাগ ভৈরব এবং তারপর লাচারি টোড়ি।

0: প্রথম আলো অনুষ্ঠানে বাঁশিতে শুনলেন রাগ ভৈরব এবং লাচারি টোড়ি, শিল্পী শ্রীগোপাল রায়। সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, কেন্দ্র রাজ্য সরকারগুলিকে করের অংশ হিসাবে 1,09,000 কোটি টাকারও বেশি অতিরিক্ত কিস্তি প্রদান করেছে। পশ্চিমবঙ্গ পাচ্ছে 7,866 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত অভিযানের সূচনা করবেন। এই অভিযান চলবে 100 সপ্তাহব্যাপী। চলতি বর্ষায় দেশের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতি মোকাবিলায় 2,117 কোটি টাকা অগ্রিম সহায়তার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা নিট পিজি 2026-এর প্রস্তুতি পর্যালোচনা করতে গতকাল এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। 13টি সোনাসহ 39টি পদক জয় করে ভারত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদক তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্র সরকার রাজ্য সরকারগুলিকে করের অংশ হিসাবে 1,09,019 কোটি টাকা অতিরিক্ত কিস্তি হিসাবে প্রদান করেছে। এটি 10ই আগস্ট যে কিস্তি পাওয়ার কথা ছিল তার অতিরিক্ত হিসাবে দেয়া হবে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে ওই অতিরিক্ত কিস্তি প্রদানের উদ্দেশ্য হল রাজ্যগুলিকে মূলধনী ও উন্নয়নমূলক ব্যয় বৃদ্ধি করার জন্য আরও সুযোগ করে দেওয়া। মন্ত্রক প্রকাশিত রাজ্যভিত্তিক হিসাব অনুযায়ী উত্তরপ্রদেশ সবচেয়ে বেশি অর্থাৎ 19,208 কোটি টাকা পেয়েছে। এরপর রয়েছে বিহার 10,845 কোটি টাকা ও মধ্যপ্রদেশ 8,010 কোটি টাকা। পশ্চিমবঙ্গ পেয়েছে 7,866 কোটি টাকা। মহারাষ্ট্র পেয়েছে 7,022 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করবেন। এর মধ্য দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে 100 সপ্তাহব্যাপী দেশজুড়ে জন অংশীদারিত্ব অভিযানের সূচনা হবে। সারা দেশের 10,000-এরও বেশি এলাকা থেকে যুবক যুবতীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। মাই ভারত স্বেচ্ছাসেবক, মাই ভারত জাতীয় সেবা প্রকল্পে স্বেচ্ছাসেবক, যুব ক্লাব, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, এনজিও শিল্প সংগঠনগুলোর যুব শাখা এবং 125টিরও বেশি সহযোগী আধ্যাত্মিক সংগঠন ভার্চুয়ালি এই কর্মসূচিতে যোগ দেবে। এই অভিযানের আওতায় মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি ও জন অংশীদারিত্বকে উৎসাহিত করার লক্ষ্যে প্রতি রবিবার দেশজুড়ে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হবে। এই কার্যক্রমগুলির মধ্যে থাকবে ক্রীড়া প্রতিযোগিতা, ওয়াকাথন, ধ্যান পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান, সচেতনতা অভিযান, পথনাটক, আলোচনা সভা প্রভৃতি। চলতি বর্ষায় দেশের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতি মোকাবিলায় 2,117 কোটি 85 লক্ষ টাকা অগ্রিম সহায়তার অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল বা SDRF-এর কেন্দ্রীয় অংশ থেকে এই টাকা দেয়া হচ্ছে। এর মধ্যে গুজরাট, ওড়িশা এবং মহারাষ্ট্র এই 3 রাজ্য পাচ্ছে 500 কোটি টাকা করে। অসমের জন্য মঞ্জুর করা হয়েছে 379 কোটি 35 লক্ষ টাকা। হিমাচল প্রদেশ পাচ্ছে 193 কোটি 95 লক্ষ টাকা। অরুণাচল প্রদেশের জন্য রাখা হয়েছে 44 কোটি 55 লক্ষ টাকা। উল্লেখ্য, হিমাচল প্রদেশ, ওড়িশা ও নাগাল্যান্ড চলতি 2026-27 আর্থিক বছরের প্রথম কিস্তির টাকা আগেই পেয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, বর্ষা শুরুর পর থেকেই রাজ্যগুলির সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখা হচ্ছে। উপদ্রুত এলাকাগুলিতে ইতিমধ্যেই নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী NDRF-এর একাধিক টিম। মহারাষ্ট্রে অবিরাম বর্ষণের ফলে নদী, নালা ও হ্রদের জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকার বাড়িঘর জলমগ্ন হয়ে পড়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জলগাঁও। এই জেলায় ভারী বর্ষণের ফলে এ পর্যন্ত 4 জন প্রাণ হারিয়েছেন। প্লাবনে প্রায় 4,000 মুরগি ও 50টি গবাদি পশুও মারা গেছে। চন্দ্রপুর জেলায় ওয়ার্ধা ও ওয়াইনগঙ্গা নদীর জল বেড়ে যাওয়ায় চন্দ্রপুর শহরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসন বেশ কয়েকটি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে দিয়েছে। এদিকে গতকাল বিকেলে গড়চিরলি জেলার কুরখেদা তালুকায় খেদেগাঁওয়ের কাছে সতী নদীতে স্নান করতে নেমে 3 কিশোর জলে ডুবে মারা গেছে। কেরালামে অবিরাম ভারী বৃষ্টির ফলে রাজ্যজুড়ে ভূমিধস ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল কোট্টায়াম, ইদুক্কি, মালাপ্পুরম জেলায় বৃষ্টিজনিত কারণে 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরও 6 জন নিখোঁজ। আমাদের প্রতিনিধি জানিয়েছেন, আবহাওয়া দপ্তর গতকাল কেরালামের 9টি জেলায় লাল সতর্কতা এবং 5টি জেলায় কমলা সতর্কতা জারি করেছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে খোলা 65টি ত্রাণ শিবিরে 1,400 জনেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ কর্ণাটক, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, রাজস্থান, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া

2 থেকে 3 দিন দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, বিহার, পূর্ব উত্তরপ্রদেশ, গুজরাট, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ফর পোস্ট গ্রাজুয়েট 2026-এর প্রস্তুতি পর্যালোচনা করেছেন। পরীক্ষাটি যাতে সুষ্ঠু, নিরাপদ, স্বচ্ছ এবং প্রযুক্তি নির্ভরভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করাই ছিল এর উদ্দেশ্য। নিট পিজি চলতি মাসের 30 তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক চলাকালীন মন্ত্রী ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেস NBEMS, প্রযুক্তি সহযোগী সংস্থা এবং পরীক্ষা পরিচালনার সঙ্গে যুক্ত অন্যান্য অংশীজনদের সঙ্গে প্রস্তুতির বিষয়টি খতিয়ে দেখেন। কম্বাইন্ড মেডিকেল সার্ভিসেস এক্সামিনেশন 2026-এ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সুবিধার্থে মেট্রো রেল কর্তৃপক্ষ আজ ব্লু ও গ্রিন লাইনে সকাল 7টা থেকে পরিষেবা চালু করবে। সকাল 9টা পর্যন্ত উভয় লাইনেই 30 মিনিট ব্যবধানে মেট্রো পরিষেবা পাওয়া যাবে। এরপর উভয় লাইনেই রবিবারের স্বাভাবিক সময়সূচি অনুযায়ী পরিষেবা চালু থাকবে। এদিকে রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় হুগলি সেতু আজ সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত বন্ধ রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রায় 6 বছরের বিরতির পর হিমাচল প্রদেশের কিন্নর জেলার শিবকিলা দিয়ে ভারত ও চীনের মধ্যে আন্তঃসীমান্ত বাণিজ্য ফের শুরু হয়েছে। রাজ্যের রাজস্বমন্ত্রী জগৎ সিং নেগি গতকাল কিন্নর জেলার পুহু মহকুমার নামগা সীমান্ত পঞ্চায়েত এলাকায় ছুপান ট্রেডমার্টের উদ্বোধন করেন এবং আন্তঃসীমান্ত বাণিজ্য শুরুর লক্ষ্যে 17 জন ব্যবসায়ীর একটি দলকে যাত্রার সূচনা করান। উজবেকিস্তানের বিদেশমন্ত্রী সাইদা বক্তিয়ার ওদিলোভিজ আজ থেকে চলতি মাসের 5 তারিখ পর্যন্ত ভারত সফরে আসছেন। বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী সফরকালে ওদিলোভিজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করবেন। এছাড়া দিল্লিতে একটি ব্যবসায়িক ফোরামে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার এবং উত্তেজনা বাড়লে এলাকা ছাড়ার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। এর আগে মার্কিন গণমাধ্যম কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছিল যে ট্রাম্প চলতি সপ্তাহের শেষের দিকে ইরানের বিরুদ্ধে নতুন হামলার নির্দেশ দিতে পারেন। যুক্তরাষ্ট্রের বিদেশ দপ্তর বাহরাইন, ইসরায়েল, ইরাক, জর্ডন, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহী এই 10টি দেশে অবস্থানরত মার্কিনীদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে। পেরুর নাচকা শহরের কাছে পর্যটকবাহী একটি ছোট বিমান ধ্বংস হয়েছে। এতে থাকা 13 জন আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন বলে খবর। গতকাল নাচকা লাইন্সের ওপর দিয়ে ওড়ার সময় বিমানটি ভেঙে পড়ে। এতে 11 জন যাত্রী ও 2 জন পাইলট ছিলেন। রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী রাজধানী মস্কোর কেন্দ্রস্থলে একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে সন্দেহভাজন হামলাকারী সহ অন্তত 3 জন নিহত হয়েছেন। ন্যাশনাল অ্যান্টি টেরোরিজম কমিটির তথ্য মতে কুদ্রিনস্কায়া স্কোয়ারের ওই রেস্তোরাঁয় বিস্ফোরণের ঘটনায় আরও অন্তত 21 জন আহত হয়েছেন। পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে ধৃত জৈশ জঙ্গি হামিম মণ্ডল নিরাপত্তা বাহিনীর উর্দি ব্যবহার করে দিল্লির যন্তর মন্তরের নাশকতার ছক কষেছিল বলে রাজ্য পুলিশের STF জানিয়েছে। হামিম এবং তার বান্ধবী অর্পিতা সরকারের গ্রেপ্তারির পর তদন্তে এমনটাই উঠে এসেছে বলে জানিয়েছেন স্পেশাল টাস্কফোর্স STF-এর IG গৌরব শর্মা। ধৃত জঙ্গির সঙ্গে তার বান্ধবী অর্পিতা সরকারের হোয়াটসঅ্যাপ চ্যাট বিশ্লেষণ এবং দুজনকে জিজ্ঞাসাবাদের পর উঠে এসেছে যে পাকিস্তানি ওই গোষ্ঠী মুখ্যমন্ত্রীকেও টার্গেট করার ছক কষেছিল। গুজরাট ও রাজস্থানের মতো পশ্চিমবঙ্গ সরকারও CAA-তে আবেদনের নিষ্পত্তি করতে পারবে। এ ব্যাপারে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য সরকারকে ছাড়পত্র দেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 13টি সোনাসহ 39টি পদক জয় করে ভারত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদক তালিকা চতুর্থ স্থানে উঠে এসেছে। গতকাল গেমসের 10ম দিনে ভারত মোট 16টি পদক জয় করে। এবারের গেমসে ভারতের সেরা পারফরমেন্স দেখা গেছে বক্সিংয়ে। 7টি সোনা এবং 3টি রূপো এসেছে এই বিভাগের বিভিন্ন ইভেন্টে। পুরুষদের 80 কেজি বিভাগে অঙ্কুশ পাঙ্ঘল এবং 60 কেজি বিভাগে শচীন সিওয়াচ সোনা জিতেছেন। এছাড়া মহিলাদের 51 কেজি বিভাগে সাক্ষী চৌধুরী, 54 কেজি বিভাগে প্রীতি পাওয়ার, 57 কেজি বিভাগে জেসমিন ল্যাঙ্গোরিয়া, 60 কেজি বিভাগে প্রিয়া ঘাঙ্গার্স এবং 70 কেজি বিভাগে অরুন্ধতি চৌধুরী ভারতকে সোনা এনে দিয়েছেন। অলিম্পিক পদকজয়ী লাভলিনা বরগোহাঁই রূপো পেয়েছেন। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কমনওয়েলথ গেমসে পদকজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
কেন্দ্র রাজ্য সরকারগুলিকে করের অংশ হিসেবে 1,09,000 কোটি টাকারও বেশি অতিরিক্ত কিস্তি প্রদান করেছে। পশ্চিমবঙ্গ পাচ্ছে 7,866 কোটি টাকা।

0: চলতি বর্ষায় দেশের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতি মোকাবিলায় 2,117 কোটি টাকা অগ্রিম সহায়তার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। খবর শেষ হলো।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হচ্ছে। এখন শাশ্বত ভারত। আজ শুনবেন বিজয়কৃষ্ণ গোস্বামীর রচনা থেকে পাঠ।

কাজ মানবের উদ্দেশ্য বটে, কিন্তু লক্ষ্য নহে। উদ্দেশ্যের মতন মানবের লক্ষ্য বুঝিবার উপায় রহিয়াছে। শিশুকাল হইতেই আমরা বৃহৎ পদার্থ ভালোবাসিয়া থাকি। দুটি সন্দেহ সম্মুখে ধরিলে বালক বড়টি লইবার জন্য আগ্রহ প্রকাশ করে। আর কি না, সুন্দর পদার্থের প্রতি ভালোবাসাও ছোটকাল হইতেই মানব প্রাণে বর্তমান। শিশু ওই সুন্দর চাঁদ, ওই সুন্দর ফুল, ওই লাল কাপড় চাহিতেছে। যাহা কিছু কল্যাণকর তাহার দিকেও শিশুকাল হইতেই প্রাণের আকর্ষণ রহিয়াছে। যে শিশুকে ভালোবাসে শিশুরও তাহাকেই ভালো লাগিতেছে। এরূপ কতগুলি অবস্থা আমাদিগকে কেহ শিক্ষা দেয় না, ছোটকাল হইতে প্রাণের মধ্যে আপনা আপনি উদিত হইয়া থাকে। শিশুকাল হইতেই মানবের প্রাণে নির্ভরের ভাব দেখিতে পাই। শিশুকালে মনে হয় মা সব পারেন। শিশু মার্কোলে উঠিয়া সিংহ ব্যাঘ্রকেও পা দেখাইতেছে, ঝড়ে সকলে ব্যাকুল, শিশু মার্কোলে থাকিয়া হাসিতেছে, মার্কোলে আছি আর ভয় কি। এ সকল ভাব বাল্যকাল হইতেই কাজ করিতে থাকে, কেন করে জানি না। যত বয়স বাড়ে আর আমরা জীবনে যত প্রবেশ করিতে থাকি, ততই পদার্থতত্ত্ব আলোচনা করিয়া চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পর্বত, সমুদ্র, যত বৃহৎ পদার্থ সন্দর্শন করি, কিছুতেই আমাদের মন উঠে না। এই সকল বড় হইতে আরও বৃহত্তরের দিকে, অনন্তের দিকে প্রাণ ছুটিতে থাকে। এই জন্যই ঋষিরা বলিয়া গিয়াছেন, ভূমৈবা সুখং নাল্পে সুখমস্তি। ব্রহ্মাণ্ডের সব সুন্দর পদার্থ দেখিলাম, তাহাতেও তৃপ্ত হইতে পারিলাম না, অনন্ত সৌন্দর্যের পানে ধাবিত হইলাম। সেই প্রকার পৃথিবীর সীমাবদ্ধ ভালোবাসায়ও প্রাণ তৃপ্ত হইল না, অনন্ত প্রেমের দিকে ছুটিল, সেই চিরমঙ্গলের নিকট প্রাণ যাইতে চাহিল। সেই বৃহৎ, অনন্ত, সুন্দর, প্রেমময়, মঙ্গলময় নির্ভরের স্থল কে? না, আমার ব্রহ্ম। যাহাকে জানিলে প্রাণ নিত্যানন্দ লাভ করে, ভয় একেবারে দূরে পলায়ন করে। যাহা হইতে এই ভূত সকল জন্মিতেছে, রক্ষিত হইতেছে, প্রলয়কালে যাহাতে প্রবেশ করিতেছে, তিনি ব্রহ্ম। ইহা ভিন্ন অপর যাহার উপাসনা করি তাহা ব্রহ্ম নহে। সেই ব্রহ্মকেই চাই, তিনি ব্রহ্ম বড়, তিনি সত্যং শিবং সুন্দরং, তাহাকেই জানিতে ইচ্ছা করি। যেমন নদী নিম্ন দিকে দৌড়াইতে থাকে, সেই প্রকার প্রাণীর গতিও সেই অনন্তের দিকে, সেই মঙ্গলের দিকে, সেই সুন্দরের দিকে। যখন প্রাণে এই অবস্থা হয় তখন মানুষ আপন লক্ষ্য বুঝিতে পারে। মানবের লক্ষ্য কি? না, সেই অনন্ত সুন্দর মঙ্গলময় চিরনির্ভরের স্থল সর্বশক্তিমান পরমেশ্বর। যিনি এইরূপে নিজের লক্ষ্য স্থির করিতে পারিয়াছেন, তিনি সেই লক্ষ্য যতদিন না প্রাপ্ত হন ততদিন নিজের জীবন বৃথা মনে করেন।

শাশ্বত ভারত অনুষ্ঠানটি শেষ হলো। আজ শুনলেন বিজয়কৃষ্ণ গোস্বামীর রচনা থেকে পাঠ।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
2: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন কেঁচো সারের গুরুত্ব। এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা ডক্টর সোমা বিশ্বাস।

0: রাসায়নিক সারের ব্যবহার এবং উচ্চ ফলনশীল বীজ ব্যবহারের ফলে এবং কৃষিক্ষেত্রে আধুনিক উন্নত পদ্ধতির ব্যবহারের ফলে ফসলের উৎপাদন যেরকম একদিকে বেড়েছে, অন্যদিকে কিন্তু জমির স্বাস্থ্য ক্রমশ খারাপ হচ্ছে, এর সাথে জলবায়ু দূষিত হচ্ছে, মাটির খাদ্য উপাদান ক্রমশ কমে আসছে। আর এই ক্ষেত্রে চাষি বন্ধুরা কী করছেন, বারবার রাসায়নিক সার বেশি ব্যবহার করছেন। এই পরিস্থিতিতে যারা বৈজ্ঞানিকরা আছেন তারা বুঝতে পারছেন রাসায়নিকের সাথে জৈব সারের প্রয়োগ বাড়াতেই হবে, কিন্তু জৈব সারের প্রয়োগ বাড়াতে গেলে আগে আমাদের গোবর সারের যথেষ্ট পরিমাণ যোগান ছিল। বর্তমান আধুনিক কৃষি ব্যবস্থায় গবাদি পশুর সংখ্যা কমে আসছে, বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহারের ফলে কৃষিক্ষেত্রে গবাদি পশুর ব্যবহারও কমে আসছে। সেক্ষেত্রে জমির স্বাস্থ্য উন্নতিতে জৈব সার ব্যবহার করতে গেলে গোবর সারের পরিপূরক হিসাবে কিন্তু কেঁচো সার খুবই গুরুত্ব লাভ করছে। তো কেঁচো সারে বিভিন্ন জলে দ্রবণীয় খাদ্য উপাদান অনেক যথেষ্ট বেশি পরিমাণে থাকে, ফসফরাস, ফসফেট, নাইট্রোজেন, এছাড়া বিভিন্ন রকম অনুখাদ্য যেরকম ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, মলিবডেনাম গাছের প্রয়োজনীয় উপযোগী অবস্থায় কেঁচো সারে বেশি পরিমাণে পাওয়া যায়। কেঁচোর দেহনিঃসৃত রসে থাকে বিভিন্ন রকম বৃদ্ধি সহায়ক হরমোন, অক্সিন, জিবরেলিন, যেগুলো কিন্তু গাছের বৃদ্ধিতে খুব সহায়ক হয়। এছাড়া এই সারে প্রচুর অ্যান্টিবায়োটিক থাকে যা গাছের রোগ প্রতিরোধেও সাহায্য করছে। এছাড়া এই কেঁচো সারে প্রচুর পরিমাণে কেঁচোর ডিম থাকে, বাচ্চা থাকে, মাটিতে বায়ু চলাচল, জল সঞ্চালন, জলধারণ বৃদ্ধি পায়, কিন্তু এই কেঁচোর ছোট ছোট বাচ্চা যত বেশি পরিমাণে থাকবে তত বেশি। যে ফসলগুলোতে আমরা কেঁচো সার ব্যবহার করি দেখা গেছে তার গুণগত মান অর্থাৎ স্বাদ, বর্ণ, গন্ধের যথেষ্ট উন্নতি হয়। এছাড়া অতিরিক্ত কেঁচো চাষি বন্ধুরা বিক্রিও করতে পারবেন, অন্যদিকে রাসায়নিক সারের খরচও কিন্তু কেঁচো সার ব্যবহারের ফলে কমবে। তো আমরা এই কেঁচো সার খুব সহজেই বাড়ির উঠোনে কিন্তু তৈরি করে দেখে নিতে পারি যে কিভাবে আমরা হাতে কলমে কেঁচো সার তৈরি করব। প্রথমে হচ্ছে আমাদের কেঁচো উৎপাদন করতে হবে, সেই জন্য বাড়ির কাছে একটা ছোট গর্তে প্রথমে কেঁচো উৎপাদনের জন্য কেঁচোর নিচে বালি দিয়ে তার উপর কিছু খামারজাত সার এবং কিছু জৈব বস্তু দিয়ে কেঁচো ছেড়ে আমরা চটের বস্তা দিয়ে ঢেকে দেবো। দেখা যাবে প্রচুর পরিমাণে কেঁচো এক মাস পর তৈরি হয়ে গেছে। এরপর আমরা প্রধানত কেঁচো সার উৎপাদন করব যখন, তখন আমরা বাড়ির উঠোনে বা কাছাকাছি কোনো জায়গায় 6.5 ফুট চওড়া এবং মোটামুটি আমার প্রয়োজন মতো লম্বায় আমি জায়গা বেছে নেব এবং এই 6.5 ফুট চওড়া জায়গাটি ভালো করে কিছুটা উঁচু করে তার উপরে আমরা প্লাস্টিক বিছিয়ে চারিদিক দিয়ে 2 থাকের ইট দিয়ে 6 ইঞ্চি উঁচু করে নেব। আর ঠিক মাঝখানে একটা সরু নাটা জায়গা খালি রাখবো, যেখানে ঢালটা রাখবো সেই মাঝের দিকে, যাতে 2 দিকেই 3 ফিট 3 ফিট জায়গা থেকে কেঁচো দেহনিঃসৃত রস এসে সেখান দিয়ে বেরোতে পারে। এরপর আমরা কেঁচোর খাবার তৈরির জন্য বা মণ্ড তৈরির জন্য আগেই বিভিন্ন রকম বর্জ্য পদার্থ, গোবর, মাটি এবং কিছুটা খামারজাত সার একসাথে স্তূপ করে 15 দিন আগেই রেখে দেব, যেটা পচে যাবে, অর্ধপচা হবে। সেই অর্ধপচা খাবারটা আমরা কেঁচোর খাবার হিসেবে ব্যবহার করব। তার আগে আমরা কেঁচোর বিছানা তৈরি করব কিছুটা বালি, কুচো, পাথর দিয়ে, তার উপরে আমরা গোটা খড় বা বিচুলি দেব এবং তার উপরে আমরা কিছুটা গোবর সার বা ভার্মির দানা দিয়ে তার উপরে আমরা একটা জালি বসিয়ে দেবো, বাঁশের কঞ্চি কেটে বানানো জালি, যাতে আমরা বুঝতে পারি এটা কেঁচোর বিছানা, হাত গেলে কেঁচোর বিছানা, যাতে আমরা জালিতে পৌঁছলেই বুঝবো কেঁচোর বিছানা। তার উপরে আমরা অর্ধপচা 15 দিনের পচা মণ্ড কেঁচোর খাবার যেটা, সেটা 1.5 ফুট উঁচু করে চাপিয়ে দেবো 2 দিকে 3 ফুট 3 ফুট করে, মাঝখানে 6 ইঞ্চি জায়গা খালি রেখে। এখন এর উপরে আমরা কেঁচো পূর্বের থেকে উৎপন্ন করা কেঁচো বা সংগ্রহ করা কেঁচো ছেড়ে দেব এবং তার উপরে আমরা একটা চটের বস্তা চাপিয়ে দেব। এই অবস্থায় 40 দিন রেখে উপর থেকে সামান্য পরিমাণে জল দিতে থাকব। দেখা যাবে 40 দিন পর জল দেওয়া বন্ধ করলে কেঁচো সব নিচে নিজের বিছানায় চলে যাবে, ওপরে একদম চায়ের দানার, সিটিসি চায়ের দানার মতন কেঁচো সার উৎপন্ন হবে। সেই সার সংগ্রহ করে আমরা চালব, চেলে কেঁচো সার সহজেই কিন্তু ব্যবহারের উপযুক্ত হিসাবে পেয়ে যাব।
1: শুনছিলেন কেঁচো সারের গুরুত্ব, এ বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা ডক্টর সোমা বিশ্বাস।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান। প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি। আজ 2 অগস্ট রবিবার, আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান পরিচিতি। প্রথম অধিবেশনে ভারতীয় সময় সকাল 7:05 শুনবেন

সুফি গানের আসর, সকাল 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান, গন্তব্য সিলেটের বিছনাকান্দি, উপস্থাপনায় সৃজিতা রায়, সকাল 7:35 সকালের আড্ডা, উপস্থাপনা সৃজিতা রায়, সকাল 8:30 কবি কণ্ঠে। এই অনুষ্ঠানে শুনবেন কবি ডাক্তার সৌম্য সরকারের সঙ্গে আলাপচারিতার প্রথম পর্ব, সাক্ষাৎকারটি নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। সকাল 9:00 ষোলোআনা বাঙালি অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মনীষা মুরলী নায়ারের সাক্ষাৎকারের প্রথম পর্ব, উপস্থাপনা এবং প্রযোজনায় পায়েল চট্টোপাধ্যায়। সকাল 9:30 মনের মতো গান নিয়ে থাকবেন বৃষ্টিদেব। সকাল 10:30 ভক্তিগীতি, শিল্পী অরিত্র দাশগুপ্ত। 10:45 লোকগানের আসর, মৈত্রী প্রচার তরঙ্গে বেলা 11:00 অতিথি। এই অনুষ্ঠানে বিভাস চক্রবর্তীর সঙ্গে শেখর সমাদ্দারের আলাপচারিতার প্রথম পর্ব আজ। বেলা 11:30 রম্যগীতি, 12:00 যুববাণীর অনুষ্ঠান পেশার সন্ধানে নিয়ে থাকবেন কৃত্তিক শিকদার। 12:30 যাত্রাপালা লায়লা মজনু, রচনা কেকা বল্লভ, পরিবেশনায় মালক্ষী যাত্রা সমাজ। 1:40 বাংলা ব্যান্ডের গান, বেলা 2:30 আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি। দ্বিতীয় অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় 3:30। 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসরে রসময় নিয়ে থাকবেন জয়শ্রী ভৌমিক এবং চিত্রা মুখোপাধ্যায়। 4:35 ষোলোআনা বাঙালি অনুষ্ঠানের পুনঃসম্প্রচার, ভারতীয় সময় বিকেল 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় তানিয়া বন্দ্যোপাধ্যায়। 5:50 ক্রীড়াঙ্গন নিয়ে থাকবেন বিতান দে। 6:20 ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে পাটের পচন এবং মাছ চাষ বিষয়ে আলোচনায় থাকবেন ডক্টর দেবপ্রসাদ রায় এবং ডক্টর অর্চন কান্তি দাস, সঙ্গে থাকবেন রামরঞ্জন দাস রায়। 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শিশুমৃত্যু নিয়ন্ত্রণে মাতৃদুগ্ধ বিষয়ে বলবেন ডক্টর সুমন পোদ্দার। 7:00 বেতার নাটক কানামাছি, রচনা অনিল ঘোষ, প্রযোজনা রুবি বাগচি। 7:45 নান্দনিক, ঔপন্যাসিক বিনোদ ঘোষালের সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি নিয়েছেন শ্রীরূপা মুখোপাধ্যায়, প্রযোজনা দুর্বাদে। 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে, উপস্থাপনায় থাকবেন আম্রপালি ঘোষ মিত্র। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 গ্রন্থ পরিচয়, রবীন্দ্র শব্দকোষ, এই গ্রন্থটির রচনায় বীরেন্দ্রনাথ বিশ্বাস, পাঠে থাকবেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়, অনুষ্ঠানটির সম্পাদনায় রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী অনিমা দাস, রাগ কিরবানি, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন অশোক রায়চৌধুরী। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানুদ্দিনের গান নিয়ে থাকবেন আম্রপালি ঘোষ মিত্র, 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন 2 অগস্ট রবিবার আকাশবাণী মৈত্রীর পূর্ণাঙ্গ অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সুফি গানের আসর। এই অনুষ্ঠানে আজ প্রথমেই বিশ্বনাথ অধিকারীর কণ্ঠে শুনবেন গান।

সুফি গানের আসর অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানে আপনাকে স্বাগত। নীল আকাশ, সবুজ পাহাড় আর স্বচ্ছ জল, পা ডোবাতে ভালো লাগে এমন ছুটির দিনে বিশেষ করে আমাদের সবার। পাই পাই বাংলাদেশের তেমন এক মনোরম জায়গায় আজ যাওয়ার পালা, বিছনাকান্দি। মূলত জাফলংয়ের মতো এক পাথরের কুয়ারি বলতে পারেন যে বিছনাকান্দিকে। সিলেট শহরের অনতি দূরে এই বিছনাকান্দি, পাথরের বিছানা। ভারত আর বাংলাদেশের সীমানায় বলতে পারেন এই পাথরে স্রোতের ঝিরি। স্থানীয়ভাবে বলা হয় বিছনাকান্দি, কেউ কেউ ডাকেন কুয়েরি গাঁও। আসলে বাংলাদেশ আর ভারতের সীমান্তে খাসিয়া পাহাড়ের পাদদেশে দুই বিন্দুতে নেমে এসেছে এক দেশ। পাহাড়ের খাঁজে খাঁজে ঝর্ণা, ভ্রমণবিলাসীদের জন্য আকর্ষণীয় হয়ে উঠতে পারে তাই পাথরের ওপর দিয়ে বয়ে চলা জলের ধারা। এই বর্ষায় থোকা থোকা মেঘ আটকে আছে পাহাড়ের গায়ে, মনে হবে মেঘেরাই তো পাহাড়ের কোলে বাসা বাঁধছে। পূর্বদ্বীপ থেকে বয়ে আসছে পিয়াইন নদীর এক শাখা, পাহাড়ের নিচ দিয়ে এসে চলে গেছে ভোলাগঞ্জের দিকে। সব মিলিয়ে পাহাড়, ঝর্ণা আর পাথরের মাঝে প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি এই বিছনাকান্দি। বিছনাকান্দির পাথরে বিছানার উপর দিয়ে বয়ে যাচ্ছে যে স্বচ্ছ শীতল জল, তাতে পা ডুবিয়ে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে ভাবতেই পারেন। উত্তাল জল তরঙ্গের নিচে স্রষ্টার নিপুণ হাতে তৈরি রঙিন পাথর, স্রোতের শরীরে মিশে টলটলে বরফের মতো জল, যে দেহে মনে অদ্ভুত প্রশান্তি এনে দেবে তা তো বলাই বাহুল্য। সিলেটের বিছনাকান্দি না গেলে বোধহয় বিশ্বাসই হবে না প্রকৃতি তার অকৃপণ হাতে বিছিয়ে দিয়েছে ভ্রমণের উপযুক্ত জমি। জুন থেকে সেপ্টেম্বর, মূলত বর্ষায় এই যে বৃষ্টির মরশুম চলছে তাতেই সিলেটের বিছনাকান্দি সবচেয়ে মনোরম, বলতে পারেন সবচেয়ে দৃষ্টিনন্দন। শুকনো সময়ে শীতকালে পাথরের উত্তোলন হয়, পর্যটকদের জন্য হয়তো তাই তা সুসময় নয়, তবে বর্ষায় পাহাড়, নদী, ঝর্ণা আর মেঘ মিলিয়ে বিছনাকান্দি হয়ে উঠতে পারে আপনার অনিন্দ্য সুন্দর গন্তব্য। চলে যেতে পারেন হাদারপাড় খেয়াঘাট থেকে নৌকো চেপে আমাদের এই দেশে, বাংলাদেশ থেকে সোজা মেঘালয় পাহাড়ের পাদদেশে। বিছনাকান্দির জল আপনাকে পাথরের বিছানা থেকে নিয়ে আসবে অন্য এক দেশে। আসলে অপার সৌন্দর্য দুহাত প্রসারিত করে আলিঙ্গন করছে সব সময়। আর যদি মেঘাবৃত আকাশ থাকে, বৃষ্টি ঝরা দিন থাকে, তবে বুঝতে হবে সত্যি বন্ধু আপনি সৌভাগ্যবান। মনে হবে মেঘের কোলে হেলান দিয়ে পাহাড় ঘুমিয়ে আছে নিশ্চিন্তে। তাই বিছনাকান্দি হয়ে উঠতেই পারে এই বর্ষায় আপনার গন্তব্য।

বিছনাকান্দি যাওয়ার জন্য অবশ্যই উল্লেখযোগ্য ছোট নৌকা মোটেই ব্যবহার করা উচিত নয়। এইসব নৌকোয় যেহেতু লাইফ জ্যাকেট থাকে না, তাই ইঞ্জিন নৌকোয় বেড়ানোর চেষ্টা করার সতর্কতা দেওয়া হয়। যারা সাঁতার জানেন না, অবশ্যই লাইফ জ্যাকেট সঙ্গে নিয়ে নেওয়ার আবেদন থাকে। বিছনাকান্দির এই যে বিছানা অংশ, জলের এবং পাথরের অংশ, বাংলাদেশ আর ভারত দুদেশ মিলিয়ে স্বাভাবিকভাবেই সীমানা চিহ্নিত করা নেই। বাংলাদেশ ছেড়ে ভারতের অংশে যখন তখন চলে আসা যায়। যদি তারপর দিনটা হয় শুক্রবার কিংবা সোমবার, তাহলে তো সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত দেখবেন সীমান্ত হাট বসেছে। ভারতের খাবার দাবার, ফলমূল, কেনাকাটা করা রকমারি জিনিসপত্রের সম্ভার সেদিন এপার ওপার জুড়ে। হাদারঘাট খেয়াঘাট থেকে নৌকোয় চেপে মেঘালয় পাহাড়ের পাদদেশে বিছনাকান্দির জল এবং পাথরের বিছানা, যতই এগিয়ে যাবেন দেখবেন সৌন্দর্যের ডালি খুলে বসেছে, উপচে পড়ছে যেন সেই ছটা। মিলেমিশে একাকার নদীর স্রোত, এপার আর ওপারের অপার সৌন্দর্য আপনাকে দুহাত প্রসারিত করে আলিঙ্গন করবে সব সময়। কিভাবে যাবেন সিলেটের বিছনাকান্দিতে? বর্ষাকালে অবশ্যই স্থলপথ এবং জলপথ দুই মিলিয়ে, আর শুকনো সময় বর্ষা ছাড়া অবশ্যই স্থলপথ ব্যবহার করে পৌঁছে যাবেন। বিছনাকান্দি পর্যন্ত কোনো গাড়ি পাবেন না। সিলেটের যে কোনো স্থান থেকে, বিশেষ করে আম্বরখানা বা হাদারপাড় পর্যন্ত ভাড়ায় পেতে পারেন সিএনজি। আর বিছনাকান্দি যাওয়ার একাধিক পথ থাকলেও অবশ্যই স্থানীয় মানুষদের কাছ থেকে জেনে নিতে হবে আবহাওয়া অনুযায়ী কোন পথ কখন সুখকর। সিলেট ঢাকা থেকে বাংলাদেশের প্রধান রাজধানী শহর, বড়ই সুবিধাজনক ব্যবস্থা রয়েছে বাস এবং রেল যোগাযোগ ব্যবস্থা। চলে যান বিছনাকান্দি, হয়ে উঠুক এক সুরম্য গন্তব্য এই বর্ষায় বাংলাদেশে আপনার জন্য।

কেমন লাগছে আমাদের অনুষ্ঠান, কেমন লাগছে এই বেদুইন হতে চাওয়ার ডাক, বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানে আজ সিলেট। সিলেটের বিছনাকান্দি ছিল আমাদের পায়ের তলায় সর্ষে নিয়ে। আপনার গন্তব্য কেমন হতে পারে, শুনতে চান কোন জায়গার কথা, জানাতে চান আপনাদের কোন বেড়ারুর হাল হকিকত, লিখে ফেলুন মৈত্রী প্রচার তরঙ্গের এই অনুষ্ঠানে। আপনাদের চিঠি, আপনাদের গন্তব্য হয়ে উঠবে আমাদের সকাল সকাল বেরিয়ে পড়ার অনুপ্রেরণা। আজ এই অনুষ্ঠান শেষ করব এখানেই। আপনাদের সঙ্গে ছিলাম আমি সৃজিতা। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, কেন্দ্র রাজ্য সরকারগুলিকে করের অংশ হিসেবে 1,09,000 কোটি টাকারও বেশি অতিরিক্ত কিস্তি প্রদান করেছে। পশ্চিমবঙ্গ পাচ্ছে 7,866 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত অভিযানের সূচনা করবেন। এই অভিযান চলবে 100 সপ্তাহব্যাপী। চলতি বর্ষায় দেশের বিভিন্ন

রাজ্যে বন্যা পরিস্থিতি মোকাবিলায় 2,117 কোটি টাকা অগ্রিম সহায়তার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা নিট পিজি 2026-এর প্রস্তুতি পর্যালোচনা করতে গতকাল এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। 13টি সোনাসহ 39টি পদক জয় করে ভারত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদক তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলিকে করের অংশ হিসেবে 1,09,019 কোটি টাকা অতিরিক্ত কিস্তি হিসাবে প্রদান করেছে। এটি 10ই আগস্ট যে কিস্তি পাওয়ার কথা ছিল তার অতিরিক্ত হিসেবে দেয়া হবে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে এই অতিরিক্ত কিস্তি প্রদানের উদ্দেশ্য হল রাজ্যগুলিকে মূলধনী ও উন্নয়নমূলক ব্যয় বৃদ্ধি করার জন্য আরও সুযোগ করে দেওয়া। মন্ত্রক থেকে প্রকাশিত রাজ্যভিত্তিক হিসাব অনুযায়ী উত্তরপ্রদেশ সবচেয়ে বেশি অর্থাৎ 19,208 কোটি টাকা পেয়েছে। এরপর রয়েছে বিহার 10,845 কোটি টাকা ও মধ্যপ্রদেশ 8,010 কোটি টাকা। পশ্চিমবঙ্গ পেয়েছে 7,866 কোটি টাকা। মহারাষ্ট্র পেয়েছে 7,022 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করবেন। এর মধ্য দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে 100 সপ্তাহব্যাপী দেশজুড়ে জন অংশীদারিত্ব অভিযানের সূচনা হবে। সারা দেশের 10,000-এরও বেশি এলাকা থেকে যুবক যুবতীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। মাই ভারত স্বেচ্ছাসেবক, মাই ভারত জাতীয় সেবা প্রকল্পের স্বেচ্ছাসেবক, যুব ক্লাব, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এনজিও, শিল্প সংগঠনগুলির যুব শাখা এবং 125টিরও বেশি সহযোগী আধ্যাত্মিক সংগঠন ভার্চুয়ালি এই কর্মসূচিতে যোগ দেবে। এই অভিযানের আওতায় মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি ও জন অংশীদারিত্বকে উৎসাহিত করার লক্ষ্যে প্রতি রবিবার দেশজুড়ে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হবে। চলতি বর্ষায় দেশের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতি মোকাবিলায় 2,117 কোটি 85 লক্ষ টাকা অগ্রিম সহায়তার অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল বা SDRF-এর কেন্দ্রীয় অংশ থেকে এই টাকা দেওয়া হচ্ছে। এর মধ্যে গুজরাট, ওড়িশা এবং মহারাষ্ট্র এই 3 রাজ্য পাচ্ছে 500 কোটি টাকা করে। অসমের জন্য মঞ্জুর করা হয়েছে 379 কোটি 35 লক্ষ টাকা, হিমাচল প্রদেশ 193 কোটি 95 লক্ষ টাকা এবং অরুণাচল প্রদেশ পাচ্ছে 44 কোটি 55 লক্ষ টাকা। উল্লেখ্য, হিমাচল প্রদেশ, ওড়িশা ও নাগাল্যান্ড চলতি 2026-27 আর্থিক বছরের প্রথম কিস্তির টাকা আগেই পেয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে বর্ষা শুরুর পর থেকেই রাজ্যগুলির সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখা হচ্ছে। মহারাষ্ট্রে অবিরাম বর্ষণের ফলে নদী, নালা ও হ্রদের জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকার বাড়িঘর জলমগ্ন হয়ে পড়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জলগাঁও। এই জেলায় ভারী বর্ষণের ফলে এ পর্যন্ত 4 জন প্রাণ হারিয়েছেন। প্লাবনে প্রায় 4,000 মুরগি ও 50টি গবাদি পশুও মারা গেছে। চন্দ্রপুর জেলায় ওয়ার্ধা ও ওয়াইনগঙ্গা নদীর জল বেড়ে যাওয়ায় চন্দ্রপুর শহরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসন বেশ কয়েকটি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে দিয়েছে। এদিকে গতকাল বিকেলে গড়চিরলি জেলার কুরখেদা তালুকায় খেদেগাঁওয়ের কাছে সতী নদীতে স্নান করতে নেমে 3 কিশোর জলে ডুবে মারা গেছে। কেরলমে অবিরাম ভারী বৃষ্টির ফলে রাজ্যজুড়ে ভূমিধস ও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গতকাল কোট্টায়াম, ইদুক্কি ও মালাপ্পুরম জেলায় বৃষ্টিজনিত কারণে 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং নিখোঁজ আরও 6 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ফর পোস্ট গ্রাজুয়েট 2026-এর প্রস্তুতি পর্যালোচনা করেছেন। পরীক্ষাটি যাতে সুষ্ঠু, নিরাপদ, স্বচ্ছ এবং প্রযুক্তি নির্ভরভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করাই ছিল এর উদ্দেশ্য। নিট পিজি চলতি মাসের 30 তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কম্বাইন্ড মেডিকেল সার্ভিসেস এক্সামিনেশন 2026-এ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সুবিধার্থে কলকাতায় মেট্রো রেল কর্তৃপক্ষ আজ ব্লু ও গ্রিন লাইনে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত 30 মিনিট অন্তর মেট্রো পরিষেবা দিচ্ছে। এদিকে রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় হুগলি সেতু আজ সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত বন্ধ রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ কর্ণাটক, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, রাজস্থান, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা, অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। IMD আগামী 2 দিনের মধ্যে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং লাদাখে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এছাড়া আগামী 2 দিনের মধ্যে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, বিহার, পূর্ব উত্তরপ্রদেশ, গুজরাট, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও একই ধরনের আবহাওয়ার
পূর্বাভাস

0: দেওয়া হয়েছে। পাশাপাশি আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের পরামর্শ দিয়েছে যেন তারা আগামীকাল পর্যন্ত উত্তর আরব সাগরের কিছু অংশে এবং এ মাসের 3 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত পূর্ব মধ্য আরব সাগরের কিছু অংশে মাছ ধরতে না যান। তেলেঙ্গানা পুলিশ রাজ্য জুড়ে শিশু শ্রম ও শিশু পাচার বন্ধের লক্ষ্যে অপারেশন মুস্কান 12 নামক এক মাসব্যাপী বিশেষ অভিযানের মাধ্যমে 6,307 জন শিশুকে উদ্ধার করেছে। 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত এই অভিযান চালানো হয়। রাজ্যের নারী নিরাপত্তা শাখার অধিকর্তা চারু সিনহা জানান, তার বিভাগের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়েছে। এতে নারী ও শিশু কল্যাণ বিভাগ, শ্রম বিভাগ, স্বাস্থ্য বিভাগ, শিশু কল্যাণ কমিটি, জেলা শিশু সুরক্ষা ইউনিট এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা যৌথভাবে অংশগ্রহণ করে। 124টি উপবিভাগীয় দলের প্রায় 620 জন পুলিশ সদস্য এই অভিযানে অংশ নেন। পুলিশ 1,705টি মামলা দায়ের করেছে এবং 1,710 জনকে গ্রেপ্তার করেছে। প্রায় 6 বছর বিরতির পর হিমাচল প্রদেশের কিন্নর জেলার শিবকিলা দিয়ে ভারত ও চীনের মধ্যে আন্তঃসীমান্ত বাণিজ্য ফের শুরু হয়েছে। রাজ্যের রাজস্ব মন্ত্রী জগৎ সিং নেগি গতকাল কিন্নর জেলার পু মহকুমার নামগা সীমান্ত পঞ্চায়েত এলাকায় ছুপান ট্রেড মার্টের উদ্বোধন করেন এবং আন্তঃসীমান্ত বাণিজ্য শুরুর লক্ষ্যে 17 জন ব্যবসায়ীর একটি দলের যাত্রা সূচনা করান। উজবেকিস্তানের বিদেশমন্ত্রী সাইদাভ বক্তিয়ার ওদিলোভিচ আজ থেকে চলতি মাসের 5 তারিখ পর্যন্ত ভারত সফরে আসছেন। বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী সফরকালে ওদিলোভিচ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া দিল্লিতে একটি ব্যবসায়িক ফোরামে তার যোগ দেওয়ার কথা রয়েছে। পেরুর নাচকা শহরের কাছে পর্যটকবাহী একটি ছোট বিমান ধ্বংস হয়েছে। এতে থাকা 13 জন আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন বলে খবর। গতকাল নাচকা লাইন্সের ওপর দিয়ে ওড়ার সময় বিমানটি ভেঙে পড়ে। এতে 11 জন যাত্রী ও 2 জন পাইলট ছিলেন। পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে ধৃত জৈশ জঙ্গি হামিম মণ্ডল নিরাপত্তা বাহিনীর উর্দি ব্যবহার করে দিল্লির যন্তর মন্তরে নাশকতার ছক কষেছিল বলে রাজ্য পুলিশের এসটিএফ জানিয়েছে। হামিম এবং তার বান্ধবী অর্পিতা সরকারের গ্রেপ্তারির পর তদন্তে এমনটাই উঠে এসেছে বলে জানিয়েছেন স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফের আইজি গৌরব শর্মা। ধৃত জঙ্গির সঙ্গে তার বান্ধবী অর্পিতা সরকারের হোয়াটসঅ্যাপ চ্যাট বিশ্লেষণ এবং 2 জনকে জিজ্ঞাসাবাদের পর উঠে এসেছে যে পাকিস্তানি ওই গোষ্ঠী মুখ্যমন্ত্রীকেও টার্গেট করার ছক ছিল। গুজরাট ও রাজস্থানের মতো পশ্চিমবঙ্গ সরকারও সিএএতে আবেদনের নিষ্পত্তি করতে পারবে। এ ব্যাপারে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য সরকারকে ছাড়পত্র দেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাগরিকত্ব সংশোধনী আইন 2019 অধীনে আবেদনকারীদের গতকাল শংসাপত্র প্রদান করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 13টি সোনাসহ 39টি পদক জয় করে ভারত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদক তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে। গতকাল গেমসের 10ম দিনে ভারত মোট 16টি পদক জয় করে। এবারে গেমসে ভারতের সেরা পারফরমেন্স দেখা গেছে বক্সিংয়ে। 7টি সোনা এবং 3টি রূপো এসেছে এই বিভাগের বিভিন্ন ইভেন্টে। পুরুষদের 80 কেজি বিভাগে অঙ্কুশ পাঙ্ঘাল এবং 60 কেজি বিভাগে শচীন সিওয়াজ সোনা জিতেছেন। এছাড়া মহিলাদের 51 কেজি বিভাগে সাক্ষী চৌধুরী, 54 কেজি বিভাগে প্রীতি পাওয়ার, 57 কেজি বিভাগে জেসমিন লাঙ্গোরিয়া, 60 কেজি বিভাগে প্রিয়া ঘাঙ্ঘার্স এবং 70 কেজি বিভাগে অরুন্ধতী চৌধুরী ভারতকে সোনা এনে দিয়েছেন। অলিম্পিক পদকজয়ী লাভলিনা বরগোহাঁই রূপো পেয়েছেন। এছাড়া নরেন্দ্র বারওয়াল এবং যদুমণি সিংও বক্সিংয়ে ভারতকে রূপো এনে দিয়েছেন। অ্যাথলেটিক্সে গুলবীর সিং পুরুষদের 10,000 মিটার দৌড়ে রূপো জয়ের পর 5,000 মিটারেও ব্রোঞ্জ পদক পেয়েছেন। তিনি প্রথম ভারতীয় হিসাবে একই গেমসে অ্যাথলেটিক্সে 2টি পদক জয় করে ইতিহাস সৃষ্টি করলেন। পুরুষদের শর্টপাট A57 ইভেন্টে সোমন রানা সোনা ও ওই একই বিভাগে শুভম জুয়েল রূপো জিতেছেন। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কমনওয়েলথ গেমসে পদকজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্র রাজ্য সরকারগুলিকে করের অংশ হিসেবে 1,09,000 কোটি টাকারও বেশি অতিরিক্ত কিস্তি প্রদান করেছে। পশ্চিমবঙ্গ পাচ্ছে 7,866 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত অভিযানের সূচনা করবেন। এই অভিযান চলবে 100 সপ্তাহব্যাপী। 13টি সোনাসহ 39টি পদক জয় করে ভারত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদক তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় সৃজিতা রায়।

শুভ সকাল শ্রোতা বন্ধু, কেমন আছেন? একটা রবিবারের সকাল কেমন কাটছে? এই বৃষ্টি দিন, মেঘলা বেজা সকাল, মাঠে মাঠে ধান রোয়ার ব্যস্ততা শহর ছেড়ে একটু দূরে গেলেই আদিগন্ত সবুজ ধানের ক্ষেত, বর্ষার চাষ, শ্রাবণ মেঘ, এদিক ওদিক বছরের পর বছর বর্ষার চেনা ছবি। এই বাংলার তো এমনই, সবুজ ঘাসের গালছে, গোছা গোছা ধান, আশ্চর্য সবুজ রং তাদের। এই সকালে আপনার লং ড্রাইভের গন্তব্য হতে চলেছে কোন জায়গা? আপনার ছুটির দিনে প্লেলিস্টে ভেসে আসছে কোন কোন গান? এই সকালে আপনার অবসর জুড়ে আছে কোন ভাবনা? এমন কত গল্পে আজ সকালের আড্ডা কেটে যাবে। আসলে ওই যে গল্প জমে জমে তো পাহাড় হয়, সেই সব পাহাড়, সেই সব ব্যাকুলতা কোনো কোনো সকাল আর বিকেলের আড্ডায় কথায় কথায় খানিকটা আমাদের লাঘব করে নেওয়া। কি আশ্চর্য সব দিন! এই যে ভাবুন, যদি বেরিয়ে পড়েন শহর ছেড়ে একটু এদিক ওদিক, দেখবেন দিনের বেলাও হয়তো ভালো করে আলো পৌঁছয় না এমন গাছের সারিরা আপনাদের পথের ধারে। বেছে বেছে জীবনের আশ্চর্য সেই সব গল্প পথের ধারে চায়ের কাপে তুফান তুলে, আপনার মনে আগুন তুলে অপেক্ষা করছে প্রিয় গল্প, প্রিয় গানের জন্য। আসুন আলো দেখাক এমন সুন্দর একটি দিন মন ভালো করতে। দুহাতে মুঠো ভরে তুলিনি ভালোবাসাকে।

গল্প জুড়তে বসে আজ প্রথমেই বলতে পারেন এক অচেনা ছবি। ধরে নিন চারদিকে ভাঙাচোরা ইঁটকাঠ, প্রাণহীন পাথরের স্তূপ এক হয়ে আছে। মানুষের ক্রোধ, অন্ধত্ব, অহংকার, হিংসা সব প্রমাণ দিচ্ছে বুঝি ওই জায়গা। বলছি যে জায়গার কথা, দীর্ঘ যুদ্ধ দগদগে হয়ে আছে সেই ভূমিখণ্ডে। হাজার হাজার মানুষের মৃত্যু, জেনোসাইড সব কিছুর বিরুদ্ধে সারা পৃথিবী একযোগে প্রতিবাদ জানাচ্ছে। অহরহ মিছিল হচ্ছে, স্লোগান, চিৎকার, বিপুল ঢেউ জমছে সেই শহরে। তার মাঝ থেকে কখনো কখনো শেল, বুলেট, বোমার বিকট শব্দ, কোথাও ঝলসানো আগুন, দরজা জানলা ভেঙে পড়ার শব্দ, মানুষের কান্না, হই হই, এমন কত চিৎকার। ভাবছেন এই সকালে এই ছবি কেন? বলছি গাজার কথা। এই এত নেতিবাচক চিহ্নের মাঝে গাজায় উড়ছে এখনো মৌমাছিরা। মৌমাছি উড়ছে মানে এখনো কিছু ফুল অবশিষ্ট আছে। ফুলেরা একবার মৌমাছিকে, অথবা মৌমাছিরা ফুলকে একবার খুঁজে পেলে বানচাল হয়ে যায় যে তামাম যুদ্ধের যাবতীয় দলিল। মাটি ফাটিয়ে সমস্ত সীমানা ঘুচিয়ে ফিরে আসে সবুজ, ফিরে আসে প্রাণ, জীবনী শক্তি, মানুষের সভ্যতা। তার অভিধানে লেখা আছে মানবিকতা, অমানবিকতা, যুদ্ধ, শান্তি, এমন কত অধ্যায়। কোটি বছর ধরে চলে যাওয়া এই গল্পে ভাঙাচোরা কোনো কোনো অধ্যায়ে হয়তো থাকে কাঠিন্য, হয়তো থাকে নির্ঘুম দিন, তবে থাকে ভাঙাচোরা ওই অস্তিত্বে বেঁচে থাকার তীব্র চাহিদা। গাজার মৌমাছিরা তেমনি অনিঃশেষ জীবন। আপনার আমার প্রতিদিনের চলার জীবনে বারবার কত বদল, বারবার কত ওঠা আর পড়া স্তব্ধ করে, হয়তো হারিয়ে যায় জীবনের মানে। তবু উঠে তো দাঁড়াতে হবে। এই জীবনে ধ্বংসের চেয়ে সৃষ্টির ইতিহাস আরও বেশি বড়, বিস্ময়কর, তাই না? তাই অজস্র হতাশার মাঝে, অজস্র না পারার মাঝে বাঁচতে হবে আমাদের। গুনগুন করে জীবনের কথা বলতে হবে, বলতে হবে।

ভালোবাসার কথা। মানুষ এসেছে ভালোবাসার ধারক হয়ে এই জীবনের উপর, পড়ুক ভালোবাসার মধু। ভালোবাসা সেদিনও ছিল, হয়তো মানুষ যখন ছিল না, ভালোবাসা আছে এবং থাকবে। আসুন হাত ধরি পাশের মানুষের, রইলেন গানের হাত ধরে মধুবন্তী বাজছে।

0: নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।
2: মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন সকালের আড্ডা। আচ্ছা, এই রবিবার চায়ের কাপ হাতে হয়তো যখন প্রস্তুতি নিচ্ছেন একটা সুন্দর দিন কাটানোর, তখন যদি বলি একটু ঘুম বিষয়ে আলোচনা করব। চোখ থেকে রাতের ঘুম হয়তো এখনো পুরোপুরি অনেকেরই কাটেনি, ঘুম ব্যাপারটা তবু এমন লোভনীয়, কথা না বলে কিছুতেই থামা যায় না। অনেকের কাছে ঘুম খুব সহজ, আবার কারো পক্ষে কঠিন। কারো ঘুম কম হয় না না কারো

শুনি, কারো আবার খুব বেশি। ঘুমের মাত্রা কমলেও বিপদ, বাড়লেও তাই। সেই জন্যই বোধ হয় মানুষের একেবারে ছেলেবেলা, বলতে গেলে জন্মের পর থেকেই, বাবা মা চেষ্টা করেন ঘুমের ব্যাপারে যথাসম্ভব ঝামেলাহীন হতে। ঘুমপাড়ানি গান, গল্প, যাকে বলে বেড টাইম স্টোরি, পৃথিবীর যে কোনো জায়গাতেই দেখবেন রয়েছে। তার উদ্ভব হয়তো এই কারণে কোনো বিশেষ এলাকা বা সমাজে আবদ্ধ নয় যে বহু প্রাচীন যুগ থেকে সারা পৃথিবীতেই প্রতিটি সভ্যতায় শিশুকে ঘুম পাড়ানোর জন্য নানা রকম ভাবনা চিন্তা দেখা গেছে। আসলে ওই যে ঘুম আমাদের প্রতিদিনের জীবনে সারাটা দিন জুড়ে যে প্রশান্তি আনে, তাই তো এই সমস্ত বেড টাইম স্টোরির জন্ম দিয়েছে। আমাদের এই বাংলায় আছে ল্যাজ ঝোলা পাখিকে ডেকে তার দুধ কলা খাওয়ানোর লোভ দেখিয়ে সেই পাখি আবার ঘুম পাড়ানো গান শোনায়। ঘুম পাড়ানো গান শোনান শিশুর মা, ঘুম পাড়ানো গান শোনান শিশুর প্রিয়জন। আসলে শুধুমাত্র যে বাংলার ক্ষেত্রে গানের ব্যবহার দেখা গেছে তা নয়, দেখা গেছে বাংলায় প্রচলিত আছে ছড়া, শিশুকে ঘুম পাড়ানোর ক্ষেত্রে বিশেষ করে কাজ করেছে কোনো বিশেষ রকম ছন্দ বা ধুন। আবার যদি বিশ্বের দিকে তাকান, হয়তো সময় মতো ঘুম পাড়ানোর জন্য জার্মান বা স্ক্যান্ডিনেভিয়ার মানুষ বেছে নিয়েছে নানান উপকথা, লোককাহিনী। এভাবেই তো কত চরিত্র উঠে এসেছে আমাদের সাহিত্যে। আপনাদের নিশ্চয়ই অনেকের মনে পড়ছে উই উইলি উইঙ্কির কথা। উই উইলি উইঙ্কি স্কটিশ লোককাহিনীতে দেখা গেছে। এই চরিত্র নিজে রাত পোশাক পরে দৌড়ে দৌড়ে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেয় সব বাচ্চারা রাত 10টার মধ্যে শুয়ে পড়েছে কিনা। চার লাইনের ছড়া সেই উই উইলিং উইঙ্কি রয়েছে আমাদের আশেপাশে এমন কত জায়গায়। স্নেহপ্রবণ মাসি পিসি খোকাকে ঘুম পাড়াতে এসেছে, সেই মাসি পিসিকে আপ্যায়ন করেছে খোকা বাটা ভরা পান দিয়ে, ঘুমানোর জন্য শীতল পাটি বিছানো হয়েছে, এমন কত গল্প। আবার হ্যান্স অ্যান্ডারসনের করা ডেনমার্কের উপকথার যদি দেখি, তাহলে শুধুমাত্র ছোটদের ঘুম পাড়ানোই নয়, তাদের ভালো মন্দ আন্দাজ করে সেই মতো সুখ দুঃখের স্বপ্ন দেখিয়ে দেওয়া হয়েছে, এমন কত গল্প। নামের মধ্যে আছে এমন কত অভিযানের ছোঁয়া। তাই তো আমাদের যে সমস্ত ঘুম পাড়ানি গান হারিয়ে গেল, ফিরে আসুক না প্রতিদিন রাতে চেনা গানে। হয়তো মাসি পিসি চাঁদ সূর্য নয়, কিন্তু আপনার ভাবনা আপনার চিন্তা ঘোচাতে হয়ে উঠতেই পারে হাতিয়ার প্রিয় কোনো সুর, হয়ে উঠতে পারে নেহাত গল্প নয় এমন কত শুনতে চাওয়া ভাবতে চাওয়া এক জগতের ধুন। ঘুম পাড়ানি গান বা লুলাবাই থেকে রসিক কল্পবিজ্ঞান রচয়িতার কল্পনায় সৃষ্টি হওয়া কোনো একটি সুরকে ধরে আসুন হারিয়ে যাই, হারিয়ে যাই ডিজিটাল উপকরণে নয়, হারিয়ে যাই আমাদের ছেলেবেলার এক একটা ফেলে আসা চিহ্নে, তাই না?

মেহজাবিন বানু, হিন্দি ছবির জগতে এক দক্ষ অভিনেত্রী, কবিও বটে। স্বামী কমল আমরোহীর পরিচালনায় করেন পাকিজা।

দর্শকদের হৃদয়ে ছাপ ফেলে তার অভিনীত ছোটি বাহু। গুরু দত্তের প্রযোজনায় তার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করতে দেখা যায় সাহিব বিবি গুলাম।

0: শৈশব থেকে আমৃত্যু 90টিরও বেশি ছবিতে তার অভিনয়। বেশ কয়েকটি তো ক্লাসিক বলে বিবেচিত। নার্গিস ও মধুবালার সমসাময়িক এই অভিনেত্রী তৎকালীন দাপুটে নায়িকাদের অন্যতম হয়ে উঠেছিলেন।
1: মুঝে নশে কি লত নহি লগি রে, বলকে
2: বলকে ক্যা
1: মেরে স্বামী উনহি কে নশে মে চুর রহতি হুঁ। ও চাহতে হ্যায় কি মে পিয়ো, বেটি

টানা পড়েন আর তার জেরে অসুস্থতা তার জীবন ও কেরিয়ারে নেতিবাচক প্রভাব ফেলে। রূপলি জগৎ আর বাস্তব দুনিয়া দুই পৃথিবীতেই তার এই অবসাদের প্রকাশ। মিডিয়াতে মীনা কুমারীকে ট্র্যাজিক কুইন নামেই অধিক পরিচিতি দেয়।

0: শুনলেন দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
0: সকালের আড্ডায় এখন জেনে নেওয়ার পালা, আজ দিনের আবহাওয়া কেমন থাকবে। আকাশ আজ মূলত মেঘলা থাকবে, রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 33 এবং 27 ডিগ্রি সেলসিয়াস। রয়েছে আজ বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 94%, সর্বনিম্ন 71%। তাই এই রবিবার আপনার দিনটি কেমন হতে চলেছে, কেমন পরিকল্পনা করা উচিত, আবহাওয়া অনুযায়ী সারা দিন জুড়ে রইল খানিক তার আভাস। আপাতত গল্প চলবে, তবে গল্পের মাঝে থাকুক গান।

সকালের আড্ডা থেকে আপনাকে যদি জিজ্ঞেস করি, আচ্ছা কেমন ছবি এঁকেছিলেন পাবলো পিকাসো, বলতে পারবেন? হয়তো বলবেন কেউ নীল হলুদ, এমন কত রঙের সমন্বয়ে পিকাসোর ছবি কেমন হতে পারে তার একটা বর্ণনা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু ভেবে দেখুন, যাদের দৃষ্টি প্রতিবন্ধকতা আছে, কোনোদিন কি তারা জানতে পারবেন না কেমন ছিল সেই সব ছবি? আচ্ছা যদি ছবির কথা বাদ দিই, আমাদের চেনা পরিচিত এলাকা, হয়তো টিপু সুলতান মসজিদ কিংবা কলকাতা বিশ্ববিদ্যালয়, এই শহর কলকাতার অলিগুলি কেমন? দৃষ্টিশক্তি না থাকলে কি জানতে পারবেন না মানুষ? এই ভাবনা থেকে অতি সম্প্রতি অনন্য এক নজির তৈরি করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সাহিত্য এবং প্রতিবন্ধকতা এই বিষয়ে একটি পাঠ্যক্রমের অঙ্গ হিসেবে দৃষ্টি প্রতিবন্ধী বন্ধুদের জন্য কলকাতার 12টি গুরুত্বপূর্ণ স্থানের ব্রেইল রূপান্তর করেছে বিভাগের পড়ুয়া এবং শিক্ষকেরা। রয়েছে পিকাসো এবং ভ্যান গখের বিশ্বখ্যাত চিত্রকর্মের প্রতিরূপ, যাকে আমরা ছুঁয়ে দেখতে পারি, অর্থাৎ স্পর্শযোগ্য। এমন একটি কাজ সত্যি যে আমাদের ভাবনাকে অন্যভাবে খানিকটা অনুপ্রাণিত করে বলতেই হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়, টিপু সুলতান মসজিদ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, স্টার থিয়েটার, এয়ারপোর্ট, সায়েন্স সিটি, প্রিন্সেপ ঘাট, আলিপুরের আদালত, খিদিরপুরের ডক, 8B বাস স্ট্যান্ড, এমন বেশ কিছু স্থানের ত্রিমাত্রিক স্কেচ, অর্থাৎ 3D এই সমস্ত জায়গাকে ফুটিয়ে তোলা হয়েছে হাত দিয়ে স্পর্শ করে, যাতে বুঝতে পারেন আমাদের সহনাগরিকেরা ঠিক কেমন দেখতে এই জায়গা। মানচিত্র তৈরিতে ব্যবহার করা হয়েছে প্লাইউড, তামার তার, মাটি, দেশলাই কাঠি, কাঠের টুকরো, 3D লাইট, এমন নানা উপকরণ। আসলে সাধারণ শ্রেণীকক্ষের যে গতানুগতিক পাঠ, তার বাইরে গিয়ে বৈষম্যহীন শিক্ষার প্রচার চালানো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই প্রকল্পের মূল উদ্দেশ্য। বিশেষভাবে সক্ষম শিশুদের বা নাগরিকদের শিক্ষার প্রথম ধাপ থেকেই যাতে মূল স্রোত থেকে বিচ্ছিন্ন না হতে হয়, এই মানচিত্র তাই লক্ষ্য। আসলে স্পর্শের শক্তিতে যদি ফুটে ওঠে মেঘ, চাঁদ, ল্যান্ডস্কেপ, কি ভালো লাগে বলুন তো? আমাদের কল্পনা, আমাদের ভাবনা, রোজকার জীবন হোক এমন সমন্বিত, হোক এমন আকাশের মতো বড়, তবেই না গান শোনার, কথা বলার, মানুষের সঙ্গে মানুষের আদান প্রদানের আনন্দ আপনার জন্য শ্রোতা বন্ধু এই সকালে মন ভালো করতে। রইলেন এবার গান নিয়ে শুভমিতা।

0: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
1: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
2: শখে নেশাদ্রব্য ব্যবহার থেকেই নেশার প্রতি আসক্তি তৈরি হয়, এ অতি স্বাভাবিক ঘটনা।
3: খেয়াল করে দেখুন, আপনার পরিচিত বৃত্তে কোনো তরুণ নেশার জালে জড়িয়ে যাচ্ছে কিনা।
2: প্রয়োজনে নেশামুক্তির জন্য সুপরামর্শ দিন নেশায় আসক্তকে, তার পরিবারকে। যোগাযোগ করতে বলুন স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে।
3: সমাজকে নেশামুক্ত করতে নির্ণায়ক হতে পারে আপনার ভূমিকা।
4: মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন সকালের আড্ডা। জানিয়ে দিতে চাইব, আগস্ট মাসের 1 তারিখ থেকে 7 তারিখ চলছে বিশ্ব স্তন্যপান সপ্তাহ। এই বছর স্তন্যপানের জন্য কার্যকরী বেশ কিছু উদ্যোগ ইউনেস্কো সারা পৃথিবী জুড়ে নিয়েছে। স্তন্যপানকে অগ্রাধিকার দেওয়া একটি উল্লেখযোগ্য আহ্বান সেখানে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, আমরা সবাই যাতে স্তন্যপানের গুরুত্ব সম্পর্কে একে অপরকে সচেতন করতে পারি, তার জন্য প্রয়োজনীয় নীতি এবং ব্যবস্থা নেওয়া আশু কর্তব্য। একটি স্তন্যপান উপযোগী পরিবেশ আমাদের চারপাশে গড়ে তোলা একান্তভাবে দরকার, যাতে দীর্ঘমেয়াদে মা এবং শিশুর স্বাস্থ্যের মঙ্গল হয়। আমাদের কাজের জায়গায় মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা বা উপযুক্ত স্তন্যপানের সুবিধা, নতুন মায়েদের প্রতি স্বাস্থ্যকর্মীদের নিয়মিত সহায়তা, তাদের মানসম্মত প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা এই সমাজে তৈরি করতে বেশ কিছু শক্তিশালী পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাই এ বিষয়ে সচেতনতা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্তন্যপান সপ্তাহ 2026 আসলে মনে করাই এই উদ্যোগ আমাদের দীর্ঘমেয়াদী সুস্থ জীবনের প্রথম সোপান। সকালের আড্ডায় এখন সময় জানা অজানার।

0: জানাও জানায় আজ থেকে শুরু হচ্ছে ধারাবাহিক কথিকা শূন্যে শুরু। আজ প্রথম পর্ব, বলছেন ডক্টর পার্থ সারথী মুখোপাধ্যায়।
1: মনে করুন আপনার কাছে দুটো কলম আছে, আপনি তার থেকে একটা দিয়ে দিলেন। এবার যদি প্রশ্ন করি আপনার কাছে কটা কলম আছে, আপনি নিশ্চয়ই বলবেন একটা আছে। ধরুন এরপর সেই কলমটাও আপনি দিয়ে দিলেন। এবার যদি একই প্রশ্ন আপনাকে আবার করি, অবশ্যই আপনি বলবেন একটাও নেই। একটু খুঁটিয়ে উত্তরের ভাষা দুটোকে খেয়াল করুন। প্রথমবার আছে দিয়ে করা প্রশ্নের উত্তর আছে দিয়ে দিলেও দ্বিতীয়বারে কিন্তু উত্তর হয়েছে নেই দিয়ে। এই দ্বিতীয় উত্তরটাকেও যদি আছে দিয়ে বলতে হয় তাহলে যে সংখ্যার ধারণা কাজে লাগে তা হল শূন্য। মানুষকে যার আবিষ্কার করতে হয়েছে আলাদা করে, সভ্যতার অনেক বিকশিত পর্যায়ে এসে বাধ্য হয়ে প্রয়োজনের তাগিদে। কি ছিল সেই প্রয়োজন? শূন্যকে সংখ্যা হিসেবে ব্যবহার করতে শেখার আগে কিভাবেই বা সেই প্রয়োজন সামাল দিতেন প্রাচীন মানুষেরা? নাকি বেসামাল হয়ে পড়ত তাদের গণনা কার্য? এর উত্তর জানতে গেলে মানব সভ্যতার অন্তত 5000 বছর ব্যাপী সময়ের রোমাঞ্চকর ও কৌতূহল জাগানো ইতিহাস ঘাঁটতে হবে। ছোটবেলার রংচঙে বইগুলোতে সংখ্যার প্রাথমিক ধারণা দেওয়া হয় ধরাছোঁয়ার মধ্যে থাকা বস্তুদের গুনতে শেখার সূত্রে। মনে পড়ে দুটো ঘুড়ির পাশে লেখা 2 বা তিনটে আপেলের পাশে লেখা 3-কে? খেয়াল করে দেখুন বইয়ের সেই পাতায় কখনোই শূন্যের কথা আসে না। আসবে কি করে? ধরাছোঁয়ার বস্তু জগতের উদাহরণে শূন্যকে দেখানো যায় না যে। শুধুমাত্র মানসিক বিকাশের অনেকটা উঁচু ধাপে এসে তবেই বোঝা সম্ভব গাণিতিক সংখ্যা হিসেবে শূন্যের প্রয়োজনকে। মানব সভ্যতার বিকাশের নিরিখেও ঘটনাটা অনেকটা এমন ধারাই ঘটেছিল, শুধু সময়ের মাপকাঠিটাই ছিল যা আলাদা। আজকের শিশু যেটা বুঝে নেয় কয়েক বছরের পরিণত বুদ্ধিতে, অতীত ইতিহাস বলে মানব সভ্যতার প্রাচীন সময়ে সেই সময় কাল লেগেছিল কয়েক হাজার বছর। সুপ্রাচীন সভ্যতাগুলোর মধ্যে এক অনন্য দার্শনিক উচ্চতায় উঠেছিল আমাদের ভারতীয় সভ্যতা। এর জ্ঞান বিজ্ঞান জ্যোতির্বিদ্যা চর্চার ইতিহাসও অতি সমৃদ্ধ। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, প্রাচীন ভারতে সম্রাট অশোকের সময়ের আগে কোনো লিখিত লিপি ছিল না, সবটাই ছিল মুখে মুখে, অর্থাৎ শ্রুতি। বৈদিক যুগে এই ঘরানা জন্ম দিয়েছিল সংক্ষিপ্তকরণ প্রক্রিয়ার, আর সেই সঙ্গে ছন্দবদ্ধ শ্লোক নির্মাণের। এই সূত্রগুলো এতই দুরূহ এবং এতই সংক্ষিপ্ত যে পরবর্তী পর্যায়ের ভাষ্যকারদের টিকার সাহায্য না নিলে প্রায়শই এদের অর্থ বোধগম্য হবার কোনো সম্ভাবনাই নেই। সূত্র নির্মাণের অন্যতম প্রধান শর্তই ছিল অল্পাক্ষরং, অর্থাৎ যতটা সম্ভব অল্প কথায় প্রকাশিত হতে হবে। বেদের যুগ থেকেই ঋষিদের গভীর জ্ঞান সঞ্জাত দার্শনিক উচ্চারণে আমরা শূন্যের কথা দেখতে পাই। এই শূন্য অবশ্যই গণিতের শূন্য সংখ্যা নয়, কিন্তু শূন্যতার বোধকে এই সভ্যতা দার্শনিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সহজে এবং কৌতূহলের সাথে গ্রহণ করেছিল সন্দেহ নেই। গ্রিক সভ্যতার মতন দার্শনিক মতবাদ এখানে গাণিতিক শূন্যকে রুখে দেবার চেষ্টা করেনি, উল্টে বারবার খতিয়ে দেখেছে, অনুভব করতে চেয়েছে শূন্যতার বাংময় নীরবতাকে। ঋগ্বেদের নাসদীয় সূক্তেই হোক অথবা বৌদ্ধ মহাযানের মধ্যমক শৈলীর শূন্যবাদী দর্শনে, কিংবা তন্ত্রের নিরাকার নিষ্কল শিবের ধারণায়, অথবা নৈয়ায়িকের অভাব বোধে, সর্বত্রই দেখতে পাওয়া যায় শূন্যতার জয়গান তথা দার্শনিক বিশ্লেষণ, তাকে বোঝার চেষ্টা, আত্মস্থ করার উন্মুখ আগ্রহ। এই সামাজিক বাতাবরণে গণিত ও গণিতজ্ঞেরাও ছিলেন বই কি? বেদাঙ্গ জ্যোতিষে গণিতকে তুলনা করা হয়েছে নাগের মাথার মণির সঙ্গে অথবা ময়ূরের মাথার শিখার সঙ্গে। স্পষ্ট উচ্চারণে বৈদিক ঋষি ঘোষণা করেছেন সমগ্র বেদাঙ্গ শাস্ত্রের মধ্যে গণিত শাস্ত্রের শ্রেষ্ঠতার কথা। কাজেই এই সামাজিক বাতাবরণে যেদিন গণিতজ্ঞরা বুঝতে পেরেছিলেন সংখ্যা হিসেবে শূন্যের প্রয়োজন ও গুরুত্বকে, সমাজের অন্য দিকপালেরা তাতে বাধার সৃষ্টি করেননি। কিন্তু সেই সময়টা ঠিক কবে নাগাদ ছিল? দুর্ভাগ্যের বিষয়, খ্যাতনামা পণ্ডিতেরা এ নিয়ে একমত নন।
0: শূন্যে শুরু, ধারাবাহিক কথিকার প্রথম পর্ব শুনলেন জানাও জানায়, বললেন ডক্টর পার্থ সারথী মুখোপাধ্যায়। আগামীকাল সকাল 8টায় এই ধারাবাহিকের দ্বিতীয় পর্ব।

সাবিত্রী প্রচার তরঙ্গেই শুনছেন সকালের আড্ডা। সকালের আড্ডায় আপাতত গানে গানে বিদায় নেওয়ার সময়। এই রবিবার হয়ে থাকুক আপনার পছন্দের একটি দিন, মাসের শুরুর প্রিয় সময়, প্রিয়জনের সঙ্গে মুখর হয়ে উঠুক।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন কবি কণ্ঠে।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন কবি কণ্ঠে। আজকের অতিথি ডাক্তার সৌম্য সরকার, তার সঙ্গে আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার।

0: আমি বারান্দায় গিয়ে দাঁড়ালেই পাখিটা আসে, অথবা পাখিটা এলে আমি সেখানেই আমার বারান্দা খুঁজে পাই। রোদপোয়াই আমি আরো কত কথা বলে যায় পাখি, ভাষা তার বুঝি না, যদিও আমাকে সে পাক খেয়ে ওড়ে, হাতের খাবার ঠুকরে ঠুকরে খায়, ঠোঁটে করে ফুল এনে রাখে দোরগোড়ায়। একদিন পাখিটা হারিয়ে গেল, যাকে বলে নিরুদ্দেশ। আমি তাকে খুঁজে খুঁজে সারা, হঠাৎ দেখি আমার বুকটা অদ্ভুত ফাঁকা, হৃৎপিণ্ডের জায়গায় খড়কুটো আর ডালপালা, একটা বাসা। কবিতার নাম নীড়, আর কবি যিনি তিনি আজকের কবিকণ্ঠে অনুষ্ঠানে আমাদের অতিথি। স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের কবিকণ্ঠে অনুষ্ঠানে, আর একই সঙ্গে স্বাগত জানাই আজকের অতিথি ডাক্তার সৌম্য সরকারকে।
1: ধন্যবাদ।
0: আজকে এই যে কবিকণ্ঠে অনুষ্ঠানে এনেছি আমরা আমন্ত্রণ জানিয়ে ডাক্তার সরকারকে, নামের সঙ্গে ডাক্তার শুনেই বুঝতে পারছেন তিনি চিকিৎসক, এবং তিনি অতি ব্যস্ত চিকিৎসক, এবং তিনি চিকিৎসক অধ্যাপকও বটে, এবং তিনি কবিও বটে। মনে হয় বটে যে ২৪টা ঘন্টা তো সকলের জন্য একই, তাহলে এমন মানুষদের জন্য কি টেনে টুনে একটু সময়টা তারা বাড়িয়ে ফেলতে পারছেন? কি করে সম্ভব এত কিছু? ডাক্তার সরকার, এই যে কবিতা, আবার তার সঙ্গে চিকিৎসক হিসেবে আলাদা আর একটা প্রফেশন, অন্য একটি পেশা, এই দুটোকে মিলিয়ে রাখা, মিলিয়ে চলা, এটা কি অনেকদিন ধরে চলছে, নাকি চিকিৎসক সত্তাটা পরে এসেছে কবিতা তারও আগে থেকে?
1: সাংস্কৃতিক পরিমণ্ডলে বিচরণটা তো অনেক ছোট থেকেই, তাই কবিতার সঙ্গে, গানের সঙ্গে, নাটকের সঙ্গে চলাফেরা, এটা তো জড়িয়ে গেছে জীবনের সঙ্গে। ডাক্তার হব কি হব না সেটা তো পরে ঠিক হয়েছে, সুতরাং এটা আগে থেকেই বলা যায়। সেটা কবিতা লেখার চর্চার কথা যদি বলা হয়, তাহলে হয়তো কিছুটা পরে, চিকিৎসক হওয়ার পরে, প্রতিষ্ঠিত হওয়ার পরে, তারপর এই জিনিসটার মধ্যে আরো বেশি করে প্রবেশ করা গেছে।
0: আচ্ছা, সুতরাং ছোটবেলা থেকেই গান কবিতা এসবগুলো সঙ্গে ছিলই, আবার তার সঙ্গে আমরা এটাও জানি, শ্রোতা বন্ধুদেরকে জানিয়ে রাখি যে উচ্চ মাধ্যমিকে রাজ্যের মধ্যে অষ্টম স্থান, তাই তো? হ্যাঁ, ডাক্তার সরকার ঘাড় নাড়ছেন বটে, জানি এমন মানুষের একটু বিনয়ী হন, চান না বলতে, কিন্তু এই কারণেই এই বিষয়টি বা এই তথ্যটি তুলে আনা যে আমরা জানি যারা রাজ্যে স্থানাধিকারী হয় বা দেশের মধ্যে স্থানাধিকারী হয়, তারা একেবারে পড়ুয়া এবং তাদের অনেক পড়াশোনা করতে হয়, তো এই যে এত পড়াশোনা তার সঙ্গে গান কবিতা চললো কি করে?
1: এইটা একরকম একটা পারিবারিক বাধ্যবাধকতা, একদম। মানে আমি যখন ডাক্তারি পড়ছি নীলরতন সরকার মেডিকেল কলেজে, আমার যে পরীক্ষা, সেখানকার পরীক্ষা, যে এক দেড় বছর অন্তর আমাদের MBBS পরীক্ষা দিতে হতো, সেই পরীক্ষার রুটিন কি হলো না হলো সেটা নিয়ে বাবার মাথা ব্যথা ছিল না। বাবা ঠিক একটা করে অনুষ্ঠান ডেকে দিতেন এবং আমার দায়িত্ব থাকতো সেই অনুষ্ঠানের বেশ কিছু অংশে সেটা পরিচালনা করার। সুতরাং একটা চুচুড়া রবীন্দ্রভবনটা বুক হয়ে যেত ঠিক আমাকে না জানিয়েই, এবং সেখানে নাটক হবে, গান হবে, কবিতা হবে, সব কিছু হবে, তার মধ্যে থাকতেও হবে, আমার পরীক্ষা কবে না কবে, কবে হবে, সেসব নিয়ে তাদের মাথা ব্যথা থাকতো না। এই ব্যাপারটা এক ধরনের বাধ্যবাধকতা, এটা করতেই হবে।
0: আচ্ছা, মানে আমরা সাধারণত যেটা জানি যে পড়াশোনাটা করতেই হবে মোটামুটি 89-এ ওঠার পরে, এখন যে প্রজন্ম, বাবা মায়েরা বলেন অনেক হয়েছে, অনেক গান গেয়ে নিয়েছো, এবার থাক, এবার পড়াশোনা, অনেক নাচ হয়েছে, অনেক ক্যারাটে হয়েছে, এবারে পড়াশোনা। কিন্তু আপনার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম, যে নাচ গান সব কিছুই করতে হবে, যা যা আছে জীবনের সঙ্গে সঙ্গে পড়াশোনাটা করো, সেটা তুমি বুঝে নাও।
1: একদমই।

0: তাই, কারণ যখন দেখা গেল যে আমি এই ব্যাপারটার মধ্যে সিরিয়াস, পড়াশোনার ব্যাপারটা নিয়ে আমি খুব একটা গাফিলতি দেওয়ার মতো অবস্থা নয়, সেই হিসেবে তারা হয়তো কিছুটা নিশ্চিত ছিলেন যে ও ব্যাপারটা হ্যাম্পার না করেই আমি এই দিকে মন দেব আর কি।
1: সুতরাং ওই একটা নিশ্চিন্তের জায়গাও আপনি তুলে দিয়েছিলেন বাবা মায়ের কাছে, যে দেখো পড়াশোনাটাও আমি সিরিয়াসলি করছি। বেশ মনে হচ্ছে যে অনেক কিছু জানতে পারবো, যে এই যে এই সময়টায় আমরা ভাবি ইঁদুর দৌড়, শুধুমাত্র পড়াশোনা, পড়াশোনা ছাড়া জীবনে কিছু নেই, বিষয়টা যে ভুল হয়তো আজকে ডাক্তার সৌম্য সরকারের কথা শুনতে শুনতে তার সঙ্গে গল্প করতে করতে জানতে পারবো। আর তার সঙ্গে অবশ্যই যেহেতু অনুষ্ঠানের নাম কবি কণ্ঠে, অনেক কবিতা শুনবো, একটা কবিতা শোনা যাক।
0: কবিতার নাম জেদ। মেঝেতে জলের আঁচড় কাটবে বলে তুমি সেই বসে আছো, সঙ্গে এক সমুদ্র জল, বসে আছো সারাটা দিন, এখন সন্ধে নেমে এলো, আঙুল এতটুকু নড়ল না, তোমার আশেপাশে দশটা সূর্য ছিল, বাতাসে আদুরে ধুলিকণা, সর্বোপরি একটা আকাশ। ওই অতটা জল যদি বাষ্প করে বাতাসে উড়িয়ে দিতে, ওরা তোমায় রামধনু দেখাতে পারত। জলের দাগ বা রামধনু কোনোটাই স্থায়ী নয়, সেই দুঃখে কান্না জুড়লে, অশ্রুর সামান্য লবণেই জলের স্বাভাবিক হাঁটা চলায় বদল এলো, আঙুল রইল আটকে, বাষ্পীভবন তো দূরস্থান, ওদিকে মেঝের লীন তাপটুকু অব্যবহৃত রয়ে গেল।
1: আহা, রামধনু আর জলের দাগ দুই তো সাময়িক, থেকে যায় না। ভারী ভালো লাগে যখন জীবন দর্শন এমন কবিতার মধ্যে দিয়ে চলে আসে বারবার আমাদের কাছে, অনেক কিছু দেখিয়ে দিয়ে যায়, আরও একবার মনে পড়িয়ে দিয়ে যায়। কবিকণ্ঠে অনুষ্ঠানে আজ আমরা রয়েছি ডাক্তার সৌম্য সরকারের সঙ্গে। ডাক্তার সরকার, এই যে অনেকগুলো বই দেখছি আপনার হাতে, দুই মলাটের মাঝে সেই সমস্ত কবিতারা রয়েছে, এখন প্রথম কবিতা কবে লেখা হলো মনে পড়ে?
0: সে তো ছোটবেলায়, কিন্তু তাকে তো সংরক্ষণ করে রাখা হয়নি, সে হবে আমার 12-13 বছর বয়সেই লেখা হয়েছে।
1: আচ্ছা, আর সেই সময়টা স্কুল ম্যাগাজিন খুব বেরোতো, দেওয়াল পত্রিকা, তেমন কোনো স্মৃতি আছে?
0: আসলে আমি এমন একটা মানুষ, কোনো জায়গায় জোর করে বা নিজের ইচ্ছায় মাথা গলানোর মতো আমার মানসিকতা একেবারেই কোনোদিন তৈরি হয়নি, বরঞ্চ সেই সব জায়গা থেকে কি করে বাইরে থাকা যায়, কি করে দূরে থাকা যায় সেই চেষ্টাই করে গেছি। এটা আমার চরিত্রের একটা দোষও বলা যেতে পারে। সুতরাং অনেক কিছুই আশেপাশে হতে দেখতাম, আমাকে যতক্ষণ না কেউ জোর করে কোনো কিছুর মধ্যে ঢুকিয়ে দিত ততক্ষণ আমি সেই জায়গায় অংশগ্রহণ করতাম না বা করিও না, এখনও করি না। তো সেই হিসেবে সেসব ম্যাগাজিন ট্যাগাজিনে দেওয়া হয়নি কিছু লেখা, সেই জন্যে আমার কোনো লেখা তখনকার দিনেও প্রকাশ পায়নি। আর খুব সিরিয়াসলি লেখা শুরু করেছি বা ইয়ে করেছি সেটা হয়তো গত 4-5 বছর, 6 বছর, 7 বছর, তারপর থেকে লেখা নিশ্চয়ই বেরিয়েছে।
1: আচ্ছা, তাহলে প্রথম ছাপার অক্ষরে প্রথম কবে নিজের কবিতা দেখতে পেলেন?
0: ছাপার অক্ষরে 2015-16।
1: আচ্ছা, তখনই কি প্রথম বইয়ের প্রকাশ?
0: বইয়ের প্রকাশ আমার হয়েছে, সেও আমার নিজের কোনো উদ্যোগ ছিল না, আমি
1: আগ্রহ ছিল,
0: আগ্রহ ছিল না বলা যায়,
1: ইচ্ছেও
0: ছিল না। আমি মূলত সমাজ মাধ্যমে কিছু কবিতা পোস্ট করতাম আমার বন্ধু বান্ধবদের জন্য, তাদের ভালো লাগতো সেটা দেখে, তাতে উৎসাহিত হয়ে আরো কিছু লিখতাম, আরো কিছু পোস্ট করতাম। সেই থেকে থেকে বইয়ের একটা চাহিদা বন্ধু বান্ধবদের থেকেই এলো, যে একটা এবার বই হয়ে যাক, এবার বই হয়ে যাক। সেই করতে করতে নিজের কুড়েমি এসব নিয়ে সেই বই দুই মলাটের আকারে সেই কবিতাটা এলো 2021-এর ডিসেম্বর মাসে।
1: আচ্ছা,
0: সেই বইয়ের শুরু।
1: বেশ, প্রথম বই থেকে একটা কবিতা শুনি।
0: প্রথম বই ডানার দিনলিপি। উষ্ণতা, একটু জল পেলে বেঁচে থাকে জীবন, একটু আশ্বাসে ভেঙে পড়া মন, আকাশের দিকে তাকিয়ে চৌচির মাঠ, শুকনো চোখে গোঙায় সারাক্ষণ, একটু আলো পেলেই ধন্য অন্ধকার, রোদ পেলে আসিক্ত দুপুর, একটা নাড়ায় বর্তায় ফলন্ত গাছ, একটা ঢিলে নিঝুম পুকুর, একটু ভিক্ষা পেলে বেঁচে থাকে পেট, হাওয়ায় নিভু নিভু আগুন, তোমায় পেলে মন খারাপের বিকেল যেন রং খুঁজে পাওয়া ফাগুন।

0: ছেলে মন খারাপের বিকেল, যেন রং খুঁজে পাওয়া ফাগুন।
1: আহা, ডাক্তার সরকার, আপনার সঙ্গে কথা হতে হতে বারে বারেই শুনছি ছোটবেলার কথা। ছোটবেলাটা অন্যরকম ছিল সে তো বেশ বুঝতে পারছি। কোথায় কেটেছে ছোটবেলা?
0: আমি অ্যাকচুয়ালি জন্মেছি চুঁচুড়ায়। চুঁচুড়া ছাড়ার কথা কোনোদিন এখনো অবধি ভাবতেই পারিনি। এটা একটা আমার আর একটা চারিত্রিক দুর্বলতা। কেন যে এরকম হয়, আমি পড়েছি হুগলি কলেজের স্কুলে, সেখান থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছি, মাধ্যমিক দিয়েছি, তার আগে পড়েছি চুঁচুড়া দেশবন্ধু স্কুলে, তার আগে পড়েছি চুঁচুড়ার গড়বাটি স্কুলে প্রাইমারি সেকশনে। তো কলেজিয়েট স্কুলের থেকে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর ডাক্তারি পড়েছি, সুযোগ ছিল ইঞ্জিনিয়ারিংও পড়ার। কিন্তু এখন বুঝতে পারি আমি ডাক্তারি পড়েছি কারণ আমি দেশের মধ্যেই থাকবো, হয়তো সেজন্যেই। ইঞ্জিনিয়ারিং পড়লে এতদিনে হয়তো এদিক ওদিক চলেই যেতে হতো, হয়তো চুঁচুড়াতেই থাকা হতো না, দেশের মধ্যে থাকাও হয়তো হতো না, এরকম একটা ব্যাপার। তো এই সবটাই আমার চুঁচুড়া কেন্দ্রিক। কলকাতাতেও খুব একটা বেশি আসা হয় না, খুব দরকার না পড়লে আমি আসি না। কর্মসূত্রে যে কদিন আসতে হয়েছিল বা পড়াশোনার জন্য থাকতে হয়েছিল সেটা আলাদা। এই ঘরকুনো ব্যাপারটা আমাকে একেবারে শেষ করে দিল।
1: ঘরকুনো জায়গা থেকেই বোধহয় আসে যে খানিকটা অন্তর্মুখীনতা, নিজের বৃত্তি এর মধ্যে অনেকটা ভালোবেসে আঁকড়ে রেখে দেওয়া ভালোবাসার সবটুকুকে। বোধহয় সেই জন্যই কবিতাও এত উঠে আসে হাতে, কারণ যাদের ইমোশন বেশি হয়, ইমোশন না থাকলে, আবেগ না থাকলে সত্যিই কবিতা আসে না, ধরা দেয় না, কবিতা এত সহজে তো আসে না। নিজেরা লিখতে না জানলেও আমরা বেশ বুঝি সে কথা। আরও আসবো অন্য গল্পে, আর একটা কবিতা শুনি।
0: আমার সেই প্রথম বই ডানার দিনলিপি থেকে আর একটা কবিতা পড়ি।
1: হুম।
0: রোজই বসন্ত, কি হলো থেমে গেলে কেন? কুঁড়িতে লেখো দু চার কথা, তোমার কলমে পলাশ ফোটে, শিমুলে উদাসী মাদকতা। মাথা নিচু কেন, সোজা তাকাও, কিসের আধার বিষণ্ণতা? তোমার চোখে জাদু আছে জাদু, ধরায় না ফেরার রাস্তাটা। সরিয়ে নিলে কেন, রাখো আমার হাতের ওপর হাতটা, ও স্পর্শে মুমূর্ষ জীবন পায়, যৌবন নিশ্চিত প্রেম বার্তা। দাঁড়িয়ে পড়লে কেন, চলো কোকিল যে ডেকে পথ আঁকে, তোমার সারা উপস্থিতি জুড়ে রোজই বসন্ত লেগে থাকে।
1: বাহ, এই যে শুনলাম যে এনআরএস মেডিকেল কলেজে আপনার পড়াশোনা, নীলরতন সরকার মেডিকেল কলেজ, এবং আপনার নামের সঙ্গে অধ্যাপক চিকিৎসক কথাটি জড়িয়ে আছে, পড়া এবং পড়ানো দুই মিলিয়ে কতগুলি ডাক্তারি কলেজ বেশ ঘোরাফেরা হলো।
0: প্রথম পোস্টিং ছিল আরজিকর মেডিকেল কলেজ, এখন পোস্টিং মিদনাপুর মেডিকেল কলেজ। এর বাইরে এখনো যেতে হয়নি, আর পড়াশোনা করেছি নীলরতন সরকার মেডিকেল কলেজে।
1: এই যে নীলরতনে পড়াশোনার সময়টা, সেই সময় তো শুনলামই যে বাড়িতেও বাবা আয়োজন করছেন নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে আপনার ইনভলভমেন্ট থাকছে, একটা ব্যস্ততা থাকছে। কলেজে অর্থাৎ ডাক্তারি কলেজে, আমরা অন্যান্য কলেজের ফেস্টের কথা আমরা জানি, সেখানে নানান কিছু হয় আমরা জানি, অনুষ্ঠান, ম্যাগাজিন সব কিছু, ডাক্তারি কলেজের ভিতরে সেখানে তো অত্যন্ত পড়াশোনা চলে, সেখানে সাংস্কৃতিক পরিমণ্ডল আছে কি বা থাকলেও কীরকম, একটু জানতে ইচ্ছে করছে।
0: সাংস্কৃতিক পরিমণ্ডল সব জায়গাতেই থাকে, ডাক্তারি পড়ার সাথে সাথেও আমাদের অনেক বন্ধুরা তারা সংস্কৃতি চর্চা করতেন, নাটক থেকে শুরু করে গান নৃত্য সবই হতো, এখনও হয়, বছরে একটা বা দুটো যে অ্যানুয়াল ফেস্ট হয় তার মধ্যে তো এই ডাক্তারি পড়ুয়ারাই তো অংশগ্রহণ করে। বাইরে থেকে আর্টিস্ট তো একজন আসে, সে তো একটি সন্ধ্যা বা রাতের জন্য বা দুটি রাতের জন্য, বাকি দিনগুলো এই ছাত্ররা, এই পড়ুয়ারাই তো পারফর্ম করে। সুতরাং তাদের মধ্যে সংস্কৃতি চর্চা চলতে থাকে, আমাদের সময়ও ছিল, তারা করতেও। কিন্তু আমার কথা জিজ্ঞেস করলে বলা যায় যে আমি আমি যে কিছু জানি কিছু পারি এটা কেউ জানতো না, এখনো কেউ বিশ্বাস করবে না।
1: তার কারণ পুরোটাই তখন চুচুড়া কেন্দ্রিক, মানে কোন রকমের কলেজে পড়াশোনাটুকু করে আগে চুচুড়ায় যাব,

0: সবকিছু ওখানেই।
1: হ্যাঁ, আর ওই কলেজের মধ্যে এই ব্যাপারটাকে আমি জানতে দিতেও খুব একটা চাইনি কাউকে।
0: আচ্ছা, তাহলে ওই সময় নিয়ে টানাটানি পড়ে যাবে, এটা তো বোঝাই যায়। চুঁচুড়াতে যে আপনার এই যে সাংস্কৃতিক পরিমণ্ডল, সেখানে কি কি ছিল? কবিতা লেখা তো শুনলামই যে অনেকটা পরে এসেছে, তো তার আগে আর কারা কারা ছিল আপনার সঙ্গে কবিতা ছাড়া?
1: কবিতা ছাড়া তখন আমরা ছোট থেকেই নাটক নিয়ে একটা আমাদের উন্মাদনা ছিল। আমরা যে সংগঠনটার সাথে যুক্ত ছিলাম সেখানে দুটো গ্রুপ ছিল, একটা বড়দের গ্রুপ আর একটা ছোটদের গ্রুপ। এই দুটো গ্রুপের নাটক হতো, সেটা আমি বলছি 1983, 84, 85, 86, 87 এইরকম সময়ের কথা। তো সেই সময়, তারও পরের 89, 90, 91, 92 এই সময়টায় সেই নাটকের দল, দুটি নাটকের দল চালাতো এবং আমরা ছিলাম ছোটদের নাটকের অংশ। আমার বাবা ছিলেন শ্রী অরবিন্দ সরকার, তিনি ছিলেন ছোটদের নাটকের পরিচালক এবং তিনি ওই অংশটা চালাতেন। বড়দের নাটকের গ্রুপটা ছিল, এবং তখনকার এমন একটা ব্যাপার ছিল, মাসে একটা বা দুটো একটি বাসে করে, দু নম্বর বাস বা আমাদের যে বাসগুলো তখনকার দিনে ছিল, সেই বাসে করে এই দুটো ছোটদের আর বড়দের দল মিলে চলে যেত বিভিন্ন জায়গায় এই নাটকের পারফর্ম করার জন্য।
0: সবগুলো যেখানে হতো
1: বিভিন্ন জায়গায়, সেই একই দিনে ছোটদের নাটকটিও হতো, তারপরে হতো বড়দের নাটক, তারপরে সব দল নিয়ে রাত্রিবেলা ফিরে আসা হতো। এটা আমাদের একটা রুটিনের মধ্যে হয়ে গিয়েছিল। কেমন যেন এখন ভাবলে অবাক লাগে, এইভাবে কি দিনের পর দিন চালানো যায় তার সাথে পড়াশোনা।
0: সত্যি তো, এবং ছোটদের দল এবং বড়দের দল যাচ্ছে, তার মানে কত বড়রাও সেখানে জড়িয়ে আছেন, ছোটদের অভিভাবকেরা রয়েছেন। আমরা এখন একটা দিন বার করতে গেলেই ভাবি অফিস আছে, এই কাজ আছে, সেই অ্যাপয়েন্টমেন্ট আছে, তাদেরও কি ছিল না? নিশ্চয়ই ছিল,
1: অবশ্যই। কিন্তু আমাদের সেই সময় সবসময় যে অভিভাবকরা সঙ্গ দিত ছেলেদের বাচ্চাদের, সেরকমও নয়, তারা ছেড়েই দিত যে যাক, ওই দলের সাথে যাচ্ছে, ওই নিয়ে আর কোনো চিন্তা নেই। সবাইকে নিয়ে তো সেই জিরাট, বলাগড়, কি তারকেশ্বর, পান্ডুয়া সেইভাবে ঘোরা সম্ভব নয় অত মানুষকে নিয়ে, আর সেই বাচ্চাদের বাবা মায়েরা সব জায়গায় যেতে পারতো না। এখনকার দিনে যেমন সেটা একদম কম্পালসারি, তারা যাবেই,
0: এবং বাসে করে বাচ্চারা গেলে পিছনে গাড়ি নিয়ে বাবা মায়েরা যাবে,
1: সেসবের কোনো ব্যাপারই ছিল না, কোনো ব্যাপার ছিল না।
0: সেই আসলে সেই নিশ্চিন্তের জায়গাটা ছিল বলেই বোধ হয় এইগুলো সেই সময়টায় সম্ভব হয়েছে। আর একটা কবিতায় আসি।
1: ভবিতব্য তাপপ্রবাহের অজুহাতে যে সারেঙ্গিটা হঠাৎ কাছে টেনে নিলে, চেষ্টা করে দেখো ওটা আর বাজবে না, রক্ষা কবচ জোগাড় করে নিয়েছে ও। জলীয় বাষ্পেরা বাতাসে থাকবে কি থাকবে না, এই দোলাচলে অনেক বিতর্ক সভা পণ্ড হয়েছে, এখন ওদের ফেরত আনার আর কোনো উপায় নেই। রাশি রাশি অভিমানে পুকুরের গলা বুজে এলে ফরিংয়ের সংসার ভেসে যায়, এমন কথা কেউ কোনোদিন ভাবেনি। গাছে ফল ধরছে না বলে যে গুঞ্জন, তার সারবত্তা খুঁজতে গিয়ে একদিন নিশ্চয়ই আবিষ্কার হবে 144 ধারার ইতিবৃত্ত, যে চিঠি ডাকে ফেলাই হল না, তার উত্তর পোস্টম্যান দিয়ে গেলে আমরা আহ্লাদিত হয়ে একথা অস্বীকার করেছি যে ঈদ আর রামনবমী দুই পবিত্র, চাঁদের সঙ্গে হাত ধরাধরি করে বাঁচার প্রতিযোগিতায় খেয়ালি করিনি মাটি থেকে অনেকটা উপরে উঠে গেছি, এখন কৃত্রিম ধুলোর জন্য ওটিপি মুদ্রণই আমাদের ভবিতব্য।
0: আহা, পুকুরের গলা বুঝে আসলে ফরিংয়ের সংসার ভেসে যায়, আমরা কজন এভাবে ভাবতে পারি। এই যে বাংলায় শব্দ নিয়ে খেলা করা, বাংলায় দখল সেইভাবে না থাকলে তো বাংলা কবিতা লেখা যায় না, সুতরাং বাংলার দখল নিয়ে আমাদের কোনো মনে জিজ্ঞাসা নেই। জিজ্ঞাসা যেটা, যে সাহিত্যের প্রতি এতটা দখল, এতটা ভালোবাসা, কিন্তু একজন ডাক্তারবাবু আপনি, মানে বিজ্ঞান তো একেবারে মজ্জায় মজ্জায়, তো এই সাহিত্য আর বিজ্ঞানকে একসঙ্গে নিয়ে চলা, যখন প্রথম ঠিক করলেন যে ডাক্তারি পড়বেন, তখন কি মনে এসেছিল কখনো যে না বাংলাটাও পড়লে হয়?
1: আসলে ডাক্তারি পড়ব বা ডাক্তারি পড়ার সুযোগ পাবো বা ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পাবো এমন ভাবনাটাই কখনো মাথায়

0: পরীক্ষায় আসেনি, চেষ্টা করতাম পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় পাশ করলে কি হতে পারে, কি হবে, নিশ্চয়তা কি আছে না আছে, সেসব নিয়ে ভাবনা ছিল না। যখন যেটা পড়েছি সেটার মধ্যেই মশগুল হয়ে থেকেছি। উচ্চ মাধ্যমিক যখন পড়তাম তখন সায়েন্সের টিচারদের কাছে যেতে হতো, পড়া হতো, কিন্তু সপ্তাহে একদিন করে আমাদের বাংলা মাস্টার মশাইয়ের কাছে গিয়ে বসার একটা রেওয়াজ ছিল। সেখানে শুধু আমি নয়, অন্যান্য স্কুলের যারা ভালো ছেলে এবং যারা বাংলা চর্চা করতে ভালোবাসে, ভালো ছেলেরা কিন্তু সায়েন্সে যেমন ছিল তারা বাংলা নিয়েও চর্চা করতে ভালোবাসত, এবং সেইখানে আমরা একসাথে জড়ো হতাম শিক্ষক মহাশয়ের কাছে। তিনি সদ্য প্রয়াত হয়েছেন শ্রী বিজন কান্তি সরকার, তাঁর কাছে বসে আমরা সবাই মিলে ওই তিনি একটা হয়তো রচনা লিখতে দিলেন, তিনি একটা হয়তো কোনো বিষয়ের ওপর লিখতে দিলেন, সেই লেখাটা কে কত রকমভাবে লিখতে পারে সেটা লিখে এনে পরের দিন পড়ে শোনাতে হতো, এবং প্রত্যেকের লেখার মধ্যে এত সুন্দর সাহিত্য থাকতো, এত সুন্দর সুন্দর কথা থাকতো, কোটেশান থাকতো, সেইগুলো পড়তে হতো নিজেদেরকে, তবে তো সেটা ওই লেখার মধ্যে সঞ্চারিত করা যেত। তো সেই পড়াশোনা করতে করতে তো সাহিত্য চর্চা তখনও ছিল, তখনই রবি ঠাকুরের বর্ষার গান কতবার কতবার করে পড়েছি গানগুলোকে, হয়তো গানগুলো শুনিনি তখনও কিন্তু গানগুলো পড়েছি। সেই গান নিয়েই বর্ষার ওপর যে রচনা লিখতে বলেছেন স্যার, তার মধ্যে সেই গান চলে এসেছে কখন, ফলে একটা ওই পরিবেশটা আমরা তখন পেতাম এবং সেটা এখনো আমরা নিজেদের মধ্যে লালন করি।
1: এবারে আসবো সেই কথাতে যে বর্তমানে কিভাবে সেই লালনটা চলছে জানবো, কিন্তু ঘড়ির কাঁটা টিকটিক করে বলছে আজ সময় আর সেভাবে নেই। এই গল্পগুলো নিয়ে না হয় আসা যাবে আবারও আগামী পর্বে। আপাতত আরেকটা কবিতা দিয়ে শেষ করব এই পর্ব।
0: বইয়ের নাম মায়াসুত। তুমি কি ভুলে গেলে, এমন অনেক ধ্রুপদী মায়াসুতর মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেছি বলেই গাছের পাতারা এখনো সূর্যালোকের দিকে তাকিয়ে থাকে। ক্ষয়ক্ষতির অহংকার তার সাজে না, কয়েকটা শব্দ যে সুরালোকিত হয়েছে এটাই বাড়তি পাওনা, জীবনের প্রসাদ। একদিন পুরো জীবনী পঞ্জিটাই সুরের মায়ায় ভেসে যাবে না, কে বলতে পারে? যেদিন তোমায় দেখেও দেখি না সেদিনই সবচেয়ে বেশি দেখি, যেদিন এড়িয়ে যাই জানবে ঝড়। সংখ্যায় যত কম মাহাত্ম্য তত বেশি, অবহেলার মাটি যেমন করে ঘাসেরা এমনি এমনি ঢেকে দেয়, আমিও তেমন। তাই মনে হতে পারে আমার অগম কিছু নেই, কিন্তু সব স্রোতেরই না ভাঙা পাড় থাকে যা নিয়ে সে ভেসে যেতে চেয়েছিল। একটা চৌকাঠের তাৎপর্য বুঝতে বুঝতেই গোটা জীবন কেটে যায়, গৃহপ্রবেশ মোটেও সহজ নয়।
1: বাহ, আজকের মতো এই কবিতা দিয়েই শেষ করা যাক এই পর্বখানি। তবে বাকি রয়ে যাওয়া যে গল্পগুলো, কবিতাকে লালন করা বুকের মধ্যে, এই সময়ে এত ব্যস্ততার মধ্যে ডাক্তারবাবু কিভাবে পারছেন, সেসব কথা নিয়ে আবারও আসবো আগামী পর্বে। অনেক ধন্যবাদ ডাক্তার সরকার আমাদেরকে সময় দেওয়ার জন্য। তবে ছাড়ছি না, আগামী পর্বে কিন্তু বাকি গল্পগুলো হবে।
0: নমস্কার।
1: হ্যাঁ, শেষ করি আজকের মতন কবিকণ্ঠে এখানে। এতক্ষণ আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রখ্যাত চিকিৎসক, অধ্যাপক এবং কবি ডাক্তার সৌম সরকার। বাকি রয়ে যাওয়া গল্পগুলো নিয়ে নিশ্চিত আসছি আগামী পর্বে। ভালো থাকবেন সকলে, নমস্কার।
2: শুনছিলেন কবি কণ্ঠে। আজকের অতিথি ছিলেন ডাক্তার সৌম সরকার, তার সঙ্গে কথা বললেন শর্মিষ্ঠা সরকার, সম্পাদনা মনোজ কর, প্রযোজনা শেনাজ আব্দুর রউফ। আজ শুনলেন প্রথম পর্ব।

0: কবিকণ্ঠে অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

0: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন ষোলো আনা বাঙালি।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ষোলো আনা বাঙালি। আজকের অতিথি রবীন্দ্রসঙ্গীত শিল্পী মনীষা মুরলী নায়ার, উপস্থাপনায় পায়েল চট্টোপাধ্যায়।
2: আজ আমরা ষোলো আনা বাঙালির যে অতিথিকে সঙ্গে পেয়েছি তার আলোয় মোটামুটি স্টুডিওটা একটু বেশি চমকাচ্ছে, বা স্নিগ্ধ আলোয় ভরে রয়েছে স্টুডিওটা। আসলে তার সুরের আলো। আমরা তার কথা দিয়ে শুরু করব, কিন্তু মাঝে মাঝে একটু সুরের ছোঁয়াও নেব। আমাদের সঙ্গে রয়েছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মনীষা মুরলী নায়ার। ষোলো আনা বাঙালির এই পর্বে আমরা দুটি পর্ব ধরে তার কথা শুনব। শ্রাবণ মাস, শ্রাবণ মাস মানেই বাঙালির কাছে রবীন্দ্রনাথের মাস। রবীন্দ্রনাথ আমাদের বরাবর শোককে একটা সৃষ্টির মাধ্যম, বা শোকের মধ্যে যে উথাল পাথাল করা শোকও যে মনকে কতটা শান্ত রাখতে পারে আর কিভাবে সেই শোক আলো দেখাতে পারে তা আমরা দেখেছি। এবার সেই রবীন্দ্রনাথকে আঁকড়ে ধরে, তার সুর তার গানকে আঁকড়ে ধরে, যিনি আমাদের অনেক শোকের হয়তো উপশম করে চলেন যা তিনি নিজেও জানেন না, তেমনই এক সঙ্গীত শিল্পীকে আমরা পেয়েছি। মনীষাদি, আপনাকে আকাশবাণী স্টুডিওয় স্বাগত।
3: অনেক অনেক মানে কৃতজ্ঞতা জানাই ষোলো আনা বাঙালিতে ডাকার জন্যে, যে এটা ভীষণ আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ।
2: নিশ্চয়ই, আমরা শ্রাবণ মাসে রয়েছি। শ্রাবণ মানে রবীন্দ্রনাথ, এটা বাঙালির কান্নার মাস, কিন্তু এই কান্না বোধহয় ঠিক ওই তেমন কান্না নয় যা আমাদের মনকে অশান্ত করে। এটা সেই কান্না, সেই দুঃখ যা বোধহয় আঁকড়ে ধরে একটা শান্ত সময় কাটাতে ইচ্ছে করে। রবীন্দ্রনাথ আপনার জীবনে কিভাবে কতটা এমন শান্ত সময় এনে দেয়?
3: আচ্ছা, প্রথমে আমি একটু বিরোধিতা বলবো না, শ্রাবণ মাস মানে কান্নার মাস নয়, শ্রাবণ মাস হচ্ছে নতুন প্রাণের সঞ্চারের মাস।
2: ঠিক,
3: বর্ষায় কত চারা গজিয়ে ওঠে চারদিকে, নতুন প্রাণ গজিয়ে ওঠে প্রকৃতির মধ্যে। আমরা ছোটবেলা থেকে এইভাবে ভাবতে শিখেছি। বর্ষা রবীন্দ্রনাথের খুব প্রিয় মাস, বর্ষা গান অনেক বেশি গীতবিতানে খুঁজে পাই। যখন অঝোর ধারায় বৃষ্টি পড়ে তখন যেন মনের মধ্যে একটা কোথাও অসুবিধে হয় না, সবসময় এটা বললে মিথ্যে বলা হয়, কিন্তু আবার ময়ূরের মতো নেচেও ওঠে। তো ফলে এইটা বোধহয় আমরা যদি নাই বা ভাবি যে কান্নার মাস, কারণ যদি সেটা বাইশে শ্রাবণের জন্য বলা হয় তাহলে আমার কাছে কিন্তু বাইশে শ্রাবণের আলাদা করে কোনো দিন নেই। তার কারণ আমি রবীন্দ্রনাথকে গীতবিতানের মধ্যে পেয়েছি, এবং যাকে গীতবিতানের মধ্যে পেয়েছি তাকে তো হারাইনি কোনো মুহূর্তে। সেই ছোটবেলায় যে হাতটা ধরেছেন, প্রকৃতি চিনিয়েছেন শান্তিনিকেতনে, বর্ষা চিনিয়েছেন শান্তিনিকেতনে, ক্লাস করতে করতে প্রচণ্ড জোর বৃষ্টি আসতো, আমরা সব যে যার আসন নিয়ে, আসন মানে আমাদের একটা কাপড়ের টুকরো থাকতো, আমরা মাটিতে পেতে তার উপরে বসতাম, সেই আসন নিয়ে দৌড়ে একটা বারান্দায় চলে যাওয়া হতো, সেখানে বসে গান গাইতাম। সেখানে কোনো আলাদা কোনো ক্লাস নেই, মানে টু এর পাশের হয়তো ফাইভের বাচ্চারা রয়েছে, ফাইভের পরে হয়তো ক্লাস টেনের দাদা দিদিরা রয়েছেন, সবার গলায় রবীন্দ্রনাথের গান, বর্ষার গান, মাঝে অঝোরে গৌরপ্রাঙ্গণের ওই ফাঁকা জায়গায় বৃষ্টির আওয়াজ। তো শ্রাবণ মাস হলো আমার কাছে এই
2: একটা অন্য রকম ব্যাখ্যা পেলাম। শ্রাবণ মাসে আমরা কবিকে হারিয়েছি ঠিক, রবীন্দ্রনাথকে হয়তো আমরা হারিয়েছি, কিন্তু সেই শোকটা ওই যে দিদি বললেন ওই বৃষ্টির শব্দের মতো, যেটা মনকে শান্ত করে, যে আসলে হারায়নি। ওই যে দিদি বললেন না, হয়তো শরীরটা, আমাদের শরীর তো নশ্বর নয়, শরীরটুকু হয়তো হারিয়ে যায় সময়ের নিয়মে, কিন্তু তার সুর, তার ভাবনা, তার তার দেওয়া চেতনা, এটা বোধহয় কখনোই হারায় না।
3: একদম একদম। আর মানে শরীর ব্যাপারটার, আমরা তো রবীন্দ্রনাথকে চিনি রবীন্দ্রনাথের কাজের মধ্যে, তো ফলে হারানোর তো কোনো প্রশ্নই ওঠে না,
2: তিনি আমাদের সঙ্গেই রয়েছেন,
3: সঙ্গেই তো রয়েছেন।
2: বেশ, আমরা এমন সুন্দর কথা যখন শুনলাম, এবার একটা গান শুনি দিদির থেকে, যেটা আপনার মনে চাইছে বর্ষা নিয়ে।
3: ও, বর্ষা নিয়েই শোনাবো?
2: বর্ষা, শ্রাবণ, যা আপনার, ওই যে বললেন না বৃষ্টির শব্দের সঙ্গে যে গানটা আপনার ইচ্ছে করছে।
3: আচ্ছা,

0: সত্যিই বৃষ্টির শব্দ শোনা যাচ্ছিল সুরের মাধ্যমে। দিদি, এবার একটু আমরা আপনার কথা শুনি। রবীন্দ্রনাথের সঙ্গে আপনার সেতুর কথা তো আমরা দিয়েই শুরু করেছি অনুষ্ঠানটা, এবার একটু আপনার কথায় আসি। রবীন্দ্রনাথের গান যে আপনি শিখতে চান বা শুনতে চান বা ভালোবাসেন, এটা কিভাবে কখন অনুভব করা শুরু করেন?
1: এই প্রশ্নের উত্তর দিনক্ষণ দিয়ে সত্যি কথা বলতে আমিও জানি না, তবে এটুকু বলি, একটু যদি পেছন দিক দিয়ে ভাবি, আমি 1.5 বছর বয়সে শান্তিনিকেতনে আসি বাবা মার সাথে, দাদাদের সাথে, মানে আমাদের গোটা পরিবার শান্তিনিকেতন আসে। এবং শান্তিনিকেতনের মজা হচ্ছে যে ওখানে অন্য কোনো গান বিশেষ হয় না, এবং প্রকৃতির মধ্যে রবীন্দ্রনাথ, ছোটবেলায় বাবার সাথে, তখন স্কুলে ভর্তি হইনি, বাবা সঙ্গীত ভবনে অধ্যাপনা করতেন নৃত্যের, বাবার সাইকেলে চেপে বাবার সাথে রিহার্সাল দেখতে যাওয়া, সঙ্গীত ভবনের যে স্টেজ তার মধ্যে আলো করে রয়েছেন সত্যিকারের আলো, মানে কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, অশোক তরু বন্দ্যোপাধ্যায়, শ্যামার রিহার্সাল চলছে, চুপ করে বসে থাকতাম, রিহার্সাল চলছে। যদি বলো যে পুরোটা কি মনে আছে, নেই, কিন্তু একটা সুর কানে ভেসে আসতো যেটা মানুষকে অনেক স্থিতিশীল করে রাখে,
0: স্থৈর্য জায়গাটা বোধ হয় ওই সুরটাই আমাদের দিতে পারে।
1: এরপরে আনন্দ পাঠশালায় ভর্তি হলাম, সকালবেলা বেদমন্ত্র দিয়ে শুরু হতো রবীন্দ্রনাথের গান, এবং এই যে একটা প্রকৃতিকে নিয়ে পড়া, মানে পড়াশুনোর মূল বিষয়টাই প্রকৃতি এবং প্রকৃতির সাথে গান। আমরা এই যে বর্ষাকে চোখে দেখেছি, আমাদের কিন্তু ভাবতে হয়নি যে ঝমঝমিয়ে বৃষ্টি কাকে বলে আর ছিটছিড়িয়ে বৃষ্টি কাকে বলে, বা বসন্তকে ভাবতে আমাদের আবিরের রং লাগেনি, আমাদের লেগেছিল পলাশের প্রথম কুড়ি, পলাশ যখন মাটিতে পড়ে থাকতো তার পলাশ ফুলের একটা ভেতরে একটা বাঁশি আছে, সেই বাঁশির আওয়াজ পিঁপিঁপি, সবার মুখে তখন পিক পিক পিক পিক করে বাঁশির আওয়াজ বাজতো, বর্ষার সময় ছড়িয়ে থাকা কাঠগোলাপ মাথায় গোজা, এই সমস্ত কিছুই কিন্তু রবীন্দ্রনাথের গানকে চিনতে শেখায়। মানে প্রত্যেকটা কথা, আমি এই কারণে বলছি যে রবীন্দ্রনাথের গানের, বিশেষ করে যদি বর্ষার গানই যদি আমরা আলোচনায় রাখি, বর্ষার প্রতিটি ফুল, গাছ, গাছের পাতার রং, এই যে কখন বাদল ছোঁয়া লেগে, এই যে আকাশ কালো হয়ে আসা, মেঘ ভেসে আসা, হঠাৎ করে কালো হল, আমরা সাইকেল চালিয়ে অনেক সময় মেঘের সাথে পাল্লা দিতাম যে কে আগে পৌঁছাবে, ঝমঝমিয়ে বৃষ্টি, সেই বৃষ্টি ভেজা, এই সমস্ত কিছুই কিন্তু গানকে ভালো লাগাতে সাহায্য করেছে। সেটা একটা অভ্যেস হয়ে গেছিল, মানে রবীন্দ্রনাথের গান আমার কাছে একটা অভ্যেস হয়ে গেছিলো ছোটবেলা থেকে, আমার বলে না, শান্তিনিকেতনে যারা মানুষ হয়েছেন তাদের প্রত্যেকের কাছে কিন্তু রবীন্দ্রনাথের গান ঠিক শেখার আগে হলো অভ্যেস। তারপরে স্কুলে গান শেখা, বিভিন্ন ঋতু অনুযায়ী গান শেখানো হতো, আমরা যখন এমনি একলা বসে থাকতাম তখনও রবীন্দ্রনাথের গানে গাওয়া হতো। তবে হ্যাঁ, রবীন্দ্রনাথের গানকে যদি বলো, জিজ্ঞেস করো যে আলাদা করে কখন ভালোবাসতে, মানে একদম একদম আলাদা একটা ভালোবাসায় সঙ্গী হলো, সেটা কণিকা বন্দ্যোপাধ্যায়ের গান। কণিকা বন্দ্যোপাধ্যায়ের কোনো একটা রেডিওতে কখনো শুনেছিলাম কোনো এক মুক্ত ছন্দের গান, সম্ভবত দূরে কোথায় দূরে দূরে, তার আগে কিন্তু আমরা মুহূর্তি রাখতাম কণিকা বন্দ্যোপাধ্যায়কে, তো মুহূর্তি আমাদের বাড়িতে আসতেন ছোটবেলায়
0: শান্তিনিকেতনে
1: বাড়িতে, মার হাতে রান্না খেতে খুব ভালোবাসতেন, কারণ সাউথ ইন্ডিয়ান খাবার তখন কোথাও পাওয়া যেত না, এবং মার হাতে রান্না উনি খুব ভালোবাসতেন, রিক্সা করে একটা বুটুয়া হাতে আসতেন, এলে মা আমাদের তিন ভাই বোনের গান শোনাতেন, উনি গান শুনতে চাইতেন, এবং কোথাও যদি কোনো কম্পিটিশনে কিছু গাইতে যেতাম বা গাওয়ার পরে মা আমাদের প্রণাম করাতে নিয়ে যেতেন মুহূর্তির বাড়িতে, ফলে মুহূর্তির বাড়ির সাথে যাতায়াতটা ছিল, কিন্তু জানতাম না যে মুহূর্তি কোন নক্ষত্র, মানে কোন জায়গায় তার বিচরণ, সেটা জানতাম না, এবং সত্যি কথা বলতে উনি জানতেও দেননি, বা আমার মনে হয় উনি নিজেও জানতেন কিনা

0: জানি না যে উনি কোন জগতের মানুষ ছিলেন। এতটাই সহজ, এতটাই সরল, এবং শান্তিনিকেতন এইটাই শেখায়।
1: অর্থাৎ সহজ থাকা, ওই যে আপনি বললেন যে কোনোদিন জানতেও চাননি যে কোথাকার মানুষ ছিলেন বা কিছু, এই যে এই ভাবনাগুলো, যে এটা প্রয়োজনীয়ই নয় জানা, এই জায়গাগুলোই বোধহয় আসল বোধের জায়গা, যেগুলো বোধহয় রবীন্দ্রনাথ এর শান্তিনিকেতনই দিতে পারে। আমি বিশেষভাবে উল্লেখ করলাম রবীন্দ্রনাথের শান্তিনিকেতন, কারণ শান্তিনিকেতনের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের যে একটা আত্মার যোগ রয়েছে, সেটা অনুভব করার জন্যে বা সেটা অনুভব করতে পারলে বোধহয় এই জায়গায় পৌঁছানো যায়।
0: একদম। তো যে গানটা সেদিন শুনেছিলাম, সেই গান, ওই মুক্তছন্দের গানের প্রতি আমার একটা প্রচণ্ড প্যাশন তৈরি হয়। আমি কিরণে প্রেমে পড়ে যাওয়ার মতন করে, কিন্তু প্রবলেম হয় কি, সেই সময় থেকে আমার মুহূর্তের মানুষটার সাথে আমার একটা কোথাও না কোথাও দূরত্ব তৈরি হয়, যে আমি তখন ভাবি বাবা উনি ওই জগতের মানুষ, মানে ওনার সামনে আমি যাব, মানে এইটা আমার তখন আমার সংকোচ তৈরি হয়। হয়তো ক্লাস তখন আমি 5-6 পড়ি, এবং ছোটবেলায় অনেকের কাছে গান শেখা, মধুমিতাদি, কল্যাণদা, পাঠভবনে লাবুদি, চিত্রাদি, চন্দনদা, অনেকের কাছে গান শেখা ক্লাসে, আলাদা করে বাবা মা বুলবুলদের কাছে, বুলবুল বসু তার কাছে ভর্তি করেন আমাদের 3 ভাই বোনকে। এবং বুলবুলদের গায়কী বা যেহেতু মানে আমি গায়কী এবং ধারা দুটোই শান্তিনিকেতনের, বুলবুলদি ও মহর্দিরই ছাত্রী, ফলে ওই এক ধারাকে আমি পেলাম খুঁজে। আমার কাছে ওই ভালোবাসাটা তখন একটা পাগলামোর জায়গায় পৌঁছলো। তবে হ্যাঁ, আমি কোনোদিন গানটাকে প্রফেশন করব বলে গাইনি, শিখিনি,
1: শুধু ভালোবেসেই গেছি।
0: আমি অসম্ভব ভালোবেসে, মানে অসম্ভব ভালোবাসা মানে আমার নিঃশ্বাস প্রশ্বাসটা যেরকম জরুরি বেঁচে থাকতে, আমার কাছে আমার রবীন্দ্রনাথের গান ততটাই জরুরি। এবং আমি সবসময় এটা বলি, যেদিন গান গাইতে পারবো না, তার এক মুহূর্ত যেন আমি আর না বেঁচে থাকি, এটা আমার একান্ত ইচ্ছে। আর আমি এটা ঈশ্বরের কাছে কিচ্ছু চাইনি, শুধু আমার এইটুকুই চাওয়া, এইটুকুই যেন আমি থাকি, যতদিন রবীন্দ্রনাথের গান গলায় ধারণ করতে পারবো ততদিন
1: যেন আয়ু থাকে,
0: ততদিনই যেন থাকে।
1: আমরা চাইবো আপনি যতদিন এই পৃথিবীতে থাকবেন ততদিন যেন রবীন্দ্রনাথের গান আপনার গলায় থাকে, আমরা উল্টোটাই বলবো। এবার একটু এগিয়ে যাই, তারপর তো শান্তিনিকেতনে পড়াশোনা করলেন এবং সেখানে গান আপনার আত্মার সঙ্গী হলো, তারপর পরবর্তীতে কলকাতায় কবে আসা?
0: কলকাতায় আসা, তার কিছু মজার ঘটনা আছে। সেটা হচ্ছে কলকাতায় গান গাইতে আসার ইচ্ছে, মানে ইনফ্যাক্ট এই যে আজকে আকাশবাণীতে আমি প্রথম বোধহয় আসি ক্লাস 9 যখন আমি পড়ি, আমার কম্পিটিশন কোনো কালে ভালো লাগতো না, একদম না। আমি এখনও ভালোবাসি না, তখনও ভালোবাসি না, কোনো কালে ভালোবাসি না। কিন্তু আমার দাদা আমাকে খুব নিয়ে আসতো, আকাশবাণীর একটা কম্পিটিশন হতো তখন, সেই কম্পিটিশনে আমাকে আনতো এসে, এবং আমার খুব মজা লাগতো। এখানে যারা প্রশ্ন করেন তারা কিরকম অশরীরী, মানে দেখা যায় না একটা বক্স থেকে। আর এইগুলো শান্তিনিকেতনে খুব নতুন, মানে যারা কলকাতায় বড় হয়েছেন তারা এগুলো দেখে অভ্যস্ত, কিন্তু আর আমি ভীষণ ভূতে ভয় পেতাম তখন।
1: আকাশবাণীতে ভূত আছে এটা তো শোনা যায়, এখনো অবধি আমরা কেউ তাকে চাক্ষুষ করিনি,
0: এখন আমার ভূতের ভয় নেই, ফলে এখন আমাকে দেখালেও আমি ভয় পাবো না। এবারে ওই অশরীরী একটা আওয়াজ, সেটা আমার ভীষণ মজা লাগতো। এবার দাদাই তখন নিয়ে আসতো, একটু অন্যরকম তখন ছিল আকাশবাণী। এবারে সেই আমার কলকাতায় ওই সময় প্রথম আসা। তারপরে যেটা হতো, দাদাই কলকাতা থেকে যারা যারা আসতেন তাদের সবার কাছে আমাকে নিয়ে গিয়ে সেই বোনের গলায় এই গানটা শুনুন, ওই গানটা শুনুন করে জোর করে করে গান শোনাতো। 2000 দাদাই প্রথম কলকাতায় আসে, ও একটা এতে কম্পিটিশনে ফার্স্ট হয় এবং সেখানে প্রথম ও রবীন্দ্রসদনে গান গাইতে আসে এবং একটা মিউজিক কোম্পানির সাথে যোগাযোগ হয়। উনি কোথাও আমার নাম শুনেছিলেন যে মনোজের বোন গান গায়, তো বললেন বোনের গানও শুনবো। কিন্তু আমার কোনো কালে কিন্তু ঠিক যে কলকাতায় গাইবো লোকজন শুনবে, আমি জীবনে ভাবিনি যে আমার গান কেউ একজন মানুষও শুনবে। আমার

0: মা বকলে আমার একটা প্রিয় জানলার ধার ছিল, সেই জানলার ধারে বসে গান গাইতাম। গান গাইতে শুরু করতাম দুঃখে, তারপরে আবার গাইতে গাইতে চোখের জল শুকিয়ে যেত, কিসের জন্য বকা খেয়েছি ভুলে যেতাম, জানলা
1: মনটাও
0: দিয়ে
1: শান্ত
0: শান্ত
1: হয়ে
0: হয়ে যেত, শান্ত মানে হাসতে হাসতে ওই জানলা দিয়ে নেমে আসতাম। আমার কাছে গান ছিল এইটা, তখন যখন রেকর্ড করার কথা উঠলো, সেই প্রথম 2001 সালে প্রথম রেকর্ডিং হয় আমাদের দুজনের একসাথে। সেই থেকে কলকাতার পথে যাত্রা শুরু, এবং তারপরে গান নিয়ে আলাদা পড়াশোনা, মানে মাস্টার্স গ্রাজুয়েশন, মানে অন্যান্য পড়াশোনার সাথে সাথে, কারণ গান না পড়ে, গানের বিষয় না জেনে গান গাওয়া যায় না,
1: গানের একটা ব্যাকরণ আছে।
0: ব্যাকরণ না জেনে এমনি শুধুমাত্র রবীন্দ্রনাথের 10টা গান শিখে রবীন্দ্রনাথের গান গাওয়া যায়
1: যায় না। ঠিক,
0: তো সেই কারণে সেইভাবে কলকাতায় আসা, প্রায় 25-26 বছর কলকাতায় গান নিয়েই চলে গেল।
1: একটা প্রশ্ন খুব জানতে ইচ্ছে করছে, শান্তিনিকেতনে আপনি যে পরিবেশ, যে ওই প্রকৃতি মধ্যে গানটা নিয়ে বড় হচ্ছিলেন, কলকাতা হয়তো খ্যাতি দেয় কিন্তু কলকাতার বুকে প্রকৃতির সঙ্গে গান, এইটাকে কি মেলানো যায় বা মেলানো গেছে?
0: আমার প্রাণটা শান্তিনিকেতনে পড়ে থাকে, যদিও আমি এখন যাই না, তার অনেক কারণ আছে, আমি সেই কারণগুলো একটু ডিবেট হবে হয়তো, সেই কারণে আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। কারণ সমালোচনা আমি খুব একটা পছন্দ, মানে আমার সমালোচনা করলে আমি পছন্দ করি, কারণ কিন্তু আমি অন্য কারোর সমালোচনাটা করি না, ফলে আর বিশেষ করে সেখানকার পরিস্থিতি নিয়ে আমার বলা সাজে না এখন আর, সেজন্য সেই এক জায়গায় যাব না। যে প্রশ্নটা তুমি আমায় করলে, আমি যখন গান গাই, আমি এটা ভুল শুনেছি, চোখ বুঝে গান গাওয়াটা ভুল, মানুষের সাথে ইন্টারাক্ট করতে হয়, সেটা কলকাতার যা প্রফেশনাল দিক থেকে সেটা উচিত, কিন্তু আমি সেটা পারি না। আমি গান গাইবার প্রথম লাইন শুরু করার পরে আমার চোখটা বন্ধ হয়ে যায়, তারপরে কিন্তু আমি আর থাকি না, কলকাতাতেও থাকি না, কোনো জগতেই থাকি না,
1: তখন শুধু সুরের জগতেই আপনার মন,
0: তখন একটা নিজের একটা ছবির জগতে থাকি, এইটুকু। সেটা শান্তিনিকেতন হতে পারে, সেটা
1: কলকাতা হতে,
0: প্রকৃতি হতে পারে, কলকাতার ইটকাট জঙ্গল নয়, তবে কলকাতাতেও গাছপালা আছে। আমার বাড়ির ছাদে একটা নন্দন কানন, যেটা রবীন্দ্রনাথের, যেটা কাদম্বরী বৌঠান নিজের মতন করে একটা নন্দন কানন তৈরি করেছিলেন, আমি আমার বাড়ির ছাদে একটা নন্দন কানন তৈরি করেছি, সেখানে নীলমণি লতা আছে, সেখানে মাধবী মালতী দুটোই আছে, সেখানে জুঁই গাছ আছে, বেল ফুল আছে, গন্ধ আছে, সেখানে বসে থাকলে আকাশে চাঁদ দেখা যায়, দূরে অ্যাক্রোপলিসও দেখা যায়, কিন্তু
1: অ্যাক্রোপলিসটা ইগনোর করে চাঁদটাই,
0: চাঁদ তারা
1: দুটোই দেখ। অর্থাৎ চাইলে কলকাতার বুকেও এক টুকরো শান্তিনিকেতনে পৌঁছে যাওয়া যায়। বেশ, তো তারপরে কলকাতায় এলেন এবং এখানে মোটামুটি গানের চর্চা বা গান নিয়ে যে প্রফেশনাল পথে যে যাওয়া, সেটা আপনার শুরু হলো। এই যে গান নিয়ে প্রফেশনাল পথে যাওয়া, বা আপনি নিজে এক্ষুনি একটা কথা বলছিলেন যে আমি প্রতিযোগিতা একদম ভালোবাসি না, কিন্তু কলকাতার বুকে তো ভীষণ প্রতিযোগিতা,
0: হোক না,
1: তো সেইখানে কি করে অ্যাডজাস্টমেন্টটা হলো?
0: আমার আমার তো দরকার নেই, আমি যদি মনে করি আমি প্রতিযোগিতায় নাম বলে আমাকে কে জোর করে নামাবে, আমি যদি এটা না গুনি যে আমি মাসে কটা অনুষ্ঠান করলাম, আমি যদি নাই বা গুনি, তাহলে কি খুব কিছু মহাভারত অশুদ্ধ হবে? মনে হয় না। যদি আমি একটা অনুষ্ঠানে করি, সেখানে যদি আমার মনে হয় আমি আমার প্রাণটুকুকে দিয়ে দিলাম, আমার কাছে সেটা অনেক। আর জীবনে বাঁচার পক্ষে কতটা কি প্রয়োজন সেটা ডিসাইড তো আমি করব। আমার যদি অত প্রয়োজন না থাকে,
1: নাই হয়,
0: আমি যদি আমার যেটুকু আছে আমি যদি তাতে খুব আনন্দে বাঁচতে পারি, ওই প্রতিযোগিতায় গিয়ে তার এর নামে 4টে বাজে কথা, তার নামে 4টে নিন্দে কথা না বললে সেই প্রতিযোগিতায় থাকা যায় না। আমি যদি না যাই, তাতে কি কিছু খুব অসুবিধা হবে বলে আমার মনে হয় না, মানে আমি কিন্তু এটাতে ভালো আছি। আমি এটা বলছি না জীবনের একটা বড় ঝড়ে এটা বলবো না যে অসুবিধায় পড়িনি, পড়েছি, মানে সেই ক্ষেত্রে প্রফেশন মানেই তো অর্থের একটা সম্পর্ক আছে,
1: তৈরি হয়, ঠিক,
0: সেইখানে
1: বাঁচতে গেলে অর্থ প্রয়োজন, হ্যাঁ,
0: সেইখানে দাঁড়িয়ে যে ভীষণ অসুবিধায় পড়িনি সেটা নয়, কিন্তু আমি এক

0: একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করি, সৎ পথে থাকা এবং সেই বিশ্বাস যদি নিজের মধ্যে থাকে, ঈশ্বরকে আমি যদি কোনো অবয়বের মধ্যে না ধরি, আমি মানুষের মধ্যে ঈশ্বর দেখেছি এবং কিভাবে সবটা মিটলো সেটা সত্যি আমি জানি না। এবং সেইখানেও দিনের শেষে আমি যখন বাড়ি ফিরতাম বিধ্বস্ত, মানে আমি মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে বিধ্বস্ত হয়ে যখন বাড়ি ফিরতাম, আমি তানপুরা চালিয়ে গীতবিতান হাতে যে গানটা প্রথম বেরিয়ে আসতো সেই গানটা গাইতাম, ভেতরে কোথাও যেন একটা জোর পেতাম। এটা আমি মানে এক বিন্দু বাড়িয়ে বলছি না, মানে এটা শুধুমাত্র এটা একটা মানে বলার জন্য বলা না, এটা এটা
1: মানে অন্তরের অনুভূতি।
0: কোথা থেকে যেন জোর পেতাম পরের দিন আবার উঠে দাঁড়াতে, এবং দাঁড়িয়েছি এখনো, শির দ্বারা সোজা করে দাঁড়িয়েছি। এবং আমি খুব অকপটে বলছি আমার কোনো শত্রু নেই, মানে
1: কোনো আক্ষেপ নেই।
0: শত্রু নেই বলে
1: না, শত্রু নেই বলে না, এটা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে কোনো আক্ষেপ আছে
0: কি? কিছুতে আক্ষেপ নেই, কোনো কিছুতে আক্ষেপ নেই। আমি জানি আমার যেটুকু পাবার আমি সেটুকুই পাবো, তার এক কণা বেশিও পাবো না, তার এক কণা কমও
1: পাবো না।
0: তার হিসেব রয়েছে, সেই হিসেব যার কাছে সেই হিসেব তিনি করবেন। আমার কাজ, আমাকে সুর ঈশ্বরের দান, আমি সেটা এসে গল্প করছিলাম, সুর আমার তৈরি নয়, সুর ঈশ্বর দিয়েছেন। আমার কাজটুকু হলো তাকে পবিত্রভাবে নিয়ে আমার পথটুকু চলা।
1: ঠিক, আমাদের ষোলোয়ানা বাঙালির এই পর্বের অনুষ্ঠানের সমাপ্তির সময় এসে গেছে, কিন্তু দিদিকে আমরা আজকে এই শেষের অংশটায় একটা চয়েস দেব, একটা অপশন নিয়ে বলবো, দিদি এটা আপনি চয়েস করুন। সেটা হচ্ছে, আপনি ছোটবেলায় মায়ের কাছে বকুনি খেলে জানলার ধারে গিয়ে কাঁদতে কাঁদতে গান গাইতেন, হয় এই গানের দু লাইন আমাদের শোনান শেষে, অথবা মানে যে গান বা যেটা আপনার স্মৃতিতে ভেসে আসছে সেই এই মুহূর্তে যে এই গানটা, অথবা আপনি যে গানটার কথা বলছিলেন যখন আপনি বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরতেন, একটা আপনার জীবনে একটা ঝড়ের সময় ছিল, তানপুরা চালিয়ে যে গানটা আপনি গাইতেন, যেটা আপনার মনে হয় এই দুটো গানের মধ্যে আপনার স্মৃতিতে যেটা ভেসে আসছে সেটাই আমাদের দু লাইন শোনান এই অনুষ্ঠানের শেষ পর্বে। মানে ষোলোয়ানা বাঙালির এই পর্বের অনুষ্ঠানের শেষ অংশে আমরা দিদির এই গানটা দিয়ে শেষ করব। আমরা আবার পরের রবিবার একই সময় ফিরে আসব, আমাদের সঙ্গে থাকবেন মনীষা দি, এরকম সুন্দর গান আর এরকম শান্ত নদীর মতো আলোচনা নিয়ে।
0: বেশ, তানপুরা চালিয়ে যে গানটি গাইতাম বলে প্রত্যেকদিন যে একটাই গান গাইতাম তা নয়, যে গানটা সবসময় আমায় খুব নাড়া দেয় সেটা হচ্ছে মানে ওই গানটার সাথে কোথাও আমি যেতে নাহি দিব কবিতাটার একটা খুব মিল পাই, ফলে ওই গানটা আমায় খুব শান্ত করে এবং সেইটা শোনায়।
1: অবশ্যই আপনার যেটা ইচ্ছা।

0: আমাদেরও মন মানছে না, কিন্তু সময় বলছে আমাদের এই পর্ব থেকে বিদায় নিতে হবে। আমরা আবার ফিরে আসছি মনীষা দিকে নিয়ে পরের পর্বে।
1: শুনছিলেন ষোলো আনা বাঙালি। আজকের অতিথি ছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মনীষা মুরলী নায়ার। উপস্থাপনা ও প্রযোজনা

এতক্ষণ শুনলেন ষোলো আনা বাঙালি, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

ঘড়িতে সময় তো বলেই দিচ্ছে, এখন শুরু হবে মনের মতো গান। আর আজকে মনের মতো গানে আমি আছি মৈত্রী বন্ধু বৃষ্টি আপনাদের সঙ্গে। কিন্তু এই যে আমি এতক্ষণ বসেছিলাম আপনাদের সঙ্গে কথা বলার অপেক্ষায়, আপনারাও বসে থাকেন, কিন্তু এই যে অপেক্ষায় থাকা কিসের টানে? আমরাও যারা স্টুডিওর এপারে আড্ডা গান সাজিয়ে বসি, তারাও কিসের অপেক্ষায় থাকি? আপনারা যারা ধরুন শুধু গান শোনার জন্য তো আসেন না, কারণ এখন এই দামাল ইন্টারনেটের দুনিয়ায় গান শুনতে পারা, যে কোনো খবর খুঁজে নেওয়া শুধু একটা ক্লিকের ব্যাপার। একটা ছোট্ট সার্চ বাটন, একটা ছোট্ট ক্লিকেই সব কিছু চলে আসে, যা ইচ্ছা গান, যা ইচ্ছা খবর, সবটাই। কিন্তু

এই যে এপার ওপারের বসে থাকা, অপেক্ষায় থাকা, এর কারণ একটাই আমার মনে হয়, কথা বলা, কথা শোনা, বন্ধুর অপেক্ষায় থাকা। যুগের পর যুগ চলে আসা এক সম্পর্ক, কোনো নিয়ম নেই, না বয়সের, না সামাজিক কোনো তকমার। আর আজ সেই সব বিধিনিষেধ ভাঙা বন্ধুত্বের কথা বলব। বন্ধুত্বের আড্ডা দেব আজকে ফ্রেন্ডশিপ ডেতে, সাথে থাকবেন? কারণ এই যে না দেখা হওয়াতেও একে অন্যের অপেক্ষায় বসে থাকা, বন্ধুত্বের গভীরতা তো এমনই। আজকের বন্ধুদের মনের মতো গান শুরু হোক অঞ্জন দত্তের কণ্ঠে।

বন্ধু বললেই সবার আগে মনে পড়ে যায় ছোটবেলার কথা, আমাদের জীবনের একেবারে শুরুর সময়টার কথা। রক্তের সম্পর্ক তো অনেকখানি আমাদের জন্মের আগে থেকেই ঠিক হয়ে থাকে, বাবা মা, কাকু কাকিমা, পিসি, দাদা, দিদি, সবটাই আমরা জানি। এই ধরাধামে আসার পর কে সম্পর্কে আমাদের কি হতে চলেছেন, তার পরবর্তীতে আসে প্রেম, দাম্পত্য জীবন, সেও বেশ খানিকটা তকমার সাহায্য নিয়েই এগিয়ে চলে। লিখিত অলিখিত বাঁধন থেকে যায় এই সব সম্পর্কগুলোর ক্ষেত্রে, কিন্তু একটাই সম্পর্ক আছে যেখানে কোনো বাঁধন নেই, কোনো বাধা ধরা নিয়ম নেই, শুধু একসাথে থেকে যাওয়ার কথা আছে, বন্ধু। যেই সম্পর্কগুলো আমরা নিজেরা তৈরি করি, আমরা জানি না এর ভবিষ্যৎ কি হবে, সেই পরিকল্পনায় কখনো এগিয়ে যাই না, প্রত্যেকটা মুহূর্ত বাঁচতে বাঁচতে যাই। আর ওই যে ছোটবেলার কথা বললাম না, সেই সময় থেকেই আমরা প্রথম নিজেরা যে দায়িত্ব নিতে শিখি, বন্ধু খুঁজে নেওয়া, আর সেই দায়িত্ব নেওয়ার হাতে খড়ি আমাদের অনেকটা ভরসাযোগ্য করে তোলে আগামী এই লম্বা জীবনটাকে বাঁচার। সম্পর্কের কোনো নাম না দিয়েই, কোনো দায়িত্বের নাম না দিয়েই যাদের সঙ্গে আমরা আজীবন জুড়ে থাকার চেষ্টা করি, ভালো খারাপ যে কোনো সময় ছুটে যেতে চাই, সেই সব বন্ধুদের কাছেই হাত বাড়াই আরেকবার গানের সুরে। এখন গান শুভমিতার কণ্ঠে, যদি বন্ধু হও।

সুপ্রভাত দিয়ে যেমন দিনের শুরু হয়, ঠিক তেমনি আমাদের জীবনের ভরসার পরীক্ষা দেওয়া শুরু হয় ওই বন্ধু পাতানো দিয়ে। কেউ তো বলে দিত না স্কুলে স্যার ম্যাডামদের কাছে বকুনি খেলে কার কাছে গিয়ে মুখ লুকাবো, বই নিয়ে যেতে যদি ভুলে যাই তাহলে কে আমাদের সাথে বই শেয়ার করবে, স্কুলে ঢুকতে দেরি হলে কে জায়গা রাখবে, বিকেলবেলা বাবা মায়ের হোমওয়ার্কের চাপ থাকলে কার ডাকে সাড়া দিতে দৌড়ে যেতে হবে, খেলার মাঠে অন্য কোনো দলের সাথে ঝামেলা হলে কার সাথে হাতে হাত রেখে গলা মিলিয়ে ঝামেলা করা যাবে। আর এই সব কিছু ক্ষেত্রে, এই বিরাট এক পরিসরে, এই এত কিছুর চাহিদা যেখানে মেটে, সেই বিরাট পরিসরের ছোট্ট একটা নাম বন্ধু, ছোট্ট শব্দ বন্ধু, কিন্তু এই শব্দে যেমন অক্ষরগুলো একে অন্যের সাথে জাপটে জড়িয়ে থাকে তেমনভাবেই বন্ধুত্বে থাকা মানুষগুলোও তাই। ছোটবেলার কথা, স্কুলের মাঠের কথা, খেলার মাঠের কথা যখন হলোই, তাহলে এখন বরং তেমনই একটা গান শোনা যাক, তেমনই একটা সুরে গা ভাসিয়ে দেই আরেকবার, যেই সুর আমাদের এই স্মৃতিগুলোকে আরও অনেকটা উস্কে দেবে।

একেবারে ছোটটি থেকেই আমাদের শেখানো হয় আমাদের বেঁচে থাকার জন্য তিনটে সব থেকে জিনিস বেশি প্রয়োজন, খাদ্য, বস্ত্র, বাসস্থান। কিন্তু আরও একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস কিন্তু আছে, যা নিয়ে কথা বলা হয় না বা হাতে ধরে শেখানো হয় না, কিন্তু বাঁচতে বাঁচতে আমরা সবাই অনুভব করতে পারি তার বৃহৎ প্রয়োজনীয়তার কথা। বুঝতে পারি বেঁচে থাকার জন্য এই টুকরো টুকরো সম্পর্কগুলোর গুরুত্ব ঠিক কতটা। যেটা প্রথমে বলছিলাম, রক্তের দৌলতে এই ধরাধামে আসার আগে থেকেই যেমন কিছু সম্পর্ক ঠিক হয়ে থাকে, কিন্তু সম্পর্কের বাঁধন তো তখনই আরও অনেকটা বেশি দৃঢ় হয় যখন আমরা বাঁচতে বাঁচতে সেগুলোকে তৈরি করি। প্রেম, দাম্পত্য, এগুলো বেশ খানিক চর্চিত সম্পর্কদের মধ্যে পড়ে, কিন্তু এই বন্ধুত্বের সম্পর্ক, এরা খুব একটা চর্চায় থাকে না, অনুভবে থাকে। ছোটবেলা থেকে একসাথে থাকা, হুড়োহুড়ি, রোজ দেখা হওয়া, রোজ কথা হওয়ার বন্ধুত্ব, তারপরে সেটা আস্তে আস্তে অন্য রূপ ধারণ করে। কারণ ধরুন আমাদের জীবনে এমন কিছু মানুষ একটা সময় কিন্তু দৈনন্দিনভাবে জুড়ে ছিলেন, সে এখন কাজের সূত্রে বা অন্য যে কোনো কারণেই হোক, তার সাথে বা তাদের সাথে এই দৈনন্দিন সম্পর্কটুকু নেই। কিন্তু তাই বলে কি টান ছিন্ন হয়ে গেছে? না, সেই রোজ কথা না বলা বন্ধুর জন্যই এমন অনেক কিছু করে ফেলা যায় যা হয়তো আমরা কোনোদিন ভাবতেও পারি না যে জীবনে করে ফেলব। আমরা জানি আজও জীবনের বিরাট বড় কোনো সফলতা বা হেরে যাওয়া যে কোনো সময়ই সেই বন্ধুগুলোর কাছে ফিরে যাওয়া যাবে, মুখ লুকানো যাবে। যেমনভাবে মায়ের আঁচলে ভালোবাসার ওম খুঁজে পাই আমরা, ঠিক তেমনি সেই বন্ধুর কাছে বা বন্ধুগুলোর কাছে বন্ধুত্বের ওম খুঁজে পাই। হেরে যাওয়া নিজেকে আবার গুছিয়ে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছা করে। এইসবের স্বীকারোক্তি হয়তো করা হয়নি তাদের কাছে, কারণ কি করে করব, যাদের কাছে কিছু না বলেই সবটা বোঝানো যায় তাদের কাছে শব্দের প্রয়োগে কৃতজ্ঞতা জ্ঞাপনটা বেশ কঠিনই বটে। তাই বরং সুরের সাহায্য নেই। আপনারাও আর আমিও যাদেরকে বলা হয়নি ধন্যবাদ, তাদেরকে ধন্যবাদই জানাই। গানে সুরে সুরেই বলি না হয় থ্যাংক ইউ রে, ভাগ্যিস তুই ছিলি, বা ভাগ্যিস তোরা ছিলি।

বন্ধুত্বের কথা বলতে বলতেই আরেক রকম বন্ধুত্বের সম্পর্কের কথা মনে পড়ল, যা একসাথে কাজের সূত্রে বা পড়াশোনার সূত্রে তৈরি হয় না, তৈরি হয় নিজের পরিবারের শূন্যতা মেটাতে। অর্থাৎ যারা এই মেস বা হোস্টেলে থাকতে অভ্যস্ত বা জীবনে কখনো যারা থেকেছেন এভাবে, তারা জানেন পরিবারের শূন্যতাটা ঠিক কতখানি মনে হয় সেখানে থাকলে। কিন্তু সেই শূন্যতাও দূর হয়ে যায় পরিবারের থেকে আলাদা হয়ে গিয়ে ওই হোস্টেলের ঘরগুলোতেই নতুন করে পরিবার শুরু হয় তাদের। সেখানে বন্ধুত্বে বয়সের বাঁধন নেই, সেখানে কে কি পড়াশুনো করছে, কে কি চাকরি করছে তার কোনো বাঁধন নেই। বাঁধন আছে শুধু একসাথে থেকে যাওয়ার, একসাথে খাওয়া, কাজে বেরোনোর তাড়াহুড়ো, বাথরুমে ঢোকা নিয়ে লড়াই, আর দিনের শেষে সব কিছুকে ভুলে গিয়ে একজোট হয়ে যাওয়া। বয়সের কোনো বাঁধন নেই সেখানে, না এমন কোনো প্রসঙ্গ সেখানে আসে যে কে কার বাড়িতে কিভাবে বড় হয়েছে, অর্থনৈতিক সচ্ছলতা কার কতখানি, এসব কিচ্ছু আসে না। এসব কিছুই দাগ কাটতে পারে না ওই সম্পর্কে। সেখানে কখনো বন্ধুর মতন মারপিট করা যায়, কখনো সেই মারপিট করা বন্ধুগুলোই দাদা দিদি বাবা মার মতনও কাজ করে। হোস্টেল রুমে কখনো কেউ অসুস্থ হয়ে পড়লে বাবা মায়েরও তো ছুটে আসতে পারে না, তখন এই হোস্টেল মেসের বন্ধুরাই তখন বাবা মা হয়ে যায়, ডাক্তারও হয়ে যায় পারলে। নিজেদের কাজ সামলে, রান্না বান্না করে, রাত জেগে সুস্থ করে তোলে আর এক বন্ধুকে। আর নিজের অজান্তেই জীবনের আগামী বিপদগুলো থেকে কি করে নিজেকে বাঁচতে হয়, বাঁচাতে হয়, সেই সবটা শিখিয়ে দেয়। এক কথায় দায়িত্ববান আর একজন সঠিক মানুষ গড়ে তোলে, যে সব লড়াই নিজে লড়ে টিকে থাকতে পারে।

ছোটবেলার যে কোনো কাজে বা কথা বলার সময়ও খুব বেশি ভাবতাম না আমরা, কিন্তু আস্তে আস্তে যত বড় হই, বয়সটা যত বাড়ে, আমাদের মুখে লাগাম আসে। শব্দ বেরোনোর আগে মাথায় দু তিনবার ছকতে হয় কোন কথা কখন কোথায় কাকে বলা যায় আর বলা যায় না। কিন্তু বন্ধুদের কাছে গিয়ে এই সব নিয়মকানুন কিচ্ছু থাকে না, কি সুন্দরভাবে যখন তখন যা ইচ্ছে বলা যায়। ভুল বলে ফেললে ক্ষমা চাওয়ারও ব্যাপার থাকে না, কারণ আমরা বুঝে নিতে জানি যে ঝগড়ার দুপারের বন্ধুই জানে যে অন্যজন এটা মনে রাখবে না বা কেউ কাউকে অপমান করার জন্য এটা বলেনি। ঝামেলা হলেও ঠিক সেই মুহূর্তে সেখানে বাইরের কেউ যদি আসে, তখন সেই ঝামেলাকে আলমারির উপরের তাকে তুলে রেখে হাতে হাত মিলিয়ে সেই তৃতীয় ব্যক্তি কিন্তু বেশ খানিকটা ঝামেলাতেই পড়েন, কারণ সে কখনোই সেই দুই বন্ধুর সম্পর্ক ভাঙতে পারে না, যারা একটু আগে প্রচণ্ড ঝামেলা করছিল তাদের সম্পর্কও ভাঙতে পারে না। আর আমরা একটা কথা বলি না, যে আমি আমার বন্ধুকে যা ইচ্ছে বলতেই পারি, অন্য কেউ কেন বলবে? বন্ধুত্বের মধ্যে ঝগড়া ভাঙন কেন আসে না, তার সব থেকে বড় যুক্তি এটাই, আমরা যা ইচ্ছে বলবো, অন্য কেউ নয়। এই যখন তখন যা ইচ্ছে বলে ফেলতে পারার অবকাশটা অন্য কোন সম্পর্কে যে আছে সেটা বেশ খানিক ভেবে দেখতে হবে। উত্তরটা হয়তো ওই সার্ভার নট ফাউন্ডে আসবে। ছোটবেলার আড়িভাবের আঙুল যেমন সেকেন্ডের মধ্যে বদলে যেত, বড় হয়ে হয়তো আঙুল দেখে আড়িভাব হয় না, কিন্তু ঝগড়া আর মিটমাট হয়ে যাওয়ার সময়ের দ্রুততা তেমনই থাকে।

0: এই যে কথা বলার সময় না ভাবা, সেটা যেমন বন্ধুত্বের অন্যতম দৃঢ়তা তৈরি করে, ঠিক সেই কারণেও অনেক কিছু ঘেঁটেও কিন্তু যায়। এই যে অগাধ ভরসার জন্যই বেশ কিছু সময় আমরা টেকেন ফর গ্রান্টেডও করে ফেলি আমাদের বন্ধুদের। অন্যান্য সম্পর্কগুলোকে দাম দিতে গিয়ে মনে হয়, আরে বন্ধু তো আছে, ও তো আমারই, ও তো থাকবেই। আর ঠিক সেই সময়ে, সেই মুহূর্তগুলোতেই এই বন্ধুদের প্রতি দায়িত্বটা কিন্তু খুব একটা পালন করা হয় না। বলা ভালো, দায়িত্ব পালনের ক্ষেত্রে সত্যি বলতে গেলে তালিকার শেষ পাতেই পড়ে থাকে বন্ধুরা। হয়তো অনেকখানি বেশি ভরসা করি তাই, কিন্তু এই দুই তরফেই তো আমরা কখনো না কখনো থেকেছি। মনে করে দেখুন, কখনো মনে হয়েছে ও আচ্ছা আমি শুধু অসময়ের জন্যই পাশে থাকবো, সুখের সময় আমাকে আর দরকার পড়বে না। এই করে দূরত্ব বেড়েছে কত বন্ধুত্বের সম্পর্কে। আবার কখনো অজান্তেই আমরা নিজেরাই সেই নদীর আরেক পাড়ে দাঁড়িয়েছি, যেখানে মনে করেছি যে আরে ভাই তুই তো আছিসই, তোকে সবসময় বলতে হবে নাকি, বুঝতে পারিস না, তোকে আবার আলাদা করে কি বোঝাবো। আর ঠিক সেই সময় এই টেকেন ফর গ্রান্টেড হওয়ার পর আমরা যে রিয়াকশন দিয়েছিলাম, এই মুহূর্তে দাঁড়িয়ে সেই রিয়াকশনটা আমরা ফিরে পেলে তখন আবার ভাবি, বাবা এত ইগো কিসের। আর এই মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝিতে কত সম্পর্ক হারিয়ে গেছে জীবনের পথে, মিলিয়ে গেছে, কখনো হয়তো টের পায়নি, কারণ এগুলো তো বিরাট ঝামেলার পরে আসে না। যে ঝামেলা হয়েছে, ঝগড়া হয়েছে, তাই বন্ধুত্ব নেই। একটু খেয়াল করে দেখবেন নিজের জীবন বা পাশাপাশি চেনা পরিচিত অন্য কারোর জীবনে যাদের বন্ধু হারিয়েছে, সেখানে কোনো এক ঝটকায়, অ্যাক্সিডেন্টে, একটা কোনো ঘটনার জন্য বন্ধুরা হারায় না, বন্ধুত্ব হারিয়ে যায় অনেকগুলো ছোট ছোট ঘটনা, অনেকগুলো ছোট ছোট মুহূর্তকে এড়াতে এড়াতে। আমরা বুঝতে পারি না কি করে মিলিয়ে গেল, কিন্তু বেশ কয়েক মাস পর, কয়েক বছর পর গিয়ে মনে হয় একই, ওই মানুষটা তো আমার জীবনের সবটা জুড়ে থাকতো, আজ আর নেই, কিন্তু শূন্যতা তো মনে হলো না। জায়গাটা যে কি করে শূন্য হলো সেটাই বুঝতে পারলাম না।
1: जो बहाव के साथ बहता है, कश्ती आगे हो तो किस्मत भी साथ रहता है। छूट जाए जो एक बार उस लम्हे की लहर, तमाम उम्र वो शख्स फिर शिकस्त सहता है। अलविदा जुल्फी।

যাদের সব সময় কিছু বলা হয় না তাদেরকে বলার সময় বোধহয় এবার এসেছে। প্রেমপত্রের মতো বন্ধুত্ব পত্রের প্রচলন খুব একটা নেই, আর এটাও ঠিক যে এই সম্পর্কটা এতটাই কাছের যে শব্দে প্রকাশ করতে পারি না আমরা। কিন্তু শব্দ না পারলেও আবেগ তো আছে আমাদের, তাই না? তাই যদি কখনো মনে হয়, বা যদি আজকে এই বন্ধুত্বের গান শুনতে শুনতে, বন্ধুত্ব নিয়ে আড্ডা দিতে দিতে কখনো একটুর জন্য মনে হয় কোনো একটা বন্ধুর কথা, বা কোনো বেশ কয়েকজন বন্ধুর কথা, বন্ধুর একটা গ্রুপের কথা যেটা একসময় আমাদের জীবনের অংশ ছিল, আর আজ কে কোথায় আছে কিচ্ছু জানি না, ঠিক সেই মুহূর্তে একটা ছোট কাজ তো করাই যায়। আমরা যাদেরকে অবহেলা করেছিলাম তাদের কাছে আরেকবার ফিরে যাই না, একটা ছোট্ট সরি, আমি বুঝতে পারিনি রে, এটুকুই এনাফ সঠিক বন্ধুত্বের গিঁটটাকে আবার শক্ত করে দেওয়ার জন্য যেটা ঢিলে হয়ে গেছে। বিরাট বড় চিঠি লেখার প্রয়োজন নেই, বন্ধুত্বের দিনে ফিরে আসুক না হারিয়ে যাওয়া বন্ধুরা। আর যারা এখনো হারিয়ে যায়নি কিন্তু মনে হচ্ছে কোথাও গিয়ে রংটা একটু ফিকে হয়ে আসছে, সেই রংটার উপর আবার চট করে রং বুলিয়ে নিন তো। কারণ বললাম না, দৈনন্দিন যোগাযোগ রাখার প্রয়োজন পড়ে না বন্ধুত্বের ক্ষেত্রে, শুধু একটু পাশে থাকার ভরসা, পাশে থাকার আশ্বাস, পাশে পাওয়ার আশ্বাস, এটুকুই সব। কখনো কোনো ঝামেলা, মনোমালিন্য, যে কোনো কিছুতেই সেটাকে মনের মধ্যে না রেখে দিয়ে যেই ভালো সময়গুলো কাটিয়েছি, বিপদের দিনে যেখানে দৌড়ে যাওয়ার আশ্বাস পেয়েছি, ঠিক সেই মুহূর্তগুলোকে, সেই আবেগগুলোকে মনে রেখে রেখে দিই না বন্ধুদের আমাদের কাছে। কারণ এই দুনিয়া, এই বিশ্ব যত উন্নত হচ্ছে প্রযুক্তি বিজ্ঞানের দিক থেকে, আমরা বৈজ্ঞানিক প্রযুক্তিতে অনেক বেশি ভরসা করছি মানুষের উপর ছাড়া। সেখানে যদি বন্ধুদের উপর বিশ্বাস করে, ভরসা করে

আর একবার নতুন করে শুরু করতে পারি ফেলে আসা দিনগুলোকে, তাহলে দেখবেন অনেক বেশি সহজ সরল হয়, প্রযুক্তির থেকেও হয়তো। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে, বন্ধুত্ব নিয়ে আড্ডা দিতে দিতে কখন যে একেবারে আড্ডার শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি বুঝতেই পারিনি। ঠিক এমনই তো হয়, তাই না? বন্ধুদের সাথে আড্ডা দিতে বসলে আড্ডা ছেড়ে উঠতেই ইচ্ছা করে না, অনেক কথা বলার পরও মনে হয় এ বাবা কত কিছুই তো বলা হলো না। স্টুডিওর এপারের ওপারের সম্পর্কও কিন্তু বন্ধুত্বের এক বিরাট বড় নিদর্শন, বিশ্বাস। এই যে আমরা স্টুডিওর এপারে বসে আপনাদের সাথে কথা বলি, গান শোনাই, আমরা কিন্তু খুব বিশ্বাস করি আপনারা আমাদের কথা শুনছেন। যে কোনো অনুষ্ঠানে বসার আগে অনেকখানি প্রস্তুতি নিয়ে আসি, লেখাপড়ায় নয়, মানসিকভাবে, যে আমাদেরকে যারা শুনছে তাদের কাছে যেন সঠিকভাবে সুন্দর করে সবটা তুলে ধরতে পারি, আপনাদের সাথে মিশে যাওয়ার চেষ্টা করি। ঠিক তেমনভাবে তো আপনারাও, আমরা যে কথাগুলো বলি, নতুন ঘটনা বা নিজেদের জীবনের অভিজ্ঞতা, আবেগ ভাগ করে নেওয়ার চেষ্টা করি, আমাদেরকে তো না দেখে, ব্যক্তিগতভাবে না চিনেই দিনের পর দিন বিশ্বাস করেন আপনারা আমাদের। তাই আজকের বন্ধুত্বের দিনের অন্যতম সেলিব্রেশন কিন্তু রেডিওর এপারের ওপারের বন্ধুত্বের সম্পর্কেও। শ্রোতা বন্ধুরা, আমি মৈত্রীবন্ধু বৃষ্টি আর মৈত্রীর সকল উপস্থাপক উপস্থাপিকা বন্ধুদের হয়ে আপনাদের জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। ভালো থাকবেন, আমাদের সাথে জুড়ে থাকবেন। আজ বিদায়ের পালা। এখন মনের মতো গানে বন্ধুত্ব নিয়ে কথা বললাম বন্ধুদের সাথে, আর এখন আসি, আবার কথা হবে। বন্ধুরা তো এত সহজে হারিয়ে যায় না, আড্ডা হবে, গান হবে, কথা হবে আবার অন্য একদিন। মনের মতো গান আজ এই পর্যন্তই। ছিলাম আমি মৈত্রীবন্ধু বৃষ্টিদেব আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, বন্ধুদের সাথে রাখবেন।

শুনলেন মনের মতো গান। উপস্থাপনায় ছিলাম আমি বৃষ্টিদেব, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন ভক্তিগীতি, শিল্পী অরিত্র দাশগুপ্ত।

0: শুনছিলেন ভক্তিগীতি, শিল্পী অরিত্র দাশগুপ্ত, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45। বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন লোকগানের আসর। আজকের লোকগানের আসরের অনুষ্ঠানের প্রথম শিল্পী গোষ্ঠ গোপাল দাস, শুনবেন তার কণ্ঠে পরপর 3টি গান।

লোকগানের আসরে এতক্ষণ শুনছিলেন গোষ্ঠ গোপাল দাসের কণ্ঠে গান। এখন আজকের আসরের শেষ শিল্পী লক্ষণ দাস বাউল।

0: শুনলেন লোকগানের আসর আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন অনুষ্ঠান অতিথি।
1: এখন শুনবেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি বিভাস চক্রবর্তী।
2: নমস্কার, আজ আমাদের অনুষ্ঠানের অতিথি প্রবীণ এবং প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব শ্রী বিভাস চক্রবর্তী, তার মুখোমুখি শেখর সমাদ্দার।
3: বিভাসদা, আমরা তো অনেক সময় আপনার কাছে গল্পের ছলে নানান কথা শুনতে পাই, তো আজকের এই আলাপনটা একটু সেই নানান কথাকে এক জায়গায় জড়ো করার জন্য আমি কিছু প্রশ্ন সাজিয়ে এনেছি, এবং সাজাবার সময় আমি একটা নামকরণ করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে এক জীবনে অনেক জীবন বিভাস চক্রবর্তী।
4: আচ্ছা,
3: তা আমি প্রথম শুরু করব আপনার একেবারে শুরু থেকেই। আপনি 9 বছর বয়সে প্রথম কলকাতায় আসেন, 12ই ফেব্রুয়ারি 1946। এই তারিখটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সেদিন ছিল রশিদ আলী দিবস এই কলকাতায়। তার একটা বিশদ বর্ণনা আমরা যে আপনার সাক্ষাৎকার সংগ্রহ তৈরি করেছি সেখানে আমরা দিয়েছি নোটসের ভিতর। ফিরে গিয়ে আপনার বাবা বিনোদ বিহারী চক্রবর্তী একটি নাটক লেখেন, রক্তের লেখা। আপনার বাবার উদ্যোগে সিলেটের সাহিত্য সম্মেলনে গিয়েছিলেন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তিনি সে নাটকের অভিনয় দেখে প্রশংসা করেছিলেন খুব। আপনার বাবা গান্ধীবাদী রাজনীতি করতেন, পরিবারের আপনাদের অনেকেই সশস্ত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। বাবা এবং এই পারিবারিক পরিবেশে কি আপনাকে থিয়েটারে বা রাজনীতি সম্পর্কে উৎসাহিত করে তুলেছিল, কিভাবে এবং কোন সময় থেকে, এবং এই সূত্রে আপনার পারিবারিক ইতিহাস যদি আপনি আমাদের কাছে বলেন।
4: আমরা যখন 46-এ, তখন আমার বয়স 9, কলকাতায় এসেছিলাম আমার মামার বাড়ি, এক মামা থাকতেন এখানে, তাদের বাড়িতে এসেছিলাম, সেখানে কয়েক মাস আমরা কাটিয়ে গিয়েছিলাম। সেখানে ওই 12ই ফেব্রুয়ারি 11 থেকে 13 রশিদ আলী দিবস হয়েছিল। রশিদ আলী হচ্ছেন আইএনএর একজন সেনা অফিসার, তার বিচার হয়েছিল ব্রিটিশ কোর্টে, এবং তখন তাকে 6 বছরের না 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। সেই জন্য একটা গণ আন্দোলন তৈরি হয়, সেই আন্দোলনটা ওই 11 থেকে 13 অবধি হয়েছিল, এবং সে রাস্তায় প্রচণ্ড পুলিশের সঙ্গে, এমনকি আর্মিও নেমেছিল বোধ হয়, মনে নেই, তখন অনেক ছোট ছিলাম, সেই লড়াই চলছিল আর কি। রাস্তা দিয়ে টহল দিচ্ছে, পুলিশকে ঢিল ছুটছে মানুষ, যেই পুলিশ তাড়া করে যাচ্ছে সঙ্গে সঙ্গে পালিয়ে যাচ্ছে, এই গলিতে সেই গলিতে, নর্থ ক্যালকাটার বিধান স্ট্রিটের ওখানে আমাদের ছিল বাসা। তো সেই যে ঘটনাগুলো ঘটেছিল, বাবা

0: কিছুদিনের জন্য ছিলেন আমাদের সঙ্গে কলকাতাতে, তখন ফিরে এলাম যখন, তখন ওই সাহিত্য সম্মেলনে নাটক হবে, অনেক কিছুই হতো, সেই নাটকও হবে। বাবা নাটকটা লিখলেন রক্তের লেখা, এবং তখনই প্রথম দেখলাম যে দেখা ঘটনা কি করে নাটকে আসছে, এবং এটা ব্যক্তিগত গল্পও নয়, বিক্ষুব্ধ মানুষ তারা নিজেরা প্রতিবাদ করছেন এবং সেইটা কি করে নাটকে চলে আসছে। রাজনৈতিক নাটকের প্রথম পাঠ কিন্তু ওখানেই হয়, সেইটা হয়েছিল। এবং সেইভাবে আমি বাবার থেকেই কিন্তু এই নাটকের প্রতি যে আকর্ষণ আমার, তার জন্ম কিন্তু ওইখান থেকেই।
1: বাবা ছাড়া তো পরিবারে রাজনীতির আপনাদের, হ্যাঁ পরিবারে, সেইটা যদি,
0: এটা এটাও অদ্ভুত। বাবা ছিলেন গান্ধীবাদী মানুষ, গান্ধীবাদী কংগ্রেস নেতা একজন, সিলেটের নেতা। আর আমার মামারা ছিলেন সশস্ত্র সংগ্রামী, স্বাধীনতা সংগ্রামী। আমার মাও ছিলেন, কিন্তু মা আমার বাবাকে বিয়ে করার পরে মাও গান্ধীবাদী হয়ে গেলেন।
1: আচ্ছা, প্রায় সেই সতীনাথের জাগরণের মতো।
0: হ্যাঁ, সেই তো। এক মামা তো ছিল, আন্দামানে পর্যন্ত গিয়েছিলেন। এক মামা পুলিশের অত্যাচারে তাকে ছেড়ে দেওয়া হলো, তারপর তিনি মারাই গেলেন। সুতরাং আমাদের পূর্ববর্তী যে জেনারেশনটা কিন্তু ওই তারা স্বাধীনতা সংগ্রামী নানাভাবে নানা রূপে ছিলেন।
1: কিন্তু মানে আপনার বাবা গান্ধীবাদী রাজনীতি করেছেন বা পরিবারের অন্যরা সশস্ত্র বিপ্লবী ছিলেন, কিন্তু সিলেটে তখন কি কোনো আইপিটি এর বা এই ধরনের বাম মনস্ক কোনো আন্দোলন ছিল?
0: সেটা আরেকটা দিক আমি বলছি। একটা সময় তো দেখেছি যে কংগ্রেস এবং কমিউনিস্টরা কিরকম পরস্পর সঙ্গে লড়াই করছে, এটা আমরা দেখেছি।
1: আমি যে উপন্যাসটা কথা বললাম সেখানে খুব তীব্রভাবে আছে।
0: হ্যাঁ, এবং তারপরে আমরা যেটা দেখেছি সেটা বাবা কংগ্রেসী হওয়া সত্ত্বেও সংস্কৃতির ক্ষেত্রে কমিউনিস্টদের সঙ্গে একযোগে কাজ করে গেছেন বাবা, এবং এইটা একটা ফেনোমেনন ছিল তখন। কারণ তারাশঙ্করবাবু যখন এসেছিলেন এখানে, কংগ্রেস সাহিত্য সভাপতি, ওদেরও একটা ফোরাম ছিল, সেখানে উনি বললেন, বিনোদবাবু আপনি কমিউনিস্টদের সঙ্গে কেন এরকম কাজ করছেন, সাংস্কৃতিক কাজকর্ম এগুলো আলাদা করে কংগ্রেস সাহিত্য সভা থেকেই তো করা যায়। তখন বাবা বলেছিলেন যে সংস্কৃতি চর্চা করতে গেলে কমিউনিস্টদের সঙ্গে নিতেই হবে, তাছাড়া উপায় নেই, এইটা বলেছিলেন, মনে আছে আমার আর কি। তো যাই হোক, আইপিটি ভীষণভাবেই ছিল। হেমাঙ্গদা ওই সাহিত্য সম্মেলনে যেগুলো হতো সেখানে নানারকম অনুষ্ঠান করতেন, ছায়া নৃত্য কিংবা গানের অনুষ্ঠান, এই ধরনের অনুষ্ঠান।
1: এগুলো আপনার উপর কোনো প্রভাব তৈরি করেছে?
0: ভীষণভাবে প্রভাব ফেলেছিল। এবং বাবা ছিলেন আবার, ওদেরই একটা ফোরাম ছিল প্রগতি লেখক শিল্পী সংঘ, বাবা ছিলেন তার প্রেসিডেন্ট। আরেকটা ছিল গণনাট্য, বাবা গণনাট্যের সঙ্গে যুক্ত ছিলেন না, কিন্তু গণনাট্যের শিল্পীরা বাবার নাটকে, এই রক্তের লেখা নাটকেই কিন্তু অভিনয় করেছেন।
1: আচ্ছা,
0: সুতরাং একটা ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।
1: আকর্ষণীয় একটা দিক যে দুটো আলাদা মতাদর্শ, অথচ সংস্কৃতির ক্ষেত্রে সেটা কোনো স্বাতন্ত্র্য থাকছে না।
0: এটা সত্যি,
1: এটা হয়তো আপনার ক্ষেত্রেও প্রায় বলা যায় যে আপনি যে অনেকগুলো মত নিয়ে একসঙ্গে চলতে পারেন, এটা হয়তো সেই পারিবারিক একটা ধারাবাহিকতা।
0: সেই আমার মনে হয়, তা নাহলে সংস্কৃতির মধ্যে এরকম কম্পার্টমেন্টালাইজেশনটা ঠিক হয় না। অনেকে সমভাবাপন্ন থাকা যায় অনেকগুলো বিষয়ে, সেই কমন বিষয়গুলোতে আমরা একমত হলে আমরা কেন সংস্কৃতির ক্ষেত্রে করতে পারবো না কিছু একসঙ্গে কাজ?
1: ঠিক। আপনি কলকাতায় এলেন, পড়াশুনো করলেন, এবং তারপর আপনার প্রেসিডেন্সির জীবন শুরু হলো। ওই যে সময়টা, সেই সময়ে বিশেষ কোনো ঘটনা বা কোনো বিশেষ ব্যক্তি, কোনো সান্নিধ্য, এবং আপনার যারা বন্ধুবান্ধব, এই পুরো বৃত্তটা যদি একটু সংক্ষেপে বলেন আমাদের কাছে।
0: সংক্ষেপে বলছি, এটা প্রথমে আমরা কলকাতায় আসিনি, আমরা এসেছিলাম রানাঘাটে। রানাঘাটের পাশে আনুলিয়া গ্রাম ছিল, সেই আনুলিয়া গ্রামে আমার কাকার শ্বশুরবাড়িতে আমরা উঠেছিলাম, বাবা মা এবং আমার দিদিকে নিয়ে। ওরা বাবা মা কলকাতায় একটা বাড়ি ভাড়া করে থাকতেন, আর আমি আর আমার ছোট ভাই ওই আনুলিয়া গ্রামে ছিলাম, আর আমার দাদা গোলা স্কুল রানাঘাটের, ওইখান থেকে স্কুল ফাইনাল ম্যাট্রিকুলেশন পাস করেই দাদা চলে গেল আবার কলকাতায়।
1: দাদার নামটা যদি
0: বিকাশ চক্রবর্তী।
1: আচ্ছা,
0: তো এই হচ্ছে, আমি কলকাতায় গেছি, আমি সিক্স অবধি আনুলিয়া গ্রামে এমই স্কুলে, মিডল ইংলিশ স্কুলে পড়েছি। তারপর সিক্স থেকে সেভেনে উঠে রানাঘাট পালচৌধুরী হাই স্কুলে আমি পড়েছি, সেভেন এইট। আর নাইনে উঠে আমি চলে এলাম শ্যামবাজারে, কলকাতার শ্যামবাজারে, আমার পরিবারের বাকিদের সঙ্গে মিলিত হলাম আমি।
1: আর তখন আমার যে ছোট

0: সহপাঠীদের মধ্যে তেমন উল্লেখযোগ্য কেউ ছিলেন কি?
1: সহপাঠীদের মধ্যে নেই, কিন্তু ওই টাউন স্কুলে সুনীলদা পড়েছেন, সুনীল গাঙ্গুলি। আমি মাত্র এক বছর ছিলাম।
0: আচ্ছা,
1: তারপরে আমি প্রাইভেটে পড়াশুনো করেছি এবং প্রাইভেটে পরীক্ষা দিয়েছি।
0: আচ্ছা,
1: তারপরে কলেজের চার বছর
0: প্রেসিডেন্সিতেই,
1: একাডেমিক ইতিহাস এইটাই।
0: আচ্ছা, প্রেসিডেন্সির সময়টা যদি বল।
1: হ্যাঁ, কলকাতায় তখন মানে আন্দোলন তো, রাজনৈতিক আন্দোলন তো হচ্ছে, এবং তুমি যে বলছো যে স্বাধীনতা সংগ্রামীদের ঘরের ছেলে হয়ে কি করে আমি বামপন্থী হলাম, পন্থা আমাকে আকৃষ্ট করলো,
0: সেখানে প্রেসিডেন্সির নিশ্চয় ভূমিকা
1: আছে, সেটাই বলছি। প্রথমত আমি, আমার মধ্যে একটা দেশভাগের জন্য যে আমাদের চলে আসতে হয়েছিল, তারপর থেকে আমার একটা ক্ষোভ সঞ্চারিত ছিল, যাদের জন্যে দেশভাগটা হয়েছে আমি মনে করেছিলাম, আমি মনে করতাম এবং এখনো মনে করি, সেই জন্যে তাদের প্রতি আমার একটা কি বলবো ক্রোধ ছিলই আমার মধ্যে। তার থেকে আমি মানে তখনকার যারা শাসক দল ছিল তাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না বলে ঠিক করে নিয়েছিলাম। আর প্রেসিডেন্সি কলেজে এসে দেখলাম যে সেখানকার ইউনিয়ন হচ্ছে AISF, হ্যাঁ, অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন। তখন ওদের সঙ্গেই ছিলাম, আমার বন্ধু বান্ধব সবাই ওই বামপন্থী ছিল এবং ইউনিয়নটাও বামপন্থী ইউনিয়ন ছিল আমাদের, কিন্তু আমি নিজে কখনো সরাসরি ইউনিয়ন করিনি, কিন্তু আমি সমর্থক ছিলাম, ওদের সঙ্গেই থাকতাম, ফেলো ট্রাভেলার, আমি বরাবরই ফেলো ট্রাভেলার, পার্টিতে কখনো জয়েন করিনি।
0: আপনার প্রেসিডেন্সির সহপাঠী যারা, তাদের মধ্যে
1: আমার সহপাঠীরা তো পড়াশোনা অসাধারণ সমস্ত ছিল, দারুণ গুণী ছেলে ওখানে পড়েছে, ওখান থেকে পাশ করে বেরিয়েছে এবং তারা নানা দিক থেকে উচ্চশিক্ষা লাভ করে তারা হয়তো কর্মক্ষেত্রে জড়িয়ে পড়েছে।
0: নাম যদি একটু বলেন,
1: ধরো অশোক সঞ্জয় গুহ, একজন ইকোনমিস্ট, সেই অশোক সঞ্জয় গুহ ও সিনিয়র কেমব্রিজ পাশ করে এসে প্রেসিডেন্সিতে ভর্তি হয়েছিল, ব্রিলিয়ান্ট ছেলে, এবং সে আমাদের সঙ্গে একই সঙ্গে পড়াশুনো এক ক্লাসেই, এবং সে পরে একটা বিরাট অর্থনীতিবিদ হয়েছিল। কিংবা অশোক সেন বলে আরেকজন ছিল, সে অনেকেই IAS IPS কিংবা বিরাট বিরাট পোস্টে ছিল। একসময় মনে হচ্ছে যে আমার সহপাঠী হয়তো আমার কলেজের নয়, এরকম তিন চারজন ইউনিভার্সিটির অধ্যাপক আমার বন্ধু, যেরকম পবিত্র সরকার, যেরকম সব্যসাচী ভট্টাচার্য বিশ্বভারতীর, কিংবা দিলীপ সিংহ বিশ্বভারতীর, এরকম নানা দিকেই কিন্তু ব্রিলিয়ান্ট সমস্ত ছেলে, তারা কিন্তু ওই সময়টায় মানে আমার সমসাময়িক হিসেবে ওইখানে কিন্তু তাদের বিরাট জায়গা করে নিয়েছেন।
0: সেই সময়কার যে বাতাবরণ, মানে কফি হাউসের আড্ডা বা বিতর্ক সভা, এই যে নানান কিছু, ওই সময়টা
1: প্রেসিডেন্সি বিতর্ক সভাটা অসাধারণ ছিল, দারুণ দারুণ বক্তা ছিলেন সব, এবং বাইরে থেকে আমন্ত্রিত বক্তারাও আসতেন, হীরেন মুখার্জির মতো লোকও আসতেন, কিংবা সেদি জাগান ব্রিটিশ গিয়ানার যিনি সেই সময় প্রেসিডেন্ট ছিলেন, তিনি এসেও ডিবেটে অংশগ্রহণ করেছেন, এবং বিষ্ণু মুখার্জি আরেকজন, এরা কলকাতার নাম করা ডিবেটার যারা ছিলেন তারা এখানে আসতেন, এবং তাদের ডিবেটগুলো শোনার মতো ছিল, মানে বসে আমরা শ্রোতা হিসেবে বসে থাকতাম, ফিজিক্স লেকচার থিয়েটারে সেইগুলো হতো, আর কফি হাউসে তো আড্ডা ছিলই অনেক, আমরা অনেক জুনিয়র, আমরা একটু বসে বসতাম ওখানে, কফি টফি খাওয়া হতো, আর বড়দের দেখতাম আর কি,
0: আমাদের
1: সামনে যারা ছিলেন সেখানে সৌমিত্রদা ছিলেন, সেখানে সুনীলদারাও ছিলেন ওখানে, ওখানে
0: ওই সময় কি সত্যজিৎ রায়ও আসতেন কফি হাউসে?
1: না, সত্যজিৎ রায়কে দেখিনি আমি।
0: আচ্ছা,
1: সত্যজিৎ রায়কে দেখিনি,
0: মানে উনিও তো একসময়, শ্যামবাজার কফি হাউস কিংবা
1: শ্যামবাজার কফি হাউসটা আমাদের আলাদা ছিল, সেখানে আমরা আরো অনেক পরে যখন আমরা পড়াশোনা সেরে আমরা যখন থিয়েটার করছি নিয়মিত, আমি নান্দিকারে, তারপর থিয়েটার ওয়ার্কশপ হলো, সেই থিয়েটার ওয়ার্কশপে তখন আমরা রিহার্সেলের পরে গিয়ে ওই শ্যামবাজার কফি হাউসে মিট করতাম, এবং সেখানে অনেক বন্ধুদের সঙ্গে দেখা হতো, শিল্পী সাহিত্যিক ইত্যাদি, একদিকে থাকতাম আমরা থিয়েটারের মানুষরা, আরেকদিকে সাহিত্যের মানুষরা, সুনীলদা শক্তিদা এরা সব এসে জড়ো হতেন একটু রাতের দিকে আর কি, মানে ওদের সঙ্গে পুরো সময়টা আমরা কাটাতে পারতাম না, আমরা একটু গৃহপালিত জীব ছিলাম, সেই জন্য আমরা একটু মানে
0: সন্ধ্যে সন্ধ্যে
1: আগেই চলে আসতাম, কিন্তু অনেকদিন ওরা দেখছি আমরা বসে আছি।

0: ওখান থেকে মৃণাল দেব বলে একজন ছিলেন, খুব সদাশয় ব্যক্তি, তিনি মালিকের হাতে টাকা নেই কফি কেনার কিংবা কোনো খাবার টাবার এর ইয়ে কেনার, তো মৃণাল দেব টাকা দিত, ওই টাকা খাবার আসতো বাইরে থেকে আমাদের টেবিলে পাঠিয়ে দেওয়া হতো, বাচ্চা বাচ্চা ছেলেরা বসে সেখানে থিয়েটার করে পাঠিয়ে দেওয়া হতো, আমরা সেগুলো খেতাম। তারপরে অনেক সময় আছে কি পার্থ, পার্থ আমার সমবয়স্ক বন্ধু, পার্থ মানে রেডিওর পার্থ ঘোষ,
1: পার্থ ঘোষ,
0: পার্থ ঘোষ বাড়ি ফিরছে ওই কফি হাউসে একটা ঢু মেরে, তারপরে শ্যামবাজার মোড়ে বাজারের পাশে কালীবাড়ি ছিল, সেই কালীবাড়ি ওখান থেকে শাটল ট্যাক্সিতে উঠে আমরা যেতাম, সুনীলদাও অনেক সময় রাত হয়ে গেলে ওই শাটল ট্যাক্সিতে ওই দিকে একই পথে আমরা যেতাম। তখন নাগের বাজার শেয়ারে পড়তো কত জানো, চার আনা।
1: তখন আপনি দমদমে চলে এসেছেন?
0: দমদমে চলে এসেছি তখন, হ্যাঁ, চার আনা।
1: আচ্ছা, এমনিতে আপনার যে ফিল্ম সোসাইটি মুভমেন্টের সঙ্গে যুক্ত হওয়া সেটা কি এই সময়টায়?
0: ফিল্ম সোসাইটি মুভমেন্ট জাস্ট প্রেসিডেন্সি থেকে যখন বেরিয়ে আমি
1: সমকালীন কবিতার যে আন্দোলন হচ্ছে বা অন্য কিছু
0: সাহিত্য, না সাহিত্যের আন্দোলনে আমি ছিলাম না, সাহিত্যের আন্দোলন আমি সাহিত্য
1: পাঠে আমার জায়গায় দুটো সিনেমা এবং থিয়েটার,
0: আমার সাহিত্য পাঠে আগ্রহ ছিল সেটা ঠিকই, কারণ সেটাও বাবার থেকেই পাওয়া, বাবা একজন পেশায় ছিলেন সাংবাদিক এবং তার সাহিত্যের চর্চা করতেন তিনি, ওই যে সাহিত্য সভা যেখানে মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনটে বছর গেছেন,
1: উনি অর্গানাইজ করেছেন,
0: উনি মুখ্য আয়োজক হচ্ছেন আমার বাবা। বাবার গল্প বেরিয়েছে তোমার পরিচয়ের, সুধীন দত্ত যখন সম্পাদক তখন বাবার গল্প ওখানে বেরিয়েছে, তাছাড়া আনন্দবাজারেও বেরোতো দলসংখ্যা আনন্দবাজারে, কিংবা বাবার কবিতা বেরিয়েছিল দেশে যখন মহাত্মা গান্ধী মারা যান সেই 48 সালে,
1: হ্যাঁ
0: সেই সেই বাবার পরের সংখ্যাতেই দেশে বাবার কবিতা বেরিয়েছিল হে মহামানব নাম।
1: আপনার যোগাযোগটা সিনেমার সঙ্গে?
0: আমার খালি তখন ছিল দেখা দেখা
1: দেখা
0: দেখা, অবাক হয়ে দেখা, মানে নিজের কিছু একটা করতে হবে, কি করতে হবে জানি না, তখন তো জানতামও না সত্যি, কিন্তু দেখতাম দেখতাম এবং খুবই আকর্ষণ করতো আমাকে এই ব্যাপারগুলো, সাহিত্য কবিতা হয়তো ততটা নয় আমার, কিন্তু ছোট গল্প বিশেষ করে আমাকে বিশেষভাবে আকর্ষণ করতো। দেশ পত্রিকা শারদীয়া মনে আছে, তখন কিন্তু উপন্যাসের চল ছিল না, তখন ছোট গল্প বেরোতো, সেদিকে অসাধারণ সব ছোট গল্প এইগুলো আমাকে আকর্ষণ করতো ছোটবেলায়। আর আমি একটু সাই ছিলাম, এমনি মানুষ হিসেবে একটু সাই ছিলাম, সুতরাং আমি দেখেই যেতাম বেশি। একমাত্র একমাত্র লিভিং ইন্টারেস্ট ছিল থিয়েটারেই, ওইটা করতে হবে,
1: কারণ সিনেমা মানে
0: তারপরে সিনেমাটা পরের দিকে কলকাতা আসে।
1: আপনি একসময় আমাদের সঙ্গে গল্প চলে বলেছেন যে আপনি থিয়েটারের থেকেও আগে একবার ভেবেছিলেন ফিল্মের দিকেই যাবেন।
0: অবশ্যই, আমি যখন নান্দিকার গিয়েছিলাম অজিতেশ বন্দ্যোপাধ্যায় বলতেন যে বিকাশবাবু তো থিয়েটার করবে না, থাকবে না, নান্দিকারে বেশি দিন থাকবে না, ও ফিল্ম করবে, কারণ ওই ফিল্ম নিয়ে ও কথা বলতাম খুব উৎসাহ নিয়ে, তো সেই জন্য বলতেন। এবং ক্যালকাটা ফিল্ম সোসাইটি
1: আন্দোলন, যেটা সত্যজিৎ রায় চিদানন্দ দাশগুপ্তদের বডিটা, তো
0: তখনও কিন্তু ওদের সঙ্গে সেরকম পরিচয় হয়নি।
1: তো আমি যদি জানতে চাইছিলাম সত্যজিৎ রায়ের সঙ্গে আপনার পরিচয়টা কোন সময়?
0: সত্যজিৎ রায়ের সঙ্গে পরিচয়টা প্রথম হলো আমার এক বন্ধু খুব ওনার কাছে যেত, বাপি বন্দ্যোপাধ্যায় বলে শ্যামবাজারের এক বন্ধু আমাদের, আমি শ্যামবাজারে থাকতাম, তো ও পরে বলল তুই তো থিয়েটার করছিস, এ করছিস, মানিকদার ছবি দেখবি না? আমি কেন দেখবো না, দেখি তো প্রি রিলিজ শো হচ্ছে সেটা দেখ বলে নিয়ে গেল আমাকে, মানিকদার সঙ্গে পরিচয় করিয়ে দিল। মানিকদার কি করবে, একটা বাচ্চা ছেলে এসছে, হ্যাঁ ঠিক আছে এই করলেন। কিন্তু তারপরে যখন আমি থিয়েটার ওয়ার্কশপে পরপর নাটক ডাইরেক্ট করতে শুরু করলাম, তখন আমার নামটা একটু কলকাতার ওই মহলটা আর কি, যারা থিয়েটারে খোঁজ টোজ রাখে তারা একটু জানতে পেরেছে।
1: উনি তো নিয়মিত থিয়েটার দেখতেন,
0: এবং উনি নিয়মিত থিয়েটার দেখতেন, ওকে তখন আমন্ত্রণ করে ডাকলাম, রাজরক্ত, চাক ভাঙা মধু এগুলো দেখলেন উনি, দেখে তখন মানিকদার সঙ্গে একটা ঘনিষ্ঠ যোগাযোগ আস্তে আস্তে আস্তে আস্তে।
1: তখন কি আপনি বাড়িটারি যেতেন?
0: হ্যাঁ,
1: বাড়ির আড্ডাটা একটা বিরাট ব্যাপার,
0: ওই আড্ডায় যেতাম না মানিকদার সঙ্গে, আমি একা গল্প করার জন্য যেতাম, একাই যেতাম, তারপরে অনেকে জুটে যেত, রবিদা হয়তো এসে বসছিলেন, রবি ঘোষ, কিংবা একদিন শঙ্কর এসে বসছিলেন মনে আছে, এরকম অনেকেই আসতেন, আমি জাস্ট মানিকদার কাছ থেকে কথা শুনবো বলে আসতাম। এইটা আমার একটা অভ্যেস ছিল যে বড়দের কথা শোনার জন্য তাদের কাছে যাওয়া, শম্ভুদার কাছেও

0: গিয়েছি, উৎপলদার কাছেও গিয়েছি এবং তারাও গল্প করতে ভালোবাসতেন।
1: ওদের নিয়ে আমি পরে প্রশ্ন করব।
0: ঠিক আছে।
1: আচ্ছা, যে বাতাবরণটা আমরা এর মধ্যেই যতটুকু জানলাম, সেখানে আপনি চাকরির ক্ষেত্রে এই যে বেঙ্গল চুজ করলেন, আপনার এই যে বললেন কেউ কেউ অর্থনীতি চর্চায় চলে গেছেন, কেউ কেউ সাহিত্যে চলে গেছেন বা খবরের কাগজে গেছেন, অধ্যাপনায় গেছেন, কিন্তু আপনি একেবারে টিপিক্যাল সরকারি চাকরি।
0: ব্যাপারটা হচ্ছে কি, আমি যখন বিএ পড়ছি খুব কষ্টের মধ্যে পড়ছি, তো জিওগ্রাফি ছিল আমার অনার্স সাবজেক্ট, সেইগুলো সব বিদেশি বই পড়তে হতো, বিদেশি বই কেনার পয়সা নেই আমার। আমি পরীক্ষা দিয়েছি, পরীক্ষার আগে শ্যামবাজারে একটা বাগবাজারের দিকে আমার এক বন্ধু থাকতো, তখন আমি দমদমে চলে গেছি। ওই বন্ধুর বাড়ির পাশে আরেকটা আমাদের চেনা পরিচিত ফ্যামিলি ছিল, চার ভাই থাকতো একসঙ্গে, আমি তাদের সঙ্গে জুটে গেলাম। জুটে গিয়ে ওইখানে থাকতাম, কারণ ওর কাছ থেকে বইগুলো আনতে, রাস্তার ওপারেই বাড়ি, ওর কাছ থেকে বই নিয়ে এসে পড়তাম। তখনই আমার ধারণা হয়ে গেছে এবং আমি বুঝতে পারছি যে আমাকে বিএ পাশ করেই চাকরিটা করতে হবেই হবে, কোনো উপায় নেই। সেই জন্যে পরীক্ষা দিয়েই আমি চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে তখন নিচ্ছিল, ইন্টারমিডিয়েট পাস
1: ছিল
0: কেরানির চাকরি, এবং সেখানে আমি অ্যাপ্লাই করলাম এবং পেয়ে গেলাম চাকরি। তারপরের বছরই আমি এজি বেঙ্গলে গেলাম।
1: কত বছর চাকরি করেছিলেন
0: এজি বেঙ্গলে? আমি চাকরি করেছি 1958 থেকে 74।
1: দূরদর্শন, এইটা বলছি, এজি বেঙ্গল থেকে দূরদর্শন, মানে একেবারে মিল নেই
0: না
1: এই চেঞ্জ ওভারটা কিভাবে?
0: মিলটা হচ্ছে যখন দূরদর্শন কেন্দ্র হবে কলকাতায়, এটা ঠিক হয়, তখন একটা বিজ্ঞাপন বেরোলো যে দূরদর্শন কেন্দ্র হবে এখানে কলকাতায়, তার জন্য আমরা কিছু প্রডিউসার চাইছি। তখন আমার বন্ধুরা বলল যে, তাদের সব কলকাতা ফিল্ম সোসাইটির বন্ধু, বন্ধু মানে কি আমার থেকে সিনিয়র, তাদের আমি দাদা বলেই ডাকতাম, ওরা আমাকে বিভাস তুই তুমি এরকম বলে ডাকত। তারা ছিল মেন্টার, এক অর্থে আমার মেন্টার ছিল, সংস্কৃতির মেন্টার।
1: এরকমই একটা কোনো সময় আমার মনে পড়ছে আপনি বলেছিলেন না যে ওই কোনো একটা আন্দোলনের সময় সত্যজিৎ রায় আপনাকে একটা চিঠি লিখে দেন বা কিছু, নাকি
0: চিঠি লিখে দেন না? তখন যখন আমি অ্যাপ্লাই করি, এটার জন্য দুটো সার্টিফিকেট দরকার
1: দরকার, ঠিক ঠিক,
0: একটা দিয়েছিলেন সত্যজিৎ রায় আর একটা দিয়েছিলেন মৃণাল সেন,
1: মৃণাল সেন,
0: এই দুটো সার্টিফিকেট আমি দিয়েছিলাম আর কি। হ্যাঁ, ওইভাবে আর কি আমাকে ঢুকতে হলো, মানে প্রথমে হাইকোর্ট, তারপরে তারপরে বেশ অনেক দিন ওখানে করলাম। তিনটে স্ট্রাইকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে স্ট্রাইক হয়েছিল, ধর্মঘট হয়েছিল, শেষটা 74-এ রেলওয়ে ধর্মঘট, এবং তারপরে রেলওয়ে ধর্মঘটের সমর্থনে এমনি জেনারেল সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ স্ট্রাইক হয়েছিল, তাতেও জয়েন করেছিলাম আমি। কিন্তু তার আগেই আমি প্রপার চ্যানেলে অ্যাপ্লাই করেছিলাম,
1: করে
0: লিয়েন নিয়ে দূরদর্শনে জয়েন করলাম।
1: আপনার থিয়েটারের ইতিহাস যেটুকু জানি, শুরুটা বহুরূপীতে 6 মাসের একটা ট্রেনিং,
0: হ্যাঁ,
1: তারপরে নান্দিকার, মানে অজিতেশ আপনাকে দেখে নিয়ে গেলেন একটা প্রতিযোগিতায় বা দমদমের কোনো একটা মঞ্চে।
0: হ্যাঁ, এটা এটা হচ্ছে আমি পাশাপাশি, তখন যে বললাম অফিসে চাকরি করছি এবং করছি এই করছি, পাশাপাশি কিন্তু আমি দমদমে একটা গ্রুপ করে কিন্তু চালিয়ে যাচ্ছি নাটকের কাজ, ছোট ছোট ছোটো খাটো পাড়ার থিয়েটার, পাড়ার ছেলে মেয়েদের নিয়ে থিয়েটার করলাম। আর গ্রুপটার নাম
1: বাবার লেখা নাটক,
0: হ্যাঁ গ্রুপের নাম দিয়েছিলাম, বাবা দিয়েছিলেন কথা ও কায়া,
1: কথা,
0: সেইটা দিয়ে একটা জায়গায় আমরা অজিত গাঙ্গুলির একটা নাটক করেছিলাম বিবেকানন্দ সেন্টিনারিতে, আমাদের পাশের পাড়ায় একটা কম্পিটিশন হয়েছিল, আর সেই পাড়ায় অজিতেশ বন্দ্যোপাধ্যায় একটা স্কুলের টিচার ছিলেন, তো উনি এসেছিলেন জাজ হয়ে, সেই কম্পিটিশনে আমরা প্রথম হই এবং আমি একটা মাতালের চরিত্রে অভিনয় করেছিলাম, সেটা ওনার খুব ভালো লেগে গিয়েছিল। তো এই পর্যন্ত শেষ। অজিতেশ বন্দ্যোপাধ্যায় চিন্ময় রায় একটা অভিনয় করতো নাট্যকারের সন্ধানে, ছটি চরিত্র নাটকে, সেখানে অসুবিধে দেখা দিল চিন্ময়ের, কারণ ওর ঘন ঘন দিল্লি যেতে হচ্ছিল পারিবারিক কারণে। তখন চিন্ময় রায় রোলটা কে করবে, তখন অজিতেশ বলেছিলেন দমদমে বিভাস চক্রবর্তী বলে একজন আছেন, ওর একটা অভিনয় আমি দেখেছি, চিন্ময় রায়ের পার্টটাও করতে পারবে, বলে ওকে যদি খবর দিতে পারো তোমরা। এখন অশোক নান্দিকারে আমার আগে থাকতেই ছিল এবং অশোকের সঙ্গে আমার পাড়া দুটো সম্পর্কে আমার পরিচয় অনেক দিনের হয়ে গেছে, আমরা মতিঝিল ওরা দেবী নিবাসে। তা সেই অশোক এবং চিন্ময়রা

0: এবং অজয় ওরাও কিন্তু নান দিকারে তখন
1: আড্ডা দিতে।
0: হ্যাঁ, ওরা এই তিনজন এলো, এসে বলল, এবং আরেকজন মহেশ সিংহ বলে একজন, যেরকম অজিতদা চাইছেন আপনি যদি আমাদের গ্রুপে আসেন জয়েন করেন। তো আমি একটু তার আগে দেখে ফেলেছি নাট্যকারের সন্ধানে ছোট চরিত্র, অশোকে আমায় নিয়ে দেখিয়েছিল, তখন আমি জয়েন করলাম এবং ব্যাস তারপর থেকে নাটকে স্থায়ীভাবেই প্রবেশ করলাম, যদিও 3 বছর মাত্র ছিলাম, 63 সালে ঢুকলাম।
1: আমি নাট্যকারের সন্ধানে ছোট চরিত্রতে চিন্ময়ের চরিত্র আপনি করেছিলেন, মানে চিন্ময় অভিনীত চরিত্রটা, পরে মঞ্জুরিয়ামের মঞ্জুরিতে তাপস করেছিলেন।
0: হ্যাঁ,
1: এই তাপস কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র মঞ্জুরিয়ামের।
0: হ্যাঁ, এটার একটা ইতিহাস আছে,
1: এইটা একটু বলতে হবে।
0: আসলে আমি তো একটা চালু নাটকে ঢুকে পড়েছি অভিনেতা হয়ে, তার মধ্যে অনুপ্রবেশ করেছি বলা যায়, কিন্তু মঞ্জুরিয়ামের মঞ্জুরি
1: নতুন হলো, আপনার
0: নতুন প্রযোজনা নান্দিকার করলো, সেটার প্রথম থেকে দেখে এসেছি তার সেই প্রযোজনা। আমার উদ্দেশ্য ছিল বহুরূপীতে ঢোকার এইটাই যে আমি দেখব, নাটক করছি তো থিয়েটার করছি,
1: কিন্তু
0: আমি শিখতে চাই একটা নাটক কিভাবে তৈরি হয়, একটা স্ক্রিপ্ট থেকে যে মঞ্চে দেখা যায় যে নাটকটা সেইটা কিভাবে তৈরি করেন একজন কারিগর, সেইটা দেখার জন্যে আমি উন্মুখ হয়েছিলাম, কিন্তু সেভাবে পাইনি শম্ভুদাকে। এইখানে আমি অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে পেয়েছি, এবং অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে এই মঞ্জুরিয়ামের মঞ্জুরিটা সামনে থেকে করতে দেখলাম, স্ক্রিপ্ট করা থেকে আরম্ভ করে স্ক্রিপ্টটা কীভাবে তৈরি করলেন, তারপর স্ক্রিপ্টটা প্রথম দিন পড়লেন, তারপর স্ক্রিপ্টের এডিটেড ভার্সনটা পড়লেন, অনেক কিছু বাদ দিলেন। তখন আমাদের মধ্যে একজন বলেছিল, অজিতদা এই যে পাতাগুলো আপনি ফেলে দিলেন না, এগুলো আমাকে দিলেন, বলে কেন না, এগুলো নিয়ে আমি আর একটা নাটক করবো, সেটার নাম দেবো বোল আমের বোল। তো তো যাই হোক, তো আর মঞ্জুরি আমের মঞ্জুরি মানে এত ভালো অ্যাডাপ্টেশন আমি জীবনে দেখিনি, এটা কখনো মনে হয় না যে এটা বিদেশি নাটক থেকে বাংলা রূপান্তর করা হয়েছে, এটা দেখে কিংবা পড়ে মনে হয় যে এটা অরিজিনাল বাংলাই লেখক।
1: আমার কৌতূহল আর কি যে এই যে আপনি আপনার ছাত্র জীবনটা যেভাবে বললেন, যেভাবে রাজনীতির সঙ্গে আপনার বোঝাপড়া, আপনার নিজের ওই থিয়েটার বা অন্যান্য সাহিত্যিক বন্ধুবান্ধব, তাপস চরিত্রটার মধ্যে কিন্তু অনেকটা সেই জিনিসই আছে।
0: হ্যাঁ,
1: তাপস সে তো ওই রকমই একটা,
0: তাপস একটু ডেপো ছেলে।
1: হ্যাঁ,
0: ওই পরিবারের মেয়ের সঙ্গে প্রেম করছে।
1: হ্যাঁ,
0: এই বড় বড় কথাগুলো কিন্তু তুমি দেখবে চেকবের কিন্তু অন্য অনেক নাটকে, যে আগামী দিন আসছে, একটা ভালো মানুষ এইভাবে থাকবে না, এই জন্য নিচে পড়ে থাকবে না, মানুষ জাগবে, মানুষ মানুষের জন্যে মানুষ কাজ করবে, এই সমাজ ব্যবস্থার পরিবর্তন হবে, এরকম কিছু বেশ কথা আছে। ভার্সিনিন যেরকম ইয়েতে বলে, এই থ্রি সিস্টার্সে বলে ভার্সিনিন, এইরকম ওই কথাগুলো তাপস কিন্তু ওই ওই ওই কথাগুলো তাপসকে দিয়ে বলিয়েছেন, তাতে একটু কিছুটা কিছুটা একটু বক্তৃতা বক্তৃতা তাপসের মধ্যে ছিল। কিন্তু একটা জিনিস,
1: এতদিন পরে কিন্তু ওইটা খুব বোঝা যায় তাপস।
0: কিন্তু আমি একটা কথা বলছি আজকে পাবলিকলি, হয়তো বলিনি বা অনেক জায়গায় বলেছিও, যে আমরা এই নাটকটা করার পরে আমি, রুদ্র এবং অজিতেশ বন্দ্যোপাধ্যায় অবশ্যই, আমরা কয়েকজন গিয়েছিলাম সত্যজিৎ রায়ের কাছে জানতে কীরকম লেগেছে। আমি ছিলাম জুনিয়রদের মধ্যে, নান্দিকারেও জুনিয়র এবং এমনি বয়সেও জুনিয়র, তো আমি বসে শুনছিলাম খালি। তা সবার অভিনয় সম্পর্কে বলছে, অজিতেশের অভিনয় সম্পর্কে বললেন, এর অভিনয় সম্পর্কে, ওর অভিনয় সম্পর্কে বলে টোলে বললেন, আমার দিকে এরকম করে আঙুল দিয়ে বললেন, ও একটু রোগা এবং ছোটোখাটো চেহারা, তো ওর সেই কথাগুলো বলছে ঠিক মানে কীরকম ইয়ে, একটু মানানসই লাগছে না আর কি। এটা এটা আমার খুব দুঃখ হলো শুনে, যে এরকম বললেন, এটা তো ইতিহাস আছে। তারপরে অনেকদিন গ্যাপ পড়লো নাটকটা, তারপরে কিছুদিন পরে আবার হবে ঠিক হলো, আর আমি ইতিমধ্যে দাঁড়িয়ে রাখতে শুরু করেছি।
1: আচ্ছা, তার মানে ওই আপনার সূত্রপাত?
0: হ্যাঁ, সেই তা দাঁড়িয়ে রাখতে শুরু করেছি, এবং আমার চশমা ছিল না তখন। তখন আমি একদিন যখন শুরু হবে নাটকটা আবার, আমি বললাম, ওই দেবো আমি দাঁড়িয়ে রাখছি, দাঁড়িয়েটাকে রেখে দেবো, ওই যে সেরকম করে তো আমাকে দেখলেন একবার খুব করার চোখে, তারপর বলুন তোমার চশমাটা দাও তো, চশমাটা দিল, এইটা পড়ুন, আমি চশমাটা পড়লাম, হ্যাঁ দাঁড়িয়ে থাকবে, চশমাটাও পড়তে হবে। এই আমার দাড়ির জন্ম কথা, এবং এরপর থেকে দাড়ি কামাইনি,
1: সেই
0: মানে পুরোটা কামাইনি।
1: মঞ্জুরি আমের মঞ্জুরির সঙ্গে

0: দাঁড়িয়ে রাখতে থাকবে।
1: একদম 1964 মনে আছে দাঁড়ির জন্ম।
0: আমরা প্রথম পর্বের আলোচনা এখানেই ইতি টানছি। নমস্কার জানাচ্ছি আপনাদের।
1: এই পর্বের শেষে শ্রোতাদের নমস্কার জানাচ্ছি।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি ছিলেন বিভাস চক্রবর্তী, আলাপচারিতায় ছিলেন শেখর সমাদ্দার, সম্পাদনা রোহিণী রৌশানী, প্রযোজনা অনন্যা মজুমদার।
3: শুনলেন অতিথি, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
4: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

আজকের রম্যগীতির অনুষ্ঠানের প্রথম নিবেদন মীনা মুখোপাধ্যায়ের কণ্ঠে, গীতিকার অতুল ভৌমিক, সুরকার সুকুমার মিত্র।

রমগীতি অনুষ্ঠানের পরের নিবেদন সাগর সেনের কণ্ঠে, গীতিকার অরবিন্দ ভট্টাচার্য, সুরকার নিখিল চট্টোপাধ্যায়।

0: সাতকালে দিলি পাড়ি পথের শেষ হলো না,
1: পথের শেষ হলো না,
0: তোর কপালে দরিয়ায় আর কেন জোয়ার এলো না,
1: কেন জোয়ার এলো না,
0: সাতকালে দিলি পাড়ি।

0: ঘাটে ঘাটে ঘুরলি কত, বাঁধবি কোথায় ঘর,
1: বাঁধবি কোথায় ঘর।
0: এই জীবনে ভাবলি না তোর নেই কি অবসর,
1: নেই কি অবসর।
0: ঘাটে ঘাটে

রমগীতের অনুষ্ঠানে পরের নিবেদন সুধীন সরকার এবং মীনা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে, গীতিকার সুভাষ চৌধুরী এবং সুরকারও সুভাষ চৌধুরী।

রোমগীতির অনুষ্ঠানের আজকের শেষ নিবেদন দ্বিজেন মুখোপাধ্যায় এবং মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে, গীতিকার এবং সুরকার সুহাস চৌধুরী।

শুনছিলেন রম্যগীতি, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

ভারতীয় সময়ে এখন ঘড়িতে সময় হয়ে গেছে ঠিক বেলা ১২টা, আর আজ আমি ঋত্বিক রয়েছি তোমার সঙ্গে আজকের পেশার সন্ধানের অনুষ্ঠানে। আর আমায় একটা কথা বলো তো, তুমি কি কখনো এমন কোনো পরিস্থিতিতে পড়েছো যেখানে তোমার মনে হয়েছে যে ইস, এটা যদি আমি শিখে রাখতাম তাহলে আজকে হয়তো এই প্রবলেমটা আমাকে ফেস করতে হতো না? ধরো এই কলেজে তোমায় তোমার প্রফেসর বললেন যে এই প্রেজেন্টেশনটা বানাতে পারবে, বা আর তখন তুমি ভাবছো এইটা আবার কী করে বানাবো, আমি তো এটা কখনো শিখিনি, এ তো আমার কলেজের সিলেবাসে ছিলই না। কিংবা ধরো তুমি ইন্টারভিউ দিতে গেলে, এবার তোমার পছন্দের কোম্পানির ইন্টারভিউ, ওকে, এবার সেই ইন্টারভিউতে তোমাকে বলা হলো যে এই মডেলটা তোমাকে বানাতে হবে এক্সেলে, তোমার হাতে মাত্র 5 ঘন্টা সময় আছে। বা ধরো তুমি এমন একটা অপরচুনিটি পেলে তোমার কোনো পছন্দের বড় ইউটিউব চ্যানেলের একটা ছোট্ট ভিডিও এডিট করার, এবার তুমি হয়তো ভাবছো ইস, এইটা যদি শিখে রাখতাম তাহলে হয়তো এই অপরচুনিটি গ্র্যাব করে নিতে পারতাম। কিংবা হয়তো কেউ হঠাৎ করে বললো এই চ্যাটজিপিটি দিয়ে কি তুই এটা আমাকে বানিয়ে দিতে পারবি, এই অনলাইনে যে সমস্ত এআই প্ল্যাটফর্ম রয়েছে সেগুলো দিয়ে। তখনই তোমার মনে হলো যে না না, এটা সত্যি করে শিখে নিলে ভালো হতো। তবে মজার বিষয়টা তুমি কি জানো যে এই ইস, এই আফসোসটাই আজ আমাদের অনেকের কেরিয়ারের কিন্তু সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কারণ এখন যখন তুমি জব মার্কেটে যাবে, সেখানে শুধু ভালো মানুষ হলেই হবে না, শুধু ভালো ছাত্র হলেও হবে না, বা তোমার কাছে যদি খুব কনফিডেন্স থাকে, তুমি ওয়েল কনফিডেন্স যদি হও, তাহলেও কিন্তু হবে না। কারণ আজকের মার্কেট জানতে চায় যে তুমি কি করতে পারো, তুমি কি ভ্যালু অ্যাড করতে পারবে। আমি মানে কোনো কোম্পানি যদি তোমাকে হায়ার করে, সেই স্যালারির বিনিময় তুমি কত এক্স ভ্যালু তুমি দিতে পারছো। কারণ এই কয়েকদিন আগেই আমি তোমাদের সঙ্গে সফট স্কিলস নিয়ে কথা বলেছিলাম, যেখানে কমিউনিকেশন, টিম ওয়ার্ক, লিডারশিপ বা প্রফেশনাল বিহেভিয়ার নিয়ে তোমরা কীভাবে এগোবে, কাজ করবে সেটা জেনেছিলে, লাইক একজন মানুষ হিসেবে কীভাবে নিজেকে গড়তে হবে। কিন্তু একটা বাড়ি যেমন সুন্দর রং করলেই হবে না, তার জন্যে শক্ত ভিত দরকার হয়, ঠিক তেমনই সফট স্কিলসের সঙ্গে কিন্তু তোমার এমন কিছু দক্ষতা দরকার যেগুলো দিয়ে কিন্তু তুমি কাজ করতে পারবে। আর সেই দক্ষতার নামই

হচ্ছে টেকনিক্যাল স্কিলস। এইবার কিন্তু টেকনিক্যাল স্কিলস মানে কিন্তু এটা একটা ব্রড বিষয়, এখানে কিন্তু অনেক কিছু রয়েছে। তবে চিন্তা নেই, আমি অনেক কিছু নিয়ে বলবো না আজকে, আমি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টেকনিক্যাল স্কিল যেগুলো তোমার শেখা দরকার যাতে তুমি ইজিলি বাকিদের থেকে একটু এগিয়ে থাকতে পারো জব মার্কেটে, সেইটা নিয়ে। লাইক প্রোগ্রামিং আসলে কী, প্রোগ্রামিং কেন আমাদের সবার জন্য করা দরকার, বা এই মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো কেন আজ অফিসে দরকার, আর এইটা দিয়ে তুমি কী কী ধরনের কাজ করতে পারবে, কীভাবে তুমি শিখতে পারবে, কিংবা ভিডিও এডিটিং এইটা কি শুধুই ইউটিউবের জন্য, নাকি এর কেরিয়ার অনেক ডেপথে রয়েছে, আর এইটা কতটা নেসেসিটি আমাদের জন্যও শেখার জন্য এটা। কিংবা ধরো এই রাইটিং, এই রাইটিং কি একটা ভালো কেরিয়ার এখন হতে পারে, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যে আমরা এত কথা বলেছি এই কদিনে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, এইটা নিয়ে তুমি পড়াশুনো করে, এইটা ইউজ করে, উইথ দ্য ইউজেজ অফ এআই তুমি কীভাবে তোমার কেরিয়ারে একটা ভালো পজিশন হোল্ড করতে পারবে, সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের পেশা সন্ধানের অনুষ্ঠানে আমি ঋত্বিক তোমাকে দেব। তবে সেই সমস্ত গল্প তো হবেই, আর সেই গল্পের আগে তবে তোমার জন্যে এখন রইল অনুপম রয়ের কণ্ঠে আমি জানি গানটি। এই গানটি শুনে আবার ফিরে আসছি স্টুডিওতে।

অনুপম রায়ের কণ্ঠে আমি জানি গানটি শুনে আবার স্টুডিওতে ফিরে এলাম। আর তোমাদের সঙ্গে রয়েছি আমি ঋত্বিক আজকের পেশা সন্ধানের অনুষ্ঠানে। আর যে কথাটাও শুরুতেই বলেছিলাম যে প্রোগ্রামিংটা অ্যাকচুয়ালি কি, এই তার আগে এই প্রোগ্রামিং শব্দটা শুনলেই তোমার মাথায় নিশ্চয়ই আসে যে মানে কোডিং করতে হবে, কোডিং মানেই তোমাকে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে। কিন্তু জানো, এখন যদি চলে আসি, যদি 2020 পর থেকে এই টিকেটে এখন কিন্তু লাস্ট 5 ইয়ার্সে এই কোডিংয়ের মানে কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এই কোডিং কিন্তু এখন সমস্ত স্ট্রিমটাকে যারা এসছে তারা করতে পারবে, কারণ এটা এখন বেসিক নেসেসিটি হয়ে গেছে। লাইক মানে প্রোগ্রামিংয়ে কিন্তু যে তোমাকে শুধু কম্পিউটারে কোড করতে হচ্ছে সেটা না, প্রোগ্রামিং মানে হচ্ছে যেটা একটা কম্পিউটারকে তুমি ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছ যে তোমাকে কোন কাজ করতে হবে। ঠিক যেমন ধরো তুমি চা বানাবে, তো চা বানানোর আগে যে রকম রেসিপিগুলো রয়েছে স্টেপ বাই স্টেপ, ধরো তুমি কাউকে শেখাচ্ছ সেই বানানোটা, যে স্টেপ বাই স্টেপ বলে বলে বলে শেখাচ্ছ, ঠিক সেই রকমই এইটাও স্টেপ বাই স্টেপ। লাইক প্রথমে জল বসাতে হবে, তারপরে চা পাতা দাও, তারপরে দুধ, তারপরে চিনি, তারপরে গরম করো, হয়ে গেল চা। ঠিক সেরকমই তোমাকে স্টেপ বাই স্টেপ বলতে হবে, অর্থাৎ তোমাকে একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক ফলো করতে হবে। আর প্রোগ্রামিং হচ্ছে অ্যাকচুয়ালি সেইটাই, শুধু পার্থক্য এটাই যে এইবার তুমি কাউকে মানে তোমার বন্ধু বা আত্মীয় পরিজনকে তুমি ইনস্ট্রাক্ট করছো না, তুমি ইনস্ট্রাক্ট করছো হচ্ছে কম্পিউটারকে। আর এখন এইটাই কিন্তু ব্যাংক থেকে শুরু করে হসপিটাল, তারপরে অনলাইন শপিং, মেট্রো রেল, ফ্লাইটস বুকিং এবং সমস্ত সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত কিছু দেখছো তার পিছনে কিন্তু যেই কাজগুলো চলছে সেইটায় কোথাও না কোথাও গিয়ে পুরোটাই প্রোগ্রামিংয়ের ওপরে বেস্ট করে চলছে। অর্থাৎ সেখানে আগে থেকে অ্যালগোরিদমে সেট করা থাকে, যদি এই এইরকম রিয়াকশান আসে, যদি এইরকম রেসপন্স আসে, তাহলে তুমি এইরকম রিয়্যাক্ট করবে। মানে এরকম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ক্রিয়েট করা হয়, এটাকে আমরা মেশিন লার্নিংও বলে থাকি। মানে একটা বিরাট বড় ডেটাবেস থাকে, সেই ডেটাবেসের মধ্যে আমরা সমস্ত কিছু ইনপুটস দিয়ে রাখি, হোয়াট ইফ হোয়াট ইফ হোয়াট ইফ করে, যদি এটা হলে তুমি এই রেসপন্স করবে, এটার থেকে এটা যদি হয় তাহলে তুমি এই রেসপন্স করবে, আর এইভাবেই পুরো প্রোগ্রামিংটা হয়। মানে একদম সিম্পল জিনিস, বাট যখন তোমরা ক্লাস 10-এর পর যখন শুনছো প্রোগ্রামিং করতে হবে, তখন এই বিষয়টা একটু কঠিন লাগে। বাট তুমি যদি এটাকে একদম ভালোভাবে একদম সহজভাবে বোঝার চেষ্টা করো, সিম্পল জিনিস হচ্ছে এটা ভাই, তোমাকে কম্পিউটারকে বোঝাতে হবে স্টেপ বাই স্টেপ কীভাবে করতে হবে। আর এইটা শেখার জন্য বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে, দেখো তুমি অনলাইনে, তুমি ইউটিউবে, তো যে কোনো কিছু তুমি ফ্রিতে পেয়ে যাবে, সার্চ করবে, সেখানে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে, সেখানে তুমি অনেক ভালো কন্টেন্ট রয়েছে সেটা শিখে নিতে পারবে। এছাড়াও তুমি আমাদের ভারত সরকারের অনুমোদিত স্প্যাম বলে একটা পোর্টাল রয়েছে, সেখানে আইআইটি রুড়কি, আইআইটি ব্যাঙ্গালোর বা আহমেদাবাদ বা কলকাতা থেকে যে সমস্ত বড় বড় প্রফেসর্সরা রয়েছে তারা এই কোডিং নিয়ে ক্লাসেস করিয়েছে, তো সেইখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো, এনরোল করতে পারো, তারপরে সেখানে এক্সাম দিলে তোমরা কিন্তু সেখান থেকে তোমরা সার্টিফিকেশনও পাবে, আর সেইটা কিন্তু তোমাদের সিভিতেও কিন্তু একটা ভালো ভ্যালু অ্যাড করবে। আর সেই সঙ্গে যখন তোমরা শিখে নিলে এই তা সার্টিফিকেট পেয়ে গেলে, এইবার সেই কোডিং নিয়ে কিন্তু তোমরা তোমাদের প্রজেক্ট বানাতে পারো। লাইক ধরো তুমি কোনো কিছুর একটা ব্যাক টেস্টিং করলে, বা তুমি কোনো

একটা ওয়েব পেজ বানালে, তার পিছনের যে প্রোগ্রামিংটা সেইটা তুমি বানালে, তো এইগুলো করে তুমি তোমার একটা প্রজেক্ট ফোল্ডার বানালে, সেইটাকে তুমি গুগল ড্রাইভে আপলোড করে দিলে, বা এরকম অনলাইনে অনেক সাইট রয়েছে যেটা নির্দিষ্ট হচ্ছে শুধুমাত্র প্রোগ্রামিংয়ের জন্যেই, তো সেইখানে তুমি আপলোড করে ওই লিঙ্কটা তুমি তোমার সিভির মধ্যে অ্যাটাচ করে দিলে, তারপরে যখনই কোনো রিক্রুটারদের কাছে তোমার সিভি বা রেজিউমে পৌঁছবে, তারা তোমার যখন প্রজেক্ট ওয়ার্কে ক্লিক করবে, তারা সমস্ত কিছু দেখে নিতে পারবে যে তুমি প্রোগ্রামিংয়ের ওপরে কী কী ধরনের কাজ আজ পর্যন্ত করেছো। তো এই জিনিসটা মাথায় রাখবে, যখনই তুমি যখন সিভি বা রেজিউমে বানাচ্ছ, টাইম টু টাইম এটাকে আপডেট করবে, লাইক ইন এভরি টু উইকস বা ইন এভরি মান্থস, ওয়ান মান্থ তুমি এটাকে যদি আপডেট করো, তাহলে খুব ভালো হয় রিক্রুটার্সদের জন্য, যাতে তারা তোমার আপডেটেড ভার্সন দেখতে পায়। কারণ দেখো, আপডেট তোমাকে থাকতেই হবে। এই ধরো তুমি একটা তুমি সিভি বানিয়ে নিলে, ছমাস পর তো স্বাভাবিক তুমি সেই সিভিতে যা লিখেছো তার থেকে তুমি আরও বেশি নিজেকে ইম্প্রুভ করেছো, সেটাকে তো তোমাকে অ্যাপ্লাই করতে হবে, সিভিতে অ্যাড অন করতে হবে। যদি না করো তাহলে তো রিক্রুটাররা যদি তোমার ছমাস পুরনো সিভি দেখে, তাহলে তোমাকে যে ওয়েজেস দেবে, তোমাকে যে স্যালারি দেবে, সেটা কিন্তু তোমার ছমাস পুরনো ভার্সনের অনুযায়ী কিন্তু তোমাকে সেটা দেবে। তো এই জিনিসটা কিন্তু তুমি মাথায় রাখবে। আর যখন প্রোগ্রামের কথাই বললাম, প্রোগ্রামিংয়ের কথাই, এইবার আরও একটা কথা, যে জিনিসটা হচ্ছে যে ধরো তুমি অফিসে জয়েন করে নিলে, ঠিক আছে, এবার প্রথম দিনেই তোমাকে কেউ বলল যে এই এত বড় ডেটা রয়েছে এক্সেল ফাইলে, এই ডেটাকে তোমাকে ক্লিন করতে হবে। এবার তো এটা কখনো তুমি শেখোনি, এটা স্কুলের প্রফেসর কখনো তোমাকে শেখাবেন না যে কিভাবে ডেটা ক্লিন করতে হবে, কিভাবে মাইক্রোসফট এক্সেল বা এরকম যে সমস্ত শিটসের সফটওয়্যার্স বা অ্যাপ্লিকেশনস রয়েছে কিভাবে ইউজ করতে হবে। জাস্ট তোমার হয়তো এক্সাম সেমিস্টারে একটা পেপার থাকবে যে এটা কী, এটা কী, এটা কী, বাট কীভাবে এটাকে প্র্যাকটিক্যালি তোমায় ইউজ করতে হবে এইটা কিন্তু কখনো তোমাকে শেখানো হবে না, এইটা কিন্তু তোমাকে আলাদা করে শিখতে হবে। ঠিক সেরকম এটাও শিখে নিতে পারবে অনলাইনে বা সার্টিফিকেশন করবে, আর সেইখান থেকে তুমি কিন্তু তোমার প্রজেক্ট বানিয়ে নিতে পারবে। এবার ধরুন এই তুমি প্রেজেন্টেশন বানানোর যেটা তোমাকে বললো, বিকেলের মধ্যেই তোমাকে প্রেজেন্টেশন বানাতে হবে, এবার টাইম কম, কীভাবে তুমি বানাবে, এই কারণে কিন্তু তোমাকে কিছু স্কিলস, কিছু হ্যাক্স এইগুলোকেও শিখে নিতে হবে যে কিভাবে খুব কম সময়ের মধ্যে তোমাকে করতে হবে। কারণ দেখো, আলটিমেটলি টাইম কিন্তু লিমিটেড, আর তুমি যদি আরও মানে যত কম টাইমের মধ্যে তুমি ম্যাক্সিমাম আউটপুট তুমি দিতে পারবে তুমি তোমার অফিসে, তোমার ভ্যালু কিন্তু তত বাড়বে, আর তোমার সেই সঙ্গে তোমার স্যালারিও সেই আন্দাজে বাড়তে থাকবে। তো চেষ্টা করো যে এই মাইক্রোসফটের যে ইকোসিস্টেম রয়েছে, যার মধ্যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই তিনটে সফটওয়্যার মানে একদম ইজিলি শিখে নেওয়ার, কারণ এই তিনটে সফটওয়্যার কিন্তু প্রত্যেকটা অফিসেই কোনো না কোনোভাবে ব্যবহার করা হয়। লাইক ওয়ার্ড দিয়ে রিপোর্ট বা লেটার বা রেজিউমে তৈরি করা হয়, পাওয়ার পয়েন্ট দিয়ে প্রেজেন্টেশন তৈরি করা হয়, আর এক্সেল, এই এক্সেল দিয়ে কত কিছু না করা যায়, টেবিল বানানোর কোনো সফটওয়্যার বা শুরু করে ডেটা ক্লিনিং, ডেটা বানানো বা কোনো ফিনান্সিয়াল মডেলিং, ফরেন্সিক অ্যানালিসিস বা রেশিওর কাজ, সমস্ত কিছু, ফোরকাস্টিং, যেগুলো মানে কোনো কোম্পানির ভ্যালুয়েশনের টাইমে যে আজ থেকে 10 বছর পর তার ভ্যালু কত হবে, এই হিসেবগুলো সমস্ত কিছু কিন্তু তুমি এই এক্সেল শিটের মতো সফটওয়্যারে খুব ইজিলি করে নিতে পারবে। তো এই জিনিসগুলো তো তুমি এক্সেলের সঙ্গে শিখেই নিতে পারবে। আর যেগুলো একদম ইজিলি জিনিস, যেরকম বাজেট তৈরি করা, অ্যাটেন্ডেন্স বা সেলস রিপোর্ট তৈরি করা, বা এই ধরো কোনো একটা ছোট বিজনেস শুরু করা থেকে শুরু করে, বা কোনো বড় বড় কোম্পানির যে সিদ্ধান্ত নেওয়ার জন্যে যে সমস্ত চার্ট বানানো হয়, সেগুলো কিন্তু এই এক্সেলের সাহায্যে ডেটা অ্যানালিসিস করা যায়। তাই আজ কিন্তু এক্সেল একটা স্কিল নয়, এটা বেসিক নেসেসিটিসের মধ্যে পড়ে গেছে, তাই এইটা নিয়ে কিন্তু তোমাকে কাজ করে যেতে হবে। আর তুমি এইটার কতটা ব্যবহার করতে পারবে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ আজকের দিনে দাঁড়িয়ে শুধু সফটওয়্যার চালাতে জানলেই হবে না, তোমাকে কিন্তু দেখাতে হবে যে তুমি এটা নিয়ে আর কী কী ধরনের ম্যাজিক দেখাতে পারো, কারণ তুমি যত ইউনিক কাজ করতে পারবে সেটা কিন্তু তত ভালো হবে। আর যে জিনিসটা যেটা বলছিলাম যে বেসিক নেসেসিটি হয়ে গেছে প্রত্যেকটা জবের জন্যে, আমি একটা ছোট টিপ দিচ্ছি যে এই লাইক তুমি যখনই এইরকম যে স্কিলসের কথাগুলো বলছি, লাইক প্রোগ্রামিং বা এক্সেল বা আরও যে সমস্ত স্কিলসের কথা বলবো, এগুলো তো তোমায় জব মার্কেটে হেল্প করবেই ভালো জব পেতে, এইটা কিন্তু তোমাকে

0: তোমার অন্ত্রপ্রনারশিপ স্কিলসেও কিন্তু ইম্প্রুভ করছে। লাইক তুমি ধরো, তুমি কোনো একটা নিজের ফার্ম খুলতে চাইছো বা নিজের কোনো স্টার্ট আপ খুলতে চাইছো, সেইখানে তুমি এইগুলো সার্ভিস প্রোভাইড করবে, বা তুমি কোনো সফটওয়্যার বানাতে পারো, বা তুমি নিজেরই কোনো একটা মডেল বানাতে পারো যেইটা তুমি মার্কেটে সেল করতে পারবে। লাইক তুমি নিজেই নিজের একটা বিজনেস করতে পারছো, সেটা অনলাইনে তুমি রান করতে পারবে, তো কেন তুমি করবে না? যখন তুমি এই স্কিলসগুলো শিখে, যেখানে তুমি জব মার্কেটেও নিজের কাছে নিজে একটা ভালো জায়গা হোল্ড করার জন্য এস্টাবলিশ করছো, আর ঠিক সেরকমই যখন তুমি নিজেও নিজের বিজনেস করার জন্য একটা ভালো পজিশানে চলে যাচ্ছ, কেন করবে না চেষ্টা? তো এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি যদি কোনো একটা জিনিস শেখো, সেই জিনিসটা কোন কোন দিক থেকে তোমাকে লাভ দিচ্ছে। এটা কি শুধুই আমার জবে সীমাবদ্ধ, না এটা আমি আমার পার্সোনাল ইউজেজেও লাগাতে পারবো? লাইক ধরো লেখালেখি করা, রাইটিং, এই রাইটিং নিয়ে কিন্তু এখন খুব খুব ভালো কেরিয়ার অপশানস রয়েছে। আগে কেরিয়ারের কথা যেরকম বলি, লাইক ধরো এই যে প্রোডাক্টের মার্কেটিং যেগুলো হয়, সেইখানে যে এই ট্যাগ লাইনগুলো থাকে, বড় বড় কোম্পানিজের যেই ট্যাগ লাইনগুলো, যেগুলো ইমিডিয়েটলি আমরা রিকল করে ফেলি, সেই ট্যাগ লাইন দিয়ে সেই কোম্পানির নাম, সেইগুলো কিন্তু এই রাইটিং স্কিলসের জন্যই হয়েছে। কিংবা ব্লগ রেডি করা, কিংবা ধরো একটা স্ক্রিপ্ট, ধরো যেটা এখন শুনছো এই স্ক্রিপ্ট লেখা, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট রাইটিং স্কিল। আর এই না যে রাইটিং স্কিল মানেই যে তোমাকে লেখক হতে হবে, এই রাইটিংটাই একটা প্রফেশন, এইটা দিয়ে তুমি কত ম্যাজিক করতে পারবে সেইটা হচ্ছে বিষয়। আর যদি আমি ক্যারিয়ারের অপশনস বলি জব মার্কেটে, লাইক কন্টেন্ট ক্রিয়েটার, কপি রাইটার, টেকনিক্যাল রাইটার, স্ক্রিপ্ট রাইটার, ইউএক্স রাইটার, এরকম অনেক রাইটার রয়েছে, আর বললে কিন্তু শেষ হবে না। লাইক তুমি ধরো ওয়েবসাইটে কোনো লেখা পড়ছো, যেখানে ধরো কোনো বিজ্ঞাপন দেখছো সেখানে, বা সোশ্যাল মিডিয়াতে কোনো লেখা পড়ছো, সমস্ত কিছুতেই কিন্তু একজন রাইটার রয়েছে। আর এই রাইটারের জন্য কিন্তু একটা জিনিস, বা তোমাকে যে খুব সাহিত্য পড়তে হবে একদমই নয়। তোমার রাইটিং মানেটা কি? তোমাকে একদম সিম্পলিয়েস্ট ওয়েতে যে পড়ছে তাকে বোঝাতে হবে যে এই জিনিসটা কি, আর ক্যাচি ওয়েতে বোঝাতে হবে যাতে সে সেই জিনিসটা ইজিলি রিটেন করে নিতে পারে, অর্থাৎ সে মনে রেখে নিতে পারে। তো এর জন্যে সব থেকে প্রথমে যে জিনিসটা দরকার, কমিউনিকেশান স্কিলস, যেটা একদম তোমাদের বলেছিলাম কেন কমিউনিকেশান স্কিলস ইম্পর্টেন্ট আমাদের জন্য। ঠিক কমিউনিকেশান স্কিলটাই তুমি তোমার রাইটিং স্কিলের মধ্যে ইমপ্লিমেন্ট করবে। লাইক যখন তুমি লিখছো, সেটা যখন কেউ পড়বে মনে হবে যেন সে তোমার সঙ্গেই কথা বলছে, তোমার সঙ্গেই কনভারসেশন করছে। তো এইটা একদম ইম্পর্টেন্ট স্কিল হয়ে গেছে। আর এত যে কথা বলছি, কথার মাঝে যে কোনো গান হবে না তো সেটা না, তবে এখন তোমার জন্য রইল অঞ্জন দত্তের কণ্ঠে বয়স বেড়ে যায় সকলের গানটি। এই গানটি শুনে আবার স্টুডিওতে ফিরে আসছি আমি ঋত্বিক তোমার সঙ্গে।
1: বাড়ি থেকে পালিয়ে রঞ্জনা সেন হয়ে গেল রঞ্জনা রায়, লাল নীল সংসার গোছাতে গোছাতে তার কেটে গেল অনেক সময়। এখন সবাই বলে খিটখিটে পিসি, ঠিকানা ওল্ড এজ হোম, রঞ্জনা আর সেই রঞ্জনা নেই, হারিয়ে গেল।

0: কথা বলতে বলছি।
1: চন্দন ঘোষে স্ত্রী আর নেই, ছেলে থাকে ক্যানাডায়, রোজ তাকে টেলিফোন করে, রোজ তাকে আশ্বাস দেয়, তবু বাড়ছে সুগার, বাড়ছে প্রেশার, বাড়ছে মাথা গরম। চন্দন ঘোষ হাসতে ভুলে গেছে, হারিয়ে গেছে।

রঞ্জনা চন্দন ঘোষ আছে কত কত মালা বোস, যারা সংসার করতে চেয়েছিল করে গেছে শুধুই আপোষ। মনের ভেতরের স্বপ্নগুলো গেছে হারিয়ে কে জানে কখন, চেপে রাখতে রাখতে অনেক কথা হারিয়ে গেছে।

ফিরে এলাম স্টুডিওতে, তোমাদের সঙ্গে রয়েছি আমি ঋত্বিক। আজকের পেশা সন্ধানের অনুষ্ঠানে আর যেই গানটা শুনে এলাম অঞ্জন দত্তের কণ্ঠে, বয়স বেড়ে যায় সকলে। আর শিখতে শিখতে তো সত্যি বয়স আমাদের সবার বেড়ে যাচ্ছে, তবে আমাদের কিন্তু আরও অনেক কিছু শেখার রয়েছে। কিছুক্ষণ আগেই রাইটিং স্কিলস নিয়ে বলছিলাম যে কীভাবে তুমি রাইটিং স্কিলস নিয়ে তুমি তোমার কেরিয়ারে এগোতে পারবে। এইবার যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখনকার টাইমে এসে সবথেকে ইম্পর্টেন্ট স্কিলসের মধ্যে পড়ে গেছে, সেটা হচ্ছে তুমি যে অনলাইনে যে ভিডিওসগুলো দেখছো, লাইক হয়তো ইনস্টাগ্রাম রিল বা তোমার ইউটিউবে বা ভিডিও বা ফেসবুকে যে ভিডিওগুলো দেখছো বা এই খবরে নিউজ চ্যানেলে যেই সমস্ত ছোট ছোট ক্লিপগুলো দেখছো, একবারও কি কখনো তুমি ভেবে দেখেছো যে এই কয়েক সেকেন্ড ভিডিও বানানোর পিছনে কতটা কাজ লুকিয়ে রয়েছে? একটা সাধারণ ভিডিওকে সুন্দর করে সাজানো বা এই আননেসেসারি যে সমস্ত অংশগুলো থাকে সেগুলো কাট দিয়ে দেওয়া, গান অ্যাড করা বা লোগো বসানো, তারপরে কালার গ্রেডিং করা, এইগুলো তো থাকেই। তবে এইগুলো ছাড়াও কিন্তু ভিডিও এডিটিংয়ে কিন্তু এখন অনেক অনেক কাজ আছে। এই এটা শুধু জানো তোমার সিনেমা বা টেলিভিশনের মধ্যে কিন্তু এখন আর সীমাবদ্ধ নেই। এখন স্কুলের প্রজেক্ট থেকে শুরু করে কর্পোরেট প্রেজেন্টেশন বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, নিউজ মিডিয়া, অনলাইন এডুকেশন, এমনকি তুমি তোমার বিজনেস যদি শুরু করতে চাও অনলাইনে, সেখানেও কিন্তু একটা ভালো ভিডিও এডিটিং দরকার প্রত্যেক দিনের ব্যবহারের জন্যে। আর সেটা কিন্তু এখন খুব বাড়ছে তার প্রয়োজনীয়তা। আর এখন এমন অনেক অনেক মানুষরা রয়েছে যারা শুধু এই স্কিলটাকেই ভিত্তি করে তাদের কেরিয়ারকে বিল্ড করেছে। আর এই স্কিলটা এই কারণে এতটা ইম্পর্টেন্ট, আর এই স্কিল কিন্তু তোমাকে অনেক অনেক হাই পেইং জব দিতে পারবে। তো এইটা যেরকম বললাম, তুমি অনলাইনে অনেক প্ল্যাটফর্মস রয়েছে, সেখান থেকে তুমি শিখে নিতে পারো, আর সেইখান থেকে তুমি শেখার পর তোমার প্রজেক্ট বিল্ড করবে। আর প্রজেক্ট বিল্ড করেই তুমি ধরো তোমার কোনো পছন্দের ক্রিয়েটর রয়েছে, তাকে মেল করে বললে যে তোমার ভিডিওতে এই এই প্রবলেমসগুলো রয়েছে, বাট আমি সেই প্রবলেমসটাকে সলভ করে এই একটা আমার কাজে স্যাম্পল পাঠালাম, যদি তোমার পছন্দ হয় তো আমাকে কন্ট্যাক্ট করতে পারো। তো এইভাবে তুমি মেল করতে পারো তোমার পছন্দের ক্রিয়েটার্সদের। এবার কোনো না 100 জনকে করলে তুমি নিশ্চয়ই 10 জন বা 5 জনের থেকে তুমি রিপ্লাই বা ফলো ব্যাক পাবে, সেইখান থেকেই হয়তো তোমাকে ইন্টারভিউয়ের জন্য ডাকবে। আর তুমি যদি তোমার কাজের ওপরে বেস্ট হয়ে থাকো, নিশ্চয়ই তুমি সেই অপরচুনিটি গ্র্যাব করে নিতে পারবে। আর এই সমস্ত কিছু স্কিলস, প্রোগ্রামিং, রাইটিং, ভিডিও এডিটিং বা মাইক্রোসফটের যে সমস্ত প্রেজেন্টেশনের জন্য পাওয়ার পয়েন্ট, এক্সেল, ওয়ার্ড সমস্ত কিছু রয়েছে, সেইগুলোকে নিয়ে কিন্তু এখন যে স্কিলসটা রয়েছে যেটা সবাইকে শেখা দরকার, কারণ এটা প্রত্যেক দিনের মধ্যে চলে এসেছে, সেইটা হচ্ছে এআই। এআই এর ইউজেজ, দেখো এআই নিয়ে তো অনেক কথা বলেছি, আর এআই কিন্তু এখন আমাদের ডে টু ডে লাইফের কাজের অংশ হয়ে গেছে। লাইক হয়তো এটা ইমেল লিখে দিচ্ছে, প্রেজেন্টেশন বানাচ্ছে, কোডিং করতে সাহায্য করছে, বা এআই তোমাকে রিসার্চ করতে সাহায্য করছে। এবার তোমার হয়তো মনে হচ্ছে যে এআই যদি সব করে নেয় তাহলে কেন কোম্পানি আমাকে হায়ার করবে? তোমাকে জানতে হবে যে এআই কীভাবে ইউজ করতে হচ্ছে, আর তার আগে তোমাকে জানতে হবে যে কীভাবে ইমেল লিখতে হচ্ছে, প্রেজেন্টেশন লিখতে হচ্ছে, কারণ এআইকে তো ডেটা ট্রেন করে এআই তৈরি করা হচ্ছে। এবার এআই এর আউটপুট অনেক সময় ভুল হয়, সেই আউটপুটটাকে রিফাইন করারও কিন্তু প্রয়োজন হয়, আর সেই জন্যে কিন্তু এমপ্লয়ি হায়ার করা হয়, আর তাদের কিন্তু পেইং স্কেল অনেক বেশি থাকে যদি আমরা কম্পেয়ার করি যারা নর্মাল স্কিলস নিয়ে জব মার্কেটে যাচ্ছে। তো

এআই কিন্তু এখন খুব ইম্পর্টেন্ট স্কিল। তো এআই তোমার ডিসিশন, এই না যে এআই দিয়ে তুমি তোমার ডিসিশন মেকিং করবে, এআই তোমাকে হেল্প করবে, তোমাকে ফিল্টার আউট করে দেবে যে এই এই এইগুলো অপশনস রয়েছে, এইখান থেকে এবার তুমি তোমার ডিসিশন মেক করো। তো এআই এই কাজে ইউজ করে। তো তোমরা বুঝতে পারছো যে এআইটা কতটা দরকার। তো প্রোগ্রামিং থেকে শুরু করে আমাদের এক্সেল সমস্ত কিছুতে এই এআই খুব ভালো দরকার শেখা। আর এই সমস্ত কিছু যদি তুমি শিখে নাও, আশা করি তুমি কিন্তু মার্কেটে বাকি সবার থেকে অনেকটা এগিয়ে থাকবে। আর এগিয়ে থাকলেই কিন্তু তুমি তোমার ক্যারিয়ারের তোমার উদ্দেশ্যে তুমি সফল হতে পারবে। আর এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি ঋত্বিক, আবার গল্প হবে অন্য কোনো দিন অন্য কোনো কোনো সময়। আর আজকের অনুষ্ঠান তোমার কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবে না। জানাবে কোথায়? জানাবে হচ্ছে আজকের ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে। আমাদের ফেসবুক পেজ হচ্ছে যুববাণী কলকাতা, সেখানে চটপট করে জানাও। আর সেই সঙ্গে জানাও যে তুমি কোন স্কিলস শিখবে এই কয়েক দিনের মধ্যে, সেটা প্রোগ্রামিং হোক বা তোমার কোনো মাইক্রোসফট এক্সেল হোক বা কোনো রাইটিং স্কিল, সেই সমস্ত কিছু আমাদের সঙ্গে শেয়ার করতে পারো। ততক্ষণ টাটা।

0: এতক্ষণ শুনলেন পেশার সন্ধানে। উপস্থাপনায় ছিলেন ঋত্বিক শিকদার, আকাশবাণী মৈত্রী। শুরু হচ্ছে যাত্রাপালা।
1: আজকের যাত্রা লায়লা মজনু, রচনা কেকা বল্লভ, পরিবেশনায় মা লক্ষ্মী যাত্রা সমাজ, সম্পাদনা তুহিন চট্টোপাধ্যায়, প্রযোজনা রামরঞ্জন দাসরায়, যাত্রানুষ্ঠান লায়লা।

0: মালিক আল্লাহ, তোমার দরবারে আজ আমি ভিখারি, তুমি ভিক্ষা দাও প্রভু, আমার শূন্য ঝুলিকে তোমার মহান দানে পরিপূর্ণ করো, আমাকে পুত্র দাও প্রভু, আমাকে পুত্র দাও।
1: জাহাপনা, আমি মা হতে চলেছি।
0: বেগম, এত বড় খুশির খবরটা তুমি আমাকে দাওনি।
1: কি করে তা দেব জাহাপনা, আপনি তো কয়েক মাস ধরে দরবারে রাজকার্যে ব্যস্ত এবং চিন্তিত ছিলেন, আমার মহলে তো আসবার সময়ই পেতেন না।
0: হ্যাঁ বেগম, হ্যাঁ, আমি খুবই চিন্তিত ছিলাম এটা ভেবে যে আমার উত্তরসূরি কে হবে, আর কেই বা আমার অবর্তমানে এই বিশাল আরব রাজ্যের রাজকার্য সামলাবে। কিন্তু বেগম, যদি কন্যা সন্তান হয়?
1: না জাহাপনা, কন্যা সন্তান হবে না, আমি জ্যোতিষীকে দিয়ে গুনিয়ে দেখেছি, আমাদের পুত্র সন্তানই হবে।
0: বেগম, আমাকে তুমি একেবারেই চিন্তা মুক্ত করলে বেগম, এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি।
1: জাহাপনা,
2: জাহাপনা, শাহজাদার নামকরণ হলো কয়েশ।

0: যা বোনা, কি জানি আমার আজ কি হলো, গণনার ফলাফল প্রত্যেকবারই আপনার অদৃষ্টের প্রতিকূল হচ্ছে কেন জানি না।
1: কয়েসের ভাগ্য ফল অসমাপ্ত।
0: শাহজাদার ভাগ্য ফল শুনুন যাহাপনা, তিনি খুবই অল্প বয়সে সংসার ত্যাগ করবেন। কোন এক মানবীর প্রেমে তিনি উন্মাদ হয়ে পথে পথে ভিখারির বেশে ঘুরে বেড়াবেন।
2: যাহাপনা, আপনি এত বিচলিত কেন? কি হয়েছে আপনার?
1: কয়েসে সিংহাসনে বসবে না বেগম।

0: অল্প বয়সেই কোন এক মানবীর প্রেমে উন্মাদ হয়ে পথে পথে ভিখারির বেশে ঘুরে বেড়াবে।
1: ও তাই বুঝি আপনি এত বিচলিত?
0: এই কথাটা কি দুঃসংবাদ নয় বেগম?
1: জাহাপনা
0: বেগম,
1: ভেবে দেখুন, আল্লাহ এই পুত্র সন্তান দান করেছেন, অতএব জ্যোতিষের সিদ্ধান্তই যে চরম এ কথা আমি বিশ্বাস করি না। যিনি একে পৃথিবীতে পাঠিয়েছেন, এর ভালো মন্দ সবকিছুই যে তাঁরই হাতে।
2: আচ্ছা লায়লা, তুমি আমার কে বলো তো? কেন তোমার সব আদেশ আমার নত শিরে পালন করতে ইচ্ছা জাগে?
3: সব আদেশ বলতে?
2: যেমন ধরো ফল পাড়া, ফুল ছেঁড়া আর পড়া বলে দেওয়া, এইসব করার আমার কি প্রয়োজন বলতে পারো? কারণ আমি যে তোমায় বড্ড ভালোবাসি, আমার কথা সত্য কিনা তুমি বলো।
3: কি সত্য? শাহজাদা কয়েস আমাকে ভালোবাসে, নবাব বাদশাহ যারা।
2: আমি বাদশাহ নই লায়লা, আমি দিনাতিদিন ভিখারি। আমার এই তৃষিত অন্তর মরুষা হারার মতো প্রতীক্ষা নিয়েই বসে আছে এই দুনিয়ার বুকে, যে প্রতীক্ষা আর কারো জন্য নয়, একমাত্র তোমারই।
3: শাহজাদা ওই দেখো কি সুন্দর ফুল, চলো আমরা ওই ফুলগুলো দিয়ে মালা গাঁথি।
2: লায়লা তুমি ফুলগুলি কুড়িয়ে দাও, আমি মালা গাঁথি।

0: করতে আমার লাইলি?
1: শাহজাদা, আমার হাত ছেড়ে দাও আর হৃদয়কে সংযত করো। কেউ দেখলে আমাদের এইটুকু সৌভাগ্য যে চিরতরে বন্ধ হয়ে যাবে, সে কি তুমি বোঝো না?
0: এই মনের আবেগ যে কত বেশি দুনিয়ার কেউ তা জানে না, আগে আমার মাথায় আসেনি।
1: দেশ ও সমাজের কথাও তো ভাবা দরকার। ভালোবাসতে গেলে যে ভালোবাসা নির্মল রাখতে হবে। তুমি অধীর হতে পারো, কিন্তু আমি তা পারি না।
0: লায়লা, তোমাকে এক মুহূর্ত না দেখলে আমি যে পাগল হয়ে যাই। মনে হয় শৈশবের দিনে মক্তবে দুটি মন এক না হলেই বুঝি ভালো হতো।
1: সাহজাদা, জীবনকে কর্তব্যের পথে চালিত করো। তুচ্ছ এক নারীর রূপে রাজ সম্মান বিসর্জন দিলে তোমার কি উদ্দেশ্য সাধিত হবে? তুমি জানো লায়লা জীবনে মরণে তোমারই। সাহজাদা, কথার কথা অনেক দেরি হয়ে গেছে, জানি না আজ আমার কপালে কি আছে তা একমাত্র খোদাই জানেন। আমি এখন যাই।
2: লায়লা, কাল থেকে তোমার মক্তবে যা চলবে না। এক সম্ভ্রান্ত পরিবারের ইজ্জত নিয়ে আজকাল তুমি যেভাবে ছেলে খেলা করছো তা কোনো মতেই বরদাস্ত করা যায় না।
1: কেন আমি এ কথা বলছো? কেন
2: কেন সে কথা তোমার নিজের মনকে প্রশ্ন কর।
3: আমার বড় সাধনার বড় আদরের ধন কয়েশ, সত্যি সত্যি কি জ্যোতিষের কথা সফল হতে চলেছে? শাহজাদা আজকাল আহার নিদ্রা পরিত্যাগ করেছে, মক্তবেও যায় না।
0: আমি আমি আমি আর মক্তবে যাব না।
3: কেন বাবা?
0: না, মক্তবে আমার পড়তে ভালো লাগে না, আমি ঘরে বসেই পড়াশোনা করব।
3: বেশ তো, না হয় তাই হবে। কাল থেকে তুমি বরং মহলেই বসে ওস্তাদের কাছে পড়াশোনা করবে।
0: ঠিক আছে আম্মি। লায়লা, লায়লা, তুমি কোথায়?
4: ওই দেখ দেখ, একটা পাগল আসছে।
5: হ্যাঁ, ঠিক বলেছিস, ওই তো মজনু।
4: ওই চল, আমরা ওকে পাথর ছুঁড়ে মারি।
5: হ্যাঁ চল চল, আর তার সাথে এই কাঁটাগুলো ছুঁড়ে।
1: শাহজাদা কয়েশের কিসের অভাব ছিল? ইচ্ছা করলে তিনি আমার মতো শত লায়লাকে মহলে দাসী করে রাখতেন।

0: পারতেন না, কিন্তু কে যেন এদিক পানে আসছে বলে মনে হচ্ছে। এ কার পদধ্বনি দেখি আমি দ্বার খুলে।
1: লায়লা, আমার মানসী লায়লা, তুমি তো আমার সর্বস্ব কেড়ে নিয়েছ, আজ আমাকে তোমার প্রেম ভিক্ষা দাও।
0: মজনু, শাহজাদা কয়েস, এতদিনে তুমি এলে, আমি যে কত নিশি জেগে, কত দিনের খেয়াবে, তোমার প্রেমের দেশে পাড়ি জমাতে চেয়েছি, তাকে জানো না প্রিয়?
1: তা আমি জানি লায়লা, তোমার সেই বিনা ভাষার লিপি আমার অন্তরলোকে খোদিত হয়েছে, তাই তো আজ আমি এসেছি তোমার দুয়ারে।
0: কিন্তু আজ তোমার একই বেশ, আমি তো কখনো তোমাকে এই বেশে আরাধনা করিনি।
1: তোমার আরাধনার জন্যই তো আমি এ বেশ গ্রহণ করেছি লায়লা, তুমি আমাকে ভুলতে পারো না লায়লা, আমি তা জানি।
0: শাহজাদা কয়েস, তোমাকে এ বেশে মানায় না প্রিয়তম, তুমি রাজপ্রাসাদে ফিরে গিয়ে জীবনকে সার্থক করে তোলো, আর অভাগিনী লায়লার নাম তুমি ভুলে যেও।
1: ও নাম কি কখনো ভোলা যায়? মজনু কি বিশ্বাসঘাতক?
0: কিন্তু এইভাবে তোমার গৌরবময় তরুণ জীবন ব্যর্থ হয়ে যাবে, আর আমি তাই দেখবো।
1: জীবনের সার্থকতা কোথায় তা বলতে পারো লায়লা? যেখানে প্রেমের রূপ হয়েছে পরিপূর্ণ, যেখানে দুনিয়ার বাধা প্রেমকে করেছে অবিচল, সেখানেই তো জীবন হয়েছে সার্থক সুন্দর। জানি না লায়লা আমি কতটুকু দিতে পারবো, এসো আমার কাছে এসো লায়লা, আমার বাহুবন্ধে ধরা দাও। কি লায়লা তুমি কাঁদছো?
2: লায়লা, লায়লা কোথায় তুই? সাড়া দিচ্ছিস না কেন? আর কার সাথে কথা বলছিস?
0: বিদায় দাও প্রিয়তম, কাল এসো ঠিক এইখানে।
2: লায়লা যে নিজেকে নিয়ে ছলনাই করে চলেছে এ বেশ বুঝতে পারা যায়।
3: কিসে প্রমাণ পাওয়া যায় যে সে আত্মপ্রবঞ্চনা করছে?
2: প্রমাণ যথেষ্ট আছে, তাকে যা আদেশ করি সে তা বিনা বাক্যে পালন করে, তার মুখে কোনো কথা নেই কিন্তু তার অন্তর খুবই অস্পষ্ট। আমি মা হয়েও আজ পর্যন্ত তার মনকে বুঝে উঠতে পারলাম না।
3: ঠিক আছে ঠিক আছে, এ বিষয়ে পরে ভাবনা চিন্তা করব, আমি এখন আসছি।
2: আয়েশা, আয়েশা,
4: আমায় ডাকছেন বেগম সাহেবা?
2: হ্যাঁ, আমি তোকে ডেকেছি, তুই একবার লায়লার ঘরে যাতো, দেখতো ও কি করছে আর কি বলে শুনে আসবি।
4: ঠিক আছে। একা একা এখানে বসে কি করছিস লায়লা?
0: একা থাকতেই যে ভালো লাগে তাই একা থাকি।
4: ও তাই বুঝি? তবে আমি এসে তো দেখছি তোর ভালো লাগাটা নষ্ট করলাম। যাক ভাই, কিছু মনে করিস না, আমি এখনই চলে যাচ্ছি।
0: আয়েশা, আমি তোকে উদ্দেশ্য করে কথা বলিনি, শুধুমাত্র আমার মনের অবস্থাটুকুই তোকে জানিয়েছি।
4: অবস্থাটা খুলে বলতে কি তোর কোনো আপত্তি আছে?
0: আপত্তি কিছুই নেই, আবার বুঝিয়ে বলার মতো অবস্থাও আমার নয়। মাঝে মাঝে মনে হয় যদি প্রকাশের ভাষা পেতাম তবে বোধহয় এই হৃদয় ভার লঘু হয়ে যেত।
4: থাক, আপাতত যে অবস্থা প্রকাশের অযোগ্য তাকে বাদ দেয়াই যাক। আচ্ছা, তোর চেহারাটা দিন দিন এত খারাপ হয়ে যাচ্ছে কেন বলতে পারিস?
0: কি জানি আজকাল চেহারা কিরকম হয়েছে তা ঠিক বলতে পারবো না।
4: তুই আমার কথায় দুঃখ করিস নি লালা, বর্তমানে তোর যা অবস্থা হয়েছে সত্যি তোর কথা ভাবলে দুঃখ পাই। আমি এখন যাই লায়লা।
1: লায়লা, লায়লা, আমি আবার এসেছি প্রিয়তমা।
0: আমি জানি প্রিয়, তুমি আসবে।
1: তুমি জানো, তাই তো আমিও আসি।
0: শাহজাদা,
1: বলো লায়লা,
0: এই না পাওয়ার দুঃখ নিয়ে আর কত কাল আমাকে ভালোবাসবে শাহজাদা?
1: যতদিন না পাই,
0: জীবনে যদি না পাও,
1: এ জীবনে না পেলে অনন্ত জীবন ধ্যান করব। আমার লায়লাকে কেউ নিতে পারবে না। কিন্তু লায়লা, তুমি আমার একটি প্রশ্নের জবাব দেবে কি?
0: কি সেই প্রশ্ন?
1: যদি আমি বলি তুমি আমাকে ভুলে যাও, পারবে লাইলি? হ্যাঁ হ্যাঁ, জানি তুমি ভুলতে পারবে না, নিজে যা পারো না অপরকে কেন তাই করতে অনুরোধ করো?
0: তোমার তৃষ্ণা মেটানোর মতো সাধনা

0: তুমি কি আমার প্রেম খোদাকে অনুবরত পিষে মারছো না? সে প্রমাণ তোমার চোখে দেহে মুখেই প্রকটমান রয়েছে। অস্বীকার করলে?
1: অস্বীকার তো আমি করিনি।
0: লাইলি, আমার লাইলি।
2: বেগম, বেগম, শাহজাদা কয়েস কি সত্য সত্যই উন্মাদ হয়ে গেল?

0: যে তাকে উন্মাদ বলে সেই উন্মাদ শুধুমাত্র লায়লার বিরহ তাকে এরকম করে ফেলেছে।
1: কি করে জানলে যে সে উন্মাদ হয়নি?
0: যদি সে উন্মাদ হতো তবে সে লায়লার নাম উচ্চারণ করে পথে পথে ঘুরে বেড়াতো না। তাই আমার বিশ্বাস একমাত্র লায়লার সঙ্গে মিলন হলে সে সমস্ত জড়তা কাটিয়ে বাদশা মহলে বাদশার হলে জীবন যাপন করবে।
1: সেটা কি করে সম্ভব হবে বেগম? বাদশাহর ঘরে জন্মগ্রহণ করে শাহজাদার এ খেয়াল কেন হলো বলতে পারো তুমি? শাহী ইজ্জতকে নষ্ট করে কি করে সে এক সামান্য সওদাগরের কন্যাকে আত্মদান করে বসলো? তা ভাবতেও আমার দুঃখ হয় বেগম।
0: কিন্তু যেখানে কোনো উপায় নেই সেখানে আর এসব ভেবে মন খারাপ করে কি লাভ হবে? বরং আমার বিবেচনায় যদি আপনি নিজে একটু চেষ্টা করেন।
1: কিন্তু কি উপায় বেগম?
0: যদি আপনার তরফ থেকে কোনো ক্রমে মিলনের সমর্থন সূচক ইঙ্গিত সওদাগর আব্দুল আজিজের কাছে প্রেরিত হয় তবে বোধহয় খোদা তালা আমাদের আশা পূর্ণ করতেও পারে।
1: বেগম, তুমি আমাকে সওদাগর আব্দুল আজিজের কাছে হীনতা স্বীকার করতে বলছো? আরবের অধিশার বাদশাহ আব্দুল্লাহ কি আজ একজন নগণ্য প্রজার দ্বারে ভিক্ষার ঝুলি নিয়ে হাজির হবে?
0: আমি আপনাকে আব্দুল আজিজের কাছে দৈন্য স্বীকার করতে বলিনি, বরং আপনি তাকে যদি কোনো ক্রমে পত্র প্রেরণ করে একবার আপনার মহলে হাজির করাতে পারেন তবে তো সবকিছু পরিষ্কার হয়ে যায়।
1: বেগম, জীবনে আমি যা কল্পনা করিনি আজ তাই ঘটছে। সুতরাং আমার মতো এক ভাগ্য বিড়ম্বিত নরপতির আবার মান ইজ্জতের বড়াই কিসের? অতএব আমি নিজেই যাব তার গৃহে, এতে আমার যতটুকু অমর্যাদা হয় হোক, শাহজাদা মজনুর জন্য আমাকে তা সহ্য করতেই হবে।
0: কিন্তু তার আগে শাহজাদাকে এখনই মহলে ফিরিয়ে আনাই বিশেষ প্রয়োজন।
1: বেগম, শাহজাদাকে ফিরিয়ে আনতে আমি একদল লোক প্রেরণ করেছিলাম, কিন্তু অদৃষ্টের বিড়ম্বনায় শাহজাদা তাদেরকে চিনতেই পারেনি। সেই নাকি আজকাল বনে বনে ঘুরে বেড়ায়, অখাদ্য কুখাদ্য খায় আর চিৎকার করছিল শুধু লায়লার নাম বলে।
0: তারপর
1: আমার প্রেরিত লোকজন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিল, লায়লাকে কেন ডাকছেন শাহজাদা? তদুত্তরে শাহজাদা বললেন, জোরে জোরে ডাকলে লায়লার কাছে আমার আওয়াজ পৌঁছবে, তাই ডাকলাম।
0: আপনার প্রেরিত লোকদের চিনতে পেরেছিল শাহজাদা?
1: না বেগম, না, তাকে মহলে আসতে অনুরোধ করেছিল, সে রাজি হয়নি।
0: হায় রে আমার কয়েস!
1: বেগম তুমি কেঁদো না, বেগম কেঁদো না, আমি নিজেই যাচ্ছি তার সন্ধানে, দেখি শেষ পর্যন্ত সে আমাকে প্রত্যাখ্যান করে কিভাবে।
2: আরে আসুন আসুন, আমার কি সৌভাগ্য আপনার পদধূলি আমার গিয়ে পড়ল, আপনি আসুন গ্রহণ করুন।
1: আপনি হয়তো শুনেছেন যে এই হতভাগ্য আরব অধিপতির একমাত্র পুত্র আজ গৃহত্যাগী হয়েছে, এবং তার প্রত্যক্ষ কারণ যে আপনার কন্যা লায়লাকে মহাব্বত করা। এই কথা আজ বোধহয় কারুরই জানতে বাকি নেই, তাই আমার অনুরোধ আপনি মেহরবানি করে।
2: আমার পরম সৌভাগ্য, শাহজাদা কয়েসের সঙ্গে আমার কন্যার লায়লার, কিন্তু
1: আপনার আপত্তির কারণ যদি কিছু থাকে তা নির্ভয়ে বলতে পারেন।
2: না না না, আপত্তি এমন কিছু নয়, তবে শুনেছি আপনার মহানুভব পুত্র শাহজাদা কয়েস নাকি মানসিক বিকারগ্রস্ত।
1: আপনার কথাই সঠিক, কিন্তু এই সাময়িক বিকারের কারণ মাত্র লায়লার বিরহ। লায়লার সঙ্গে ওর সাথী হলেই কয়েস আবার স্বাভাবিক জীবন যাপন করবে।
2: জাহাপনা, আমার গোস্বামী মাফ করবেন, তবুও আমি একবার অন্তঃপুর থেকে মেয়েদের মনোভাব না জেনে কোনো কথা দিতে পারছি না।
1: বেশ, জানি না আল্লাহর কি ইচ্ছা, আপনারা আগামীকালই আমার প্রাসাদে আসুন।
2: জাহাপনা, কয়েসকে আমরা সবাই পরীক্ষা করলাম, কয়েসের ব্যবহারে আমরা কেউ খুশি হতে পারিনি, তিনি সম্পূর্ণরূপে অস্বাভাবিক বলেই মনে হয়েছে। আমরা চললাম, খোদা হাফিজ।

0: হায় আল্লাহ, এ তোমার কি বিচার!
1: শুনেছি আরবের এক সৌদাগরের মেয়ে লায়লা অপরূপ সুন্দরী, তারও সুন্দরী নাকি এই পৃথিবীতেই নেই। আমাকে তাহলে একবার দেখতেই হবে। এই কে আছিস?
2: বলুন শাহজাদা।
1: শোন, আমি আরব রাজ্য পরিভ্রমণে বেরোবো, এখনই যাওয়ার ব্যবস্থা কর।
2: ঠিক আছে শাহজাদা, আমি এখনই তার ব্যবস্থা করছি।
1: না না না না, কিছুতেই না। অপরূপা সুন্দরী লায়লার সাথে পাগল কয়েসের শাদী কিছুতেই হতে পারে না। লায়লা কি আমার চাই?
2: শাহজাদা, আপনার যাওয়ার সব ব্যবস্থা প্রস্তুত।
1: এই কে আছিস? অবিলম্বে প্রেমিক শাহজাদাকে আমার তাঁবুতে হাজির কর।
2: হুজুর, শাহজাদা কয়েস এসেছে।
1: শুনেছি আপনি নাকি পরাক্রান্ত আরব অধিপতির একমাত্র পুত্র, কিন্তু কোন দৈব নিগ্রহে আজ আপনি এই ফকিরের বেশ ধারণ করে পথে বের হয়েছেন? কেন জানতে পারি কি?
3: কেন, আমার দেহে তো রাজ বেশ রয়েছে, এই বেশই তো আমার প্রিয়তমা পছন্দ করে।
1: আপনার প্রিয়তমা কে?
3: আমার প্রিয়তমা হচ্ছেন আমারই আদর্শ রূপিণী লায়লা।
1: কিন্তু জানেন কি, এ আপনার পক্ষে কত বড় দুরাশা।
3: কেন, দুরাশা কিসের? লায়লা নিজে কথা বলেছে।
1: লায়লা বলা না বলার কোনো প্রয়োজন নেই, এ হলো মানুষের সাধারণ চিন্তার বিষয়, যে যত প্রতিষ্ঠিত যত শক্তিবান সেই তো পায় নারীর আছে তার অন্তরের সাড়া। আমিও তাই বলছি, তবে সে ভিখারির বেশ ধারণ করলে কি আর জগতে নারী রত্ন পাওয়া যায় শাহজাদা?
3: তাহলে লায়লাকে চেনেন না?
1: আচ্ছা, আপনার ধারণা লায়লার চেয়ে সুন্দরী কি আর এই দুনিয়ায় নেই?
3: আপনি ভুল করছেন।
4: বেগম, বেগম,
5: কি ব্যাপার, ডাকছেন কেন?
4: এই দেখো বেগম, এই দেখো পারস্যের যুবরাজ শাহজাদা সালাম লায়লাকে শাদী করার জন্য পত্র পাঠিয়েছেন। উনি আমাদের এখানে এসে আছেন, আমি দেখছি কি করা যায়।
5: তাহলে আমি আয়েশাকে ডেকে বলি লায়লাকে এই সুখবরটা দিতে। আয়েশা, আয়েশা, কি করছিস? এদিকে একবার শুনে যা। কি বলছিস, ডাকছেন কেন? লায়লার শাদী স্থির হয়ে গেছে পারস্যের শাহজাদা সালামের সাথে। তুই লায়লাকে এই শুভ সংবাদটি দিয়ে, আমার একটা অনেক কাজ, আমি যাই। লালা, লায়লা, আয়েশা এসেছিস তুই? শোন লায়লা, তোর বাবা মা তো শাদী ঠিক করে ফেলেছি পারস্যের শাহজাদা সালামের সঙ্গে। মাত্র দিন আছে, তারপরেই তোর শাদী, অতএব তুই এই শাদীর জন্য মনস্থির কর। আচ্ছা আয়েশা, শুনলাম শাহজাদার কিছু নাকি আজকাল তার দেহে বস্ত্র রাখে, আর আমি তার বিশ্বাসের মর্যাদাটুকু পারলাম না, তার ত্যাগই আমার অনেক বেশি নয় আয়েশা? তোর ত্যাগ তো শাহজাদার চেয়ে কিছু কম নয়, তবু তোর মনের বিরুদ্ধাচরণ করেছে যারা, তারা যদি তোর মনের অবস্থাটা বুঝতে পারতো হয়তো লজ্জায় মরে যেত। দোষ কারো নয় আয়েশা, মাঝে মাঝে আমার মনে প্রশ্ন জাগে, আমাকে যে বিধাতা সৃষ্টি করেছেন মজনু তো তারই সৃষ্টি, তবে কেন বৈষম্য? কেন দুই নিষ্পাপ প্রাণ একে অপরকে পাবে না? ওর সাধনা ব্যর্থ হবার নয় লায়লা, আমি জানি একদিন খোদা তালা তোদের এই মহান পরীক্ষার মহান পুরস্কার দেবেনই। জীবনে যদি নাও পাই তাকে, তবে আশা রাখি যে জীবনের ওপারে যদি কোনো জগৎ থাকে তবে সেখানে তাকে পাবো।
6: এখন কি তোর গল্প করার সময় না? ওদিকে যে তোর জন্য সকলে অপেক্ষা করে বসে আছে।
5: কি অপেক্ষা করছে আম্মি?
6: তুই আমার সঙ্গে আয় লায়লা।
5: এবার তোকে বাসর ঘরে নিয়ে যাই, এদের শাহজাদা সালাম তোর জন্য অপেক্ষা করছে। নে, এবার ঘরে প্রবেশ কর, আমি চলি রে।
1: লায়লা, তুমি কি জানো আমি তোমাকে সাধি করেছি?
5: আমাকে সাধি?

0: কাকে?
1: আমার সঙ্গে অনেক আগেই বলে জানি।
0: কার সঙ্গে তোমার শাদী হয়েছে?
1: সে কথা কি আপনি শোনেননি?
0: আমার পরিণীতা স্ত্রীর পূর্ব শাদীর খবর শোনার সৌভাগ্য আমার হয়নি। বলো, তোমার সেই স্বামীর নাম কি?
1: বলুন, আপনার নাম কি?
0: আমার নাম শাহজাদা সালাম।
1: কবি শুনুন, আমার হৃদয়ের সেই শাহেনশাহের নাম হলো শাহজাদা কয়েস।
0: সেই অর্ধ উলঙ্গ উন্মাদের কথা বলছো?
1: তাকে যে উন্মাদ বলে সে নিজেই উন্মাদ।
0: শব্দ হও! আমাকে উন্মাদ বলার সত্তা
1: কেন? আমি তো কোনো অন্য কথা বলিনি। আপনি জ্ঞানী হয়েও বড় স্ত্রীকে কি করে শাদী করতে পারলেন?
0: তুমি আমার কাছে এরকম ব্যবহার প্রত্যাশা করো লায়লা?
1: আপনার বিবেক মোদিত ব্যবহার।
0: বেশ, তাই হবে। বলো কি চাও?
1: বলতে ভরসা পাচ্ছি না।
0: তুমি নিঃসংকে বলো।
1: আপনি মহৎ দুঃখিনী লায়লার এই অনিচ্ছাকৃত দোষ ত্রুটি জীবনে ভুলে যাবেন। তবু অনুরোধ, দয়া করে আপনি আমাকে পরিত্যাগ করুন।
0: এখনই আমি কে পরিত্যাগ করছি। তোমার সমগ্র সত্তা আজ আমার হৃদয়ে এমন ভাবে উদ্রেক করেছে যে আমি নিজের অন্তরের সহস্র বৃষ্টির দংশন জাল অনুভব করছি। তুমি মুক্ত লায়লা, তুমি মুক্ত। আলভিদা, আলভিদা।
2: যেভাবেই হোক মজনুকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। লায়লার মন থেকে ওই পাগলের নাম মুছে দিতে হবে। জাদুকর, তুমি পারবে?
3: মজনু ও লায়লার মনের গতিকে খুব সহজে ফিরিয়ে দেব আশা করি। আপনি আমাকে কি পুরস্কার দেবেন?
2: তোমার প্রার্থনার ওদেরই পুরস্কার দান করব।
3: জন করেই হোক মজনু ও লায়লাকে বিচ্ছিন্ন করতে হবে। মনে হচ্ছে ওই গাছের নিচে মজনু বসে আছে।
4: লায়লা, লায়লা, লায়লা,
3: তুমি কার নাম করছো বাবা মজনু?
4: আমি আমার প্রিয়তম লায়লার নাম জপ করছি।
3: তুমি কোন লায়লার কথা বলছো বাবা? আরবের সেই সওদাগর জাতি লায়লা নয় তো?
4: হ্যাঁ, সেই লায়লার নামই আমি করছি।
3: তার তো কিছুদিন আগেই শাহজাদা সালামের সাথে শাদী হয়ে।
4: সম্ভব? লায়লার শাদী হতেই পারে না।
3: সেই লায়লার সুর বাড়ি থেকেই এখানে আসছি। তার বাপের বাড়ি যাব। পথটা আমায় বলে দেবে বাবা।
4: লায়লা কি আজকাল আরবে থাকে নাকি?
3: না বাবা, সে তার শ্বশুর বাড়িতেই থাকে। তুমি জানো সে কত আরামে দিন যাপন করছে?
4: থাক, আর কোন কথা আমি শুনতে চাই না। তার যে কোনো কাজই মজনুর কাছে প্রিকর বলেই মনে হবে। আপনি দাঁড়ান, আপনি আমায় একটু সাহায্য করতে পারবেন? সওদাগর যদি লায়লা যেখানেই থাক আমার এই পত্রখানি একটু পৌঁছে দিতে পারবেন?
5: ব্যাপার কি? ঠিক আছে, দে তোর পত্র আমি পৌঁছে দেব।
4: লায়লা, লায়লা,
1: তুমি এসেছো? হে কি তুমি আমার সেই সহজাদা, কেমন করে তুমি আমার কাছে এলে?
4: তোমার প্রেমই আমাকে তোমার কাছে নিয়ে এসেছে।
1: হে কি তোর রক্ত কেন তোমার শরীরে? বলো বলো, কে তোমার এই দশা করলো? প্রহরী না আর কেউ?
4: কত অধীর হয়ে না লালা,
1: কে করলো এই কাজ?

0: এই বাইরের জখমে এখন আমার আর জ্বালা নেই, কারণ অন্তরের ক্ষতমুখে যে আমার লায়লার মিলন কোলে পড়ে, তখন আমি তোমার ধ্যানে ছিলাম লায়লা, আমি কিছুই জানতে পারিনি।
1: আমি মিনতি করছি তোমার লায়লা আবার তোমাকে পূর্ববেশে দেখতে চাই, তার সেই আকাঙ্ক্ষা তুমি পূরণ করো শাহজাদা, পূরণ করো।
0: তোমার প্রার্থনা যেন তোমার প্রেমের দেবতা পূর্ণ করেন। এবার বিদায় দাও লায়লা।
1: না শাহজাদা,

0: এই কে আছিস? চারিদিকে ঘুরে দেখে আয়।
1: যা বানাও, আমি ইতিমধ্যে চারিদিকে দেখে এসেছি, এই চত্বরে কোথাও শিকা নাই।
0: এ যে বড়ই আশ্চর্যের কথা, আমি এখনই নিজে যাব শিকারের সন্ধানে।
1: ডি জাহাপনাম,
0: কোন শিকারের সন্ধানই পাওয়া গেল না।
1: শিকার নয়, শিকারের চেয়েও অদ্ভুত ব্যাপার প্রত্যক্ষ করে এলাম।
0: কি অদ্ভুত ব্যাপার বলো?
1: আমি যখন শিকারের সন্ধানে বনের গভীরতম প্রদেশে প্রবেশ করি, সেখানে এক জটাজুটো ধারী অস্থি চর্মরে দরবেশকে দেখি, আরো দেখতে পাই তার চারিদিকে সব হিংসা দেশ ভুলে বেষ্টন করে রয়েছে অসংখ্য পশু এবং কুড়ে প্রকৃতির বিষধর সাপও।
0: তারপর
1: সাহসে ভর করে সেই দরবেশের সামনে গিয়ে দাঁড়ালাম এবং প্রশ্ন করলাম, আপনি কে? তিনি বললেন,
2: আমি আল্লাহ তাআলার এক গুনাহকার বান্দা।
1: আপনি কে? আমি পরাক্রান্ত বসা ও নাওফেলের অনুচর, শিকারের সন্ধানে বনে প্রবেশ করেছি।
2: দুঃখের বিষয়, আপনার উদ্দেশ্য নিষ্ফল হয়েছে, কারণ এই বনে শিকারযোগ্য কোনো পশুই নেই। বহু পূর্বেই সেই হিংস্র প্রকৃতির পশুকুল এই বনভূমি পরিত্যাগ করে গেছে।
1: তবে ওই মৃগগুলি এখানে দেখছি কেন?
2: ওগুলি অবুদ্ধ, আমার আশ্রিত ও পালিত। এদের বুকে স্বরনিক্ষেপ করবার পূর্বে শিকারীর হয়তো আমাকেই বধ করতে হবে।
1: জাহাপনা, চলুন আমরা এখান থেকে অন্য স্থানে।
0: বেশ, তাই হবে, কিন্তু যাওয়ার আগে আমি নিজে সেই দরবেশকে না দেখে যেতে পারবো না। হে দরবেশ, আমি আমার অনুচরদের আপনার গুণগাথা শুনে দর্শন আকাঙ্ক্ষা নিয়ে এখানে এসেছি।
2: যে রাজ অতিথি আমার মতো একজন ভিখারি দাঁড়িয়ে গিয়েছেন।
0: সৌভাগ্য আপনার নয, বরং আমার, সে কথা আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। তবুও বলছি, আপনার ন্যায় এক সিদ্ধ দরবেশের দর্শন লাভ আমার ন্যায় সংসারক্ত জীবেরই সৌভাগ্যদায়ক বলে মনে হয়।
2: অপরাধের তুলনায় সাধুরা আমার অনেক কম সাহেন, তাই বিনখে আমি নিজেই লজ্জিত হচ্ছি।
0: আপনার পরিচয় দানে যদি কোনো আপত্তি না থাকে, তবে আমাকে বলুন।
2: আপত্তির কিছুই নেই, আমার পরিচয় তেমন কিছু নয়, লোকে আমাকে মজনু বলে ডাকে।
0: আপনি শাহজাদা কয়েশ?
2: শাহজাদা কয়েশ জীবিত নেই, সে আজ মৃত। এখন যাকে দেখছেন সে হচ্ছে লায়লার প্রেম ভিখারি।
0: আজ ভিখারি মজনুর কাছেই শুনতে চাই, তিনি কোন বিশেষ অস্ত্র বলে আজ বনের পশু পক্ষী কুলকে এমন ভাবে বশীভূত করতে সমর্থ হলে।
2: সেই বিশেষ অস্ত্রের নাম হলো অহিংসা। যারা নিজেকে পৃথিবীর বুকে নিঃশেষে বিলিয়ে দিতে পারে, তাদেরই জন্য বিধাতার এই দান নির্ধারিত।
0: কিন্তু আপনার এই প্রেম সাধনা যদি ওই সামান্য নারীর জন্য না হয়ে আল্লাহ প্রাপ্তির জন্য হতো, তাহলে আজ আপনি হয়তো দুনিয়ার বুকে সমস্ত সাধক দরবেশের মধ্যমণি হয়ে কাজ করতে।
2: এই বিশাল দুনিয়া কার সৃষ্টি?
0: সমগ্র সৃষ্টি সেই করুণাময় আল্লাহ তাআলার।
2: আপনার অন্তরে কার আশঙ্কা রয়েছে?
0: সেই করুণাময়ে যিনি সর্বব্যাপী সর্বত্র বিরাজমান।
2: লায়লার অন্তরে কে বিরাজ করছেন? তবে যে বললেন,
0: হে প্রেমিক দরেশ, আপনি যদি আপনার সেই মানুষ প্রিয়াকে লাভ করতে পারেন, তবে কি জীবনে অধিকতর সুখী হবেন না?
2: বনের পশু আমার বশীভূত হয়েছে সত্য, কিন্তু জাহাপনা, তাই বলে মানুষ আমার আয়ত্তের বাইরেছে।
0: শাহজাদা, আমার অনুরোধ, আপনি গৃহে ফিরে যান, আমি আপনার মানুষ।

0: লায়লাকে লাভ করার সর্বরকম সাহায্য দান করব। আপনার ন্যায় পরম জ্ঞানী ভক্ত সাধকের হাতে কন্যা সম্প্রদান করায় সওদাগর আব্দুল আজিজে কোনো আপত্তি আমি মানব না।
1: জীবনের বহু প্রয়াস বিফল হয়ে গেছে, আজ আবার সেই আপনি লায়লার মিলনের মধুর স্বপ্ন আমার মনে জাগিয়ে দিচ্ছেন। কিন্তু যাহাপনা, যা সফল হবার নয় তা নিয়ে এত বাড়াবাড়ি করা কি সত্যি শোভা পায়?
0: শাহজাদা, অন্তত আমার আন্তরিকতা ও বন্ধুত্বের বিশ্বাসে একবার

0: Che pare?
1: তো তুমি যে বাচ্চাও নওফেলের কথা অগ্রাহ্য করলে সেটা কি ঠিক হলো? উনি কি এত সহজেই ছেড়ে দেবেন?
2: আমি মজনুর সঙ্গে লায়লা সাদিক কিছুতেই দেব না, তাতে যা হবে হোক, তার জন্য আমি প্রস্তুত আছি।
3: শাহজাদা, যে কাজ সহজে হয় না তার জন্য আমি অস্ত্র ধারণ করতেও প্রস্তুত।
4: জাহাপনা, আপনি নিরস্ত্র হন, কারণ প্রেম যাকে জয় করতে পারেনি তাকে অস্ত্র দিয়ে জয় করতে আমি চাই না।
3: সদাগর আব্দুল আজিজের এই অন্যায় ব্যবহারের প্রতিকার না করলে আমার রাজধর্ম ব্যাহত হবে।
4: জাহাপনা, জাহাপনা, সদাগর আব্দুল আজিজ যুদ্ধে পরাস্ত হয়ে পালিয়ে গেছেন।
3: লায়লার কাছে তোমরা যাও, তাকে সসম্মানে বুঝিয়ে নিয়ে এসো।
5: জাহাপনা, আপনার অনুচরের মাধ্যমে আমি সমস্ত কিছু জ্ঞাত হয়েছি, তাই আমি আপনার কাছে এসেছি কৃতজ্ঞতা জানাতে।
3: আরে না না, কৃতজ্ঞতা জানাতে হবে না, আপনি অন্দর মহলে যান। এ আমি কাকে দেখলাম? লায়লা, ও পরিসীম সুন্দরী, এ যে দুনিয়ার মানুষের কামনার সম্পদ। লায়লা কখনো ভিখারীর কামনার বস্তু হতে পারে না, এ হলো বীরভোগ নারী রত্ন। এই কে আছিস?
4: জি জাহাপনা।
3: শাহজাদা মজনু আসলে লায়লার যেন কোনো অসুবিধা না হয় সতর্ক থাকবে।
4: জাহাপা, আপনার মনোপীড়ার কারণ দূরণের জন্য বান্দা নিয়ত উদ্বিগ্ন। আশা করি অচিরেই আপনার লায়লা লাভের পদ কন্টাক শূন্য হবে।
3: কি উপায়ে তা সম্ভব? মজনু সে আমার অতিথি।
4: যে উপায়ে সওদাগর আব্দুল আজিজ প্রচেষ্টাকে ধ্বংস করে লায়লাকে এখানে আনতে সক্ষম হয়েছেন, সেই শক্তি আবার লায়লাকে করবে আপনার অঙ্কশায়িনী।
3: সে শক্তি এখানে অচল। শাহজাদা মজনু আমার বন্ধু।
4: ভিখারির বন্ধুত্ব স্মরণ করে নৃপতি কোনোদিন রত্ন ত্যাগ করতে পারে না, এ কাজ আমাদের কৌশলে সম্পন্ন করতে হবে।
3: সে কৌশল?
4: একা সামান্য ভিখারিকে দুনি থেকে সরিয়ে দিতে হবে, এমন বিরাট ষড়যন্ত্রের প্রয়োজন হবে না। জাহাপনা, একটি মাত্র নারীর সাহায্য নিলেই তাকে শরবতের সঙ্গে খানিকটা বিষ মিশিয়েই সব ঠিক হয়ে যাবে।
3: চুক্তিটা মন্দ নয়।
6: জাহাপনা, শরবত নিয়ে এসেছি।
3: হ্যাঁ, শরবত এনেছো? দাও শাহজাদাকে শরবত দাও।
6: শাহজাদা, এই নিন শরবত। জাহাপনা, আপনিও নিন।
3: ও হ্যাঁ, দাও। কি হলো? এত কষ্ট হচ্ছে।
4: কি কি পড়া? আপনার সারা শরীর নীল বরণ হয়ে যাচ্ছে কেন? কি, আপনি তো ঝিমিয়ে পড়লেন।
6: আমাকে এক্ষুনি এখান থেকে পালিয়ে যেতে হবে।
4: কোথা কোথা থেকে কি ঘটে গেল আমি তো কিছুই বুঝতে পারলাম না। নওফেল কি সত্যি সত্যি প্রাণ হারালেন? কিছু বলবেন?
6: ওই শরবতের একটি গ্লাসে বিষ ছিল, সেই শরবতের গ্লাসে বিষ দেওয়া হয়েছিল, সেই গ্লাসটা আমি বাদশাহ নওফেলকে দিয়েছি। উনি আপনাকে মারতে চেয়েছিলেন কেন জানেন? লায়লাকে পাওয়ার জন্য।
4: মানুষ এইরকম বিশ্বাসঘাতক হতে পারে?
6: শাহজাদা, আপনি কি চলে যাচ্ছেন?
4: হ্যাঁ বোন।
6: ওদিকে সওদাগর লায়লাকে উদ্ধার করার জন্য দলবল নিয়ে হাজির হয়েছে। কে কি শাহজাদা চলে গেলেন যে?

0: জাহাপানা, আমাকে কিছু দান করুন।
1: তুমি কাকে বলছো ভাই?
0: আপনাকেই বলছি।
1: আমি বাদশাহ নই ভাই, আমিও তোমার মতো একজন দীনহীন ফকির। তবে আমার অঙ্গুলিতে একটি হীরের আংটি রয়েছে, সেটি আমি তোমায় দিচ্ছি।
0: হে শাহজাদা, আপনি কোনো নিরাপদ আশ্রয়ে চলে যান, কারণ এই বিজনে একাকী বসে থাকলে আপনার সমূহ বিপদ হতে পারে।
1: নিরাপদ আশ্রয় কোথায় বলতে পারো? যাত্রীর নিরাপদ আশ্রয় তো পথ।
0: পথ নয় শাহজাদা, পথ মঞ্জিল।
1: মঞ্জিল ঠিকই বটে, কিন্তু আমি তো এখন আমার মঞ্জিল পাইনি। আমার দেহ থেকে একগুলোও খুলে তোমাকে দিচ্ছি, এগুলো তুমি নিয়ে যাও ভাই। এই ঐশ্বর্যের অভিশাপ বহন করার ক্ষমতা আমার আর নেই।
0: কিন্তু এসব নিয়েই বা আমি কি করব?
1: কোনো মহৎ কাজে ব্যয় করো।
0: কিন্তু আপনি এখন এই অবেলায় কোথায় যাবেন?
1: এই পথের বুকেই আমি যে যাত্রী, যাত্রাই আমার ধর্ম, পথ হলো আমার তীর্থ। আমার সংকল্প থেকে বিচ্যুত হওয়া যে আমার জন্য মহাপাপ।
0: আপনার পরিচয়ে দান করবেন কি?
1: এ অভাগার নাম মজনু।
2: আমি আজ সমস্ত বাঁধন ছিন্ন করে পথে বেরিয়েছি মজনুর সন্ধানে। শাহজাদা মজনু, শাহজাদা মজনু, প্রিয়তম মজনু, তুমি কোথায়? আমার ডাককে তুমি শুনতে পাচ্ছ না মজনু? আমি তোমার কাছে যাচ্ছি মজনু, আমি তোমার কাছে যাচ্ছি।
0: মা, এমন উদ্ভ্রান্তের মধ্যে আপনি কোথায় চলেছেন?
2: চলেছি মজনুর সন্ধানে বাবা।
0: ও, তিনি আপনার কে?
2: তিনি আমার সব বাবা।
0: তিনি বুঝি আপনার স্বামী হন? তা তিনিও তো এই পথেই গেছেন।
2: বাবা বাবা, তুমি তার কোনো খোঁজ দিতে পারো?
0: হ্যাঁ, নিশ্চয়ই পারি। তিনি এই পথে গিয়ে পার্শ্ববর্তী বনে প্রবেশ করেছেন। উনি খুব অসুস্থ, আপনি একটু তাড়াতাড়ি যান মা।
2: শাহজাদা মজনু, শাহজাদা।

0: জীবন।
1: তোমার লায়লা এসেছে শাহজাদা, তোমার লায়লা এসেছে শাহজাদা, শাহজাদা, শাহজাদা মজনু, শাহজাদা মজনু, তুমি চোখ মেলে তাকাও, তুমি চোখ মেলে

Oh,

যাত্রানুষ্ঠান লায়লা মজনু এখানেই শেষ হল। রচনা কেকা বল্লভ, পরিবেশনায় মা লক্ষ্মী যাত্রা সমাজ। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন জ্যোতিষী গৌতম বন্দ্যোপাধ্যায়।

0: মুখোপাধ্যায়, সওদাগর ভবনাথ নন্দী। প্রথম পথচারী আকাঙ্ক্ষা মালিক, দ্বিতীয় পথচারী চন্দ্রেলা দাস, দেহরক্ষী শঙ্কর প্রসাদ মুখোপাধ্যায়, যুবরাজ সালাম পিনাকী মিত্র, অনুচর জগন্নাথ মুখোপাধ্যায়, জাদুকর ঢাকাই বন্দ্যোপাধ্যায়, বাদশা নওফেল অনিমেষ পাঁজা, ভিক্ষুক নানু মুখোপাধ্যায়, মজনু সজল বন্দ্যোপাধ্যায়। নির্দেশনা ও বাদশাহের ভূমিকায় অরূপ চৌধুরী। শ্রীচরিত্রে রূপদান করলেন বেগম তাপসী দাস, বাঁদি শম্পা পাঁজা, লায়লার মা কৃষ্ণা ঘোষ মুখোপাধ্যায়, আয়েশা স্মিতা ঘোষ ও লায়লার ভূমিকায় কেকা বল্লভ। সঙ্গীতে পম্পা পাঁজা ও বিরূপাক্ষ চক্রবর্তী। সুর সংযোজনা সুব্রত দলুই। যন্ত্রানুষঙ্গে অজিত চক্রবর্তী ও সম্প্রদায়। সহযোগিতায় অজিত কুমার মালিক। সম্পাদনা তুহিন চট্টোপাধ্যায়। প্রযোজনা রামরঞ্জন দাসরায়।
1: শুনলেন যাত্রাপালা আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন অতুল প্রসাদের গান।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিকশিত ভারতের পথে এগিয়ে যেতে যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠতে হবে। তিনি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে 100 সপ্তাহব্যাপী নেশামুক্ত যুবা বিকশিত ভারত অভিযানের সূচনা করেছেন। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা বলেছেন, পাকিস্তান তাদের সন্ত্রাসবাদী পরিকাঠামো ভেঙে ফেললে তবেই ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার হবে। দেশের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক, এর মোকাবিলায় কেন্দ্র 2,117 কোটি টাকা অগ্রিম সহায়তা মঞ্জুর করেছে। ভারত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদক তালিকায় এখনও পর্যন্ত চতুর্থ স্থানে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিকশিত ভারতের পথে এগিয়ে যেতে যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠতে হবে, তাদের আত্মবিশ্বাস দেশের সাফল্যকে ত্বরান্বিত করবে। তিনি আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন যুব সমাজকে মাদক মুক্ত হতে হবে, স্বাস্থ্যকর জীবনযাত্রার সাক্ষী হয়ে দেশের উচ্চ আদর্শকে তুলে ধরতে হবে। তিনি জানান এই কর্মসূচির মাধ্যমে মাদকের অপব্যবহারের বিরুদ্ধে 100 সপ্তাহব্যাপী দেশজুড়ে জনঅংশীদার অভিযানের সূচনা হয়েছে। প্রতি রবিবার দেশে সর্বত্র বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হবে।
1: আজ লিয়া গয়া ইয়ে সংকল্প আনে ওয়ালে 100 সপ্তাহ তক লাগাতার এসে হি আগে বড়েগা। হর রবিবার কলা সংস্কৃতি স্পোর্টস মেডিটেশন অধ্যাত্ম আর সেবা সে জুড়ি গতিবিধিয়া হোগি। নশা মুক্তি কা সন্দেশ নয়ে লোগো তক পৌঁছেগা। আনে ওয়ালে 100 রবিবার নশা মুক্ত ভারত কি দিশা মে 100 মজবুত কদম হোগে, 100 মজবুত স্টেপ।
0: প্রধানমন্ত্রী তার ভিডিও বার্তায় যুব সমাজকে মনে করিয়ে দেন, মাদকের অভিশাপ থেকে মুক্ত না হলে তার পরিণতি হবে ভয়ঙ্কর। মাদক মানুষের পেশাগত ও পারিবারিক জীবন ধ্বংস করে দেয়। শ্রী মোদী এই অভিযানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অধ্যাপকদের কাছে মাদকের অপব্যবহারের বিপদ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করার পরামর্শ দেন।
1: নশা কেবল শরীর কো নুকসান নহি পৌঁছাতা, নশা এক মা কি মুস্কান ছিন লেতা হ্যায়, নশা এক পিতা কে সপনো কো চুর চুর কর দেতা হ্যায়। আর জব পরিবার মে সমাজ মে এসা হোতা হ্যায় আর কহিন না কহিন রাষ্ট্র কি শক্তি ভি কমজোর পড় জাতি হ্যায়। আর ইসলিয়ে দুশমন দেশ ভি ষড়যন্ত্র করকে হামারে দেশ কে যুবাওঁ কো ইস নশে কি লত মে খিঁচনে কে লিয়ে কোই কোশিশ বাকি নহি রাখতে হ্যায়। ড্রাগ সাপ্লাই কর কর কে কামাই করনা আর হামারে জেসে দেশ কো তবাহ করনা ইয়ে ভি উনকি আতঙ্কি সাজিশ কা হিসসা হোতা হ্যায়। আর ইসলিয়ে হামে হর এক যুবা কো নশে কে চুঙ্গল মে ফাঁসনে সে বচানা হ্যায়।
0: এই কর্মসূচিতে সারা দেশের 10,000-এরও বেশি স্থানের বিপুল সংখ্যক যুবক যুবতী অংশ নিচ্ছেন। কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মন্ডাভিয়া আজ নতুন দিল্লিতে 84তম সানডেজ অন সাইকেল পর্বে অংশগ্রহণ করেন। নতুন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে নেশামুক্ত ভারত অভিযানের সমর্থনে শিক্ষার্থী, স্বাস্থ্য সচেতন মানুষ, সাইক্লিস্ট এবং এনসিসির তরুণ ক্যাডেটরা উপস্থিত ছিলেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর মন্ডাভিয়া বলেন, এই অনুষ্ঠানটি আসন্ন 79তম স্বাধীনতা দিবস এবং নেশামুক্ত ভারত গঠনে উৎসর্গ করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল 3 দিনের সফরে ওড়িশা যাচ্ছেন। এই সফরে তিনি কটক, ভুবনেশ্বর, ব্রহ্মপুর এবং গঞ্জাম জেলার তপ্তপানিতে একাধিক শিক্ষামূলক, সাংস্কৃতিক এবং সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। প্রথম দিন তিনি কটকে জগৎগুরু কৃপালু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সমুদ্রপথে পণ্যবাহী জাহাজে হামলা বন্ধ

এবং ইরান আলোচনার টেবিলে না ফেরা পর্যন্ত আমেরিকার এই হামলা জারি থাকবে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মার্কিন বিদেশ দপ্তর থেকে মধ্যপ্রাচ্যে থাকা তাদের নাগরিকদের জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে। সেখানে মার্কিন নাগরিকদের অবিলম্বে ওই অঞ্চল ত্যাগ করার অথবা পরিস্থিতি আরও খারাপ হলে দ্রুত সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। এদিকে ট্রাম্পকে হুমকির জবাবে চরম পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরানও। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী দেশটির এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ওপর কোনো হামলা চালানো হলে ইসরায়েলের গুরুত্বপূর্ণ পরিকাঠামো এবং মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার জ্বালানি কেন্দ্রগুলিতে তারা আঘাত হানবে। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা বলেছেন, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে হলে পাকিস্তানকে তাদের সন্ত্রাসবাদী পরিকাঠামো ভেঙে ফেলতে হবে। সম্প্রতি পাকিস্তান ইসলামাবাদে ভারতের সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার প্রেক্ষিতে একটি সম্মেলনের আয়োজন করে। কোয়াত্রা একটি নিবন্ধে পাকিস্তানের এক প্রাক্তন বিদেশমন্ত্রীর কঠোর সমালোচনা করেন। ওই প্রাক্তন বিদেশমন্ত্রী ভারতের বিরুদ্ধে হুমকি দিয়ে বলেছিলেন, সিন্ধু জলবন্টনে পাকিস্তানের দাবি পূরণ না হলে তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। কোয়াত্রা বলেন, পাকিস্তান তাদের অভ্যন্তরীণ সমস্যা থেকে দৃষ্টি সরাতে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। পাকিস্তান নিজেদের দোষ ঢাকতে ভারতকেই দায়ী করছে বলে তিনি মন্তব্য করেছেন। পাকিস্তান জুড়ে বালুচ নাগরিকদের নিখোঁজ হওয়ার ঘটনা বৃদ্ধি পাওয়ায় শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠনগুলি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আরও 5 জন বালুচ নাগরিককে অপহরণ করেছে। বালুচ ন্যাশনাল মুভমেন্টের মানবাধিকার বিষয়ক শাখা পাংক অভিযোগ করেছে, পাকিস্তান রেঞ্জার্স, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এবং সামরিক বাহিনীর সদস্যরা বেশ কয়েকজন বালুচ নাগরিককে তাদের হেফাজতে নিয়েছে। ওই মানবাধিকার সংগঠনটি পাকিস্তানের কাছে দাবি জানিয়েছে, তারা যেন নিখোঁজ ব্যক্তিদের অবিলম্বে নিরাপত্তা সুনিশ্চিত করে, এছাড়াও তাদের পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ করে দেয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ কর্ণাটক, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, রাজস্থান, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে। IMD আগামী দুদিনের মধ্যে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং লাদাখে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। IMD আজ গুজরাটে মোরবি, সুরেন্দ্রনগর, রাজকোট ও আহমেদাবাদ সহ 6টি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে। বৃষ্টি এখন সৌরাষ্ট্রের দিকে সরে যাওয়ার ফলে বিভিন্ন এলাকা ব্যাপকভাবে জলমগ্ন হয়েছে। ওড়িশায় বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তবে মহানদী অববাহিকার নিচু এলাকাগুলিতে নদীর জলস্ফীতির বিপদ অব্যাহত থাকায় কর্তৃপক্ষকে সতর্ক রাখা হয়েছে। অন্যদিকে কেরালামে ভারী বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত এবং বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিরুবনন্তপুরম ও কোল্লাম ছাড়া রাজ্যের 12টি জেলায় আজ কমলা সতর্কতা জারি রাখা হয়েছে এবং ভারী বৃষ্টির কারণে জনসাধারণকে অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। চলতি বর্ষায় দেশের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতি মোকাবিলায় 2,117 কোটি 85 লক্ষ টাকা অগ্রিম সহায়তার অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল বা SDRF এর কেন্দ্রীয় অংশ থেকে এই টাকা দেওয়া হচ্ছে। এর মধ্যে গুজরাট, ওড়িশা এবং মহারাষ্ট্র এই 3 রাজ্য পাচ্ছে 500 কোটি টাকা করে, অসমের জন্য মঞ্জুর করা হয়েছে 379 কোটি 35 লক্ষ টাকা, হিমাচল প্রদেশ পাচ্ছে 193 কোটি 95 লক্ষ টাকা, অরুণাচল প্রদেশের জন্য রাখা হয়েছে 44 কোটি 55 লক্ষ টাকা। উল্লেখ্য, হিমাচল প্রদেশ, ওড়িশা, নাগাল্যান্ড চলতি 2026-27 আর্থিক বছরের প্রথম কিস্তির টাকা আগেই পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব ওয়াশিংটনের উত্তর পশ্চিম স্পোকেন এলাকায় দাবানলে জনজীবন বিপন্ন। তীব্র তাপমাত্রা ও প্রবল বাতাসের ফলে এই দাবানল স্থানীয় স্পোকানে নদী অতিক্রম করায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের পদক জয়ের অভিযানের শেষ দিনে আজ জুডো এবং ট্রাক সাইক্লিংয়ে আরও পদক জয়ের সুযোগ থাকছে। পুরুষদের 100 কেজি বিভাগে অবতার সিং, পুরুষদের 100 কেজি বিভাগে যশ ঘাঙ্গাস এবং মহিলাদের 78 কেজি বিভাগে ইশরূপ নারাং ভারতের জুডো চ্যালেঞ্জের নেতৃত্ব দেবেন। অন্যদিকে রোনাল্ডো লাইটেনজাম ট্র্যাক সাইক্লিংয়ের পুরুষদের 1,000 মিটার টাইম ট্রায়ালে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সমাপ্তির দিনে প্যারা ট্র্যাক সাইক্লিং ইভেন্টও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বক্সিংয়ের রেকর্ড 7টি স্বর্ণপদক জয়ের সুবাদে কমনওয়েলথ গেমসে ভারত 39টি পদক, 13টি সোনা, 17টি রূপো, 9টি ব্রোঞ্জ নিয়ে তালিকায় চতুর্থ স্থানে থেকে শেষ দিনে প্রবেশ করেছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি,
কমনওয়েলথ গেমসে পদকজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। এদিকে গ্লাসগোতে কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠানে গেমসের পতাকা এবং হোস্ট ব্যাটন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবে আহমেদাবাদ। এই প্রতীকী হস্তান্তরের মধ্যে দিয়েই 2030 কমনওয়েলথ গেমসের আয়োজক

হিসেবে আহমেদাবাদ সরকারিভাবে স্বীকৃতি পাবে। ব্যাডমিন্টনে তাইপেই ওপেন সুপার টুর্নামেন্টে ভারতের তানভি শর্মা মহিলাদের সিঙ্গলসে শিরোপা জিতে নিজের প্রথম বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর খেতাব অর্জন করেছেন। ফাইনালে তিনি ষষ্ঠ বাছাই ভিয়েতনামের এনগুয়েন থুই লিনকে 21-16 সেটে হারিয়ে দেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিকশিত ভারতের পথে এগিয়ে যেতে যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠতে হবে। তিনি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে 100 সপ্তাহব্যাপী নেশামুক্ত যুবা বিকশিত ভারত অভিযানের সূচনা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা বলেছেন, পাকিস্তান তাদের সন্ত্রাসবাদী পরিকাঠামো ভেঙে ফেললে তবেই ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার হবে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। উপস্থাপনায় আমি মৈত্রী বন্ধু বৃষ্টিদেব। শ্রোতা বন্ধুরা, বাংলা ব্যান্ডের গানে আজকে প্রথম ব্যান্ড মাদল। মাদলের নিবেদনে শুনুন বর্ষার এই দুপুরে অমৃত মেঘের বাড়ি।

শুনছিলেন বাংলা ব্যান্ডের গান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হল। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বিকেল 3:30 এবং বাংলাদেশ সময় বিকেল 4:00। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 2:30 হয়ে 20 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 3:59 সেকেন্ড।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 13 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:55। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। সাধারণত মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪% এবং সর্বনিম্ন ৭১%। গত ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ০.০০ মিলিমিটার। সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য মৎস্যজীবীদের উদ্দেশ্যে কোনো রকম কোনো সতর্কবার্তা জানায়নি আবহাওয়া দপ্তর।

আকাশবাণীর মৈত্রীর দ্বিতীয় অধিবেশনে আজ এখন থেকে আপনাদের সঙ্গে থাকব আমি তানিয়া বন্দ্যোপাধ্যায়। আর শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই যে কী কী অনুষ্ঠান রয়েছে তাদের জন্য। একটু পরেই অর্থাৎ 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসরে আজ রসময়ী, উপস্থাপনায় রয়েছেন জয়শ্রী ভৌমিক এবং চিত্রা মুখোপাধ্যায়। 4:35 ষোলো আনা বাঙালিতে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মনীষা মুরলী নায়ারের সাক্ষাৎকারের প্রথম পর্ব, উপস্থাপনা ও প্রযোজনা পায়েল চট্টোপাধ্যায়। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় থাকব আমি তানিয়া বন্দ্যোপাধ্যায়। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বিতান দে। 6:20 ক্ষেত খামারের কথা, শুনবেন পাটের পচন ও মাছ চাষ বিষয়ে আলোচনায় ডক্টর দেবপ্রসাদ রায় ও ডক্টর অর্জনকান্তি দাসের সঙ্গে রামরঞ্জন দাস রায়। 6:50 আপনার স্বাস্থ্যতে শুনবেন কথিকা, শিশু মৃত্যু নিয়ন্ত্রণে মাতৃদুগ্ধ, বলবেন ডক্টর সুমন পোদ্দার। সন্ধ্যে 7:00 বেতার নাটক কানামাছি, রচনা অনিল ঘোষ, প্রযোজনা রুবি বাগচি। 7:45 শুনবেন নান্দনিক, নান্দনিকে আজ থাকবে ঔপন্যাসিক বিনোদ ঘোষালের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে শ্রীরূপা মুখোপাধ্যায়, প্রযোজনা দুর্বা দে। 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে, উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 গ্রন্থ পরিচয়ে আজ শুনবেন রবীন্দ্র শব্দকোষ, রচনা বীরেন্দ্রনাথ বিশ্বাস, পাঠে দেবাশিস বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ এবং প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ শরদ, পরিবেশন করবেন অনিমা দাস। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন আম্রপালি ঘোষ মিত্র। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

শ্রোতা বন্ধুদের জানিয়ে দিলাম আজ মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠানের কথা। আর এখন সময় হয়ে গেছে অনুষ্ঠান অনুরোধের আসরের। এবার ওপারে দুইবারের শ্রোতা বন্ধুদের আজ বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুরোধের আসর। আর আজকের অনুরোধের আসরের প্রথম গানটি যারা শুনতে চেয়েছেন

তারা হলেন শ্যামসুন্দর, সোমা ও অরিজিৎ দাস, তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে। রইল আপনাদের পছন্দের এই গানটি কৃষ্ণ সুদামা ছায়াছবি থেকে।

আমরা শুনছিলাম সুমন কল্যাণপুরের কণ্ঠে। আজ অনুরোধের আসরে শুরু করলাম বন্ধুত্বর গান দিয়ে। এর পরের গানটির জন্য যিনি বা যারা অনুরোধ করেছেন তারা হলেন অমিতা বিশ্বাস, সন্দীপ বিশ্বাস, পার্থ সারথী বিশ্বাস, অন্তরা বিশ্বাস।

হাজরাপাড়া বিষ্ণুপুর বাঁকুড়া থেকে শুনতে চেয়েছেন বাবা তারনাথ ছায়াছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। এই গানটি রইল আপনাদের সকলের জন্য।

আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম বাবা তারকনাথ ছায়াছবির গান। শুনছেন অনুরোধের আসর। অনুরোধের আসরে এখন অমানুষ ছায়াছবির গান শুনতে চেয়েছেন কুসুম মণ্ডল, বিকাশ মণ্ডল, বাদপুর, জৌগ্রাম, জামালপুর, পূর্ব বর্ধমান থেকে। রইল আপনাদের জন্য আশা ভোসলের কণ্ঠে এই গানটি।

বিনোদের আসরের এবারের অনুরোধটি এসেছে গ্রাম পোস্ট ছত্রী এগ্রাপ পূর্ব মেদিনীপুর থেকে। অনুরোধ কারা করেছেন তারা হলেন সুমন জানা, কামিনী জানা, দুলাল জানা, সৃজন, মালা এবং সুজাতা। আপনারা সকলে সবাই শুনতে চেয়েছেন মর্জিনা আবদুল্লাহ ছায়াছবি থেকে সবিতা চৌধুরী এবং অনুপ ঘোষালের দ্বৈত কণ্ঠে এই গানটি রইল আপনাদের জন্য।

শুনছিলাম মর্জিনা আবদুল্লাহ ছায়াছবি থেকে এই গানটি। এরপরের অনুরোধ করেছেন যিনি, তিনি সুব্রত কুমার করণ, নোদাখালী বাওয়ালি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। শুনতে চেয়েছেন বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে এই গানটি।

শুনছিলাম বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে পড়েছি চাপা ডোরের শাড়ি, আর এরপরের গানটির জন্য অনুরোধ এসেছে বাঁকুড়া থেকে। অনুরোধ করেছেন বিষ্ণুপদ সেন, মায়া সেন, কৌশিক সেন, শ্রেয়সী, কতুলপুর, বাঁকুড়া। আপনারা শুনতে চেয়েছেন ধন্নি মেয়ে ছায়া ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে রাধে মনটা রেখে এলি। আপনাদের জন্য রইল আপনাদের পছন্দের এই গানটি।

স্টুডিওর ঘড়ি বলছে যে আর একদমই হাতে সময় নেই, আর শ্রোতা বন্ধুদের অনুরোধের আসরে একটি গানই শোনাতে পারবো। আর পরের গানটি অনুরোধও এসেছে কিন্তু বাঁকুড়া থেকেই, শুনতে চেয়েছেন অরুণ বন্দ্যোপাধ্যায় এবং সুপর্ণা বন্দ্যোপাধ্যায় দিঘলগ্রাম বাঁকুড়া থেকে, শুনতে চেয়েছেন নচিকেতার কণ্ঠে বৃদ্ধাশ্রম গানটি। রইল আপনাদের জন্য পছন্দের গান।

নচিকেতার বৃদ্ধাশ্রম গানটির সঙ্গে সঙ্গে আজকের অনুরোধের আসর এখানেই শেষ করলাম। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম তানিয়া বন্দ্যোপাধ্যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে মহিলাদের আসর, আজ রসময়ী। উপস্থাপনায় রয়েছেন জয়শ্রী ভৌমিক এবং চিত্রা মুখোপাধ্যায়।

মিথ্যে কথায় কাজ যদি হয় সত্যি তবু বলো, আগুন যদি বাঁচায় তবু জলের কাছেই চলো। ভয় দেখালে কেউ বোঝে তবু শান্ত ভাষায় বোঝাও, না খুঁজলে তো চলে তবু বন্ধ না হোক খোঁজাও। ঝগড়াঝাটির ইচ্ছে বরং চুপটি করে বসো, দোষ দিলে তো সাত খুন মাপ, দিও না তাও দোষও। না ডাকলে কার কি যায় আসে, তাও তুমি আজ ডাকো, সত্যুরে তো ভরেই গেছে, বন্ধু হয়েই থাকো। সত্যুরে তো ভরেই গেছে, বন্ধু হয়েই থাকো।

0: আহা, একেরে মন জুড়ায় গেল এমন আশ্বাস। বন্ধু মানে আশ্বাস, বন্ধু মানে পাশে থাকা, বন্ধু মানে ধরো না ভোলা কোনো মানুষের হাত, একটা শক্ত কাঁধ। হেইডা যদি সারা জীবন এহেরম থাকে, তাইলে সে আমরা কই না ভাগ্য তার ভালো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এইগুলি কেমন যেন পাল্টায় যায়, বিচ্ছেদ আসে। আবার শক্ত হাত যখন আবার নতুন করে শক্ত হয়ে আসে, তখন যেন আবার মন প্রাণ জীবন নতুন রঙে ভরে ওঠে। আজ জাতীয় বন্ধু দিবস। এখন এই বন্ধু দিবসে এমন কিছু বন্ধু, এমন কিছু আশ্বাস বাণী থাউক। সেইখানে আমাগো বাঁচার যে অর্থ, অনেক প্রশংসা, অনেক ধন দৌলত, কিন্তু পাশে একখান বন্ধু নাই।
1: এই পৃথিবীতে কত কিছুর পার্থক্য, মতের বিভেদ, জীবনের ভালো লাগার বিভেদ, জীবনে পথ চলাতে কত না পার্থক্য চলে আসে। কিন্তু তার মাঝেও আমরা যদি ওই সমস্ত শত্রুতাকে ভুলে একটুখানি ভালোবাসতে পারি, তাহলে বোধহয় এর থেকে বড় কিছু আর পৃথিবীতে পাওয়ার থাকে না। আজকে জাতীয় বন্ধুতা দিবস। আজকে মৈত্রী চ্যানেলে রসময়ীতে মহিলাদের আসরে আমরা বন্ধুত্বের কথা বলবো, ভালোবাসার কথা বলবো। আর আমাদের এপার বাংলা ওপার বাংলার যত বন্ধু আছে, আজকে অনুষ্ঠানের শুরুতেই সব বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা এবং হাতে হাত রাখার প্রতিশ্রুতি।
0: এমন মেঘলা দিন, আকাশ হয়তো রং আসে, কিন্তু জীবনের রঙের সঙ্গে যা মিলা যায় হয়তো।

0: আসলে বন্ধুত্ব আর বন্ধুর মধ্যে যে ভালোবাসা, এইখানটার সঙ্গে নিয়ে কিন্তু আজীবন বাইসে থাকা যায়। এখন বন্ধু যদি সারা জীবন আশেপাশে থাকে, ভালো বন্ধু, যে বন্ধু আমাগো ইমোশনের সঙ্গে, আমাগো ভালো লাগা মন্দ লাগার সঙ্গে, শুধুমাত্র ভালো না মন্দর সঙ্গেও থাকবো, এইটাই তো বন্ধু। কিন্তু ধরেন আজকের জীবন তো পাল্টাইয়া গেছে, যুগ পাল্টাইয়া গেছে, বন্ধুত্বের সংজ্ঞা হয়তো কিছু পাল্টাইছে।
1: হ্যাঁ, এখন প্রযুক্তি এসেছে, চিঠির বন্ধুত্বের জায়গায় দূরের বন্ধু কাছে এসেছে। কিন্তু তবুও দেখো, যদি আমার খুব ডিপ্রেশন লাগে, খুব কষ্ট লাগে, এমনই একটা বন্ধু হয়তো জীবনে থাকা দরকার, যাকে ফোনটা করে কোনো কথা না বলেও বলা যায়, শোন ফোনটা কাটিস না, আজকে মনটা খুব খারাপ লাগছে। আর উল্টো দিক থেকে সে কোনো রকম এক্সপ্লানেশন না চেয়েই হয়তো বলবে, দু মিনিট দাঁড়া, বেরিয়ে পড়ছি। এইটুকু, শুধু এইটুকু চাওয়া, এইটুকু পাওয়া বিশ্বে আত্মহত্যা যে বিপুল পরিমাণে কমিয়ে দিতে পারে, এটা কিন্তু একমাত্র বন্ধুতার দান। যদি সঠিক সময়, জানো তো রসময়ী, আমরা যখন মন প্রচণ্ড ভারাক্রান্ত থাকে,

0: সঠিক সময় যদি সঠিক বন্ধুটা একবার বলতো তুই এটা করিস না, দু মিনিট দাঁড়া আমি আসছি, তাহলে পৃথিবীতে আত্মহনন বলে কিছু হয়তো থাকতো না।
1: ঠিক, তুমি কি সুন্দর করে ওই জায়গাটা তুলে ধরলে। এই যে বন্ধুত্ব, বন্ধুতা আপন করে নেওয়া, এটার সঙ্গে এত সুন্দর একটা সম্পর্ক, এই যে আমাদের মানসিকতা, তুমি মানসিক দিকটা কি সুন্দর ধইরা তুললে। সিনিয়র সাইকিয়াট্রিস্ট ডক্টর রুমা মুখোপাধ্যায় একরে হেই কথাই কইছেন, এই কথাগুলি আপনাগো কাছে পৌঁছানো বড় জরুরি। এই যুগে আমাগো বন্ধুত্ব, বন্ধুত্বের যে নানা রকম অপব্যাখ্যা, আবার সেই বন্ধুত্ব না পাওয়ার দুঃখ, আবার ভালো বন্ধু পাওয়ার মধ্যে যে আনন্দ, সবটা নিয়েই আমাগো যে মানসিক স্থিরতা, এইটা নিয়ে কথা কইছেন ডক্টর রুমা মুখোপাধ্যায়। কী কইছেন আমাকে কিন্তু শোনা খুব জরুরি। আসেন তো আমাদের সঙ্গে শোনেন।
2: আজকে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে। প্রথমে আসা যাক যে আমি বন্ধু কাকে বলবো। আমি কি তাকে বন্ধু বলবো যাকে আমি বন্ধুত্ব করেছি কারণ সে পড়াশোনায় ভালো, কিংবা তার মধ্যে অন্য কিছু আছে যেটাতে তার সাথে আমাকে দেখা গেলে আমারও যেন স্ট্যাটাসটা কোথাও বেড়ে যাবে। আমি মনে করি যে বন্ধুত্ব এইসবের ঊর্ধ্বে হওয়া উচিত, যেখানে শুধুমাত্র একটা ভালো লাগা, একটা ভরসার জায়গা, একটা সম্মানের জায়গা, একটা কমন ইন্টারেস্টের জায়গা থেকে যে সম্পর্কটা তৈরি হয় সেই জায়গায় অন্য কারোর মতামত যে সে অমুক কাস্টের কি, সে অমুক রিলিজনের, কিংবা সে পড়াশোনায় ভালো না, এই যে ভাবনাগুলো একেবারেই আসে না। এবং আজকের দিনে দাঁড়িয়ে বন্ধুত্ব সম্পর্কটা মধ্যে আরো অনেক অন্যরকম সম্পর্ক এসে যাচ্ছে, কিন্তু আজকে আমি সেইগুলো নিয়ে আলোচনা করব না। আমি একেবারে খাঁটি ফ্রেন্ডশিপ কিংবা ছোটবেলা থেকে যে বন্ধুত্ব কিংবা যে বন্ধুকে আমরা খুঁজে বেড়াই, আমি শুধু তাদের নিয়েই কথা বলবো। তো খুব ভালো লাগে, আবার কষ্ট হয় যখন শুনি একজন বাবা মা খুব কনসার্নড হয়ে বলছে যে জানেন তো আমার না বাচ্চা খুব একটা বন্ধু তৈরি করতে পারে না কিংবা বন্ধুত্ব থাকে না। ভালো লাগে এই জন্য যে বাবা মা বুঝতে পারছে যে এই যে বন্ধু না থাকাটা যে কতটা বড় কষ্টের জায়গা, সেই আন্ডারস্ট্যান্ডিংটা তাদের মধ্যে আছে এবং তারা চাইছে বাচ্চাটাকে হেল্প করতে। আবার তেমনই খুব খারাপ লাগে যখন কখনো শুনি যে না ওর বন্ধুর কিসের দরকার, আমরা আসলে ওকে না বেরোতে দিই না আর ক্লাস, মানে আমরাই তো ওর বন্ধু, ওর তো বন্ধুর কোনো দরকার নেই। এখানে আমার মনে হয় যে বাবা মা হিসেবে আমরা ফ্রেন্ডলি অ্যাটিটিউড দেখাতে পারি, কিন্তু আমরা কিন্তু ফ্রেন্ড হতে পারি না, হওয়ার চেষ্টাও করা উচিত না। এই দুটোর মধ্যে অনেক তফাত আছে। আজকে আমি একজন ক্লাস 7 এর পড়া ছেলে হিসেবে আমি আমার ক্লাসের অন্য আমার বেস্ট ফ্রেন্ডকে পিঠে যেরকম থাবড়া মেরে কিরে কেমন আছিস যেভাবে বলবো, কিংবা যেসব জিনিস নিয়ে আলোচনা করব, সেটা কিন্তু বাবা মার সাথে করতে গেলে বাবা মাদের পছন্দ করার কথা না। এবং তারা যদি সেটা পছন্দ করে তাহলে আমি বলবো যে এখানে বাউন্ডারিজেরও কিছু একটা সমস্যা তৈরি হচ্ছে। এবং সেই জন্য যে নিশ্চয়ই বয়ঃসন্ধির সময় আপনারা অভিভাবকরা অনেক বেশি ফ্রেন্ডলি অ্যাটিটিউড দেখাবেন, কিন্তু বন্ধু তুমি আমার বন্ধু এই দাবিটা করবেন না। সেটা আরো অনেক বয়সে গিয়ে সেটা হতে পারে, যখন সবাই অনেক বেশি ম্যাচিওর অ্যাডাল্টস সেখানে হয়তো হতে পারে, কিন্তু বয়ঃসন্ধির সময় নয়। এখানে আজকাল আমরা এই ভার্চুয়াল ফ্রেন্ডশিপস হচ্ছে এবং সেখানে আমাদের হয়তো দেখা যাচ্ছে অনেক অনেক বন্ধু রয়েছে, কিন্তু রিয়েল ফ্রেন্ড সত্যিকারের সুখ দুঃখের পাশে যে দাঁড়িয়ে রয়েছে, যে একটা ভয়ঙ্কর ভরসার জায়গার যে বন্ধু, সেই বন্ধুর দেখা যাচ্ছে হয়তো আজকের দিনে সেই রকম বন্ধুত্ব হয়তো অনেক কম দেখা যাচ্ছে, এবং সেইটা একটা অবশ্যই ভাবনা চিন্তা করার ব্যাপার। আসলে বন্ধুত্ব টিকিয়ে রাখতে গেলে কিংবা যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে সেই সম্পর্কের মধ্যে কিন্তু অনেক বেশি

0: কি বলবো, অ্যাকসেপ্ট করারও ক্ষমতা থাকা দরকার যে হ্যাঁ ওর এই জিনিসটা ভালো না হতে পারে, কিন্তু আমার ওকে তা সত্ত্বেও এই আমার ওকে খুব ভালো লাগে। সে হয়তো পড়াশোনায় ভালো না, কিন্তু সে মানুষটা অত্যন্ত ভালো, সে একটা খুব গুড ইনফ্লুয়েন্স, তার মধ্যে কোনো অ্যাগ্রেশন নেই। কিংবা একজনের হয়তো সে একেবারে খুব অন্য রকমের একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, যেখানে যার সাথে আমার হয়তো কোনো রকমেই আমার ব্যাকগ্রাউন্ডের সাথে মিল নেই, কিন্তু ওর সাথে কথা বলে আমার একটা দারুণ ভালো ফিলিং হয় এবং আমার ওর সাথে অনেকটা সময় কাটাতে ভালো লাগে। দুটো সময় বন্ধুত্বের খুবই প্রয়োজন হয়, সেটা হচ্ছে বয়ঃসন্ধির সময়, যে সময় পিয়ার অ্যাকসেপ্টেন্স এবং ফ্রেন্ডশিপ না হলে তাদের মধ্যে নানা রকম মানসিক সমস্যা তৈরি হতে পারে, এবং আরেকটা সময় হচ্ছে যখন রিটায়ারমেন্টের পরে একটা খুব একাকিত্ব বোধ তৈরি হয়। সেই জন্য আজকের দিনে দেখা যাচ্ছে যে এই সোশ্যাল মিডিয়া থাকার দরুন অনেক পুরনো বন্ধুত্বর সাথে আবার নতুন করে তাদের সাথে যোগাযোগ করে একটা খুব সুন্দর সময় কাটানো যায়। তো যেভাবেই হোক না কেন, একটা মানুষের জীবনে একটা বন্ধু হোক, কিন্তু সে খুব কাছের বন্ধু যদি হয়, খুব প্রাণের বন্ধু যদি হয়, সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার একটা দুতরফ থেকেই একটা চেষ্টা থাকা দরকার, এবং সেইটার জন্য মান অভিমানটাকে সরিয়ে, ইনটলারেন্স অ্যাকসেপ্ট না করতে পারা সেই জায়গাগুলো সরিয়ে কিন্তু ওই বন্ধুত্বটাকে বজায় রাখার দরকার, কারণ এই সম্পর্কটা আমাদের সারা জীবন থাকতে পারে।
1: কথাগুলি এত এত মূল্যবান যে আমাগো মরমেকে একেবারে স্পর্শ করলো, এবং যদি একটি গ্রথিত হয় তাইলে বোধহয় আমাগো আজকের দিনে বন্ধুত্ব নিয়াজে নানা রকমের কথাবার্তা এবং যুগ নিয়াজে কথা হয় তার সাথে বন্ধুত্বের যে পরিবর্তন সংজ্ঞার, সেইগুলি কিন্তু আমাদের একটু শিখে নেওয়া এবং সেই অনুযায়ী চলাটা সম্ভব।
2: আর একটা কথা রসময়ী, এই যে দিদি বললেন যে সমাজ মাধ্যমের মাধ্যমে আমাদের অনেক নতুন বন্ধু হচ্ছেন এবং বন্ধু সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে, আর আমাদেরও তো তাই, আমাদের এই রেডিও স্টেশনের মধ্যে দিয়ে আমাদের কত বন্ধু প্রতিদিন তৈরি হন যাদেরকে আমরা চোখে দেখি না, কিন্তু দেশ কালের বেড়া পেরিয়ে হয়তো বিদেশেও পৌঁছে যায় আমাদের ভালোবাসা। তো সেরকমভাবেই আমাদের বাংলাদেশ থেকে আমাদের এক বন্ধু ভোরের শিশির তার একটি কবিতা পাঠিয়েছেন বন্ধুত্ব নিয়ে,
1: শুনি
2: শোনাবো।
1: হ্যাঁ হ্যাঁ শোনাও।
2: আমি জানি ভোরের শিশির আমাদের বন্ধু বাংলাদেশে ওই পারে বসে নিশ্চয়ই আমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন, তাকে আরও একবার বলি আমাদের সঙ্গে বন্ধুতার দিবসে সঙ্গে থাকার জন্য আগেই জানিয়ে রাখি আমাদের আন্তরিক ভালোবাসা। বন্ধু মানেই কাদামাখা শৈশবের সেই দিন, বন্ধু মানেই হাড় জিতেও লেগে থাকা ঋণ, বন্ধু মানেই অর্ধেক টিফিন অর্ধেকটা প্রাণ, বন্ধু মানেই হাজার স্বপ্নের ফেলে আসা গান, বন্ধু মানেই পকেট শূন্য তবু মুখে হাসি রেশ, বন্ধু মানেই দুঃখ এলেও ছাড়ে না কোনো শেষ, বন্ধু মানেই নিজের কষ্ট বুকের ভেতর লুকায়, বন্ধু মানেই তোর হাসিটাই নিজের সুখে সাজায়, বন্ধু মানেই হাজার ভুলেও না ভাঙা বিশ্বাস, বন্ধু মানেই না বললেও বুঝে নেওয়া নিঃশ্বাস, বন্ধু মানেই পথ হারালে হাতটা বাড়িয়ে দেওয়া, বন্ধু মানেই ভেঙে পড়লে আবার বাঁচতে শেখা, বন্ধু মানেই সংসারের ভিড়ে ফেলে আসা কাল, বন্ধু মানেই পুরনো ডাকেই জেগে ওঠা সকাল, বন্ধু মানেই রূপালী স্বপ্ন চোখে স্মৃতির ঢেউ, বন্ধু মানেই শেষবেলাতেও আপন মানুষকেও, সময় যখন মানুষ চেনে মুখোশগুলো খোলে স্বার্থের মানুষ হারিয়ে যায় ভাগ্য বদলালে, সবাই যখন দূরে সরে অন্ধকারের ভয়ে বন্ধুই শুধু দাঁড়িয়ে থাকে নিঃস্বার্থ পরিচয়ে।

0: এই যে বন্ধুনিয়া, আমাকে কত আবেগ, বন্ধুনিয়া আবেগ থাকবো না এটা তো হয় না, কিন্তু বন্ধুত্বের কত রকম কত দিক দিয়া কিন্তু আলোচনা, তাই তো?
1: আর আজকে তো কথাই ছিল যে শুধু বন্ধুদের কথাই বলবো আর তাদের কথাই শুনবো। আজকে আমাদের সঙ্গে আরও একজন বন্ধু আছেন, আইটি অ্যানালিস্ট তমশ্রী দেবনাথ। সে তার বন্ধুতা নিয়ে আমাদের গল্প শুনিয়েছে, শুনিনি একটু তার কথা।

আমাদের সাথে যে বন্ধু আছে সেই বন্ধু কিন্তু কথা কেন কয় না আমরা।

নমস্কার। আজকে আকাশবাণী মহিলাদের আসরে আমাকে এমন একটি বিষয় নিয়ে, যেখানে বিষয় মেয়ে বেলার বন্ধু, সেটা নিয়ে বলতে বলা হয়েছে। এর জন্য অনেক অনেক ধন্যবাদ চিত্রাদিকে। আসলে বন্ধুত্বের দিন তো কোনো একটি দিন নয়।

0: বন্ধুত্বের দিন প্রতিদিন প্রতিদিন বন্ধুত্বের সংজ্ঞাকে আমরা নতুন নতুনভাবে চিনি, কিন্তু সমস্ত সংজ্ঞাকে অতিক্রম করে যেই বোধ বন্ধু তা বলতে আমাদের কাছে আসে, সেটা হলো সব সময় জুড়ে জুড়ে থাকা একটা হাত। অন্ধকার, আলো, কঠিন, সহজ, চড়াই, উতরাই, এই সমস্ত কিছুর মাঝে একটা শক্তপোক্ত কাঁধ। এই সমস্ত সত্যি কথার মাঝেও যেটা আজকের বিষয়, মেয়েবেলার বন্ধু, এর মধ্যে বোধহয় ওই বন্ধুতা বিষয়টাকে আমরা সব থেকে খুঁজে পাই। কিন্তু মেয়েদের মেয়েবেলার বন্ধু তাকে আমরা ঠিক কতখানি আগলে রাখতে পারি বলুন তো? আসলে জীবন চক্রের নানান পর্যায় দিয়েই আমাদের জীবনে এতবার স্থানান্তরীকরণ হয় যে বারবার টেম্পোরারি অ্যাড্রেসগুলো বদলাতে থাকে, আর একটু একটু করে, কজন কজন করে আমাদের মেয়েবেলার বন্ধু তাদের সঙ্গে যোগাযোগ সেগুলো কমতে কমতে থাকে। কিন্তু তারপরেও মেয়েবেলার বন্ধু এমন একটা বিষয় যেখানে যেটা অনেকটা ওই মায়ের শাড়ির মতন, সে শাড়ি কত সুন্দর, তাতে আমায় কত সুন্দর লাগছে, এই সমস্ত কিছুকে অতিক্রম করে যে বিষয়টা সবচেয়ে বড় হয়ে ওঠে যে সে শাড়ি পরলেই মায়ের গন্ধ অনুভব করা যায়, ঠিক সেরকমই মেয়েবেলার বন্ধু, সে বন্ধু তাই কতখানি বন্ধু জুড়িয়ে রয়েছে, আর তার থেকে অনেক বেশি জুড়ে জুড়ে থাকে আমাদের শৈশব। এখনের যুগ অনেক সোশ্যাল মিডিয়ায় উন্নত, অনেক যোগাযোগ মাধ্যমে উন্নত, হয়তো সেই কারণে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাসে বারংবার আমাদের ওই ফেলে আসা মেয়েবেলার বন্ধুরা, যাদের সঙ্গে টিফিন খাওয়া, যাদের সঙ্গে চড়ুই ভাতি, যাদের সঙ্গে রং মিলান্তি, যাদের সঙ্গে একসঙ্গে বকুল ফুল কুড়োনো কিংবা আমলকি কুড়োনো, প্রিয়ার লাইন, এই সমস্ত কিছু ছড়িয়েছে, তাদেরকে মাঝে মাঝেই দেখতে পারি তার স্ট্যাটাসে, তার টাইম লাইনে। কিন্তু তারপরেও ওই কাছের ছুঁয়ে থাকার যে সুযোগ সে তো সত্যি পাওয়া যায় না, কেননা আবারও সেই দূরত্ব। যখন কখনো রাস্তায় একে অপরের সঙ্গে হঠাৎ করে দেখা হয়, তখন এক মুহূর্তের সেই দেখাও যেন ফিরিয়ে দেয় সেই শৈশবের প্ল্যাটারকে, সেটা সব থেকে আনন্দের। কিন্তু এই সমস্তর কিছু পেরিয়ে মনে হয় যে আরও অনেক দূরত্বকে যদি কম করা যেত, যেহেতু আমি ব্যক্তিগত স্তরে ভীষণ স্বভাবদোষী অভিমানী, অনেক ক্ষেত্রে আজ বড় হওয়ার পরে মনে হয় যে ওই কম বয়সের কিছু অভিমানী মন, যে অভিমানী মন তার বন্ধুত্বের থেকে নিজের অভিমানকে বেশি গুরুত্ব দিয়েছিল, সেটা না হয়ে যদি বন্ধু তাকেই গুরুত্ব বেশি দিতে পারত, তাহলে হয়তো এখন দাঁড়িয়ে সে দূরত্ব অনেক কমত, মেয়েবেলার বন্ধুর সংখ্যা আমার ঝুলিতে আর একটু বেশি থাকে।
1: এই এক অপূর্ব অনুভূতি। মেয়েবেলার বন্ধু নিয়ে কথা বলতে গেলে যেমন শেষ হয় না, তেমনি মেয়েবেলার বন্ধুত্ব কোনোদিন শেষ হবেও না, এই আশা তো রইল। আর শুধু মেয়েবেলা বলে নয়, পৃথিবীর সব বন্ধুত্বের বেলাগুলো আরও দীর্ঘ হোক। আর তমশ্রীকে অনেক ভালোবাসা রইল আমাদের সকলের পক্ষ থেকে।

মহিলাদের আসর এখানেই শেষ হল। উপস্থাপনায় ছিলেন জয়শ্রী ভৌমিক এবং চিত্রা মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ষোলো আনা বাঙালি। আজ শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মনীষা মুরলী নায়ারের সাক্ষাৎকারের প্রথম পর্ব। উপস্থাপনা ও প্রযোজনায় পায়েল চট্টোপাধ্যায়।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ষোলো আনা বাঙালি। আজকের অতিথি রবীন্দ্রসঙ্গীত শিল্পী মনীষা মুরলী নায়ার, উপস্থাপনায় পায়েল চট্টোপাধ্যায়।
1: আজ আমরা ষোলো আনা বাঙালির যে অতিথিকে সঙ্গে পেয়েছি তার আলোয় মোটামুটি স্টুডিওটা একটু বেশি চমকাচ্ছে, বা স্নিগ্ধ আলোয় ভরে রয়েছে স্টুডিওটা। আসলে তার সুরের আলো। আমরা তার কথা দিয়ে শুরু করব, কিন্তু মাঝে মাঝে একটু সুরের ছোঁয়াও নেব। আমাদের সঙ্গে রয়েছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মনীষা মুরলী নায়ার। ষোলো আনা বাঙালির এই পর্বে আমরা দুটি পর্ব ধরে তার কথা শুনব। শ্রাবণ মাস, শ্রাবণ মাস মানেই বাঙালির কাছে রবীন্দ্রনাথের মাস। রবীন্দ্রনাথ আমাদের বরাবর শোককে একটা সৃষ্টির মাধ্যম, বা শোকের মধ্যে যে উথাল পাথাল করা শোকও যে মনকে কতটা শান্ত রাখতে পারে আর কিভাবে সেই শোক আলো দেখাতে পারে তা আমরা দেখেছি। এবার সেই রবীন্দ্রনাথকে আঁকড়ে ধরে, তার সুর তার গানকে আঁকড়ে ধরে, যিনি আমাদের অনেক শোকের হয়তো উপশম করে চলেন যা তিনি নিজেও জানেন না, তেমনই এক সঙ্গীত শিল্পীকে আমরা পেয়েছি। মনীষা দি, আপনাকে আকাশবাণী স্টুডিওয়ে স্বাগত।
2: অনেক অনেক মানে কৃতজ্ঞতা জানাই ষোলো আনা বাঙালিতে ডাকার জন্যে, যে এটা ভীষণ আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ।
1: নিশ্চয়ই, আমরা শ্রাবণ মাসে রয়েছি। শ্রাবণ মানে রবীন্দ্রনাথ, এটা বাঙালির কান্নার মাস, কিন্তু এই কান্না বোধহয় ঠিক ওই তেমন কান্না নয় যা আমাদের মনকে অশান্ত করে। এটা সেই কান্না, সেই দুঃখ যা বোধহয় আঁকড়ে ধরে একটা শান্ত সময় কাটাতে ইচ্ছে করে। রবীন্দ্রনাথ আপনার জীবনে কিভাবে, কতটা এমন শান্ত সময় এনে দেয়?
2: আচ্ছা, প্রথমে আমি একটু বিরোধিতা বলবো না, শ্রাবণ মাস মানে কান্নার মাস নয়, শ্রাবণ মাস হচ্ছে নতুন প্রাণের সঞ্চারের মাস।
1: ঠিক,
2: বর্ষায় কত চারা গজিয়ে ওঠে চারদিকে, নতুন প্রাণ গজিয়ে ওঠে প্রকৃতির মধ্যে। আমরা ছোটবেলা থেকে এইভাবে ভাবতে শিখেছি। বর্ষা রবীন্দ্রনাথের খুব প্রিয় মাস, বর্ষা গান অনেক বেশি গীতবিতানে খুঁজে পাই। যখন অঝোর ধারায় বৃষ্টি পড়ে তখন যেন মনের মধ্যে একটা কোথাও অসুবিধে হয় না, সবসময় এটা বললে মিথ্যে বলা হয়, কিন্তু আবার ময়ূরের মতো নেচেও ওঠে। তো ফলে এইটা বোধহয় আমরা যদি নাই বা ভাবি যে কান্নার মাস, কারণ যদি সেটা বাইশে শ্রাবণের জন্য বলা হয় তাহলে আমার কাছে কিন্তু বাইশে শ্রাবণের আলাদা করে কোনো দিন নেই, তার কারণ আমি রবীন্দ্রনাথকে গীতবিতানের মধ্যে পেয়েছি, এবং যাকে গীতবিতানের মধ্যে পেয়েছি তাকে তো হারাইনি কোনো মুহূর্তে। সেই ছোটবেলায় যে হাতটা ধরেছেন, প্রকৃতি চিনিয়েছেন শান্তিনিকেতনে, বর্ষা চিনিয়েছেন শান্তিনিকেতনে, ক্লাস করতে করতে প্রচণ্ড জোর বৃষ্টি আসতো, আমরা সব যে যার আসন নিয়ে, আসন মানে আমাদের একটা কাপড়ের টুকরো থাকতো আমরা মাটিতে পেতে তার উপরে বসতাম, সেই আসন নিয়ে দৌড়ে একটা বারান্দায় চলে যাওয়া হতো, সেখানে বসে গান গাইতাম। সেখানে কোনো আলাদা কোনো ক্লাস নেই, মানে টু এর পাশের হয়তো ফাইভের বাচ্চারা রয়েছে, ফাইভের পরে হয়তো ক্লাস টেনের দাদা দিদিরা রয়েছেন, সবার গলায় রবীন্দ্রনাথের গান, বর্ষার গান, মাঝে অঝোরে গোপ্রাঙ্গনের ওই ফাঁকা জায়গায় বৃষ্টির আওয়াজ। তো শ্রাবণ মাস হলো আমার কাছে এই
1: একটা অন্য রকম ব্যাখ্যা পেলাম। শ্রাবণ মাসে আমরা কবিকে হারিয়েছি ঠিক, রবীন্দ্রনাথকে হয়তো আমরা হারিয়েছি, বা চেতনা এটা বোধ হয় কখনোই হারায় না।
2: একদম একদম, আর মানে শরীরটার, আমরা তো রবীন্দ্রনাথকে চিনি রবীন্দ্রনাথের কাজের মধ্যে, তো ফলে হারানোর তো কোনো প্রশ্নই ওঠে না,
1: তিনি আমাদের সঙ্গেই রয়েছে,
2: সঙ্গেই তো রয়েছে।
1: বেশ, আমরা এমন সুন্দর কথা যখন শুনলাম, এবার একটা গান শুনি দিদির থেকে, যেটা আপনার মনে চাইছে বর্ষা নিয়ে।
2: ও, বর্ষা নিয়ে শোনাবো?
1: বর্ষা, শ্রাবণ, যা আপনার ওই যে বললেন না বৃষ্টির শব্দের সঙ্গে যে গানটা আপনার ইচ্ছে করছে।
2: আচ্ছা,

0: করে।
1: সত্যি বৃষ্টির শব্দ শোনা যাচ্ছিল সুরের মাধ্যমে। দিদি, এবার একটু আমরা আপনার কথা শুনি। রবীন্দ্রনাথের সঙ্গে আপনার সেতুর কথা তো আমরা দিয়েই শুরু করেছি অনুষ্ঠানটা, এবার একটু আপনার কথায় আসি। রবীন্দ্রনাথের গান যে আপনি শিখতে চান বা শুনতে চান বা ভালোবাসেন, এটা কিভাবে কখন অনুভব করা শুরু করেন?
0: এই প্রশ্নের উত্তর তিনক্ষণ দিয়ে সত্যি কথা বলতে আমিও জানি না, তবে এইটুকু বলি, একটু যদি পেছন দিক দিয়ে ভাবি, আমি 1.5 বছর বয়সে শান্তিনিকেতনে আসি বাবা মার সাথে, দাদাদের সাথে, মানে আমাদের গোটা পরিবার শান্তিনিকেতন আসে। এবং শান্তিনিকেতনের মজা হচ্ছে যে ওখানে অন্য কোনো গান বিশেষ হয় না, এবং প্রকৃতির মধ্যে রবীন্দ্রনাথ, ছোটবেলায় বাবার সাথে, তখন স্কুলে ভর্তি হইনি, বাবা সঙ্গীত ভবনে অধ্যাপনা করতেন নৃত্যের, বাবার সাইকেলে চেপে বাবার সাথে রিহার্সাল দেখতে যাওয়া, সঙ্গীত ভবনের যে স্টেজ তার মধ্যে আলো করে রয়েছেন সত্যিকারের আলো, মানে কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, অশোকতরু বন্দ্যোপাধ্যায়, শ্যামার রিহার্সাল চলছে, চুপ করে বসে থাকতাম, রিহার্সাল চলছে। যদি বলো যে পুরোটা কি মনে আছে, নেই, কিন্তু একটা সুর কানে ভেসে আসতো যেটা মানুষকে অনেক স্থিতিশীল করে রাখে,
1: স্থৈর্য জায়গাটা বোধ হয় ওই সুরটাই আমাদের দিতে পারে।
0: এরপরে আনন্দ পাঠশালায় ভর্তি হলাম, সকালবেলা বেদমন্ত্র দিয়ে শুরু হতো রবীন্দ্রনাথের গান, এবং এই যে একটা প্রকৃতিকে নিয়ে পড়া, মানে পড়াশুনোর মূল বিষয়টাই প্রকৃতি এবং প্রকৃতির সাথে গান। আমরা এই যে বর্ষাকে চোখে দেখেছি, আমাদের কিন্তু ভাবতে হয়নি যে ঝমঝমিয়ে বৃষ্টি কাকে বলে আর ঝিরঝিরে বৃষ্টি কাকে বলে, বা বসন্তকে ভাবতে আমাদের আবিরের রং লাগেনি, আমাদের লেগেছিল পলাশের প্রথম কুড়ি। পলাশ যখন মাটিতে পড়ে থাকতো, তার পলাশ ফুলের একটা ভেতরে একটা বাঁশি আছে, সেই বাঁশির আওয়াজ পিম পিম, সবার মুখেই তখন পিক পিক পিক পিক করে বাঁশির আওয়াজ বাজত, বর্ষার সময় ছড়িয়ে থাকা কাঠগোলাপ মাথায় গোজা, এই সমস্ত কিছুই কিন্তু রবীন্দ্রনাথের গানকে চিনতে শেখায়। মানে প্রত্যেকটা কথা, আমি এই কারণে বলছি যে রবীন্দ্রনাথের গানের, বিশেষ করে যদি বর্ষার গানই যদি আমরা আলোচনায় রাখি, বর্ষার প্রতিটি ফুল, গাছ, গাছের পাতার রং, এই যে কখন বাদল ছোঁয়া লেগে, এই যে আকাশ কালো হয়ে আসা, মেঘ ভেসে আসা, হঠাৎ করে কালো হল, আমরা সাইকেল চালিয়ে অনেক সময় মেঘের সাথে পাল্লা দিতাম যে কে আগে পৌঁছাবে, ঝমঝমিয়ে বৃষ্টি, সেই বৃষ্টি ভেজা, এই সমস্ত কিছুই কিন্তু গানকে ভালো লাগাতে সাহায্য করেছে। সেটা একটা অভ্যেস হয়ে গেছিলো, মানে রবীন্দ্রনাথের গান আমার কাছে একটা অভ্যেস হয়ে গেছিলো ছোটবেলা থেকে। আমার বলে না, শান্তিনিকেতনে যারা মানুষ হয়েছেন তাদের প্রত্যেকের কাছে কিন্তু রবীন্দ্রনাথের গান ঠিক শেখার আগে হলো অভ্যেস। তারপরে স্কুলে গান শেখা, বিভিন্ন ঋতু অনুযায়ী গান শেখানো হতো, আমরা যখন এমনি একলা বসে থাকতাম তখনও রবীন্দ্রনাথের গানই গাওয়া হতো। তবে হ্যাঁ, রবীন্দ্রনাথের গানকে যদি বলো, জিজ্ঞেস করো যে আলাদা করে কখন ভালোবাসতে, মানে একদম

0: রেডিওতে কখনো শুনেছিলাম কোনো এক মুক্ত ছন্দের গান, সম্ভবত দূরে কোথায় দূরে দূরে। তার আগে কিন্তু আমরা মুহূর্তি রাখতাম কলিকা বন্দ্যোপাধ্যায় থেকে, তো মুহূর্তি আমাদের বাড়িতে আসতেন ছোটবেলায়,
1: শান্তিনিকেতনে
0: বাড়িতে মার হাতে রান্না খেতে খুব ভালোবাসতেন, কারণ সাউথ ইন্ডিয়ান খাবার তখন কোথাও পাওয়া যেত না, এবং মার হাতে রান্না উনি খুব ভালোবাসতেন। রিক্সা করে একটা বুটুয়া হাতে আসতেন, এলে মা আমাদের তিন ভাই বোনের গান শোনাতেন, উনি গান শুনতে চাইতেন, এবং কোথাও যদি কোনো কম্পিটিশনে কিছু গাইতে যেতাম বা গাওয়ার পরে মা আমাদের প্রণাম করাতে নিয়ে যেতেন মুহূর্তির বাড়িতে, ফলে মুহূর্তির বাড়ির সাথে যাতায়াতটা ছিল। কিন্তু জানতাম না যে মুহূর্তি কোন নক্ষত্র, মানে কোন জায়গায় তার বিচরণ সেটা জানতাম না, এবং সত্যি কথা বলতে উনি জানতেও দেননি, বা আমার মনে হয় উনি নিজেও জানতেন কি না জানি না যে উনি কোন জগতের মানুষ ছিলেন। এতটাই সহজ, এতটাই সরল, এবং শান্তিনিকেতন এইটাই শেখায়,
1: অর্থাৎ সহজ থাকা। ওই যে আপনি বললেন যে কোনোদিন জানতেও চাননি যে কোথাকার মানুষ ছিলেন বা কিছু, এই যে এই ভাবনাগুলো, যে এটা প্রয়োজনীয়ই নয় জানা, এই জায়গাগুলোই বোধ হয় আসল বোধের জায়গা, যেগুলো বোধ হয় রবীন্দ্রনাথ এর শান্তিনিকেতনই দিতে পারে। আমি বিশেষভাবে উল্লেখ করলাম রবীন্দ্রনাথের শান্তিনিকেতন, কারণ শান্তিনিকেতনের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের যে একটা আত্মার যোগ রয়েছে সেটা অনুভব করার জন্যে, বা সেটা অনুভব করতে পারলে বোধ হয় এই জায়গায় পৌঁছানো যায়।
0: একদম। তো যে গানটা সেদিন শুনেছিলাম, সেই গান, ওই মুক্ত ছন্দের গানের প্রতি আমার একটা প্রচণ্ড প্যাশন তৈরি হয়, আমি কিরকম প্রেমে পড়ে যাওয়ার মতন করে। কিন্তু প্রবলেম হয় কি, সেই সময় থেকে আমার মুহূর্তির মানুষটার সাথে আমার একটা কোথাও না কোথাও দূরত্ব তৈরি হয়, যে আমি তখন ভাবি বাবা উনি ওই জগতের মানুষ, মানে ওনার সামনে আমি যাব, মানে এইটা আমার তখন হ্যাঁ সংকোচ তৈরি হয়। হয়তো ক্লাস তখন আমি 5-6 পড়ি, এবং ছোটবেলায় অনেকের কাছে গান শেখা, মধুমিতা দি, কল্যাণদা, পাঠভবনে লাবুদি, চিত্রাদি, চন্দনদা, অনেকের কাছে গান শেখা ক্লাসে, আলাদা করে বাবা মা বুলবুলদের কাছে, বুলবুল বসু তার কাছে ভর্তি করেন আমাদের তিন ভাই বোনকেই, এবং বুলবুলদের গায়কী বা যেহেতু মানে আমি গায়কী এবং ধারা দুটোই শান্তিনিকেতনের, বুলবুলদি ও মহর্দিরই ছাত্রী, ফলে ওই এক ধারাকে আমি পেলাম খুঁজে। আমার কাছে ওই ভালোবাসাটা তখন একটা পাগলামোর জায়গায় পৌঁছলো। তবে হ্যাঁ, আমি কোনোদিন গানটাকে প্রফেশন করব বলে গাইনি, শিখিনি,
1: শুধু ভালোবেসেই গেছি।
0: আমি অসম্ভব ভালোবেসে, মানে অসম্ভব ভালোবাসা মানে আমার নিঃশ্বাস প্রশ্বাসটা যেরকম জরুরি বেঁচে থাকতে, আমার কাছে আমার রবীন্দ্রনাথের গান ততটাই জরুরি। এবং আমি সবসময় এটা বলি, যেদিন গান গাইতে পারবো না তার এক মুহূর্ত যেন আমি আর না বেঁচে থাকি, এটা আমার একান্ত ইচ্ছে। আর আমি এটা ঈশ্বরের কাছে কিচ্ছু চাইনি, শুধু আমার এইটুকুই চাওয়া, এইটুকুই যেন আমি থাকি, যতদিন রবীন্দ্রনাথের গান গলায় ধারণ করতে পারবো ততদিন
1: যেন আয়ু থাকে,
0: ততদিনই যেন থাকে।
1: আমরা চাইবো আপনি যত দিন এই পৃথিবীতে থাকবেন তত দিন যেন রবীন্দ্রনাথের গান আপনার গলায় থাকে, আমরা উল্টোটাই বলবো। এবার একটু এগিয়ে যাই, তারপর তো শান্তিনিকেতনে পড়াশোনা করলেন এবং সেখানে গান আপনার আত্মার সঙ্গী হলো, তারপর পরবর্তীতে কলকাতায় কবে আসা?
0: কলকাতায় আসা, তার কিছু মজার ঘটনা আছে। সেটা হচ্ছে কলকাতায় গান গাইতে আসার ইচ্ছে, মানে ইনফ্যাক্ট এই যে আজকে আকাশবাণীতে আমি প্রথম বোধহয় আসি ক্লাস 9 যখন আমি পড়ি, আমার কম্পিটিশন কোনো কালে ভালো লাগতো না, একদম না, আমি এখনো ভালোবাসি না, তখনও ভালোবাসি না, কোনো কালে ভালোবাসি না। কিন্তু আমার দাদা আমাকে খুব নিয়ে আসতো, আকাশবাণীর একটা কম্পিটিশন হতো তখন, সেই কম্পিটিশনে আমাকে আনতো এসে, এবং আমার খুব মজা লাগতো। এখানে যারা প্রশ্ন করেন তারা কিরকম অশরীরী, মানে দেখা যায় না একটা বক্স থেকে, আর এইগুলো শান্তিনিকেতনে খুব নতুন, মানে যারা কলকাতায় বড় হয়েছেন তারা এগুলো দেখে অভ্যস্ত, কিন্তু আর আমি ভীষণ ভূতে ভয় পেতাম তখন।
1: আকাশবাণীতে ভূত আছে এটা তো শোনা যায়, এখনো অবধি আমরা কেউ তাকে চাক্ষুষ করিনি,
0: এখন আমার ভূতের ভয় নেই, ফলে এখন আমাকে দেখালেও আমি ভয় পাবো না।

0: এবারে ওই অশরীরী একটা আওয়াজ, সেটা আমার ভীষণ মজা লাগতো। এবার দাদাই তখন নিয়ে আসতো, একটু অন্যরকম তখন ছিল আকাশবাণী। এবারে সেই আমার কলকাতায় ওই সময় প্রথম আসা। তারপরে যেটা হতো, দাদাই কলকাতা থেকে যারা যারা আসতেন তাদের সবার কাছে আমাকে নিয়ে গিয়ে সেই বোনের গলে এই গানটা শুনুন, ওই গানটা শুনুন করে জোর করে করে গান শোনাত। 2000-এ দাদাই প্রথম কলকাতায় আসে, ও একটা এতে কম্পিটিশনে ফার্স্ট হয় এবং সেখানে প্রথম ও রবীন্দ্রসদনে গান গাইতে আসে এবং একটা মিউজিক কোম্পানির সাথে যোগাযোগ হয়। উনি কোথাও আমার নাম শুনেছিলেন যে মনোজের বোন গান গায়, তো বললেন বোনের গানও শুনব। কিন্তু আমার কোনো কালে কিন্তু ঠিক যে কলকাতায় গাইব লোকজন শুনবে, আমি জীবনে ভাবিনি যে আমার গান কেউ একজন মানুষও শুনবে। আমাকে মা বকলে, আমার একটা প্রিয় জানলার ধার ছিল, সে জানলার ধারে বসে গান গাইতাম, গান গাইতে শুরু করতাম দুঃখে, তারপরে আবার গাইতে গাইতে চোখের জল শুকিয়ে যেত, কিসের জন্য বকা খেয়েছি ভুলে যেতাম, শান্ত হয়ে যেত, শান্ত মানে হাসতে হাসতে ওই জানলাতেই নেমে আসতাম। আমার কাছে গান ছিল এইটা, তখন যখন রেকর্ড করার কথা উঠল, সেই প্রথম 2001 সালে প্রথম রেকর্ডিং হয় আমাদের দুজনের একসাথে। সেই থেকে কলকাতার পথে যাত্রা শুরু এবং তারপরে গান নিয়ে আলাদা পড়াশুনো, মানে মাস্টার্স গ্রাজুয়েশন মানে অন্যান্য পড়াশুনোর সাথে সাথে, কারণ গান না পড়ে গানের বিষয় না জেনে গান গাওয়া যায় না,
1: গানের একটা ব্যাকরণ আছে,
0: ব্যাকরণ না জেনে এমনি শুধুমাত্র রবীন্দ্রনাথের 10টা গান শিখে রবীন্দ্রনাথের গান গাওয়া
1: যায় না। ঠিক,
0: তো সেই কারণে সেইভাবে কলকাতায় আসা, প্রায় 25-26 বছর কলকাতায় গান নিয়েই চলে গেল।
1: একটা প্রশ্ন খুব জানতে ইচ্ছে করছে, শান্তিনিকেতনে আপনি যে পরিবেশ, যে ওই প্রকৃতি মধ্যে গানটা নিয়ে বড় হচ্ছিলেন, কলকাতা হয়তো খ্যাতি দেয় কিন্তু কলকাতার বুকে প্রকৃতির সঙ্গে গান, এইটাকে কি মেলানো যায় বা মেলানো গেছে?
0: আমার প্রাণটা শান্তিনিকেতনে পড়ে থাকে, যদিও আমি এখন যাই না, তার অনেক কারণ আছে, আমি সেই কারণগুলো একটু ডিবেট হবে হয়তো, সেই কারণে আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। কারণ সমালোচনা আমি খুব একটা পছন্দ, মানে আমার সমালোচনা করলে আমি পছন্দ করি, কারণ কিন্তু আমি অন্য কারোর সমালোচনাটা করি না, ফলে আর বিশেষ করে সেখানকার পরিস্থিতি নিয়ে আমার বলা সাজে না এখন আর, সেজন্য সেই এক জায়গায় যাব না। যে প্রশ্নটা তুমি আমায় করলে, আমি যখন গান গাই, আমি এটা ভুল শুনেছি, চোখ বুঝে গান গাওয়াটা ভুল, মানুষের সাথে ইন্টারাক্ট করতে হয়, সেটা কলকাতার যা প্রফেশনাল দিক থেকে সেটা উচিত, কিন্তু আমি সেটা পারি না। আমি গান গাইবার প্রথম লাইন শুরু করার পরে আমার চোখটা বন্ধ হয়ে যায়, তারপরে কিন্তু আমি আর থাকি না, কলকাতাতেও থাকি না, কোনো জগতেই থাকি না,
1: তখন শুধু সুরের জগতেই আপনার,
0: তখন একটা নিজের একটা ছবির জগতে থাকি, এইটুকু। সেটা শান্তিনিকেতন হতে পারে, সেটা
1: কলকাতা হতে,
0: প্রকৃতি হতে পারে, কলকাতার ইটকাট জঙ্গল নয়, তবে কলকাতাতেও গাছপালা আছে। আমার বাড়ির ছাদে একটা নন্দন কানন, যেটা রবীন্দ্রনাথের, যেটা কাদম্বরী বৌঠান নিজের মতন করে একটা নন্দন কানন তৈরি করেছিলেন, আমি আমার বাড়ির ছাদে একটা নন্দন কানন তৈরি করেছি, সেখানে নীলমণি লতা আছে, সেখানে মাধবী মালতী দুটোই আছে, সেখানে জুঁই গাছ আছে, বেল ফুল আছে, গন্ধ আছে, সেখানে বসে থাকলে আকাশে চাঁদ দেখা যায়, দূরে অ্যাক্রোপলিসও দেখা যায়, কিন্তু
1: অ্যাক্রোপলিসটা ইগনোর করে চাঁদটাই,
0: চাঁদ তারা দুটোই দেখতে
1: হয়। অর্থাৎ চাইলে কলকাতার বুকেও এক টুকরো শান্তিনিকেতনে পৌঁছে যাওয়া যায়। বেশ, তো তারপরে কলকাতায় এলেন এবং এখানে মোটামুটি গানের চর্চা বা গান নিয়ে যে প্রফেশনাল পথে যে যাওয়া, সেটা আপনার শুরু হলো। এই যে গান নিয়ে প্রফেশনাল পথে যাওয়া, বা আপনি নিজে এক্ষুনি একটা কথা বলছিলেন যে আমি প্রতিযোগিতা একদম ভালোবাসি না, কিন্তু কলকাতার বুকে তো ভীষণ প্রতিযোগিতা,
0: হোক না,
1: তো সেইখানে কি করে অ্যাডজাস্টমেন্টটা হলো?
0: আমার তো দরকার নেই, আমি যদি মনে করি আমি প্রতিযোগিতায় নাম বলে আমাকে কে জোর করে নামাবে, আমি যদি এটা না গুনি যে আমি মাসে কটা অনুষ্ঠান করলাম, আমি যদি নাই বা গুনি, তাহলে কি খুব কিছু মহাভারত অশুদ্ধ হবে? মনে হয় না। যদি আমি একটা অনুষ্ঠানে

0: করি, সেখানে যদি আমার মনে হয় আমি আমার প্রাণটুকুকে দিয়ে দিলাম, আমার কাছে সেটা অনেক। আর জীবনে বাঁচার পক্ষে কতটা কি প্রয়োজন সেটা ডিসাইড তো আমি করব। আমার যদি অত প্রয়োজন না থাকে,
1: নাই হয় ঠিক,
0: আমি যদি আমার যেটুকু আছে আমি যদি তাতে খুব আনন্দে বাঁচতে পারি, ওই প্রতিযোগিতায় গিয়ে তার এর নামে চারটে বাজে কথা, তার নামে চারটে নিন্দে কথা না বললে সেই প্রতিযোগিতায় থাকা যায় না। আমি যদি না যাই তাতে কি কিছু খুব অসুবিধে হবে বলে আমার মনে হয় না। মানে আমি কিন্তু এটাতে ভালো আছি, আমি এটা বলছি না জীবনের একটা বড় ঝড়ে এটা বলবো না যে অসুবিধায় পড়িনি, পড়েছি। মানে সেই ক্ষেত্রে প্রফেশন মানে তো অর্থের একটা সম্পর্ক আছে,
1: তৈরি হয়, ঠিক,
0: সেখানে
1: বাঁচতে গেলে অর্থ
0: প্রয়োজন।
1: হ্যাঁ,
0: সেইখানে দাঁড়িয়ে যে ভীষণ অসুবিধে পড়িনি সেটা নয়, কিন্তু আমি একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করি, সৎ পথে থাকা এবং সেই বিশ্বাস যদি নিজের মধ্যে থাকে, ঈশ্বরকে আমি যদি কোনো অবয়বের মধ্যে না ধরি, আমি মানুষের মধ্যে ঈশ্বর দেখেছি এবং কিভাবে সবটা মিটলো সেটা সত্যি আমি জানি না। এবং সেইখানেও দিনের শেষে আমি যখন বাড়ি ফিরতাম বিধ্বস্ত, মানে আমি মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে বিধ্বস্ত হয়ে যখন বাড়ি ফিরতাম, আমি তানপুরা চালিয়ে গীতবিতান হাতে যে গানটা প্রথম বেরিয়ে আসতো সেই গানটা গাইতাম, ভেতরে কোথাও যেন একটা জোর পেতাম। এটা আমি মানে এক বিন্দু বাড়িয়ে বলছি না, মানে এটা শুধুমাত্র এটা একটা মানে বলার জন্য বলা না, এটা এটা
1: মানে অন্তরের অনুভূতি,
0: কোথা থেকে যেন জোর পেতাম পরের দিন আবার উঠে দাঁড়াতে, এবং দাঁড়িয়েছি এখনো, শির দ্বারা সোজা করে দাঁড়িয়েছি। এবং আমি খুব অকপটে বলছি আমার কোনো শত্রু নেই, মানে
1: কোনো আক্ষেপ নেই,
0: শত্রু নেই বলে
1: না, শত্রু নেই বলে না, এটা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে কোনো আক্ষেপ আছে
0: কি? কিছুতে আক্ষেপ নেই, কোনো কিছুতে আক্ষেপ নেই। আমি জানি আমার যেটুকু পাবার আমি সেটুকুই পাবো, তার এক কণা বেশিও পাবো না, তার এক কণা কম
1: কমও পাবো না,
0: তার হিসেব রয়েছে, সে হিসেব যার কাছে সে হিসেব তিনি করবেন। আমার কাজ আমাকে সুর ঈশ্বরের দান, আমি সেটা এসে গল্প করছিলাম, সুর আমার তৈরি নয়, সুর ঈশ্বর দিয়েছেন, আমার কাজটুকু হলো তাকে পবিত্রভাবে নিয়ে
1: এগিয়ে
0: আমার পথটুকু চলা।
1: ঠিক, আমাদের ষোলো আনা বাঙালির এই পর্বের অনুষ্ঠানের সমাপ্তির সময় এসে গেছে, কিন্তু দিদিকে আমরা আজকে এই শেষের অংশটায় একটা চয়েস দেব, একটা অপশন নিয়ে বলবো, দিদি এটা আপনি চয়েস করুন, সেটা হচ্ছে আপনি ছোটবেলায় মায়ের কাছে বকুনি খেলে জানলার ধারে গিয়ে কাঁদতে কাঁদতে গান গাইতেন, হয় এই গানের দু লাইন আমাদের শোনান শেষে, অথবা মানে যে গান বা যেটা আপনার স্মৃতিতে ভেসে আসছে সেই এই মুহূর্তে যে এই গানটা, অথবা আপনি যে গানটার কথা বলছিলেন যখন আপনি বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরতেন, একটা আপনার জীবনে একটা ঝড়ের সময় ছিল, তানপুরা চালিয়ে যে গানটা আপনি গাইতেন, যেটা আপনার মনে হয় এই দুটো গানের মধ্যে আপনার স্মৃতিতে যেটা ভেসে আসছে সেটাই আমাদের দু লাইন শোনান এই অনুষ্ঠানের শেষ পর্বে, মানে ষোলো আনা বাঙালির এই পর্বের অনুষ্ঠানের শেষ অংশে আমরা দিদির এই গানটা দিয়ে শেষ করব। আমরা আবার পরের রবিবার একই সময় ফিরে আসব, আমাদের সঙ্গে থাকবেন মনীষাদি, এরকম সুন্দর গান আর এরকম শান্ত নদীর মতো আলোচনা নিয়ে।
0: বেশ, তানপুরা চালিয়ে যে গানটি গাইতাম বলে প্রত্যেকদিন যে একটাই গান গাইতাম তা নয়, যে গানটা সবসময় আমায় খুব নাড়া দেয় সেটা হচ্ছে রবি, মানে ওই গানটার সাথে কোথাও আমি যেতে নাহি দিব কবিতাটার একটা খুব মিল পাই, ফলে ওই গানটা আমায় খুব শান্ত করে এবং সেইটা শোনাই।
1: অবশ্যই আপনার যেটা ইচ্ছা।

0: मुझे माने ना माना।
1: আমাদেরও মন মানছে না, কিন্তু সময় বলছে আমাদের এই পর্ব থেকে বিদায় নিতে হবে। আমরা আবার ফিরে আসছি মনীষা দিকে নিয়ে পরের পর্বে।
2: শুনছিলেন ষোলো আনা বাঙালি। আজকের অতিথি ছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মনীষা মুরলী নায়ার। উপস্থাপনা ও প্রযোজনা পায়েল চট্টোপাধ্যায়। আজ শুনলেন প্রথম পর্ব।

0: এতক্ষণ শুনছিলেন ষোলো আনা বাঙালি, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে আজ সন্ধ্যায়।

মন্দিরের শ্রোতা বন্ধুদের বন্ধুত্বের একরা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আজ সন্ধ্যায়। আজ আগস্ট মাসের প্রথম রবিবার, আর আমরা উদযাপন করছি বন্ধুত্ব দিবস। শ্রোতা বন্ধুদের সঙ্গে আড্ডা গান গল্প তো হবেই, তবে শুরুটা হোক একটা বন্ধুত্বের গানে গানে।

দেখুন শ্রোতা বন্ধুরা, এই যে বন্ধু, মানে স্কুলের বন্ধু, পাড়ার বন্ধু, কলেজের বন্ধু, মানুষে মানুষে এই বন্ধুত্বটার পরে গিয়েও আমরা আরও কিছু বন্ধুত্ব পাই। যেমন রবীন্দ্রনাথের বলাই গল্পে বলাইয়ের বন্ধু সেই শিমুল গাছটা, অথবা মহেশ গল্পে গফুর আর মহেশের বন্ধুত্ব, আবার অযান্ত্রিকে জগদ্দলের কথা, এদের বা এদের সংক্রান্ত বন্ধুত্বের কথা কিন্তু আমরা সকলেই জানি। এবং এই গল্পগুলো, এই বন্ধুত্বের গল্পগুলো সাহিত্যের যেন এক নিরন্তর সাক্ষী। আজকের আজ সন্ধ্যায় কথা বলতে বলতে বলবো প্রকৃতিকে বন্ধু বা প্রকৃতিকে ভালোবেসে মানুষ কী করেছে। একটা সময় সেই অঞ্চলটাই ছিল শুকনো ও ক্ষয় প্রাপ্ত গাছহীন জমি, যেখানে আজ গড়ে উঠেছে সবুজে ভরা এক জীবন্ত খাদ্যবন। এই পরিবর্তনের নেপথ্যে যিনি রয়েছেন তিনি হলেন কৃষ্ণ ম্যাকেঞ্জি, যিনি 1996 সালে তামিলনাড়ুতে তৈরি করেছেন সলিটিউড ফার্ম। তিনি রাসায়নিক সার, কীটনাশক কিংবা ভারী যন্ত্রের উপর নির্ভর না করে প্রকৃতির নিজস্ব নিয়মকে কাজে লাগিয়ে ধীরে ধীরে ফিরিয়ে এনেছেন সেই অঞ্চলের উর্বরতা এবং জীব বৈচিত্র্য। বর্তমানে মাত্র 5 থেকে 6 একর জমিতে প্রায় 250টিরও বেশি খাদ্যোপযোগী উদ্ভিদ, ফল, শাকসবজি এবং স্থানীয় প্রজাতির গাছ একসাথে বেড়ে উঠেছে। আর আজকের দিনে এই খামার আর শুধুমাত্র কৃষির উদাহরণ নয়, বরং মাটি, পরিবেশ ও টেকসই জীবনের জন্য এক অনন্য শিক্ষাকেন্দ্র। তবে এই যে মূল ঘটনাটা, তার সূত্রপাত কিন্তু হয়েছিল 1968 সালে। কিভাবে না, সে সময় তামিলনাড়ুর অরভিল প্রতিষ্ঠিত হওয়ার সময় যে জমিতে এই জনপদের সূচনা করা হয় বা সূচনা করার পরিকল্পনা হয়, সেই সময় এই জমি ছিল অত্যন্ত অনুর্বর এবং গাছপালাহীন। তারপর অরভিলের বাসিন্দারা শুরু করেন সেখানে বন পুনরুদ্ধারের কাজ, আর সেই উদ্যোগেই শুরু হয় সেখানে সলিটিউড ফার্ম। এরপর 1993 সালে ইংল্যান্ড থেকে আসেন কৃষ্ণ ম্যাকেঞ্জি, যিনি জে কৃষ্ণমূর্তির পরিচালিত একটি বিদ্যালয়ে পড়াশোনার সময় থেকেই বাগান পরিচর্যা এবং কৃষিকাজের প্রতি আগ্রহ দেখান। 1996 কৃষ্ণ ম্যাকেঞ্জি কী করেন, যে সেখানকার লোকাল যে সমস্ত তরুণরা ছিলেন তাদেরকে নিয়ে সিদ্ধান্ত নিলেন যে প্রাকৃতিক নিয়ম মেনেই জমিকে পুনরুজ্জীবিত তারা করবেন। ম্যাকেঞ্জি শুধু সেই এবং তার পরিকল্পনা অনুযায়ী সেই কাজ এগোতে থাকে, হতে থাকে, ধীরে ধীরে ধীরে ধীরে প্রকৃতির স্বাভাবিক নিয়মে সেইখানের মাটি আবার উর্বর হয়, গাছপালা হতে থাকে। এরপর ম্যাকেঞ্জি কী করলেন, 2008 সালে তিনি সেই সলিটিউড ফার্মে তৈরি করলেন একটি রেস্তোরাঁ বা ক্যাফে, যে ক্যাফের নাম দিলেন ফার্ম টু প্লেট, যেখানে প্রতিদিনের খামার থেকে সংগ্রহ করা ফল, শাকসবজি উপাদান দিয়ে খাবার পরিবেশন করা হলো। আজ বন্ধুত্ব দিবসে প্রকৃতিকে বন্ধুত্ব করে, প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করে যারা রয়েছেন তাদেরকেও কিন্তু অনেক অনেক শুভেচ্ছা। আর পরের গানটাও তাদেরই জন্য।

অসুখ বিসুখ হবার পরে জিলিপি সন্দেশ, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো অভ্যেস। অসুখ বিসুখ হবার পরে জিলিপি সন্দেশ,

কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, স্বপ্নগুলো ছেড়েছ তো কয়েক বছর আগে, আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে, হাল ছাড়া না।

আমারও তো বয়স হচ্ছে রাতে বিরেতে কাশি, আমারও তো বয়স হচ্ছে রাতে বিরেতে কাশি, কাশির দমক থামলে কিন্তু বাঁচতে ভালোবাসি। বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো, বেঁচে নেবার স্বপ্নটাকে জাপটে ধরে থেকে।

হ্যাঁ শ্রোতা বন্ধুরা, বন্ধু তো এমনই হয় যে যে কোনো সময়, যে কোনো কঠিন পরিস্থিতিতে বলতে পারে হাল ছেড়ো না বন্ধু, এবং সে কিন্তু বিপদের মধ্যেই তার কাঁধ এগিয়ে দেয়। কথা বলছি আজকের আজ সন্ধ্যায়তে নানা রকম বিষয় নিয়ে। আর এখন বলবো এই যে আকাশবাণী মৈত্রী ভারত বাংলাদেশের এক বন্ধুত্বের কথা বলে, কিন্তু সেই ভারত বাংলাদেশের সীমান্তে থাকা দ্য গ্রেট বেনিয়ন ট্রি সেটা কিন্তু আজ অস্তিত্ব সংকটে ভুগছে। প্রায় 2 বিঘা জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে এই গাছটির ডালপালা, অসংখ্য ঝুড়ি এসে মিশেছে মাটিতে। গাছের যে কোনটা আসল গুড়ি তা বোঝবারই উপায় নেই। সরকারি স্বীকৃতি না থাকায় হয় না সেই গাছটির বিশেষ পরিচর্যাও। তা সত্ত্বেও অনেক ঝড় ঝাপটা সামলে বসিরহাট মহকুমার হাসনাবাদের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই গাছটির বয়স হয়ে গেল প্রায় 100 বছরেরও বেশি। বর্তমানে ছত্রাকের আক্রমণে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছটি, কেউ আবার কেটে নিয়ে যাচ্ছে গাছের ডাল। এই সবের জেরে আগামী দিনে গাছটির অস্তিত্ব বিপন্ন হতে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশ কর্মীরা। এই গাছটিকে এছাড়াও এই গাছটিকে ঘিরে রয়েছে নানা রকম জনশ্রুতি। বলা হয় যে প্রায় বহু বছর আগে এই বটবৃক্ষের তলাতেই কাটিয়েছিলেন পীর গোড়াচাঁদ, তাই তো এর ক্ষতিতে আশঙ্কিত স্থানীয় বাসিন্দারাও। যদি প্রকৃতি বা গাছ আমাদের বন্ধু হয় তাহলে কিন্তু তাদের পরিচর্যা বা তাদের খেয়াল রাখা আমাদের কিন্তু অবশ্যই অবশ্যই জরুরি। তবে এখন শ্রোতা বন্ধুদের জন্য থাকুক একটা গান।

গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক রাস্তার দুদিকের খোঁজ রাখতে। দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কী কী অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

এই গানটা যেন জীবন্ত একটা ক্লাসরুমকে চোখের সামনে এনে দিল। কথা বলছি বন্ধু দিবস নিয়ে আর নানা রকম বন্ধু। এখন বলবো সমাজের যে বন্ধুরা আমাদের সাহায্য করতো বা করেছে এরকমই এক বন্ধুর কথা এখন শ্রোতা বন্ধুদের বলবো, যে যারা এক সময় আমাদের সমাজের ভীষণ ভীষণ প্রয়োজনীয় বন্ধু ছিল কিন্তু তারা এখন আর নেই। এই যেমন আজকে দিনে অনেক কিছুই খুব সহজেই পাওয়া যায় যার জন্য আমাদের অপেক্ষা করতে হয় না, বা এখন ভাবলে মনে হয় যে বাবা এটার জন্য এত অপেক্ষা করতে হতো, কিন্তু সত্যি সত্যি একটা সময় খাবার জলের জন্য মানুষকে অপেক্ষা করতে হতো যে সেই খাবার জল কেউ এসে পৌঁছে দিয়ে যাবে। ভোরের কলকাতা এক সময় শুরু হতো কাঁধে চামড়ার মশক নিয়ে হাঁটা কিছু মানুষের পদচারণায়। পাইপলাইনের জল তখনও শহরের অধিকাংশ বাড়িতে পৌঁছয়নি, তাই হুগলি নদী, পুকুর, কুয়ো বা অন্যান্য জলাধার থেকে জল সংগ্রহ করে বাড়ি, বাজার, সরকারি দপ্তর, সেনানিবাস ও বিভিন্ন নির্মাণ স্থলে পৌঁছে দিতেন বিস্তিওয়ালারা। ফার্সি বিহিস্ত শব্দ থেকে এসেছে তাদের নাম, যার অর্থ হল স্বর্গ, কারণ তৃষ্ণার্ত মানুষের কাছে জল পৌঁছানো এক মহৎ কাজ। একটি মশকে প্রায় 30 লিটার জল বহন করে শহরকে সচল রেখেছিলেন এই সমস্ত শ্রমজীবী মানুষরা। তারপর আধুনিক জল সরবরাহ ব্যবস্থা চালু হওয়ার সাথে সাথে হারিয়ে যায় এই পেশা। অথচ কলকাতার নগর ইতিহাস, জনস্বাস্থ্য ও দৈনন্দিন জীবনের সঙ্গে এই বন্ধুরা একটা সময় ওতপ্রোতভাবে জড়িয়েছিল। শুধু কলকাতা নয়, মুঘল আমল থেকেই ভারতবর্ষের অধিকাংশ অঞ্চলে কাজ করতেন এই ভিস্তিওয়ালারা। আর এই ভিস্তিওয়ালাদের প্রধান উপকরণে ছিল মশক, যা তৈরি হতো ছাগলের চামড়া প্রক্রিয়াজাত করে। একটি পূর্ণ মশকে ধরত প্রায় 30 লিটার অবধি জল। চামড়ার কারণে মশকের ভিতরের জল থাকত ঠান্ডা, আর সেখান থেকে তারা প্রয়োজন মতো কলসিতে ঢেলে দিত। এই বন্ধুদের বা এই হারিয়ে যাওয়া বন্ধুদের কুর্নিশ জানিয়ে রইল পরের গানটি।

ভার্চুয়াল দুনিয়াতে এই যে বন্ধুত্বের সম্পর্কটা সত্যি সত্যি মেসেজ, ইমেল অথবা সামাজিক মাধ্যমের মধ্যে এসে দাঁড়িয়েছে অনেক ক্ষেত্রে, ঠিক কথা। সেখানে হয়তো মানবিক স্পর্শটা থাকে না, কিন্তু অনেক সময় কিন্তু অনেক যোগাযোগ তৈরি করে দেয় এই ভার্চুয়াল দুনিয়াটা। কথা বলছি আজকে আজ সন্ধ্যাতে নানা রকম বন্ধুত্বের গল্প নিয়ে, আর এখন বলবো একটা অন্যরকম খবর। এই যে কথায় বলে না যে টাকার গাছ, কিন্তু সে গাছ কি কেউ দেখেছে কখনো? না না, মানে মানি প্ল্যান্টের কথা বলছি না। এই টাকার গাছটি হচ্ছে ইংল্যান্ডের উত্তর ওয়েলসের গুইন্ড অঞ্চলের গ্রাম পোর্ট মেরিয়ানের। এখানকার জঙ্গল দিয়ে হেঁটে গেলে দেখা যায় এক আশ্চর্য দৃশ্য। এখানে অনেক গাছের গুড়িতেই ভরে আছে ব্রিটেনের নানা মূল্যমানের কয়েনে। সেখানকার প্রাচীন বিশ্বাস যে গাছের গুড়িতে কয়েন গেঁথে দিলে নাকি মানুষের ভাগ্য ফেরে। কোনো অসুস্থ মানুষ যদি গাছে মুদ্রা গেঁথে দেন তাহলে নাকি তার রোগটি গাছ নিয়ে নেয় আর তিনি হয়ে ওঠেন আবার সুস্থ। যদিও এটি একটি গ্রামীণ এবং প্রাচীন বিশ্বাস, তবু এখান থেকেই কেউ কয়েন বের করে নেওয়ার চেষ্টা করেন না। সেই একই কারণ বিশ্বাস, আর বন্ধুত্বের মাঝেও কিন্তু একটা ভিত বা ভিত্তি হলো এই বিশ্বাস। আজকের বন্ধুত্ব দিবসে বিশ্বাসে বন্ধু হয়ে থাকা এমনই সব বন্ধুদের নিয়ে চলছে গান, গল্প, আড্ডা। তবে আড্ডা দিতে দিতে কিন্তু সময় বেশ পেরিয়ে যাচ্ছে এবং স্টুডিওর ঘড়ি কিন্তু যথারীতি চোখ রাঙাচ্ছে। এখনও শুনে নেব পরের গানটি আড্ডা দিতে দিতে।

না না, বন্ধুদের সাথে আড়ি আড়ি বা ভাব ভাব এখন করছি না, বন্ধুদের সাথে গল্প করতে বসেছি আজকের আজ সন্ধ্যায়। আর আজকের আজ সন্ধ্যায়ের শেষ কথাটা বলবো, যে সেই সমস্ত বন্ধুদের কথা বলবো যারা ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছে বিশ্বের দরবারে। হ্যাঁ বন্ধুরা, চলছে কমনওয়েলথ গেম, আর ভারতের ইতিহাসে একই দিনে দুটি স্বর্ণপদক এবং রূপো এলো জুডোতে। এই সাফল্য আজ আর শুধু পদকের সংখ্যাতেই সীমাবদ্ধ নয়, বদলে দিল বহু বছরের জুডোর পরিসংখ্যান। গত 1 আগস্ট এই প্রতিযোগিতায় দেশের হয়ে সোনা আনলেন অস্মিতা দে এবং হর্ষ সিং, এবং রূপো আনলেন যামিনী মৌর্য। মহিলাদের 48 কেজির বিভাগে অস্মিতা দে এবং পুরুষদের 60 কেজির বিভাগে হর্ষ সিং, এবং মহিলাদের 57 কেজির বিভাগে যামিনী মৌর্য। এই সাফল্য দেশের জন্য তৈরি করেছে ইতিহাস। আর আমাদের দেশকে যে সমস্ত বন্ধুরা কমনওয়েলথে রিপ্রেজেন্ট করছে, পরের গানটা তাদের জন্য।

এতক্ষণ শুনছিলেন আজ সন্ধ্যায় আকাশবাণী মৈত্রী। এখন শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় রয়েছেন বিতান দে।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আজ মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে আমি রয়েছি বিতান্দে, খেলার দুনিয়ার নানান খবর নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আড্ডা, আলোচনা, আলাপ এবং কিছুটা সময় কাটানোর জন্য। প্রথমে চলে আসব খেলার দুনিয়ার শিরোনাম অর্থাৎ এক নজরে। কমনওয়েলথ বক্সিং এ রেকর্ড গড়ল ভারত। 7টি সোনা, 3টি রূপ নিয়ে পদক তালিকার চতুর্থ স্থানে উঠে এলো ভারত। আসন্ন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারত এবং পাকিস্তান মুখোমুখি হতে চলেছে আগামী 11ই নভেম্বর। কাস্টমসের কাছে পরাজয় সবুজ মেরুন শিবিরের। কমনওয়েলথে হাঁটুর চোট নিয়েও পদক পেলেন তেজস্বিন।

0: ভারত ও বাংলাদেশের শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ 2রা আগস্ট, অর্থাৎ 16ই শ্রাবণ। বৃষ্টি বাড়ছে, আকাশের মুখ ভার, এবং তারই সাথে সাথে আবহাওয়ার পূর্বাভাস বলছে আংশিক মেঘলা আকাশ ও সাথে সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার এরই মাঝে কিন্তু খেলার মাঠের উত্তাপ ক্রমশ বাড়ছে। আর বাড়বে নাই বা কেন শ্রোতা বন্ধুরা, কারণ চলছে কমনওয়েলথ গেমস, আর তাতে একের পর এক পদক জয়ের খবরাখবর নিয়ে থাকছে আপনাদের সঙ্গে। আর এই নিয়ে আজ খেলার দুনিয়ার বিস্তারিত খবর, অর্থাৎ আতশ কাছের তলায়। বক্সিংয়ে ভারতের জন্য দিনটা ছিল অত্যন্ত আনন্দের, এবং কমনওয়েলথ বক্সিংয়ে যেভাবে দাপট দেখালেন ভারতীয় বক্সাররা তাতে তা নজিরবিহীনই বলা চলে। 7টি সোনা জিতে নিলেন তারা, যা নতুনভাবে একেবারে নজির তৈরি করল। সোনা পেলেন অঙ্কুশ পাঙ্ঘাল 80 কেজি বিভাগে, সোনা পেলেন সচিন সিওয়াজ 60 কেজি বিভাগে, জেসমিন লামোরিয়া 57 কেজি বিভাগে, প্রীতি পাওয়ার 54 কেজি বিভাগে, সাক্ষী চৌধুরী 51 কেজি বিভাগে, অরুন্ধতী চৌধুরী 70 কেজি বিভাগে, প্রিয়া গঙ্গাস 60 কেজি বিভাগে রূপো পেয়েই সন্তুষ্ট থাকলেন। অলিম্পিক্সে পদকজয়ী বক্সার লাভলিনা বারগোহাঁই পাশাপাশি 3টি রূপো এলো ভারতের ঘরে। শনিবার মেয়েদের 54 কেজি বিভাগে কানাডার স্কারলেট ডেলগাড়ো 5-0 ফলে হারিয়ে সোনা পেলেন প্রীতি। তারপর 57 কেজি বিভাগে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জেসমিন একই ফলে হারালেন নর্দার্ন আয়ারল্যান্ডের মিকেলা ওয়ালসকে। ভারতের আরেক বক্সার যাদুমণি সিং রূপো পেলেন, ছেলেদের 90+ কেজি বিভাগে রূপো পেলেন নরেন্দ্র। 4 বছর আগে বার্মিংহামে ব্রোঞ্জ পেয়ে সন্তুষ্ট ছিলেন জেসমিন, তবে এইবার সোনা জয়ে তার কৃতিত্ব অনেকটা বাড়ল, কারণ রিংয়ের বাইরে অনেক কঠিন লড়াইয়ে লড়তে হয়েছে তাকে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন জেসমিন, এমনকি প্রস্তুতি শিবিরেও তিনি যোগ দিতে পারেননি। 5000 মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতলেন গুলবীর সিং, এর আগে 10000 মিটারে রূপো পেয়েছিলেন। একই সংস্করণে জোড়া পদক পেয়ে তৈরি করলেন নজির। ছেলেদের পোল ভোল্টের ফাইনালে চতুর্থ হলেন দেব মিনা, পাশাপাশি ছেলেদের 4x400 মিটার রিলে রেসের ফাইনালে কিছুটা হতাশ করল ভারত। আর এই মুহূর্তে পদক তালিকায় ভারত রয়েছে চতুর্থ স্থানে, 13টি সোনা, 17টি রূপো এবং 9টি ব্রোঞ্জ পেয়ে। অন্যদিকে অস্ট্রেলিয়া, তারা রয়েছে প্রথম স্থানে, 64টি সোনা, 41টি রূপো এবং 52টি ব্রোঞ্জ পেয়ে। শ্রোতা বন্ধুরা, কি বললেন ভারতীয় বক্সার অরুন্ধতী চৌধুরী সোনা জয়ের পর, আসুন শুনে নেব।
1: इतने दिन से यही था कि हाँ एक बार ही नेशनल एंथम बजवाना है, नेशनल एंथम बजवाना है, और आज फाइनली वो दिन आया कि मेरे वेट कैटेगरी में नेशनल एंथम जरूर बजाए। थोड़ा इमोशनल हो गई थी क्योंकि मुझे इंटरनेशनल पे अपना नेशनल एंथम सुनने का ये है कि मैं जब भी खेलूं इंटरनेशनल तो मेरे वेट में तो नेशनल एंथम जरूर बजे, और अभी इसी को ओलंपिक्स तक लेकर जाना है तो काफी अच्छा फील हो रहा है। एक्चुअली मुझे लगता है कि अगर इंडिया इस बार इतना अच्छा परफॉर्म कर रहा है, जो 10 हिस्टोरिक का हमारा अभी बना है, वो यही वजह है कि हमारे पास इंडियन क्राउड था, उन लोगों के सपोर्ट की वजह से। और जैसे कि इंडियंस बजरंग बली को बहुत मानते हैं, मैं खुद बहुत मानती हूँ, तो उन्हीं के लिए कि जय बजरंग बली ये सब बोल के अपना अंदर ताकत आ जा रही थी कि नहीं अभी सब लोग है देखने वाले, तो हिम्मत नहीं हारनी है।
0: অবশ্যই ভারতের সাফল্যের কথা জানালেন অরুন্ধতী চৌধুরী, আর তার পাশাপাশি চোটের আশঙ্কায় থাকা নীরাজ কিন্তু হতাশ করেননি শ্রোতা বন্ধুরা, তিনিও রূপো পেয়েছেন। জ্যাভলিনে আপনারা জানেন চোটের কারণে দীর্ঘ 9 মাস তিনি ছিলেন মাঠের বাইরে। নীরাজ চোপড়া মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে রূপো জেতার পর নীরাজ জানিয়েছেন প্রতিযোগিতায় নামার আগে তিনি চোট আতঙ্কে কিছুটা হলেও ভুগছিলেন। দ্বিতীয় থ্রোয়ে তার 85.83 মিটার দূরত্ব রূপো নিশ্চিত করে, আর সোনা যিনি পেয়েছেন অর্থাৎ শ্রীলঙ্কার রুমেশ থারাঙ্গা, যিনি 89.75 মিটার ছুঁড়েছেন, তিনি একসময় হতে চেয়েছিলেন ফার্স্ট বোলার, কিন্তু তার দৌড় দেখে কোচরাই তাকে জ্যাভলিনের পরামর্শ দিয়েছিলেন। রোমের ডায়মন্ড লিগে তিনি 92.62 মিটার ছোঁড়ার পর উঠে আসেন নজরে, এমনকি কমনওয়েলথ গেমসের আগে তার প্রশংসাও করেছিলেন নীরাজ। তাই ম্যাচের পর নীরাজ জানিয়েছেন যে এই চোট সমস্যা তাকে যথেষ্ট আশঙ্কায় রেখেছিল, এবং হয়তো সেই কারণেই নিজের সেরাটা দিতে পারেননি কমনওয়েলথে। তবে ভবিষ্যতে তার 100% তিনি দেবেন,

0: তাকে আরও উন্নতি করতে হবে এমনটা জানিয়েছেন এবং 100% ফিট থাকলে যে কোনো বাধাকে যে অনায়াসে অতিক্রম করা সম্ভব এমনটাও জানিয়েছেন নীরাজ। আর এর পাশাপাশি যে খবরে আসবো কমনওয়েলথের খবরে তো ছিলাম বটেই, সাফ ফুটবল, সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হতে চলেছে একই গ্রুপে গতবারের চ্যাম্পিয়ন ভারত এবং পাকিস্তান। শনিবার ভুটানের থিম্পুতে গ্রুপ বিন্যাস করা হলো। বাংলাদেশে ঢাকায় আগামী 4 নভেম্বর থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা। এই গ্রুপে সাফের আয়োজক বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা এবং ভুটান। যদি 1 সেপ্টেম্বরের মধ্যে ফিফার নির্বাচন উঠে যায় তাহলে নেপালও থাকবে এই গ্রুপে। বি গ্রুপে ভারত এবং পাকিস্তানের সঙ্গে রয়েছে মালদ্বীপ। ভারতের প্রথম ম্যাচ আগামী 5 নভেম্বর, দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে 11 নভেম্বর। প্রতিটি গ্রুপের সেরা দুটি দল উঠবে সেমিফাইনালে, ফাইনালটি হবে 17 নভেম্বর। শ্রোতা বন্ধুরা, খেলার দুনিয়ার অন্যান্য খবর নিয়ে তো আসবই, থাকবে এই সপ্তাহের খেলোয়াড়, তবে এই মুহূর্তে শুনে নেব একটি বেতার প্রতিবেদন, তারপর আবারও আসব খেলার দুনিয়ার অন্যান্য খবর নিয়ে।
1: শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গনের এই অনুষ্ঠানে আজ আমরা শুনব সম্প্রতি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং ময়দান সাথীর উদ্যোগে কলকাতা ময়দানে অনুষ্ঠিত হয়ে যাওয়া আদিবাসী ফুটবলে খেলো ইন্ডিয়া বিজয়ী বাংলা ফুটবল দলকে সমর্থনার পাশাপাশি বাংলা ক্রীড়া জগতের বিভিন্ন পর্যায়ে সফল ক্রীড়াবিদদের সমর্থনার মঞ্চ থেকে সংগৃহীত একটি প্রতিবেদন। এ বিষয়ে আমরা প্রথমেই শুনে নেব অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে কি বললেন আমাদের।
2: দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে খেলাধুলার উন্নতিতে উৎসাহ দিয়েছেন, যার মধ্যে খেলো ইন্ডিয়া একটা খুব বড় প্রকল্প। খেলো ইন্ডিয়া শুধু স্পোর্টস নয়, খেলো ইন্ডিয়া গেমস, খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস, খেলো ইন্ডিয়া প্যারা গেমস, খেলো ইন্ডিয়া স্কুল গেমস, খেলো ইন্ডিয়া উইন্টার গেমস, খেলো ইন্ডিয়া যে বিভিন্ন গেমসগুলো এসেছে তার মধ্যে খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস এবছর পশ্চিমবাংলার খেলোয়াড়েরা জিতেছে। সেই ট্রাইবাল গেমস বিজয়ী ফুটবল খেলোয়াড়দের সম্মানিত করার জন্য আজকে এই অনুষ্ঠান। এছাড়াও দেবানন্দী দেবাশিস বিশ্বাস, দুজন পর্বতারোহী, সায়নী যিনি এই মুহূর্তে আন্ডার-20 এশিয়াডে ভালো ফল করে এসেছেন, এরকম একগুচ্ছ খেলোয়াড়দেরকে আমরা সম্মানিত করছি। কলকাতা ময়দানের প্রায় 300টি ক্লাবের প্রতিনিধিরা এখানে আসবেন এই অনুষ্ঠানে যোগ দিতে। এছাড়াও বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, CAB, IFA সহ যে কটা অলিম্পিক স্পোর্টস রয়েছে সেই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেক্রেটারিও আসবেন। আমার মনে হয় বাংলার ফুটবলের জন্য, সকলে একসাথে একত্রিত হওয়া ফুটবল এবং অন্যান্য খেলা নিয়ে আলোচনা করার জন্য এই অনুষ্ঠান করা হয়েছে। আমি সকলকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। হ্যালো,
1: আমাদের সঙ্গে আছেন পর্বতারোহী দেবাশিস বিশ্বাস।
3: তেনজিং নর্গে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড, অর্থাৎ কিনা অর্জুন সমতুল একটা সম্মান, তার পাশাপাশি আমাদের রাজ্যের সবচেয়ে বড় যে সম্মান রাধানাথ শিকদার অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড, এই সম্মানে আজকে সম্মানিত হয়ে কি বলবেন?
4: হ্যাঁ, যে কোনো সম্মানই মোটিভেট করে, আরও একটু এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। আর যেহেতু এখনও আমি একদম পুরো মাত্রায় এই খেলাটার মধ্যে আছি, সুতরাং আরও কিছু করার জন্য আমাকে আরও মানে উৎসাহ দেবে। অবশ্যই আমি সামনে আমার এই অবধি 46টা অভিযান হয়েছে, তার বেশিরভাগই আরোহণ হয়েছে, তো সেইটাকে যাতে 50 হয় এবং আগামী দিনে আরও বেশি হয় সেইটার জন্য যে আমার নিজেকে নিজে মোটিভেট করা, সেটার কিছুটা হলেও আজকে আমি সেই এখান থেকে পেলাম।
3: একসঙ্গে একই মঞ্চে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্রীড়াবিদদের সম্মানিত করা হলো, কেমন লাগছে এই বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানে?
4: হ্যাঁ, এটা খুবই ভালো, কারণ আমি যে কোনো জায়গায় যখন অ্যাওয়ার্ড পাই অর্জুন পুরস্কার ছাড়া, যে হয়তো পর্বতারোহী কিংবা অ্যাডভেঞ্চার সেই আমাদের নিজেদের কমিউনিটির মধ্যে হয়, এখানে একদম সমস্ত আদিবাসী প্লেয়ারদের ডাকা হয়েছে, কলকাতার 300-র উপর যে ক্লাব তারা এখানে এসছে এবং তাদের সামনে এই যে সম্মান দেওয়া, এই পরিচিতি, মানে এটা মানে তো একটা সম্মান, মানে সবার কাছে তো একটা পরিচয় পৌঁছে যাওয়া, তো এটা একটা বড় আমার কাছে প্রাপ্তি এবং আমি চাইবো এই ধরনের অনুষ্ঠান আরও হোক। প্রতি বছর তো হোকই এবং মাঝে মাঝেও যদি হয় তাহলে নতুন যারা আসছে তারা কিন্তু উৎসাহ পাবে।
5: ডেকে নিচ্ছি মঞ্চে এভারেস্ট জয়ী বিশিষ্ট পর্বতারোহী শ্রী দেবদাস নন্দীকে।
3: অ্যাডভেঞ্চার স্পোর্টসে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সম্মান রাধানাথ শিকদার তেনজিং নরগে অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড। এই সম্মানে সম্মানিত হয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এভারেস্ট জয়ী পর্বতারোহী দেবদাস নন্দী।
2: দেখুন, অবশ্যই যে কোনো খেলোয়াড়ের কাছে তার আফটার অ্যাচিভমেন্ট এই সম্মানটা অনেকটা মাইলেজ রাখে। আমি খুবই কৃতজ্ঞ আমাদের যিনি IFFA এর প্রেসিডেন্ট শ্রী কোলঞ্চবের কাছে যে উনিকে এই সুযোগ দিয়েছেন, এবং যারা শুনছেন এই মুহূর্তে এই কথা তাদের সকলের কাছে কৃতজ্ঞ কি আজকের এই অ্যাচিভমেন্ট দিচ্ছেন, আমাকে তারা সম্মানিত করছেন, আমি সবার কাছে কৃতজ্ঞ।
3: দেবদাসবাবু, সেই দিনটার কথা মনে পড়ে কি যেদিন বিশ্বের সর্বোচ্চ বিন্দুতে দাঁড়িয়ে আছেন, তারপরে আর এগোনার জায়গা নেই, সব কিছু তার নিচে?
2: মনে তো অনেক কিছুই পড়ে, কারণ যাত্রাটা শুধু ওই দু মাসে নয়, যাত্রাটা বিগত 25 বছরের যাত্রা। কিন্তু যখন শীর্ষ বিন্দুর কাছে গিয়ে পৌঁছাই, এটা নিজেকেই নিজেই বিশ্বাস করতে অনেকের সময় লেগেছে যে আমি সত্যি সুস্থভাবে জীবিত ওখানে পৌঁছেছি। আর আমরা এমনি জানি ছোটোবেলা থেকে পড়েছি পৃথিবীটা গোলাকার, যে সেই দেখার সুযোগ তো এরকমভাবে সম্ভব নয়, বাট ওখানে গিয়ে বুঝতে পারলাম যে সত্যি পৃথিবীটা গোল।
1: প্রাক্তন ভারতীয় ফুটবলার মানস ভট্টাচার্য জানালেন,
6: না এটা তো একটা দারুণ ভালো প্রোগ্রাম, এবং সবচাইতে আমি ধন্যবাদ দেব ময়দান সাথীর কর্মকর্তাদের এবং অবশ্যই AIFA প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে। ওনার আহ্বানে একই ছাতের তলায় আমাদের এই রাজ্যের সমস্ত ক্রীড়াবিদ, শুধু ফুটবল নয়, ক্রিকেট, হকি, সুইমিং, অ্যাথলেট, সমস্ত বিষয়ের খেলোয়াড়েরা এক ছাতের তলায় এসেছে, এবং এর সাথে যারা পর্বতারোহী ছিল এবং সুইমার তাদের সম্বর্ধিত করা হলো, আদিবাসী ফুটবলাররা যারা খেলো ইন্ডিয়াতে চ্যাম্পিয়ন হয়েছে তাদের সম্মানিত করা হলো, সন্তোষ ট্রফি জয়ী কোচ সঞ্জয়কেও এই একই মঞ্চে সম্বর্ধিত করা হলো, এবং রঞ্জন ভট্টাচার্য যে কোচ ছিল আদিবাসী খেলো ইন্ডিয়া তাকেও আজকের এই মঞ্চে, এটা একটা ভালো ইন্সপায়ার হলো ওরা আগামী দিনে আরও ভালো মতো এটা হবে। কিন্তু এত মানুষ আসবে আজকে আমি এটা আমি কল্পনা করি, আমি প্রত্যেকবার এদের এই প্রোগ্রামটায় আসি, কিন্তু এবারের যেন জনসমাগম যেন সব কিছুকে ছাপিয়ে গেছে, এবং দল মত নির্বিশেষে এবং সবাই সব খেলোয়াড় এখানে মিলিত হয়েছে, যে উদ্যোগ নিয়েছে, এবং একটা দারুণ তাৎপর্যপূর্ণ কথা কিন্তু কল্যাণ বলেছে যেটা আমার ভালো লেগেছে, যে কোনো 5-3-4 হোটেলে এইসব অনুষ্ঠান হবে না, খেলার অনুষ্ঠান খেলার মাঠেই হবে, খোলা মাঠে হবে, যত মানুষ আসতে পারে আসবে, এইটাই আমার সবচেয়ে ভালো, কারণ ওখানে তো একটা লিমিটেড লোক যেত, সবাই তো যেতে পারত না। কল্যাণের এই উদ্যোগটাও আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে।
1: খেলো ইন্ডিয়ায় জয়ী হয়ে বাংলার আদিবাসী ফুটবল দলের কোচ রঞ্জন ভট্টাচার্য মঞ্চ থেকে জানালেন,
7: সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে ট্রাইবাল গেমসের মতো একটা প্রতিযোগিতা ওনাদের তত্ত্বাবধানে হয়, যেটা এই বছর আমি বাংলা দলে 7 দিন সময় পেয়েছিলাম কোচ হওয়ার পরে, 3 দিন ট্রায়াল নিয়েছিলাম, 2 দিন আমি প্র্যাকটিস করার সুযোগ পেয়েছিলাম। তো আমাদের যারা ট্রাইবালস মূলত খেলোয়াড় আছে তাদের যে প্রথম সারির খেলোয়াড় আমি পাইনি যে কোনো কারণবশতই, আমি যারা ইচ্ছুক ছিল তাদেরকে অ্যাসেম্বল করে টিম করে নিয়ে গিয়ে আমি প্রথমে 5 পিক রাউন্ড, আপনারা জানিয়ে রাখি যে ভারতবর্ষের সমস্ত রাজ্য দল এই খেলাটায় পার্টিসিপেট করেছে। এটুকু আমি শুধু বলতে পারি, রাঁচিতে যে কষ্ট করে ছেলেরা খেলেছে বাংলার জার্সি পরে সিনিয়র মেন্স দল ভাবা যাবে না। আজকে কল্যাণ মহাশয়কে অসংখ্য ধন্যবাদ যে ওদেরকে এই সম্মান তুলে দেওয়ার জন্য।
1: প্রাক্তন ভারতীয় ফুটবলার মেহতাব হোসেনের কথায়,
4: আমরা নিজেকে গর্বিত মনে করছি যে এই প্লেয়ারগুলো খেলো ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে, এরা মুখ উজ্জ্বল করছে বাংলার, তার জন্য এখানে আসা, আর এদের পাশে থাকাটা খুব দরকার, নাহলে এরম ট্যালেন্ট, ভালো ভালো ট্যালেন্ট হারিয়ে যায়। দেখো, ওদেরকে হাতে কিছু তুলে দেওয়া ম্যাটার না, ম্যাটার হচ্ছে কি আমরা তোমাদের পাশে আছি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কিছু তুলে দেওয়া, বুট তুলে দেওয়া বা গিফট তুলে দেওয়া ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে ওরা ভরসা পাচ্ছে এই লোকগুলো, যেরকম সৌরভ দা, এরা সবাই পাশে আছে, এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট, পাশে থাকাটা খুব ইম্পর্টেন্ট।
3: ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে তরুণ প্রজন্মের প্রতি কীরকম আস্থা রাখছেন আপনারা প্রাক্তনীরা?
4: ডেফিনেটলি আস্থা আছে, প্রচুর ট্যালেন্ট আছে, প্রচুর কোয়ালিটি আছে প্লেয়ারদের, শুধু নিজের ফোকাসটা, গোলটা সেট করতে হবে। আমি মনে করি বাংলায় প্রচুর ট্যালেন্ট আছে, গোল থেকে আমার মনে হয় দেখুন লাস্ট ব্যাচ হচ্ছে প্রবীরদের, প্রবীর, প্রীতম, প্রণয়, তারপরে কিন্তু যে এক্সট্রা অর্ডিনারি প্লেয়ার, হ্যাঁ তারপরে সায়ান এসে একটা দুটো হয়তো আসছে, কিন্তু তারপরে এদেরকে এই বাংলার সম্মান
8: সম্মান বাংলার লাগামটা ধরতে হবে, আর আমার মনে হয় এদের দ্বারা হবে। কেন ফুটবলটা এরা খুব ভালোভাবে খেলছে এবং খুব ভালোভাবে ফ্যাসিলিটিস না পেয়ে যে কাজ করছে, আমি বলবো হ্যাটস অফ টু দেম।
3: সাধারণ পরিবারগুলোকে যারা তাদের ছেলে মেয়েদের খেলার মাঠে পাঠাচ্ছে, সেই সমস্ত অভিভাবকদের জন্য কি বার্তা থাকবে?
8: দেখুন, এখন আইএসএল আসাটা, আই লিগে আসাটা এটা ফিউচার হয়েছে বাচ্চাদের। যারা ফুটবল খেলতে পারে, ভালোবাসে, আপনারা ফুটবলে দিন। আর আমার মনে হয় আগামী ফুটবলে খুব ভালো ফিউচার আছে, এবং মোদী সাহেব বলছেন যে ফুটবল খেলো, নিজেই আপনারা দেখছিলেন নিজেই খেলতে চলে গেছে ফুটবল। উনিও চাইছেন কি আমাদের, যেহেতু ফুটবল খেলা হচ্ছে গ্লোবাল গেম, উনিও চাইছেন ফুটবলটা আরও বাড়ুক, আরও পপুলার হোক ইন্ডিয়ার মধ্যে। এই জন্যই আপনি দেখবেন শুধু সীমাবদ্ধ তিনটে চারটে স্টেটের মধ্যে, আগে যেরকম যেরকম ছিল পাঞ্জাব, বাংলা, গোয়া, মহারাষ্ট্র, এখন কিন্তু সারা ভারতবর্ষে ফুটবল খেলছে। নর্থ ইস্ট ছিল না, নর্থ ইস্ট কিন্তু ডমিনেট করছে, তো এটা ভাবতে হবে।
1: এই মঞ্চে সম্মানিত হয়ে বাংলার কৃতি সাঁতারু সায়নী ঘোষ বললেন,
9: ধন্যবাদ এই সম্মানটা দেওয়ার জন্য, খুব ভালো লাগছে। শুধুমাত্র একটা দুটো স্পোর্টস নয়, অনেক ধরনের স্পোর্টসের যারা রয়েছে তারা এই এক জায়গায় এসেছেন, আর এই সম্মানটা আমাকে আরও বুস্ট আপ করলো। আমি ওপেন ওয়াটার সুইমার, মানে আমি সমুদ্রে সাঁতার কাটি, তো সাত সমুদ্র হয়, সেটাকে সাঁতার কেটে পার করতে হয়, ছটা সমুদ্র আমি পার করে ফেলেছি, শেষ রয়েছে জাপানি সুবারু। আর আমি যদি এই চ্যানেলটা সাকসেসফুলি ক্রস করি, তাহলে ভারত নয় এশিয়া মহাদেশের প্রথম মহিলা সাঁতারু হিসাবে সাত সমুদ্র পার করার খেতাব পাবো। তো আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন জাপানের মাটিতে ভারতের জাতীয় পতাকা উড়িয়ে এই জয়টাকে সেলিব্রেট করতে পারি।
1: অর্জুন সম্মানে সম্মানিত প্রাক্তন অ্যাথলিট সোমা বিশ্বাসের কথায়,
10: দেখুন গেট টুগেদার তো সবসময় ভালো, সেখানে যদি একটা পার্টিকুলার গেমকে নিয়ে না হয় সেটা আরও ভালো। সমস্ত গেমের খেলোয়াড়রা এসছে, সমস্ত অ্যাসোসিয়েশনের লোকেরা এসছে, এটা আমাদের নিজেদের স্পোর্টস ফ্যাটার্নিটি, একটা গেট টুগেদার সবসময় ভালো, এবং আজকের দিনে কয়েক বছর ধরে আমি অ্যাটেন্ড করছি, তো ভালো।
1: শুনছিলাম কলকাতার ময়দানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং ময়দান সাথীর উদ্যোগে এক সম্বর্ধনা অনুষ্ঠান থেকে সংগৃহীত বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় সঞ্জয় হাজরা।
0: শ্রোতা বন্ধুরা, শুনলাম একটি বেতার প্রতিবেদন, এরপর চলে আসবো খেলার দুনিয়ার আরও অন্যান্য খবরে। ভারত এর আগে দেখেছে সাইনা নেহওয়ালের অসাধারণ স্ম্যাশ, দেখেছে পিভি সিন্ধুর তীক্ষ্ণ ক্রসকোর্ট স্ম্যাশের দাপট, আর এইবার স্বাগত জানাতে হচ্ছে অবশ্যই তানি শর্মার স্ম্যাশকে, যার প্রতিটি আঘাতে রয়েছে নিখুঁত টাইমিং এবং দর্শকদের মুগ্ধ করে দেওয়ার মতো নাটকীয়তা। এই দুর্দান্ত অস্ত্রকে সঙ্গী করেই তন্নি ভারতের ঘরে ফিরিয়ে আনলেন সেই শিরোপা যা 2008 সালে জিতেছিলেন সাইনা নেহওয়াল। ফাইনালে তিনি 21-16 ব্যবধানে জয় তুলে নিয়ে আরও একবার নিজের প্রতিভার সাক্ষ্য রাখলেন। হুশিয়ারপুরের 17 বছরের এই ব্যাডমিন্টন তারকা তাইপেই ওপেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন হলেন তাই জু ইংয়ের পর। জয়ের পর উচ্ছ্বসিত তন্নি জানিয়েছেন তিনি সত্যিই ভীষণ আনন্দিত, তবে এমন শিরোপা জেতার আশা হয়তো খুব যে করেছিলেন এমনটা নয়, কিন্তু নিজের সেরাটুকু দেওয়ার লক্ষ্য নিয়েই নেমেছিলেন ম্যাচে। প্রত্যেকটি ম্যাচ ধরে ধরে খেলেছেন, প্রত্যেকটি ম্যাচেই ভালো খেলার চেষ্টা করেছেন। 2026 সালের প্রথম শিরোপা এবং কেরিয়ারের প্রথম সুপার 300 জিতে তন্নি তাইপেই ওপেনে হারিয়েছেন ভিয়েতনামের থুই লিন নুয়েনকে। টুর্নামেন্ট জুড়ে কখনো কখনো এগিয়ে থেকেও সুযোগ হাতছাড়া করার প্রবণতা ম্যাচের মধ্যে এনেছে নাটকীয়তা, তবে সেই ঘাটতি পূরণ হয়ে গেছে তার অসাধারণ শট মেকিং, বিশেষ করে নিখুঁত টাইমিংয়ে সোজাসুজি স্ম্যাশগুলোর মধ্যে দিয়ে। তাই জুইংয়ের ঘরের কোর্ট তাইপেই অ্যারেনায় তন্নি যেমন অসংখ্য নতুন অনুরাগী তৈরি করলেন, তেমনি তার ম্যাচের মধ্যে দিয়ে তিনি হয়ে উঠলেন ভারতের ভবিষ্যৎ প্রতিভা। আর তন্নির পরে আরেকবার যে খবরে আসব কমনওয়েলথ কেন্দ্রিক খবর, অবশ্যই শ্রোতা বন্ধুরা, ল্যান্ডমাইন বিস্ফোরণ থেকে কমনওয়েলথ গেমস ইতিহাস, সোমান রানার গল্পটি অনেক মানুষকে কিন্তু অনুপ্রেরণা যোগাবে, কারণ গ্লাসগো কমনওয়েলথ গেমসে পুরুষদের প্যারাএফ 57 শর্টপাট বিভাগে 13.40 মিটার নিক্ষেপ করে ভারতের সেনাবাহিনীর হাবিলদার সোমান রানা দেশের ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে এই ইভেন্টে স্বর্ণপদক জয় করেছেন। তার সতীর্থ শুভম জুয়াল 13.28 মিটার নিক্ষেপ করে পেলেন রূপো। ফলে এই ইভেন্টে প্রথমবারের মতন ভারত সোনা এবং রূপো দুটি পদকই নিজেদের দখলে রাখল। ভারতের প্যারা অ্যাথলেটিক্স দলের কোচ সুবেদার মেজর রাকেশ রাওয়াত জানান, গ্লাসগোর ঠান্ডা আবহাওয়া প্রতিযোগীদের জন্য বেশ কঠিন ছিল, তাই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে পরিকল্পনা অনুযায়ী নিক্ষেপ করার

0: পরামর্শ দেওয়া হয়েছিল। দুই অ্যাথলেটই নিজেদের মরসুমের সেরা পারফরমেন্স উপহার দিয়েছেন। গত বছর দিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক জয়ের পর এই স্বর্ণপদক সোমান রানার সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করল। তবে এই সাফল্যের পিছনে রয়েছে অসাধারণ একটি সংগ্রামের কাহিনী। 2006 সালের 1 ডিসেম্বর জম্মু কাশ্মীরের পুঞ্চ সেক্টরে সেনাবাহিনীর তল্লাশি অভিযানের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে তার ডান পাটি হারান সোনাম। দুর্ঘটনার আগে তিনি জাতীয় স্তরের মিডিলওয়েট বক্সার ছিলেন এবং ভারতের খ্যাতনামা বক্সার বিজেন্দার সিংয়ের সঙ্গে অনুশীলনও করেছিলেন। সেই বিস্ফোরণের পর তার বক্সিং কেরিয়ার শেষ হয়ে যায়। পরবর্তী এক দশক তিনি সেনাবাহিনীতে প্রশাসনিক দায়িত্ব পালন করেন, কিন্তু হাল ছাড়েননি। নতুন করে শর্টপাটে নিজের ক্রীড়া জীবন গড়ে তোলেন এবং শেষ পর্যন্ত কমনওয়েলথ গেমসে ইতিহাস তৈরি করেন। তাই তার এই সাফল্য প্রমাণ করে কঠিনতম প্রতিকূলতাও অদম্য ইচ্ছাশক্তি, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের কাছে হার মানতে বাধ্য। শ্রোতা বন্ধুরা, আজ রবিবার, অর্থাৎ এই সপ্তাহের খেলোয়াড়। এখন শুনে নেব এই সপ্তাহের খেলোয়াড়।
1: এই সপ্তাহের খেলোয়াড়,
0: ভারতের সর্বকালের অন্যতম সেরা অ্যাথলিট বলা হয় তাকে। জ্যাভলিন নিয়ে তিনি যেভাবে সারা বিশ্বের কাছে ভারত এবং নিজের নাম উজ্জ্বল করেছেন, তাতে বুঝতেই পারছেন শ্রোতা বন্ধুরা এই সপ্তাহের খেলোয়াড় অবশ্যই নীরজ চোপড়া। 1997 সালের 24 জানুয়ারি ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথ জেলায় তার জন্ম। ছোটবেলায় অতিরিক্ত ওজন কমানোর উদ্দেশ্য নিয়েই শুরু করেছিলেন খেলাধুলা, পরে জ্যাভলিন থ্রোতেই নিজের প্রতিভার পরিচয় দিয়ে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে প্রতিষ্ঠিত হন নীরজ। 2016 সালে বিশ্ব অনূর্ধ্ব 20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 86.48 মিটার নিক্ষেপ করে স্বর্ণপদক জেতেন। জুনিয়র বিশ্ব রেকর্ড তৈরি করেন নীরজ। এরপর 2018 সালের কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতে ভারতের অন্যতম সেরা জ্যাভলিন থ্রোয়ার হিসেবে আত্মপ্রকাশ তাঁর। 2021 টোকিও অলিম্পিক আপনাদের নিশ্চয়ই মনে আছে শ্রোতা বন্ধুরা, 57.58 মিটার নিক্ষেপ করে ভারতের ইতিহাসে অন্যতম প্রথম অ্যাথলিট হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অলিম্পিক্স স্বর্ণপদক জেতেন। 2023 সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ স্বর্ণপদক এবং 2024 সালের প্যারিস অলিম্পিকে রৌপ্যপদক অর্জন করে ভারতের ক্রীড়া ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেন নীরজ। তার উল্লেখযোগ্য সাফল্যগুলো যদি এক নজরে বলা যায়, টোকিওতে 2020-21 ভারতের প্রথম অ্যাথলেট হিসেবে অলিম্পিক ট্র্যাক অ্যান্ড ফিল্ডে স্বর্ণপদক, ভারতের প্রথম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন বুদাপেস্টে 2023 অলিম্পিক্সে দুটো পদক পেয়েছেন, একটি স্বর্ণ এবং একটি রৌপ্য। 2016 সালের বিশ্ব অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে 86.48 মিটার নিক্ষেপ করে জুনিয়র বিশ্ব রেকর্ড এবং 2025 সালের দোহা ডায়মন্ড লিগে 90.23 মিটার নিক্ষেপ করে প্রথমবার 90 মিটারের গণ্ডি অতিক্রম করা ভারতের জাতীয় রেকর্ড তৈরি করা জ্যাভলিন থ্রোয়ার। তার ঝুলিতে রয়েছে অলিম্পিক গেমসে স্বর্ণপদক 2020, রৌপ্যপদক 2024, বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক 2023, 2022 রৌপ্যপদক বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেই, কমনওয়েলথ গেমসে 2018 স্বর্ণপদক, 2018 এশিয়ান গেমসে স্বর্ণপদক, 2023 এশিয়ান গেমসে স্বর্ণপদক, 2022 ডায়মন্ড লিগ ফাইনালে স্বর্ণপদক, 2026 কমনওয়েলথ গেমসের রৌপ্যপদক। অসাধারণ ক্রীড়া সাফল্য এবং প্রতিভার জন্য নীরজ পেয়েছেন পদ্মশ্রী, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন, অর্জুন পুরস্কার, বিশিষ্ট সেবা পদক এবং পরম বিশিষ্ট সেবা পদক সহ একাধিক সম্মান। বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর নায়েব সুবেদার পদেও তিনি কর্মরত। তিনি কেবল ভারতের নন শ্রোতা বন্ধুরা, বিশ্ব অ্যাথলেটিক্সের অন্যতম সফল জ্যাভলিন থ্রোয়ার। তার অধ্যবসায়, নিয়মানুবর্তিতা, ধারাবাহিক সাফল্য তাঁকে কোটি কোটি ক্রীড়াপ্রেমীর অনুপ্রেরণায় পরিণত করেছে। তাই আজ এই সপ্তাহের খেলোয়াড় নীরজ ছাড়ার কেই বা হতে পারেন। শ্রোতা বন্ধুরা, আবারও আসবো খেলার দুনিয়ার অন্যান্য খবরে। আর হাঁটুর চোট নিয়েও পদক পেলেন দশাবতার তেজস্বিন। ক্রিকেটে অলরাউন্ডার হয়ে উঠতে গেলে ব্যাটিং বোলিং যেভাবে সামলাতে হয়, অ্যাথলেটিক্সে অলরাউন্ডার যেন অনেকটা তিনি, একেবারে 10 রকম আইটেমে সমান পারদর্শী। এই ইভেন্টটি ডেকাথলন দুদিনের মধ্যে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের 10টা বিভাগে অংশ নেওয়ার মতো সহনশীলতা ভারতীয় অ্যাথলিটদের মধ্যে প্রায় নেই বললেই চলে। সেই জায়গায় দাঁড়িয়ে গ্লাসগো কমনওয়েলথ গেমসের ছেলেদের ডেকাথলনে ব্রোঞ্জ জিতে নজির গড়লেন দিল্লির 27 বছর বয়সী তেজস্বিন শঙ্কর। শনিবার একেবারে ভোরে যখন গ্লাসগোয় তেজস্বিনকে ধরা গেল তখন সবে স্টেডিয়াম থেকে ফিরেছেন। গত দুদিনে তার ঘুম হয়েছে অত্যন্ত সামান্য, আর সেখানেই ভীষণ ক্লান্ত অবস্থায় তার এই ব্রোঞ্জ পদক জয় যেন সোনার থেকেও কোথাও গিয়ে দামি হয়ে যায়, কারণ এর আগে 74 দেশের কমনওয়েলথ গেমসে কোনো ভারতীয় ডেকাথলনে পদক জেতেননি। তাই যেমন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া কথা আমরা বারবার বলছি, তেমনি মনে রাখতে হবে তেজস্বিনের কথাও। চলে আসবো ফুটবলের খবরে। আর আবারও কাস্টমস কাঁটায় বিধ্বস্ত হলো সবুজ মেরুন শিবির। কলকাতা কাস্টমসের 11 জন বাঙালির দাপটে দরপচূর্ণ হয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্টসের। কলকাতায় লারিয়ান জুয়ালা ছাংতের আগমনের বিকেলেই একেবারে অদ্ভুত বাজে একটি ফুটবল প্রদর্শন করল মোহনবাগান সুপার জায়ান্টস। কলকাতা লিগে কাস্টমস যেন বরাবরই মোহনবাগানের কাছে কাঁটার মতন। রৌনক পালের গোলে গত বছর নৈহাটিতে হেরে গিয়েছিল শতাব্দী প্রাচীন ক্লাব, আর রাহুল সোরেন শনিবার যেন পেনাল্টি থেকে গোল করে আবারও সেই নৌকা ডুবিয়ে দিলেন। হুগলির ত্রিবেণীর 22 বছরের রিকি ঘরামির বাবা মা থেকেও নেই, তার দাদু এবং দিদার কাছে তিনি মানুষ। অথচ সেই রিকি প্রচণ্ড গতিতে বিপক্ষে রক্ষণ ভেঙে ওঠার দক্ষতা অর্জন করেছেন। প্রবল জ্বরের আক্রান্ত কাস্টমসের কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য গত 5 দিন অনুশীলনই করাতে পারেননি এবং শনিবারও তিনি মাঠে ছিলেন না। তা সত্ত্বেও যেভাবে মোহনবাগানকে হারানো রণনীতি দেখা গেল গোটা ম্যাচ জুড়ে, তাতে করে সুহেলদের মতন আর অনেকেই যে ব্যর্থ সে কথা বলার অপেক্ষা রাখে না। তাই মোহনবাগান সুপার জায়ান্টস দ্রুত ফর্মে ফিরে আসবে এমনটা আশা থাকবে। শ্রোতা বন্ধুরা, সময় বলছে, আজ এই পর্যন্তই। শুনতে থাকুন ক্রীড়াঙ্গন। আমাদের ফোন নম্বর 2213-1342, আমাদের ইমেল আইডি ar@kolkatasports.gmail.com, ফেসবুক পেজ AIR কলকাতা স্পোর্টস পেজ। আপনারা আমাদের চিঠি পাঠাতে পারেন, ঠিকানা প্রযত্নে কেন্দ্র অধিকর্তা ক্রীড়া বিভাগ আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001।

এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন বিতান দে। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।

গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রামভাই বলছি। বন্ধুরা, আবার হাজির হয়েছি আপনাদের দরবারে। যে কথাটা বলতে চাইছি, যে আমরা জানি আমাদের রাজ্যে মুখ্য ফসল হচ্ছে ধান, কিন্তু ধানের পরেই যে নামটা না করলে না হয় সেটা হচ্ছে পাট। আর এ সময়ে পাট চাষের কাজে আপনারা ব্যস্ত রয়েছেন, কিন্তু পাট অর্থকরী ফসল হলেও পাট চাষ করতে গিয়ে আমরা দেখেছি যে যখন আমরা পাট জাগ দিই তাতে যে জলের দরকার হয়, এক তো আজকাল নানা রকম ভাবে পাট পচানোর জলের অভাব দেখা দিয়েছে, কিন্তু জল যখন ব্যবহার করা হয় তখন মাছ চাষী বন্ধুদের বা আপনারাই যারা পাট চাষ করেন, সঙ্গে মাছ চাষ করছেন, তো মাছ চাষের একটা ক্ষতি কিন্তু হয়ে যায়। তাহলে পাটের পচনের সঙ্গে মাছ চাষটা বিপরীতভাবে যুক্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ পাট পচানোর জন্যে মাছ চাষের ক্ষতি হচ্ছে, মাছ চাষ বন্ধুরা লাভবান হতে পারছেন না, কারণ জলের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। সামঞ্জস্যটা কি করে হবে, আসুন এ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন

0: ICAR অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচার অ্যান্ড রিসার্চ এর ন্যাশনাল ইনস্টিটিউট অব ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির প্রধান বিজ্ঞানী ডক্টর দেবপ্রসাদ রায়,
1: নমস্কার।
0: সঙ্গে আরও রয়েছেন ICAR এর সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের প্রধান বিজ্ঞানী ডক্টর অর্চন কান্তি,
2: নমস্কার শ্রোতা বন্ধুরা।
0: তো ডক্টর দাস এবং ডক্টর রায়, আপনারা একজন ICAR এর পাঠ গবেষণামূলক সংস্থা, তার থেকে এসছেন, অপরজন এসছেন যারা মাছ নিয়ে কাজ করছেন। তা আমাদের চাষি বন্ধুদের জন্য যারা পাট চাষও করছেন কিংবা মাছ চাষ করছেন, তাদের অবস্থার কথা ভেবে আমাদের কিন্তু একটা সমাধানের রাস্তা বের করা উচিত যে কি করে অর্থকরী ফসল পাটও বজায় থাকবে এবং মাছ চাষে কোনো ক্ষতিগ্রস্ত হবেন না মাছ চাষি বন্ধুরা। ডক্টর রায়, আপনার কাছে প্রথম যাব, আপনি যদি একটু পাট চাষের পটভূমিকা আমাদের রাজ্যে কতটা গুরুত্বপূর্ণ শুরু করেন, কারণ হারিয়ে যাচ্ছে আমাদের চুনোপুঁটি বা যে ধরনের ছোট মাছগুলো যা সংরক্ষণ করা বাঞ্ছনীয়, বলুন।
1: একটা খুব প্রাসঙ্গিক আলোচনায় আজকে আমরা সম্মুখীন হয়েছি। কথায় বলে মাছে ভাতে বাঙালি, কিন্তু শুধু ভাত আর মাছ ছাড়াও মানুষ যখন আমরা ফাইবার বা তন্তু ফসলের উপরের দিকে তাকাই, তখন তুলোর পরেই পাটই প্রধান ফসল। ভারতবর্ষের প্রায় 6-7 লাখ হেক্টর জমিতে পাট চাষ হয়, তার মধ্যে পশ্চিমবঙ্গের একটা প্রধান অর্থকরী ফসল হচ্ছে পাট, এবং এর উত্তর থেকে দক্ষিণে বিস্তীর্ণ অঞ্চলে বিশেষ করে গঙ্গা এবং ব্রহ্মপুত্রের অববাহিকায় প্রচুর পরিমাণে কৃষক পাট চাষের সঙ্গে জড়িত, এবং উত্তরের আমরা কোচবিহার থেকে শুরু করে কোচবিহার, জলপাইগুড়ি, আমাদের দিনাজপুর, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার কিছু একটা অংশ এবং হুগলির একটা অংশ এই পাট চাষের সঙ্গে কৃষকরা নিবিড়ভাবে জড়িয়ে আছে। এবং এটা এই সময় বিশেষত বর্ষাকালের যে সময় আমরা শুরু হয়, জেনারেলি আমরা দেখি যে মার্চের 15 তারিখ থেকে, যেটা চৈত্র মাসের 1 তারিখ থেকে শুরু করে আমাদের জুলাই এবং আগস্ট অবধি চলতে থাকে, আগস্টের এবং কখনো কখনো আমাদের বিলম্বিত বৃষ্টির কারণে আমাদের কখনো কখনো সেপ্টেম্বর পর্যন্ত চলে যেতে হয়, এবং এর উপরে প্রচুর মানুষ নিবিড়ভাবে জড়িয়ে আছে
0: এবং তাদের রুজিও
1: জড়িয়ে আছে। এবং এটা শুধু আজকের ফসল নয়, কমপক্ষে হিসাব করে দেখা গেছে যে এই ফসলটি কমপক্ষে ভারতবর্ষে 4-5 হাজার বছরের পুরনো ফসল। এটা
0: তো এই অবস্থায় আমি একটু ডক্টর দাস আপনার কাছে জানতে চাইব, এই যে পাট চাষের একটা ঐতিহ্য আমাদের রাজ্যে রয়েছে এবং একটা পরম্পরা রয়েছে, তো সেটাকে বজায় রেখে মাছ চাষ যদি করতে চাই সেটা কিভাবে সম্ভব, মাছের ওপর পাট চাষের পচন কিভাবে প্রভাব ফেলছে একটু যদি বন্ধুদের বলে।
2: মাছও বাঁচুক পাটও বাঁচুক, পাটের জাগ দেয়া হোক, জলের স্বাস্থ্য ভালো থাকুক, এ নিয়ে আজকের আলোচনা। তো আমরা যেটা দেখেছি যে প্রায় 7-8টা জেলা পশ্চিমবঙ্গে পাট চাষ হয় নিবিড়ভাবে, এবং এখানে প্রচুর বিল বাউড় রয়েছে, যে প্রায় পশ্চিমবাংলায় 42,000 হেক্টর বিল বাউড় এই জেলাগুলোতে রয়েছে, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং কুচবিহার। তো এবং কিছুটা অংশ আমরা দক্ষিণ চব্বিশ পরগনায় তো পাট চাষ হয়। তো এই যে নিবিড়ভাবে পাট চাষের সাথে সাথে এই যে জলাগুলো বিল বাউড়গুলোতে প্রচুর চুনোমাছ রয়েছে, যেগুলো অত্যন্ত পুষ্টিকর, আমাদের দৈনন্দিন পুষ্টি যোগায় এই চুনো মাছগুলো। তো আমরা দেখেছি যে প্রায় 400-500 বিঘে এক একটা বাউড়ের ধারে যে পাট চাষের জমিগুলো রয়েছে, সে পাটগুলো এই বিল বাউড়গুলোতে জাগ দেয়া হয়, 18-20 দিন সময় লাগে এক একটা পাটের জাগ দেয়া এবং সেখান থেকে পাটের তন্তুকে বার করে আনার মধ্যে। তাতে দেখা যায় যে বিগত 2 দশক ধরে এক তো 10-20% 20% জলাভূমি আমাদের তারা বন্ধা হয়ে গেছে, পাটের অবশেষ তার মধ্যে রয়েছে, জলের গুণবত্তা নষ্ট হয়ে গেছে, কি ভৌত কি রাসায়নিক, এবং সামগ্রিকভাবে দেখা যায় আমাদের চুনো মাছগুলো বিল বাউড় থেকে হারিয়ে গেছে, যেটা আমরা প্রায়ই প্রত্যেকের কাছ থেকে শুনি, বাজারেও শুনি, আজকের চুনো মাছগুলো হারিয়ে যাচ্ছে কেন। চুনো মাছের আদি বাসস্থান হচ্ছে এই বিল বাউড়গুলো, সেখান থেকে কিছুটা চুনো মাছ পুকুরে স্থানান্তরিত হয়। তো এইভাবে আমরা আজকের আলোচনায় চেষ্টা করব আমাদের পাট চাষিও বাঁচুক, তাদের পাট জাগ দেয়া হোক, তন্তু সেখান থেকে দামি অর্থকরী তন্তু, আমরা বলি সোনালী ফসল, সাথে সাথে মাছও বাঁচুক, মৎস্যজীবী কৃষক ভাই বন্ধুরাও বাঁচুক।
0: একদম তো এই

0: যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে ডক্টর রায় আপনি কি বলতে চাইছেন?
1: এটা একটা দারুণ কথা বলেছেন আমাদের দাস, যেখানে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ জলাভূমি তার অনেকটা অংশ পাটের দ্বারা অধিকৃত হয়ে গেছে, পাটের অবশেষে নষ্ট হয়েছে। কিন্তু কথাটা এটাও সত্য যে এই যে কৃষক এতটা বিস্তীর্ণ এলাকার কৃষক, তারা কিন্তু এই জলাভূমির উপর নির্ভর করে এতকাল ধরে বেঁচেছিল বা বেঁচে আছে। এর মধ্যে যেসব অনেকগুলো রাস্তা সম্প্রসারণ, যেমন আমাদের NH 34 রাস্তা, যেটা সেই রাস্তাটা সম্প্রসারণের জন্য আমরা দেখেছি যে এই এলাকার উপর দিয়ে গেছে এবং তার ফলে দুদিকে জমিগুলো প্রায় বুজে উঠেছে, জলাভূমি প্রায় নেই। তো এই সব জায়গার কৃষকরা আর কোনো বিকল্প রাস্তা খুঁজে পাচ্ছে না, তার জন্য পাট চাষ করতে হলে তাদেরকে হয় তাদের পুকুর কেটে বা তাদের জমিতেই পুকুর তৈরি করে সেখানে পাট পাচানোর ব্যবস্থা করতে হবে, অথবা বিকল্প সরকারি উদ্যোগে কোনো ব্যবস্থা নিতে হবে, যেখানে দীর্ঘ নালা বা নদীকে যেগুলো আছে পুরনো সেগুলো সংস্কার করে এগিয়ে নিয়ে যাওয়া দরকার।
0: তাহলে ডক্টর দাস, এই ব্যাপারটা কিন্তু উঠে আসে, আজকে আমরা বসেইছি এই কারণে যে একটা ব্যালেন্সিং জায়গা, একটা সামঞ্জস্যপূর্ণ জায়গা তৈরি করা, যাতে করে পাট চাষি বন্ধুরা যেমন বাঁচবে, পাটের তন্তু না হলে আমাদের চলবে না, অন্যদিকে আমাদের হারিয়ে যাওয়া বা হারিয়ে যাচ্ছে যে সমস্ত যে চুনো মাছের কথা আপনারা বললেন, তা অত্যন্ত সুস্বাদ খেতে এবং আমরা মাছ খেতে ভালোবাসি, তো এই জায়গাটাও ধরে রাখা অত্যন্ত আবশ্যক। তো এই অবস্থাতে যেমনটা ডক্টর রায় বললেন যে যে সমস্ত কৃষক বন্ধু পাট চাষ করছেন, তাহলে কি তারা পুকুর খনন করবেন? সেক্ষেত্রে একটা বাড়তি খরচা এসে যাবে এবং সেটাকে কিভাবে ব্যবহারযোগ্য করা যাবে সেটাও ভাবা দরকার।
2: হ্যাঁ, এই আলোচনা থেকে যেটা উঠে এসছে, আমরা রাজ্য সরকারের মৎস্য দপ্তর এবং রাজ্য সরকারের কৃষি দপ্তর, দুটো দপ্তরের কাছে আজকের আলোচনা থেকে আবেদন রাখবো, দুটো দপ্তর একসাথে বসুক, দপ্তরের আধিকারিকরা একসাথে বসুক, দুটোই বাঁচবে, মাছও বাঁচবে, জলের স্বাস্থ্য ভালো থাকবে, বিলের স্বাস্থ্য ভালো থাকবে এবং পাটও জাগ দেওয়া হবে। তো কিভাবে করা যাবে, ধাপগুলো কি কি, আমরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, আমরা যে গবেষণা সংস্থা কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা সংস্থা, আমরা সেখানে আমাদের টেকনোলজিক্যাল সাপোর্টগুলো দেব। কিভাবে দেব না, আমরা দেখেছি যে এক একর পাট যেখানে চাষ হয়, সে এক একর পাট চাষি যদি তার মাঠের তার পাটের জমির এক কোণাতে 30 ফুট বা 40 ফুটের একটা পুকুর খনন করে, তার গভীরতা যদি 5 থেকে 6 ফুট রাখে, তাতে হয় কি অগাস্টের শেষের দিক থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত পাট জাগ দেওয়া হয়, তাহলে ওই পুকুরগুলো এই পাটের জাকে চলে আসবে, এই পাটকে কেটে ট্রান্সপোর্ট খরচা বেঁচে যাবে, জাগ দেওয়ার পরও ট্রান্সপোর্ট খরচা বেঁচে যাবে। আমরা দেখেছি যে এটা একটা ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমের মধ্যেই পড়বে এবং সেই জলটাকে পরবর্তীকালে, পরবর্তী সেপ্টেম্বরের পরবর্তীকালে আমরা সেই জলে মাছ চাষ করবো, এটা একটা দিক। আমরা দেখেছি NH 34-এর দুধারে যে নয়নঝুলিগুলো ছিল, সমস্ত নয়নঝুলিগুলো রাস্তা সম্প্রসারণের কারণে বুঝে গেছে, এছাড়াও অন্যান্য যে স্টেট হাইওয়েগুলো সম্প্রসারণ হয়েছে গত এক দশক ধরে, সেই নয়নঝুলিগুলো বন্ধ হয়ে গেছে যেগুলোতে আগে পাট পচানো হতো। তাহলে চাষি যদি নিজ নিজ জমিতে বা ক্লাস্টার পদ্ধতিতে যদি প্রতি একরে একটা করে পুকুর খনন করে, এই সমস্যার সুরাহা হবে।
0: তো একটু আপনার কাছে জানতে চাইব বিস্তারিতভাবে যে অ্যাকচুয়ালি মাছ চাষের উপর এই যে পাটের পচন, সেটা কিভাবে বিরূপ প্রতিক্রিয়া করছে, মাছগুলোতে কি কোনো রোগের সৃষ্টি হচ্ছে না, ব্যাপারটা কি?
2: হ্যাঁ, আমরা বিল বাউরে দেখেছি যখনই অগাস্টের শেষের দিক থেকে পুরো সেপ্টেম্বর পর্যন্ত পাট জাগ দেওয়া হয়, পাট চাষি তার নিজের মতো করে বিলবাউটগুলোতে পাট জাগ দেয়। আমরা আমাদের তরফ থেকে রাজ্য সরকারকে ব্যাপারে প্রতিবেদন দিয়েছি যে না, আমরা বিলবাউরের এক কোণাটাকে আমরা সিলেক্ট করে সেখানে পাট পচাবো, পাটের আঁশগুলো মাছের ফুলকার মধ্যে গিয়ে মাছের শ্বসন প্রক্রিয়াকে বাধা দেয় এবং এই যে অতিরিক্ত জৈবিক পদার্থ পাট পচানোর ফলে বিলবাউটগুলোতে জমা হয়, তাতে অত্যন্ত অর্গ্যানিক লোডের ফলে আমরা দেখা যায় যে এপিজুটিক আলসারিটিভ সিন্ড্রোম, অর্থাৎ লেজের দিকে পাখনার দিকে ঘা হয়ে যায়, বিশেষ করে শাল, শোল, ল্যাঠা, পুঁটি এবং মৃগেল মাছ আমরা দেখেছি, এই মাছগুলো এবং ছোট মাছগুলো যেহেতু তাদের শ্বাস প্রক্রিয়াগুলো রুদ্ধ হয়ে যায়, জলের অক্সিজেন অত্যন্তভাবে কমে আসে, সাধারণত বিলবাউরে চার পিপিএম পর্যন্ত অক্সিজেন থাকে। এই পার্ট জাগ দেওয়ার ফলে অক্সিজেন ভার্চুয়ালি পয়েন্ট ওয়ান থেকে এক পিপিএম এর দিকে চলে আসে, যার জন্য অতি

0: দ্রুত এই ছোট মাছগুলো বিলবাও থেকে হারিয়ে যাচ্ছে। তো একটা সামগ্রিক পরিকল্পনার দরকার, আমরা একসাথে বসে এই পরিকল্পনাটা করার আশু প্রয়োজন, নাহলে আগামী দিনে না বিলবাওর বাঁচবে, না পাট চাষি তার পাট জাগ দিতে পারবে, জলও যাবে, পাঠও পৌঁছাবার আর জায়গা থাকবে না।
1: ডক্টর রায়, আপনার কাছে আসবো, যেমনটা ডক্টর দাস বললেন যে বিভিন্ন জায়গায় গত এক দশক ধরে রাস্তা সম্প্রসারণের ফলে যে রাস্তার পাশে বিলবাওরগুলো হারিয়ে যাচ্ছে, কিন্তু রাস্তা সম্প্রসারণ তো করতেই হবে, কারণ তাছাড়া উন্নয়ন আর কোনো পথ নেই। যেখানে রাস্তা সম্প্রসারিত হয়েছে সেখানে বিকাশ ত্বরান্বিত হয়েছে, কিন্তু সেই কথা মাথায় রেখে যেমনটা উনি বললেন যে কোনো বিকল্প ব্যবস্থাদের কথা, পাট না পচালেও চলবে না, তো পাট পচানো কিভাবে করলে পরে সঠিকভাবে হতে পারে, যেখানে কম জলে আমরা কাজটা সেরে ফেলতে পারি বা জল কম প্রভাব পড়তে পারে, এমন কোনো বৈজ্ঞানিক পন্থা?
2: এটা স্বীকার করতেই হবে যে আজকে পাট পচানোর জন্য জলের উপরে প্রভাব হচ্ছে এবং জলের অপ্রতুলতা আজকে সমস্যার মধ্যে কৃষককে ফেলেছে। তার জন্য কিছু বিকল্প পদ্ধতিও অবলম্বন করতে হচ্ছে। আমরা কৃষককে যেমন এটা ভারত সরকারের মিনিস্ট্রি অফ টেক্সটাইল থেকে যেমন একটা আইকেয়ার বলে একটা জুট আইকেয়ার বলে স্কিম আছে, তার অধীনে বিস্তীর্ণ সারা ভারতবর্ষের বিভিন্ন পাট চাষিদের বিভিন্ন স্কিমের সুযোগ দেওয়া হচ্ছে, যাতে যে তাদের পাট পচানোর জন্য কিছু পদার্থ দেওয়া হচ্ছে, যেগুলো জৈব অজৈব কিছু পদার্থ। তার মধ্যে আমাদের প্রতিষ্ঠান যেমন নিনফেড সাথী বলে একটা ফর্মুলেশন তৈরি করেছে, নিনফেড সাথী বলে একটা ফর্মুলেশন। এছাড়া আমাদের সহযোগী আর একটা প্রতিষ্ঠান আছে যেখানে আইসিআর ক্রাইজ্যাপ বলে আছে,
1: একদম
2: তো ক্রাইজ্যাপ ও ক্রাইজ্যাপ সোনা বলে একটা পাউডার তৈরি করেছে। আরও একটা অর্গানাইজেশন যেমন ইজিরা বলে আছে, ইজিরা শুভ্র এরা পাউডার করেছে। এই সব প্রোডাক্টগুলো নিয়ে আমাদের জুট আইকেয়ার সিস্টেমে কৃষকদের কাছে বিনামূল্যে এই সবগুলো বহু কৃষককে পাঠানো হয়েছে এবং দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা প্রতি বছর এর সংখ্যা কিন্তু বেড়ে চলেছে, কয়েক লক্ষ কৃষক উপকৃত হয়েছে।
1: তাহলে আপনি যেটা বললেন যে আইসিআর এর অন্তর্গত দুটো সংস্থা এবং অন্য একটি সংস্থা যেভাবে পাট পচানোকে সহজ করার জন্য যে সমস্ত প্রোডাক্ট বাজারে এনেছে, আপনি বলছেন সেগুলো বিনামূল্যে দেওয়া হচ্ছে, তো সমস্ত কৃষক বন্ধুরা কাছে কি আপনারা পৌঁছতে পারছেন?
2: না, বিনামূল্যে কিভাবে পৌঁছানো যায়নি, কারণ এই যে স্কিমগুলোতে আমি হিসাব করে দেখেছি এতে আমরা হার্ডলি 5-10% লোকের কাছে পৌঁছাতে পেরেছি, যে 100 জনের মধ্যে 10 জনের কাছে পৌঁছানো গেছে, কিন্তু বাকি 90 জনের কাছে এখনো আমরা পৌঁছাতে পারিনি। তার জন্য আমাদের এই যে জিনিসগুলোর এর একটা সুবিধা আছে, বিশেষ করে এটা কম জলে হয়, অল্প জলে কোথাও বাঁধা জলে হতে পারে, বাঁধ বেঁধেও হতে পারে, এবং বাওরের মধ্যে বিল বাওরে না ডুবিয়ে আলাদা করে পুকুর খনন করে ডক্টর দাস যেমন বলছিলেন সেইভাবে করে তার মধ্যে এই ফর্মুলেশনগুলো দিয়ে রেটিং করলে হয়তো যেখানটা 20-22 দিন যেটা লাগতো সেটা 10-12 দিনের মধ্যে হবে, পাটের কোয়ালিটি ভালো হবে এবং পাটের দাম পাবে। এইসব ফর্মুলেশনগুলো কিন্তু যথেষ্ট কাছে মানুষের কাছে সহায়ক হচ্ছে, উপকারী হচ্ছে, তার জন্য মানুষ এগিয়ে আসছে, কিন্তু এত মানুষের কাছে তো একসাথে এগিয়ে আসা সম্ভব হয়নি। সেই জন্য আমরা কি করেছি, যেটা মিনিস্ট্রি থেকেও বলছে, আমাদের সরকার থেকেও বলছে, যে কৃষককে যেমন বিনামূল্যে দেওয়া হচ্ছে বিভিন্ন রকম, তাছাড়া যেমন আর একটা যে কৃষক মন্ত্রণালয় থেকে যে ডিরেক্টরেট অফ জুট ডেভেলপমেন্ট সেখান থেকে ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশনেও আমরা ডেমোনস্ট্রেশন করি, এইগুলোতে দেখিয়ে তারা প্রোডাক্ট এখন কম দামে কিনতে পারে, বেশি দামও নয়। এইসব যেসব ক্রাইজেপশন বা নিনফের সাথে এটা 70-75 টাকার মধ্যে দাম পার কেজি, এবং বিঘেতে আমাদের খুব বেশি লাগলে হচ্ছে 4-5 কেজির বেশি লাগে না, মানে 300-350 টাকা খরচা করলে এক বিঘেতে যদি কেউ খরচ করতে পারে তার হয়তো যে খরচটুকু হয় তার বহুগুণে উঠে আসে, যে তাদের পাটের কোয়ালিটি উন্নত হওয়ার জন্য 1-1.5 গ্রেড পাট উন্নত হওয়ার জন্য প্রায় 2500-3000 টাকা এক্সট্রা পায় 4 কুইন্টাল পাটের জন্য কৃষক, এবং অতিরিক্ত পাট যেহেতু পাটকাঠি গায়ে লেগে থাকে না তার জন্য অতিরিক্ত পাটও সে বের করে নিতে পারে, সেখানে 40-50 কিলো পাট এক্সট্রা পায়, তাতে প্রায় আমরা দেখেছি গড়ে 4-5000 টাকা এইসব ফর্মুলেশনগুলো ব্যবহার করে কৃষক সেভাবে উপকৃত হয়। তার জন্য তাকে কোনো ক্ষেত্রে এই টাকাটাকে অ্যাফোর্ড করতে হতে পারে, তাকে দিয়ে কিনেও সেগুলো কিনেও তারা ব্যবহার করতে পারেন এবং সেগুলো পাওয়া যাচ্ছে
1: বাজারে, খোলা বাজারে, মানে ওনারা পাচ্ছেন, মানে আপনারা কি সেভাবে ডিস্ট্রিবিউশন সিস্টেম ডেভেলপ করতে পেরেছেন?
2: ডিস্ট্রিবিউশন সিস্টেম এখনো পুরোদমে তৈরি হয়নি, তবে অনেকটা অংশে আমরা তৈরি করার রাস্তায় গেছি এবং তৈরি করেছি। তাছাড়াও আমাদের কাছে এইসব প্রতিষ্ঠানের কাছে ডাইরেক্ট চা হলেও এই প্রতিষ্ঠানগুলো পুরো ব্যবস্থা করেছে সেই সব অঞ্চলে জিনিসগুলো পৌঁছে দেওয়ার।
1: এ ব্যাপারে ডক্টর দাস আপনি কি মনে করছেন যে বিল বাউরকে তাহলে কি রক্ষা করা সম্ভব?
0: হ্যাঁ, আগামী দিনে এই প্রোডাক্টগুলো বিশেষ করে ক্রাইজেপ সোনা এবং নিনফেট সাথী খুব ভালো প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলোতে কি হবে না, 20-22 দিনের পাট পচানোটাকে নামিয়ে আনছি আমরা 11-12 দিনে, এবং সাথে সাথে একই জলকে বারে বারে ব্যবহার করে তখন এই প্রোডাক্টগুলো ব্যবহারও আমরা কমিয়ে আনতে পারি। একবার যদি প্রোডাক্টগুলো ব্যবহার করা হয় পরবর্তীকালে তার অর্ধেক, যেমন 4 কেজি প্রতি বিঘের জায়গায় 2 কেজি দেবো, থার্ড টাইমে আর 2 কেজি না দিলেও হবে। তাদের অবশেষ অর্থাৎ তাদের যে অ্যাকশনগুলো থেকে যায়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে চাষি এতে উপকৃত সব দিক থেকে, যেরকম আমরা 33 কুইন্টাল প্রতি হেক্টারে পাট পাবো এই প্রোডাক্টগুলো ব্যবহার করলে, না হলে কনভেনশনাল পদ্ধতিতে 19-20 দিন লাগবে, আর আমরা পাবো মাত্র 29 কুইন্টাল প্রতি হেক্টারে। সব দিক থেকে চাষি লাভবান হবেন, আমার জলের গুণগত মান, ভৌতিক এবং রাসায়নিক গুণবত্তা বজায় থাকবে, আমার চুনো মাছগুলো ফিরে আসবে, এবং চাষি উপকৃত হবে, মৎস্য কৃষক উপকৃত হবে। তার সাথে আরও কিছু বিধিবদ্ধ নিয়ম যদি ফলো করা হয়, যেরকম চাষি যেখানে 1 বিঘের পাট পচালো বিল বাউড়ে, প্রত্যেক চাষিকে অনুরোধ করা হবে মৎস্যজীবী সমবায় সমিতির অধীন বিল বাউডগুলো, যে তোমরা পাট পচাবার পর সেই জায়গাগুলো থেকে পাটের অবশেষগুলো তুলে দেবে, পারলে তোমরা সোসাইটিকে, FCS ফিশার্স কোঅপারেটিভ সোসাইটিকে 10 কিলো চুনের দাম দিয়ে দেবে। তাহলে কি হবে, জল রক্ষা হবে, জলের স্বাস্থ্য রক্ষা হবে, বিলবাউ রক্ষা হবে, মৎস্যজীবী সমবায় সমিতি রক্ষা হবে, পাট চাষের জন্য শুদ্ধ জল পাওয়া যাবে, যাতে পাটের সোনালী আঁশ ফিরে আসবে, পাট চাষি।
1: কিন্তু ডক্টর দাস এবং ডক্টর রায়, আপনাদের কাছে বলবো যে বাস্তব অভিজ্ঞতা কিন্তু ভিন্ন, সেটা কিরকম যদি বলেন। আপনাদেরও নিশ্চয়ই জানা আছে যে চাষি কিন্তু এখনও সেই কনভেনশনাল মেথডস বা পদ্ধতিতে পাট জাগ দেওয়ার জন্য কলা গাছ বা অন্য কিছু কাদামাটি এই ধরনের জিনিসগুলো চাপান দেয়া হিসাবে ব্যবহার করে, সেক্ষেত্রে তো জল নষ্ট হয়, পাটের তন্তুর গুণগত মান নিশ্চয়ই হ্রাস পায়, এই ব্যাপারে যদি একটু বলেন।
2: এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা বিশেষ করে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে এই ব্যাপারটা খুব বহুলভাবে প্রচলিত, যে পাট গাছের চাক তৈরি করে বান্ডিলগুলো সাজিয়ে তারপরে ভার দেওয়ার জন্য কাদা এবং কলা গাছ চাপিয়ে দেওয়া হয় এবং তাতে পাটটা ডুবে থাকে, এটা একটা সুবিধা হয়। অন্যভাবে এইটা কিন্তু ব্যাপকভাবে জলের উপরে প্রভাব বিস্তার করে। কীরকমভাবে না, কাদা এবং কলা গাছ এই দুটো, এটা যতই আমরা বাইরে থেকে গাছ দেখছি কিন্তু যখন পচন হয় এদের মধ্যে যে কেমিক্যাল রিয়াকশন হয়, রাসায়নিক বিক্রিয়া হয় কিছু কিছু পদার্থের, হওয়ার পরে একরকম কালো পদার্থ আমরা ট্যানিনিক সাবস্টান্স যেটা হয় এবং সেটা কাঁকড়ার মতো এরকম একটা আঁকড়ে ধরার মতো পাটের তন্তুর সঙ্গে আঁকড়ে ধরে পাটকে কালো করে দেয়, পাটের কোয়ালিটি খারাপ হয়ে যায়। তারপরেও জলটা যেটা হচ্ছে জলটাকেও কিন্তু পচিয়ে দেয়, কিন্তু কলা গাছে পড়ছে, মাটিটাও আছে, তার জন্য কিন্তু জলের কোয়ালিটিটাও খারাপ করে দেয়। জলের যে বেসিক যে প্রপার্টিসগুলো যারা বললেন এক্ষুনি, সেগুলো হচ্ছে যেমন ডিজল অক্সিজেন কমে যাবে, বিওডি এবং সিওডি বেড়ে যাবে, এবং অন্যান্য যে প্যারামিটার যেগুলো বেঁচে থাকার জন্য মাছ বা এগুলোর জন্য সেগুলো দরকার, সেগুলো কিন্তু অনেকটা কম কম হয়ে যাবে। সেই জন্য আমরা বলি যে যত সম্ভব কাদা এবং কলা গাছ ব্যতীত অন্য কোনো ভার দিয়ে, যেমন পাথর বা মাটি, সিমেন্টের ব্যাগে ভরে মাটি চাপা দেওয়া যেতে পারে, এবং যদি কোনো কচুরিপানা পাওয়া যায় সেই জাতীয় কচুরিপানা তুলে দিলেও কিন্তু পাটকে কিন্তু রং ভালো হয় এবং পাটের কোয়ালিটিও ভালো থাকে।
1: তো এই বিষয়ে ডক্টর দাস, এই যে প্রচলিত পদ্ধতি তার থেকে যে মাছ চাষের একটা ক্ষতি হচ্ছে সে ব্যাপারে কি আপনারা কখনো ভেবেছেন?
0: হ্যাঁ, আমরা লাগাতার এই 3টে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের প্রতিষ্ঠান নিনফেট, ক্রাইজেপ এবং সিফ্রে, তো আমরা লাগাতার এ নিয়ে প্রচার এবং প্রসার চালাচ্ছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে, এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও ভীষণ প্রোঅ্যাক্টিভ। তারা আজ থেকে 1 থেকে 2 দশক আগেও পাথর দিয়েছিলেন, যেগুলো সিমেন্টের পোলগুলো দিয়েছিলেন। আমরা এখন বলি যে ধরনের জলজ আগাছাগুলো রয়েছে সেগুলো দেবে, বা সিমেন্ট, পুরনো সিমেন্টের জমে যাওয়া বস্তা দেবে, তাতে আমার জল শুদ্ধ থাকবে, জলের পিএইচটা ফল করবে না, জলের টোটাল অ্যালকালিনিটি ভালো থাকবে, মাছের স্বাস্থ্য ভালো থাকবে, এবং পাট জাগ দেওয়ার পর অবশেষগুলো যদি আমরা একটু তুলে নিই, সেই অবশেষগুলো কিন্তু আমার কৃষির ক্ষেত্রে ভীষণভাবে উপযোগী। তাতে প্রচুর হিউমিক অ্যাসিডস হয়, সেগুলো আমার মাঠ পর্যায়ের চাষে অত্যন্ত উপকারে লাগে। একদিকে আমার আমাদের টেরেস্ট্রিয়াল এগ্রিকালচারটা বাঁচবে, একদিকে আমার মৎস্য কৃষক বাঁচবে, বিলবাউডগুলোর স্বাস্থ্য ভালো থাকবে, আমরা আবার চুনো মাছে ফিরে যাব।
1: একদম খুব ভালো কথা বলেছেন ডক্টর দাস। ডক্টর রায়, আপনার কাছে জানতে চাইব যে পাটের অবশেষ কিভাবে কমানো যায়।
2: পাটের অবশেষ কমানোর জন্য প্রথম কথা আমরা যেমন বললাম যে যদি এই বৈজ্ঞানিক পদ্ধতিগুলো অবলম্বন করা যায়, এইসব ফর্মুলেশনগুলো নিমফের সাথে রাইজোবসোনা এইসব দিয়ে করা যায়, অল্প দিনে পাট পচে, সেক্ষেত্রে পচে

0: হওয়ার ভাবটা কিন্তু খুব বেশি হবে না। যার জন্য যে রেসিডুয়াল বায়োমাস যেগুলো জলে পড়ে থাকে সেগুলো কিন্তু তুলে নেওয়া যায়, বা যেগুলো কম পুকুর কেটে যদি কোনো জমির মধ্যে পুকুর কেটে আলাদা করে করা যায়, যখন পাট পচানো হয়ে যায় তখন যে প্রথম আস্তরণগুলো পড়ে থাকে ওগুলো প্রচুর উর্বর, এবং যদি ওর পরে এক কোদাল করে তুলে বর্ষা শীতকালীন কোনো সবজিতে ব্যবহার করা যায়, শীতকালীন সবজির জন্য এটা ভীষণভাবে উপকারী এবং তাতে পুষ্টিগুণ সমৃদ্ধ। এই মাটিগুলো কিন্তু তাদের সেইভাবে কাজে লাগতে পারে। সেই কারণে আমরা বলি যে হয় অবশেষগুলো কিছুটা তুলে নেওয়া, আর যদি পুকুরের মধ্যে যদি শুকনো পুকুরে যে বা যেগুলো মজা পুকুরে করতে যাচ্ছে সেগুলো সে সময় এক কোদাল করে মাটি কেটে নিয়ে বা একটু মাটি কেটে নিয়ে সবজি জমিতে ছড়িয়ে দিন।
1: পাট চাষী বন্ধুদের জন্য জানাটা ভীষণ দরকার যে পাটের তন্তুর গুণগত মান কি করে সমৃদ্ধ করা যায় যাতে করে তারা বাজারে ভালো একটা দাম পেতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের বৈজ্ঞানিক উদ্ভাবন কি রয়েছে যাতে করে খুব সুন্দরভাবে পাটের আঁশ ছাড়ানো যায়?
0: পাটের আঁশ ছাড়ানো, আমরা তো এটা প্রথাগত পদ্ধতি কনভেনশনাল পদ্ধতিটাকে একটু উন্নত করে ফর্মুলেশনগুলো নিনফেসাদিক রাইজোফোনা দিই, অন্যভাবে পাটের ছাল ছাড়িয়ে নেওয়া যেতে পারে। পাটের ছাল ছাড়িয়ে ডিকোটিকেটার বলে বা রিবোনার বলে একটা মেশিন, আর ডিকোটিকেটার মেশিনটা রিবোনারের চেয়ে একটু অ্যাডভান্স, সেটা হচ্ছে প্রতিদিনে প্রায় এক বিঘের পাটকে ছাড়ানো যায়, এবং একদিনে পাট ছাড়িয়ে যে বাকলটা পাওয়া ছালগুলো পাওয়া যায় তাকে বান্ডিল বেঁধে যদি জলের মধ্যে পচানো যায়, সেক্ষেত্রে আমরা দেখেছি যে যেটা কনভেনশনালি যেটা 20-22 দিন লাগছিল এবং পুরো গাছ যখন ফর্মুলেশনগুলো দিয়ে প্রায় 10-12 দিন লাগছিল, তার চেয়েও কম দিন প্রায় 7-8 দিনের মধ্যে কিন্তু এই ছালগুলো পচে সম্ভব এবং তাতে ফর্মুলেশনও কম লাগে।
1: আরেকবার বলবেন, সেক্ষেত্রে আপনি বলছেন যে মাঠে পাট কাটার পর সেখানেই
0: এটা মাঠের মধ্যে নিয়ে যাওয়া সম্ভব, কেননা যে ডিকোটিকেটার মেশিন বলছি সেটা ডিজেলে চালানোর মতো ব্যবস্থা হয়েছে, এবং সেটা যদি কাছাকাছি ইলেকট্রিকে থাকে সেটাওভাবে কানেকশন থাকে সেটাও করা যেতে পারে, করার মাঠের মধ্যে করা যেতে পারে, এবং সেখানেই করে ছাল ছাড়িয়ে এখানে প্রচুর বড় পুকুর বা কোথাও যাওয়ার জায়গা দরকার নেই। এখানে যেটা এক বিঘের জমির জন্য যতটা লাগতো সেখানে প্রায় ওখানে 5 হেক্টর বা 10 হেক্টর জমির পাটকে পচানো যেতে পারে। সেই কারণে আমরা বলছি যদি ভবিষ্যতের যেটা নতুন দিক যেটা আসছে সেটা হচ্ছে পাটের ছাল ছাড়িয়ে তাকে পচানো, ডিকোটিকেশন বা রিবন বের করে তারপরে তার পচানো।
1: সেই ক্ষেত্রে অর্চনবাবু আপনার কোন ধারণা আছে মানে এই মেশিন আমরা কোথায় কিভাবে পেতে পারি?
2: কাস্টম হায়ারিং সেন্টার গুলোর সাথে আমরা যোগাযোগ করে আমরা ক্লাস্টার পদ্ধতিতে, আমার এক বিঘের বেশি জমি নাও থাকতে পারে, আমার চারিদিকে যে আমরা পাট চাষি সবাই সম্মিলিত ভাবে আমরা কাস্টম হায়ারিং সেন্টার থেকে গিয়ে এই ডিকোটিকেটার মেশিন কাজে লাগাতে পারি, তাতে আমার ট্রান্সপোর্ট পাট পচাবার পাটকে কেটে তুলে এনে নয়নজুলিতে আনা জলে পচানোর মধ্যে অনেক ট্রান্সপোর্ট খরচা অনেক গুণে প্রায় আমি বলবো 70% ট্রান্সপোর্ট খরচা বেঁচে যাবে, এবং সাথে সাথে পাট পচাবার পরে এই বিলবোর্ড গুলোতে যদি আমরা 400 কেজি প্রতি হেক্টারে চুন ইউজ করি বিলবোর্ড তার আগের স্বাস্থ্য ফিরে পাবে, এবং মাছের জলের স্বাস্থ্য আবার পুনরুদ্ধার হবে, চুনো মাছগুলো আবার আগের মতো বিলবোর্ডে আমরা পেতে পারি।
0: আমি একটু যোগ করি, ডিকোটিকেটার যেটা বলা হচ্ছিল যে কোথায় পাওয়া যাবে, আমাদের প্রতিষ্ঠান যেমন আইসিআর নিনফে ডিকোটিকেটার তৈরি করেছে, এটা কমার্শিয়ালাইজও করেছে, ক্রাইজফও ডিকোটিকেশন মেশিন করেছে এবং তারা এটাও কিন্তু কমার্শিয়ালাইজ করার মতো সেরকম করেছে, যার জন্য কি হচ্ছে এই মেশিনগুলো কিন্তু পাওয়ার কোনো অভাব নেই। আমরা বিভিন্ন স্কিমের মধ্যে আনার চেষ্টা করছি যাতে স্কিমের এনে যেটা কাস্টমারিং সেন্টারগুলো সেখানে পৌঁছে দেওয়া যেতে পারে, তার অ্যাক্সেস যাতে কৃষক পেতে পারে তার ব্যবস্থাও আমরা চেষ্টা করছি, যে অদূর ভবিষ্যতে জুট কমিশনার অফিস থেকে বা জুট ন্যাশনাল জুট বোর্ড থেকে যেরকম বা মিনিস্ট্রি থেকে যদি সেরকম পরিস্থিতি তৈরি করা যায় যে জুট JCI-এর যেসব সেন্টারগুলো আছে সেখানে যদি একটা কাস্টম হায়ারিং সেন্টার খুলে দেওয়া যায় তাতে অদূর ভবিষ্যতে সেখানেই ডিকোডিকেশন হবে, সেখানে রেটিং হবে, এবং সেখানেই পাটের গ্রেডিংও যেখানে যে ইনস্ট্রুমেন্টগুলো আমরা ডেভেলপ করেছি সেই গ্রেডিংও করে দামে বিক্রি করা সম্ভব।
1: ঠিক, আমাদের হাতে সময় আর একদম নেই, যে সমস্ত শ্রোতা বন্ধু আজকে আমাদের অনুষ্ঠান শুনছিলেন যারা পাট চাষ করেন এবং সঙ্গে মাছ চাষ রেখেছেন, তাহলে আজকের এই আলোচনা কিন্তু অনেকটাই ফলপ্রসূ বলে আমাদের মনে হচ্ছে যে প্রান্তিক মানুষজন আপনাদের কিন্তু জীবন জীবিকার জন্যে পাট চাষও করতে হবে, মাছ চাষও বজায় রাখতে হবে, তাই তো ডক্টর দাস? ডক্টর
0: অবশ্যই অবশ্যই,
1: আমাদের হাতে সময় আর একদম নেই, আমরা আজকের আলোচনা এখানেই শেষ করব। কথা বলছিলাম পাট পচন ও মাছ চাষ নিয়ে, আমাদের সঙ্গে ছিলেন আইসিএআর ন্যাশনাল ইনস্টিটিউট অব ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির প্রধান বিজ্ঞানী ডক্টর দেবপ্রসাদ রায় আরও ছিলেন আইসিএআর সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের প্রধান বিজ্ঞানী ডক্টর অর্চন কান্তি দাস। আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: বন্ধু, ভালোবাসা খুনসুটি মান অভিমানের ঊর্ধ্বে এক রাশ শান্তির ডাক। অশান্তির পৃথিবীতে কি ক্রমশে হারিয়ে যাচ্ছে তা? না, এত সব ভাবো না। এসবের মাঝেই আজ অগস্ট মাসের প্রথম রবিবার, বন্ধুত্বের উদযাপনের দিন। শুনলেই মনের জানালায় উঁকি দেয় প্রিয় মুখগুলো। দেখা হোক বা না হোক, চিরসবুজ এই সম্পর্ক ঠোঁটের কোণে চিলতে হাসি এঁকে দেয়, মনকে উপহার দেয় কত না স্মৃতি। সে কথা ভেবেই এবারের হারানো দিনের গানের আয়োজন বন্ধু বিনে প্রাণ বাঁচে না। চিরন্তন বন্ধুত্বের গল্প আর বন্ধুতায় রাঙানো গানে আসর সাজিয়ে মৈত্রী বন্ধু আম্রপালি ঘোষ মিত্র থাকবে আকাশবাণী মৈত্রীর শ্রোতা বন্ধুদের অপেক্ষায় আজ ঠিক রাত 11টায় মৈত্রী প্রচার তরঙ্গে।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে আপনার স্বাস্থ্য।
3: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয় শিশু মৃত্যু নিয়ন্ত্রণে মাতৃদুগ্ধ। এ নিয়ে একটি কথিকা বলছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সুমন পোদ্দার।
4: বিশেষত এই বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ যে চলছে, সেই পরিপ্রেক্ষিতে এই শিশু মৃত্যু নিয়ন্ত্রণে মাতৃদুগ্ধের যে প্রয়োজনীয়তা সেটা সত্যিই অনস্বীকার্য। একটি শিশু যখন জন্মায় তখন সে কমপ্লিটলি মায়ের উপর ডিপেন্ডেন্ট থাকে, এবং সেক্ষেত্রে তার যে প্রয়োজন, শারীরিক যে প্রয়োজন, যে নিউট্রিশনের দিক থেকে আমরা যেটা ভাবতে পারি, এমনকি যে ইমিউনিটির জন্য যেটা ভাবতে পারি, সেটা সবটাই কিন্তু মায়ের দুধের থেকেই শিশুটি পায়। সেই কারণে প্রথম থেকেই জন্মের যত তাড়াতাড়ি সম্ভব, যখনই মা এবং বাচ্চা একটু স্টেবল হয়ে যায়, তখনই মাকে এবং বাচ্চাকে একই সাথে রাখতে বলা হয়, একই সাথে রাখা উচিত। যত শিশুটি মায়ের দুধ টানবে তত তার দুধ বাড়বে, এবং এইভাবে যদি ঠিকঠাক মতো যদি সে দুধ পান করতে পারে তাহলে তার অপুষ্টি হওয়ার চান্স খুব কম। একটা খুব ছোট্ট একটা এক্সাম্পল দিলে হয়তো ব্যাপারটা পরিষ্কার হয়। আমাদের দেশে অস্বীকার করার উপায় নেই, অনেকেই দারিদ্রসীমার বহু নিচে জীবনধারণ করেন, অনেক মায়েরাও সেই দারিদ্রসীমার নিচে আছেন। বিশেষ করে আমরা দেখতে পারি রাস্তার ধারে, পথ চলতি অনেক জায়গাতেই যারা ভিক্ষা করে খান, অত্যন্ত গরিব, অত্যন্ত কষ্ট করে যারা দিন যাপন করেন, সেই মায়েরাও যখন দেখি যে ক্ষীণকায় মা কিন্তু তার শরীরে সমস্ত কিছু আর নেই, এতটাই সে দুর্বল রোগা, অথচ তার কোলের যে শিশুটি আছে সে কিন্তু সেই মায়ের দুধ যে খাচ্ছে, সেই শিশুটি কিন্তু অপেক্ষাকৃতভাবে একটু হৃষ্টপুষ্ট। তার মানে মা কিন্তু অ্যাকচুয়ালি নিজের শরীরের নির্যাসটুকু নিংড়ে বাচ্চাটিকে প্রোটেকশন দেয়। মায়ের দুধে একদিকে যেমন পুষ্টি পরিমাণ মতো থাকে, অন্যদিকে মায়ের দুধ যখন শিশুটি চায় তখনই সেটা অ্যাভেলেবল। পাশাপাশি আমি যদি এর উল্টো দিকটা দেখি, বাইরের দুধ যখন আমরা দিতে হয় কোনো কোনো কারণে, বিভিন্ন কারণে মায়েরা দুধ খাওয়াতে পাচ্ছেন না, বা হয়তো মা নেই, বা হয়তো যে কোনো কারণেই মায়ের দুধ বসে গেছে, তখন যখন আমরা বাইরের দুধে যাই সেই দুধ অনেক সময় দেখা যায় যে ঠিক ঠিক ডাইলিউশনে বাচ্চাটিকে খাওয়ানো হচ্ছে না, ওটা নির্দিষ্ট মাপে ডাইলিউশন করতে হয়। 1 অংশ জলে 1 চামচ, 2 অংশে 2 চামচ, এটাই নর্মালি রেশিও।

0: দুধগুলো আমাদের দেশে পাওয়া যায়। কিন্তু অনেক সময় দেখা যায় দুধটি পাতলা করে খাওয়াতে বলা হচ্ছে। পাতলা করে খাওয়াচ্ছি, তার মানে বেসিক্যালি বাচ্চাটিকে কিন্তু আমরা জল খাওয়াচ্ছি, তো তাতে স্বাভাবিকভাবে পুষ্টি ঠিকমতো হয় না। প্লাস যখনই বাইরের দুধ আমরা দিতে যাই, তখনই কিন্তু সেখানে ইনফেকশন হওয়ার চান্স একটু হলেও বাড়ে। কারণ বাইরের দুধে কিন্তু আর যাই হোক ইমিউনিটি আলাদা করে কোনো সাপোর্ট দেয় না, মায়ের দুধে কিন্তু ইমিউনিটি সাপোর্ট দেয়। তাই শিশুটি যখন সদ্যজাত সে জন্মালো, একদিকে যেমন মায়ের শরীরের থেকে যে প্রোটেকশন সে নিয়ে জন্মেছে সেটা যেমন তার ভেতরে প্রোটেকশন দিচ্ছে, তার পাশাপাশি সে যখনই মায়ের দুধ খাচ্ছে তখন সেই দুধের মধ্য দিয়েও কিন্তু কিছু প্রোটেকটিভ ফ্যাক্টরস শরীরে প্রবেশ করছে, সেটাও কিন্তু বাচ্চাটিকে অনেকাংশেই প্রোটেকশন বা রোগ প্রতিরোধ ক্ষমতা হতে সাহায্য করছে। আর পুষ্টির দিক থেকে বলি, আমাদের দেশে কিন্তু অপুষ্টিজনিত কারণে শিশু মৃত্যুর হার নেহাত কম নয়। তাই যেটা সহজে পাওয়া যায়, সহজলভ্য, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি শিশুর জন্য মহার্ঘ। একজন মা তার বাচ্চাকে যদি ঠিকঠিক মতো প্রথম ছ মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, শুধুমাত্র মায়ের দুধ যদি দিতে পারে, এবং ছ মাসের পর থেকে যদি ঠিকঠিক মতো কমপ্লিমেন্টারি ফিড, মানে একটু একটু করে সলিড ডায়েট শুরু করতে পারে সাথে মায়ের দুধ, তা এবং দুবছর পর্যন্ত যদি মায়ের দুধের সাপোর্টটা পাওয়া যায়, তাহলে তার থেকে ভালো শিশুটির জন্য আর কিছু হতে পারে না। তাই স্বাভাবিকভাবেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO তারা কিন্তু বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য বারবার করে এই মাতৃদুগ্ধের প্রয়োজনীয়তার কথা বলেছে। তাই একজন মা তার শিশুটিকে সব থেকে ভালো যা দিতে পারেন তা হলো ব্রেস্ট মিল্ক। তাই শিশু মৃত্যুর হার রুখতে এবং শিশুর মৃত্যুর হার কমাতে মাতৃদুগ্ধের বিকল্প কিছু নেই।
1: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয় ছিল শিশু মৃত্যু নিয়ন্ত্রণে মাতৃদুগ্ধ। এই নিয়ে একটি কথিকা বললেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার সুমন পোদ্দার। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
2: এতক্ষণ শুনছিলেন আপনার স্বাস্থ্য। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

শ্রোতা বন্ধুদের জানিয়ে দেব, মৈত্রীর দ্বিতীয় অধিবেশনে একটু পর থেকে কি কি অনুষ্ঠান রয়েছে। একটু পরে সন্ধে সাতটায় শুনবেন বেতার নাটক কানা মাছি, রচনা অনিল ঘোষ, প্রযোজনা রুবি বাগচি। 7:45 নান্দনিক। আজ শুনবেন ঔপন্যাসিক বিনোদ ঘোষালের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে শ্রীরূপা মুখোপাধ্যায়, প্রযোজনা দুর্বাদে। 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে, উপস্থাপনায় থাকবেন আম্রপালী ঘোষ মিত্র। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 গ্রন্থ পরিচয়ে আজ শুনবেন রবীন্দ্র শব্দকোষ, রচনা বীরেন্দ্রনাথ বিশ্বাস, পাঠে থাকবেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন রিয়া ঘোষ এবং প্রযোজনায় ডক্টর মানুষ প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ শরৎ, পরিবেশনায় অনিমা দাস। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন আম্রপালী ঘোষ মিত্র। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে নাটক কানা মাছি।

0: আজকের নাটক কানামাছি, রচনা অনিল ঘোষ, প্রযোজনা রুবি বাগচি। নাটক কানামাছি।
1: বাবা, আমি আর পারছি না, এই দুপুরবেলায় ভরপেট খেয়ে এত হাঁটা যায়?
2: তোকে খাওয়ার জন্য কে মাথার দিব্যি দিয়েছিল বাবা, একটু কম খেতে পারো না?
1: এই প্রলয়, বাজে কথা বলবি না, আমি কতটুকু খেয়েছি?
3: হ্যাঁ, দুবার মাংস চেয়েছিলি, আমি দেখেছি।
1: এই এই এই, আর তুই যে আমার প্লেট থেকে মুরগির মাথাটা চুরি করে খেলি।
3: আসলে তুই এত লোকের মাথা চিবিয়েছিস, বেচারি মুরগিটাকে না হয় একটু রেহাই দিলি।
1: প্লিজ অর্ক, খাওয়ার খোঁটা দিস না, আমার খুব খারাপ লাগে।
4: ওখানে বসে পড়লি কেন? চল চল নদীর ধারে গিয়ে বসি। ওই দেখ নীলা গিয়ে কেমন বসেছে দেখ।
1: আমি আর পারছি না, তোরা যা না।
5: তাহলে চল তোকে কোলে করে নিয়ে যাই।
1: ভালো হবে না বলছি, তুই সকাল থেকে আমি টিস করছিস, এসব আমার একদম ভাল লাগে না। এই নীলা, দেখছিস কি করছে? জানি জানি তোরা কেউ আমার বন্ধু না, তোরা সব না একেবারে।
4: রাগ করছিস কেন? পিকনিকে এলে এমন একটা তো হয়ই বাবা।
1: ইস, কি আমার পিকনিক রে বাবা, গরমে সিদ্ধ হচ্ছি আর তোদের পিকনিক চা গেল।
4: তুই গরমটাই দেখলি? হ্যাঁ, আরে ভেবে নে না, এ হচ্ছে বসন্তকাল। আহ, কি মিষ্টি হাওয়া দিচ্ছে দেখ দেখ দেখ।
1: আচ্ছা, কলকাতা থেকে 60 মাইল ঠেঙিয়ে এলি কি মিষ্টি হাওয়া খেতে? পিকনিক দেখালি বটে।
2: আরে বাবা, এ তো আর উদ্বাস্তু পিকনিক নয়, রীতিমতো অর্কর বাপের গাড়ি ম্যানেজ করে বাংলো বুক করে তবেই এসেছি।
1: হ্যাঁ, অর্কর দৌলতেই তো করে খাচ্ছিস, নইলে তো সর্বহারাদের দলেও ঠাঁই হতো না।
4: এই তুই আমাদের সর্বহারা বললি?
1: বললাম।
4: বন্ধুদের তুই এই ভাবিস তনু, আর আমরা তোর জন্য কি না?
1: বিজন, তুই সেন্টু দিচ্ছিস ভাই। এই একটু আগে বললি না পিকনিক এলে এমন একটু আধটু হয়। এই রাগ করেছিস? রাগ করিস না প্লিজ।
3: যাই বলিস প্রলয়, তোর ওই উদ্বাস তোমার কা পিকনিকটাই ভালো ছিল রে, বেশ দল বেঁধে অনেকে মিলে হই হই করে আসা যেত, রান্না চাপাতে চাপাতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যেত, মাংসটা হতো আধ পোড়া, ডালটা হতো নুন কাটা, ওর চাটনি আলাদা, এ যেন ঠিক জমছে না। দেখ সকলের কেমন গা ছাড়া ছাড়া ভাব।
1: হ্যাঁ, এই নীলা এদিকে আয় না।
6: এই তো বেশ আছি, তোরা চালিয়ে যা।
1: আমি আর পারছি না, এরা সবাই মিলে আমার পেছনে লেগেছে।
2: প্রলয়ের
5: কথা ধরিস না তো তুই, ছাড়। আচ্ছা বাবা আচ্ছা, এই আমি কান মলছি নাক মলছি আর তোর পেছনে কেউ লাগবে না, এবার কি ওঠবোস করতে হবে নাকি?
1: বাঁদর কোথাকার।
5: বাহ, তাহলে আর মুক্তোর মালাটা বাকি থাকে কেন? ওটা আমার গলায় পরিয়ে দে।
1: শখ কত।
5: ওরে, বাঁদরের জীবনেও প্রেম আছে তনু, শুধু তুই বুঝলি না।
3: প্রেমের কথা অমন হেড়ে গলায় বলতে আছে সুহাস?
5: তাহলে মিষ্টি করে বলবো?
3: হ্যাঁ মিষ্টি করে বলবি।
5: এই তনু শোনো,
1: বয়ে গেছে
5: কিন্তু আমায় যে বলতেই হবে তনু, ফুল ফুটুক বা না ফুটুক।
1: এ মা, ধার করার কথা বলছিস কেন?
3: নো নো নো ধার সুহাস, নিজের ভাষায় অ্যাপ্লাই করো।
5: তাহলে নিজের ভাষায় বলি।
3: হ্যাঁ, নিজের ভাষাতেই বলো।
5: তনুরে,
1: গৌরচন্দ্রিকা বাদ দিয়ে
5: বলবো, আস্তে বলবো না জোরে
1: জোরে,
5: কবিতায় বলবো না গদ্যে,
1: সহজ সরল নির্ভেজাল গদ্যে।
5: তনুরে কাছে আয়।
1: ও মা, কেন?
5: কাছে আয় তনু, মায়া বাড়ু।
1: এলাম।
5: আরো কাছে আয়।
1: বেশি কাছে যেতে পারবো না সুহাস।
5: কেন?
1: আমি যে একজনের ফিক্সড ডিপোজিট হয়েই গেছি।
5: এই সত্যি নাকি?
1: সুহাস, কানে তালা ধরে যায়।
5: আরে তুই এত বড় একটা খবর দিলি, একটু সেলিব্রেট করবো না?
4: আর বিয়েটা করছিস কবে বল?
1: বিয়ে? প্রেম করলে বিয়ে করতে হয়, এ কথাটা তোদের কে বলেছে? আসলে তোদের মুশকিল কি জানিস, তোরা একবিংশ শতাব্দীর দিকে পা বাড়িয়ে মুখটাকে ফিরিয়ে রেখেছিস সেই অষ্টাদশ শতাব্দীর দিকে। প্রেম মানেই বিয়ে, দূর দূর।
5: তনু, লোকটা নিশ্চয়ই ডাক্তার বা ইঞ্জিনিয়ার।
1: কি করে বুঝলি?
5: তোর জীবে জল পড়া দেখে।
2: আহা হা, অমন করে বলছিস কেন?
5: ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলে পেলে মেয়েদের মুখে জিওগ্রাফি কিরম পাল্টে যায় দেখেছিস?
1: মেয়েদের খুব চিনিস।
5: কেন ভুল বললাম?
1: সেন্ট পার্সেন্ট, এই বুদ্ধি নিয়ে তুই কবিতা লিখিস? শোন, ও ডাক্তার নয়, ইঞ্জিনিয়ারও নয়, একেবারে অতি সাধারণ চাকুরে।
3: হ্যাঁ, এ মা, তুই শেষে অতি সাধারণ চাকুরের বউ হবি।
1: যাই হই না কেন, তোর তাতে কি রে?
3: হয়ে গেল।
2: কি হয়ে গেল রে?
3: আমার প্রেম এখানেই দিয়ে।
1: ওফ, বাঁচা গেল। সকাল থেকে যা করছিলি
3: প্রলয়। বিরহের গান ধর।
2: বিরহের গান?
3: হ্যাঁ ধর।
2: বিরহের গান, আচ্ছা। কেন যে বুঝু না সখী, বুঝু না, কেন যে বুঝু না সখী, বুঝু না।
4: একদম জমছে। এর থেকে বাড়ি বসে থাকে অনেক ভালো ছিল।
2: জমবে কি করে? তনু তো সব সময় ফোঁস ফোঁস করছে, আর ওদিকে নীলাকে দেখ, জমে একদম আইসক্রিম হয়ে আছে।
1: এই বিজন, তোর সেই মাস্টারির চাকরিটার কি হলো?
4: ও, হবে না।
1: কেন? ইন্টারভিউ তো ভালো করেছিলি।
4: ইন্টারভিউ ভালো করলেই হয় না রে তনিমা, দাদা চাই, টাকা চাই। মাস্টারি এখন নিলাম হয় রে, নিলাম। আমি কোথায় পাবো অত টাকা?
5: একদম স্টপ। এসেছি পিকনিকে, এখানে দুঃখ যন্ত্রণা হতাশাগুলো দয়া করে আর নামাস না। গুড বাই জানিয়ে দে।
2: ঠিক বলেছিস, মাত্র তো কয়েকটা ঘন্টার সময়, এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব, যেমন খুশি খরচ করব, নাচবো, গাইবো, হুল্লোড় করব।
3: তাহলে গান হোক। এই তনু, গান ধর তো।
1: কেন, গানের বেলায় আমি কেন, তোরা কর।
5: আমাদের যা গলা না, গান শুনলে এখনই লোকজন লাঠি ছোটা নিয়ে তেড়ে আসবে।
1: নীলাকে বল, ও তো ভালো গান জানে।
2: নীলা, সকাল থেকে দেখছিস না কেমন ফিউজ বাল্ব হয়ে আছে।
1: কেন রে?
2: কি করে বলবো।
1: এই এই সুহাস, তুই জানিস?
5: জানি।
1: কি?
5: ব্যতিক্রমের নেশা।
1: মানে?
5: এটারও মানে বুঝলি না? এই নেশা মদের নেশার থেকেও সাংঘাতিক। যাকে একবার ধরে না, তার বারোটা না তেরোটা বাজিয়ে ছেড়ে দেয়। এই যেমন ধর, আমরা এখন হাসছি তো, নীলাকে এখন গম্ভীর হয়ে থাকতে হবে, ব্যতিক্রম। আবার আমরা যখন গম্ভীর হব, নীলা তখন হাসবে।
1: তা খুব জানিস। দাঁড়া, নীলাকে ডাকছি। এই নীলা।
5: এই এই এই এই এই, দিদিমণিগিরি করবি না বুঝলি।
6: কি রে, কি বলছিস তনিমা?
5: বলছি গান হবে, গান। নদীর ধারে বসে বসে প্রাকৃতিক শোভা তো চেটে পুটে সাফ করে দিলি, এবার আমাদের দিকে একটু ফিরে তাকা।
2: বেশ, জমি একটা গান ধরত,
5: একটু দয়া করে এদিকে আসবি।
6: এই এলাম, কি বলবি বল।
2: মানে বেশ, জমি একটা গান ধরত।
6: দূর, আমার ভালো লাগছে না।
5: ভালো লাগছে না বললে তো চলবে না ম্যাডাম। সবাই মিলে যখন এসেছি তখন সকলের মতো চলতে হবে।
2: ঠিক।
5: ধর ধর, গান ধর।
6: এই জ্বালাতন করিস না তো।
5: স্টার্ট।
2: নীলা ধর।
1: আহা, কর না বাবা।
5: তোর পায়ে ধরবো নীলা? তবে ধর।
6: তোরা তো করছিস না, ভালো লাগে না। আচ্ছা দাঁড়া দেখি।

0: বাবা, দুঃখের গান ধরলি,
1: কেঁদে ফেলবো।
2: দেখ আমার যা মনে এসেছে আমি তাই করেছি, তোদের যদি ভালো না লাগে ছেড়ে দে, আমি চলে যাই।
3: ও বাঁশি বাজাস না তো?
4: বাঁশি শুনে আর কাজ নাই, ও যে ডাকাতিয়া বাঁশি, চোরা দিন দুপুরে চুরি করে রাত্রিরে তো কথা নাই, দিন দুপুরে চুরি করে রাত্রিরে তো কথা নাই, ডাকাতিয়া বাঁশি। কি রে হচ্ছে,
3: চালিয়ে যা।

0: নষ্ট মিয়া জামি সখি বোতায়নলে চোরা দিন দুপুরে চুরি করে রাত্রি।
1: কি মাঝি ভাই, গানটা ঠিক হচ্ছে তো? হতেই হবে।
2: দেখলি, মাঝিরাও বলছে এতক্ষণ তোদের চান্স দিচ্ছিলাম।
3: এই প্রলয়, নৌকো চড়বি
4: এখন?
3: চল না বাবা, কতদিন চড়িনি। ও মাঝি ভাই, মাঝি ভাই আমাদের চড়াবে। এই চড়াবে বলেছে, চল চল।
5: এদিকে মাঝি ভাই, এদিকে
3: চল চল চল।
5: হ্যাঁ চল চল চল
1: চল চল। নীলা, ওখানে বসে রইলি কেন? যাবি না?
6: তোরা যা।
1: কেন? তো আচ্ছা জ্বালা হলো।
2: তোর আবার কি হলো?
6: আমার ভালো লাগছে না।
2: দেখ, এই কাটা রেকর্ডটা সকাল থেকে অনেকবার বাজিয়েছিস, এবার ক্ষমা দে তো।
6: তুই কেন আমাকে জ্বালা দিলি বলতো? যা না, তুই ওদের সঙ্গে যা।
2: আশ্চর্য, তোকে একা ফেলে যাই কি করে?
1: এই তোরা যা, আমরা বসছি।
6: তোর সঙ্গে আমার গাছ ছড়া বাঁধা আছে নাকি?
2: সে কি তুই জানিস না? আছে তো একটু।
6: সুহাস, আমি তনিমা নই।
2: বলাই ষাট, তুই তনিমা হতে যাবি কেন? তুই তো নীলা। নীলা মানে জানিস তো, ওই যে গানটা আছে, লোকে বলে নীলা নাকি করুষ হয় করুষ হয় না।
6: বুঝলাম।
2: চাই বুঝেছিস, সকাল থেকে যেরকম বিষণ্ণতার পোজ মেরে বসে আছিস না, দেখলে পাথরও কেঁদে ফেলতো রে।
6: তোর এসব ইয়ার্কি শুনে শুনে আমার কান পচে গেছে। তুই নতুন কিছু বলতে পারিস না?
2: পারি, যদি অভয় দিস।
6: না, এখন কথা ভালো লাগছে না, চুপ কর।
2: বেশ। দারুণ একটা জায়গা বার করেছে। দেখ নীলা,
6: আমার দেখি কাজ নেই।
2: দেখ, এমন সুন্দর জায়গা কিন্তু খুব বেশি পাবি না। আচ্ছা আচ্ছা, এত বড় আকাশ কখনো দেখেছিস নীলা?
6: তোর ভাব জাগলো নাকি
2: নীলা? পৃথিবী থেকে নির্জনতা শব্দটা আস্তে আস্তে মুছে যাচ্ছে। চার থেকে এত শব্দ, এত কোলাহল, কোনদিন না কালা হয়ে যায়। সত্যি সত্যি, আমার যদি অনেক টাকা থাকতো না, আমি এখানেই বাড়ি বানিয়ে থাকতাম।
6: ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখ।
2: ঠিক বলেছিস, কি কপাল মাইরি, আজ পর্যন্ত একটা চাকরিও জুটলো না।
6: কবিতার পিছনে না ছুটে যদি জীবিকার পিছনে ছুটতিস এতদিনে, তাহলে তোর একটা হিল্লে হয়ে যেত।
2: দূর দূর, আমার দ্বারা কিছু হবে না, কিছু না।
6: আজ বুঝলি? আমি তো অনেককাল আগেই বুঝেছি। তোর হবে কি? তুই যা মেঘাসা, তাও যদি প্রেম করতিস।
2: ফর ইউর কাইন্ড ইনফরমেশন ম্যাডাম, বিংশ শতাব্দীর শেষ ভাগে প্রেম শব্দটা কিন্তু অ্যাকাউন্টেন্সির বিষয় হয়ে গিয়েছে। দেখিস না, প্রেমে পড়ার আগে মেয়েরা কেমন কায়দা করে জেনে নেয় বাড়ি আছে কি না, গাড়ি আছে কি না, কি চাকরি।
6: মেয়েদের তো খুব বুঝিস তুই।
2: বুঝি, অভিজ্ঞতার একটা মূল্য তো আছে। আর আমি তো অ্যাকাউন্টেন্সিতে গোল্লা, ক্রেডিটও নেই ডেবিটও নেই, আমার বাজার এমনিতেই খারাপ, আরও খারাপ করলি তুই।
6: আমি?
2: হ্যাঁ তুই, তোর সঙ্গে মিশে মিশেই আমার একেবারে বারোটা বেজে গেল, কোনো মেয়ে আর আমার দিকে ফিরেই তাকায় না।
6: তোকে আমার সঙ্গে মিশতে তো আমি বলিনি, চলি।
2: এই দেখ এই দেখ, এই যাস না নীলা, শোন শোন শোন। আচ্ছা নীলা নীলা, তুই চলে গেলে আমি কাকে দেখবো বলতো? এই যে এই বুক খোলা মাঠ, ওই নদী, নিষ্পত্র গাছ, উধাও আকাশ, সব একেবারে অসার, অর্থহীন হয়ে যাবে তুই ছাড়া।
6: আমি কি তোর কবিতার উপকরণ?
2: বাংলাটা ভুল হলো, উপকরণ নয় প্রেরণা।
6: সুহাস,
2: আরে অমন করে ডাকিস না, আমার হার্টের একটা ভালভ খারাপ আছে, কখন কি হয়ে যায় বলা মুশকিল।
6: তোর হার্ট আছে?
2: আছে মানে, প্রশান্ত মহাসাগরের মতন একটা বিশাল হার্ট আছে, ওই একটা জিনিস নিয়েই তো বেঁচে আছি রে।
6: সে তো দেখতেই পাচ্ছি, লেডি কিলার একটা।
2: তাতে কি লাভ, তোর কাছে তো নই।
6: সে সাহস আছে তোর?
2: না, তা নেই। আর সেই জন্যই তো তোর কাছে আমি এত স্বাভাবিক, তোকে তো আমি চিনি।
6: এত তাড়াতাড়ি চিনে ফেললি সুভাষ?
2: কেন, তুই কি শামুক? শামুকদের চিনতে দেরি হয়।
6: ভালোই ফ্ল্যাট করতে শিখেছিস, এই জন্যেই মেয়েগুলোর ন্যাকা ন্যাকা গলায় সিহাসদা করে করে পাগল।
2: হিংসে হচ্ছে,
6: বয়ে গেছে।
2: তাহলে রাগ কেন বাচ্ছে?
6: আমার জিনিস বোর লাগে।
2: তা তো লাগবেই, রোম্যান্স কি জিনিস সেটা তো আজ পর্যন্ত বুঝলি না।
6: দেখ সুভাষ, তোর এইসব ন্যাকা ন্যাকা কথা আমার শুনতে আর সত্যি ভালো লাগছে না।
2: এই আচ্ছা, তোর কি হয়েছে বলতো? অবশ্য আমাকে বলা যাবে কি?
6: না, ব্যক্তিগত ব্যাপার।
2: ব্যক্তিগত ব্যাপার? তুই যেমন বিরোহী নায়িকার পোজ মেরে বসে আছিস না সকাল থেকে, তাতে ব্যাপারটার ব্যক্তিগত নেই।
6: আচ্ছা তোকে বলে আমার কি হবে বলতো?
2: আমাকে বলে তোর কি হবে? আরে আই এম ইওর ফ্রেন্ড, ফিলোসোফার এন্ড গাইড।
6: আচ্ছা তুই কি জীবনে সিরিয়াস হবি না? শুধু ইয়ার কি।
2: আচ্ছা আচ্ছা বাবা, এই আমি সিরিয়াস হলাম। হ্যাঁ বল।
6: মরার আগে আমার ডায়েরি চিঠি সব দিয়ে যাব, তখন জেনে নিস।
2: এই এই তুই কি এখন মরবি নাকি?
6: এই ইয়ার কি মারবি না?
2: না না, ইয়ার কি নয়, তোর সঙ্গে সহমরণে যাওয়ার কোনো ইচ্ছা আমার নেই।
6: জানি জানি, তোরা কেউ আমায় ভালোবাসিস না।
2: কেঁদে বল, কেঁদে বল।
6: কাঁদবো তোর কথায়? পারি না। তুই কেন বুঝছিস না আমি ভালো নেই?
2: সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন নেই?
6: সুহাস, পৃথিবীতে এমন কিছু কথা আছে যা হয়তো বলার নয়, অনুভবের।
2: তার মানে?
6: সব কিছুর মানে খুঁজতে যাস না সুহাস, ঠকে যাবি। আমার ভেতরে যে কি হচ্ছে আমি তো কি করে বোঝাই। এক এক সময় মনে হচ্ছে আমি যেন ঘোর অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছি, কোনো আলো নেই, লক্ষ্য নেই, চারপাশে অনেকগুলো হাত এগিয়ে আসছে আমাকে উদ্ধার করার জন্য, অথচ কোনো হাতকে আমি আঁকড়ে ধরতে পারছি না।
2: তার মানে তুই ইনডিসিশনে ভুগছিস।
6: আমি জানি না।
2: জানি না বললে তো হবে না ম্যাডাম, জানতে হবে। লক্ষ্যহীন মানুষ মৃত মানুষ ছাড়া আর কিছুই নয়।
6: আমাকে জ্ঞান দিস না তো।
2: তোকে জ্ঞান দেবো আমি? হায় ঈশ্বর।
6: না রে সুহাস, মাঝে মাঝে কি মনে হয় জানিস? আচ্ছা, জীবনে চলার জন্য কেন সঙ্গীত দরকার হয়? কেন আমি একলা চলতে পারবো না?
2: কারণ একলা বেশি দিন চলা যায় না। তাই নীলা, এই জগৎটা কিসের জানিস?
6: কিসের?
2: এই জগৎটা ভাঙচুরের জগৎ। তুই কিন্তু ভুল করিস না, ডিসিশন নে। যাই হোক, এই ভাঙচুরের জগতে ওটার ভীষণ প্রয়োজন।
6: কিভাবে নেব ডিসিশন?
2: বিশ্বাস নিয়ে এগোলে ঠিকই নিতে পারবি।
6: সুহাস, আসলে আমি খুব সাধারণ মেয়ে রে।
2: গা বাঁচিয়ে চলার চেষ্টা করিস না নীলা, ওতে কিছু বাঁচে না।
6: তুই বেশ আছিস।
2: ব্যস্ত থাকবই।
6: তোর কোনো দায় নেই।
2: দায় থাকলেই যে বিদায়ের কথা মনে আসে।
6: আসলে তুই একটা ভণ্ড কাপুরুষ, সবাইকে শুধু নাচাতে জানিস।
2: না রে, নাচতেও জানি, দেখবি।
6: তুই একটা হিপোক্রিট, কখনো কারো দায়িত্ব নিতে চাস না। আচ্ছা, এভাবে পালিয়ে পালিয়ে আর কতদিন চলবে?
2: এই দেখ, জ্ঞান দিতে শুরু করলি তো। কথা হচ্ছিল তোর সমস্যা নিয়ে, তুই আমাকে
6: কথা ঘোরানোর চেষ্টা করিস না সুহাস।
2: এই নীলা, নীলা দেখ দেখ দেখ দেখ দেখ না
6: কি
2: দেখ, ওই ওই মাঠে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো কি খেলছে বলতো?
6: ওরা ওরা তো কানামাছি খেলছে।
2: তুই খেলেছিস কখনো?
6: কত।
2: এই নীলা,
6: কি কি হলো?
2: কানামাছি খেলবি?
6: আচ্ছা তুই কি বাচ্চা হয়ে গেলি নাকি?
2: কেন, হতে দোষ কি?
6: বাঁশিটা বাজাচ্ছিস কেন বলতো?
2: খেলার জন্য।
6: তুই কি সবেতেই খেলা খুঁজে পাস?
2: আরে জীবনটাই তো খেলা রে। ওই তো ওই তো ওরা এসে গিয়েছে। আয় আয় আয় আয় কুইক।
6: দূর, আমার খেলার মুড নেই, আমি মরছি আমার জ্বালায়, অমনি তোর মাথায় এখন খেলার বাতিক চাপলো।
2: বি ইজি নীলা, বি ইজি। সকাল থেকে পেঁচার মতন একটা মুখ করে বসে আছিস, এবার একটু ওড়ার চেষ্টা কর, দেখবি মনটা হালকা হয়ে যাবে।
6: আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাস না।
2: কি করব বল, দেখছিস তো আমার নাকটা তোদের সকলের থেকে সাইজে বড়, তাই আর কি করি, তোদের ব্যাপারে নাক না গুলি আমি পারি না। এই যে প্রলয়, আয় আয়।
4: এই তো
6: দারুণ লাগলো। এই নীলা, তুই গেলি না কেন রে?
2: নৌকা বিহার তো অনেক হলো ম্যাডাম, এবার একটু আমার দিকে মন দাও।
6: এই মন টন দিতে পারবো না, আগেই তো বলেছি, তুই অন্য কথা বল।
4: এই সুভাষ, ডাকলি কেন?
2: কানামাছি খেলা হবে।
4: আরে দারুণ খেলা বার করেছিস তো, অন্ধের মতো হাতরে হাতরে চেনা মানুষ খোঁজা,
2: কিংবা মনের মানুষও খুঁজতে পারো।
3: আমি বাবা আর নড়তে পারছি না, এই আমি বসলাম।
7: না, তোর কপালে মুটকি হওয়ায় নাচছে।
8: নীলা, তোমাকে ফুল দেব, নেবে?
6: দাও।
2: বিজন, চান্স ছাড়িস না বোকা, চুলে গুঁজে দে।
6: সুহাস,
2: মায়েরে, আমার খুব ইচ্ছে করছে।
6: কি, আমার চুলে ফুল গুঁজতে?
2: না, তোর চুলে মুখ ডুবিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে।
6: এ মা, তুই কি বেরসিক রে, এত কষ্ট করে চুলে শ্যাম্পু করলাম, আর তুই কি না সস্তা সিগারেটের ধোঁয়ায় সব নষ্ট করবি?
2: অবশ্য তুই চাইলে পৃথিবীর সবচেয়ে দামি সিগারেটও আনাতে পারি।
6: সেইটাও তো আমাকেই কিনে দিতে হবে।
2: তা তো হবেই।
8: এই সুহাস, কি হচ্ছে? কি
2: দেখলি নীলা, দেখলি? অমনি বিজনের রাগ হয়ে গেল। আরে গাধা, একটু রোম্যান্টিক হতে শেখ।
6: হয়ে আর কাজ নেই, বিজন ফুলটা আমায় দাও তো।
4: আরে দূর সুহাস, কি হলো, খেলা শুরু কর।
2: কে হবে কানামাছি?
4: লেডিস ফার্স্ট।
7: হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই। তনু?
3: কেন, আমি কেন?
4: ঠিক আছে ঠিক আছে, তবে টস হোক।
7: হ্যাঁ হ্যাঁ,
4: টস কর, টস কর তো।
7: হ্যাঁ ঠিক আছে, হেড পড়লে তনু আর টেল পড়লে নীলা, ঠিক আছে?
4: এই হেড পড়েছে, হেড পড়েছে, হেড
3: পড়। আমি না, আমি না।
5: এই সুহাস, ধর ধর ধর ধর, তনু পালাচ্ছে,
2: তনু পালা। না না না না না না না, তনু এটা হবে না, জনগণের রায় তোমাকে মানতেই হবে। প্রলয়, রুমাল।
3: এই চোখে রুমাল দিলে আমি পড়ে যাব।
2: মন ঠিক থাকলে পড়বি না।
4: আচ্ছা, কানামাছি খেলার একটা ছড়া আছে জানিস তো, ওই কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে চো। কি হলো রে তনু,
3: দেখি। সুহাস, আমি পারছি না, কি ভীষণ অন্ধকার।
2: অন্ধকারের মধ্যেই তো আলোর ঠিকানা থাকে রে। আয় আয়, ধর ধর।
5: এই এই তনু, তনু টাল খাস না কেন?
7: এই ওদিকে কোথায় যাচ্ছিস? ওদিকে নদী।
3: এই এই, তোরা কোথায়?
2: আচ্ছা, তোরা ভ্যাবলার মতন একদিকে দাঁড়িয়ে আছিস কেন বলতো? সবাই তনু চারপাশে ঘোর।
7: আচ্ছা, এই যে তনু, তনু তনু, ধর ধর ধর ধর ধর।
9: কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে চো।
3: এই যে ধরেছি।
2: হ্যাঁ, ধরলে তো হবে না, নাম বলতে হবে। নাম বল।
3: অর্ক।
2: হয়নি ও প্রলয়,
5: তুই আমাকে অর্ক ধরলি তনু।
9: কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো।
3: ধরেছি, তুই তবে অর্ক।
5: হয়নি,
9: কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। কানামাছি ভো ভো।
2: এবার যেন আর ভুল করিস না তনু।
5: তনু এগিয়ে যা, এগিয়ে যা, এগিয়ে
3: যা। এই যে এবার।
2: নাম বল।
3: দাঁড়া, ঠিক অর্ক। এই কি হলো?
5: আরে দূর, তুই নিজেই চোখ খুলে দেখ না।
2: তনু রে, তোর কপালে আমিই নাচছি, তুই চাস বা না চাস, শেষ পর্যন্ত আমার হাতেই ধরতে হবে তো।
3: এ মা,
4: তুই কি আনাড়ি রে, এই মন নিয়ে তুই প্রেম করিস?
3: আমি প্রেম করি না, আমার জন্য কেউ বসে নেই। সব তোদের মিথ্যে বলেছি, মিথ্যে মিথ্যে।
2: তনু,
5: এই তনু,
2: তনু শোন,
5: তনু আমন তনু দৌড়স না, পড়ে যাবি। দাঁড়া, এই তনিমা, তনিমা, এই তনু, আমি দাঁড়া, আমি আসছি আসছি।
2: পাগলি একটা।
6: কি হলো বলতো?
2: বাদ দে বাদ দে নীলা, এবার তুই এদিকে, এবার তুই কানামাছি হবি। অর্ক, তোর রুমাল দে।
6: তুই কি শুরু করলি বলতো?
2: খেলা খেলা, খেলাকে খেলা হিসেবে নে।
6: না, তোর অন্য কোনো মতলব আছে?
2: কিচ্ছু না, কোনো মতলব নেই। নাও স্টার্ট। নে নে নে। আচ্ছা, তোরা দাঁড়িয়ে রইলি কেন? নীলা চারপাশে ঘোর। নীলা দাঁড়িয়ে থাকিস না, ধর ধর ধর।
8: নীলা, আমি আমি বিজন
6: জানি।
8: আজ আজকেই তোমার কথা দেওয়ার কথা ছিল, মনে আছে?
6: আছে, দেখছি। ইস বাবা, চুটকাচ্ছি।
7: নীলা
6: বলে, অর্ক
7: আমি জানি তোমার সমস্যা, আজ সারাদিন তোমাকে দেখছি।
6: অর্ক, অর্ক আমার ভেতরে ঝড় বইছে
7: জানি, কিন্তু সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। যে সিদ্ধান্তই নাও তাতে সম্পর্ক ভেঙে যাবে না। এবার ঠিক করো, তুমি কাকে চাও, আমাকে?
6: না।
2: কি হচ্ছে নীলা?
6: আমি আমি পারছি না সুহাস, আমার আমার সব কেমন গোলমাল হয়ে যাচ্ছে।
2: পারছি না বললে তো হবে না নীলা, পারতেই হবে। খেলতে নেমে খেলার নিয়ম ভাঙা চলবে না। একবার খোলস ছেড়ে বেরিয়ে আয় নীলা, মনে জোর দিয়ে বল এই আমার সত্যি, এই আমার বিশ্বাস, নাহলে তুই যে নিজে ধ্বংস হয়ে যাবি। আমি আমি তো তোকে মরতে দিতে পারি না নীলা, যা যা তুই ধর। কি হচ্ছে কি নীলা?
6: আমি আমি পারবো না, আমি পারবো না সুহাস, প্লিজ আমাকে ছেড়ে দে।
2: না তুই মরে যা, তবু অন্তত একবার তোর নিজের বিশ্বাসকে আঁকড়ে ধর।
6: তুই তুই জানিস আমি কি সমস্যায় পড়েছি?
2: জানি।
6: জানিস?
2: হ্যাঁ হ্যাঁ জানি। আচ্ছা আমাকে তুই কি ভাবিস বলতো নীলা, আমি কিছু বুঝি না, কিছু জানি না। প্লিজ নীলা তুই আর দেরি করিস না, নইলে তুই নিজে ভেঙে গুঁড়িয়ে চুরমার হয়ে যাবি, আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবি না। বিজন আর অর্ক তোকে ভালোবাসে, আজ তোর কারণ ওই দুটো ছেলে শেষ হয়ে যাবে, ওদের মধ্যে একজনকে তোকে বেছে নিতেই হবে।
6: প্লিজ প্লিজ আমাকে একটু ভাববার সময় দে।
2: অনেক সময় পেয়েছিস নীলা, আর নয়, দেরি করলে তুই নিজে পস্তাবি, যা যা ধর একজনকে।
6: সুহাস সুহাস আমি কাউকে আলাদা করতে পারছি না, একবার মনে হচ্ছে বিজনকে ধরি, পরক্ষণে মনে হচ্ছে অর্ককে, কিন্তু কোথা থেকে একরাশ দ্বিধা এসে আমার হাত চেপে ধরছে, আমি কি করব সুহাস?
10: নীলা
6: জানি না জানি না জানি না।
10: একি চোখ থেকে রুমাল খুললে যে?
6: আমি আমি পারবো না, তোমরা তোমরা আমাকে রেহাই দাও, রেহাই দাও আমাকে, আমাকে রেহাই দাও প্লিজ। সুহাস সুহাস সুহাস তুই কোথায়? আমাকে বাঁচা এই সর্বগ্রাসী অন্ধকারের হাত থেকে, তুই আমাকে নিয়ে চল সুহাস, আমি আর পারছি না সুহাস সুহাস, আমি তোকে চাই।
10: তুই কাকে বলছিস?
6: কে?
10: আরে আমাকে চিনতে পারছিস না? আমি আমি প্রলয়, তনিমাকে ধরতে গিয়েছিলাম রে, ও হারিয়ে গেছে। নীলা তুই আমাকেই সুহাস ভেবে এসব কি বললি?
6: সুহাস সুহাস কই, কোথায় গেছে জানিস?
10: না
6: না সুহাস চলে যেতে পারে না।
10: সুহাসের কাছে যেতে চাস তুই?
6: চাই চাই চাই, ও কোথায় আছে বল।
10: তবে তবে আমার সঙ্গে চল।
6: সুহাস কোথায় আছে তুই জানিস?
10: না তবে কোথাও তো আছে, তনিমাও পালিয়ে বাঁচতে চাইছে, চল ওকেও খুঁজে বের করি, দুজনে মিলে ওকে খুঁজে বের করতেই হবে। আমার সঙ্গে চল নীলা, আকাশের দিকে তাকিয়ে দেখ ঝড় আসছে, তার আগেই এখান থেকে বেরোতে হবে, আর সময় নেই নীলা, আয় আমার হাত ধর।
6: প্রলয় প্রলয় ওদের খুঁজে পাবো,
10: পেতেই হবে নীলা, পেতেই হবে, আয় তাড়াতাড়ি চল চল।

কানা মাছি নাটকটি শেষ হল। রচনা অনিল ঘোষ, অভিনয় করেছেন মৃণাল মুখোপাধ্যায়, বিনোদ দে, মতিলাল সেন, সোমনাথ চট্টোপাধ্যায়, অঙ্গনা বসু ও চৈতালি চট্টোপাধ্যায়। সম্পাদনা রামজীবন মিত্র, প্রযোজনা রবি বাগচি। শুনছিলেন বেতার নাটক কানামাছি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলেন মৈত্রী বন্ধু তানিয়া বন্দ্যোপাধ্যায়। এখন আপনাদের সঙ্গে রয়েছি আমি, আম্রপালি ঘোষ মিত্র। এখন শুনবেন একটি আধুনিক গান, শিল্পী রাঘব চট্টোপাধ্যায়।

আধুনিক গান শুনলেন রাঘব চট্টোপাধ্যায় কণ্ঠে আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশ যখন বিকশিত ভারত হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে, তখন দেশের যুব সমাজকে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ হতে হবে। তিনি আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করেছেন। সারা দেশের 28,000 স্থান থেকে 1 কোটিরও বেশি তরুণ তরুণী এই কর্মসূচিতে অংশ নেন। চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতি প্রায় 7% হারে বৃদ্ধি পেতে পারে বলে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনের প্রকাশ। চলতি বছরের জুলাই মাসে দেশের কয়লা উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় 7.51% বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া দপ্তর আজকের আলামের 12টি জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং 2টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে। গতকাল থেকে রাজ্যে বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় 8 জন প্রাণ হারিয়েছেন। দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং আগুন জ্বালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। ভারতের তন্বী শর্মা তাইপেই ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত যুব সমাজ গঠনে এক সংকল্প অভিযানে ডাক দিয়েছেন। তিনি বলেন, দেশে নেশার কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করেছেন। এই অভিযানের মধ্যে দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে দেশজুড়ে 100 সপ্তাহব্যাপী জন অংশীদারিত্ব অভিযানের সূচনা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, বিকশিত ভারতের সংকল্প সফল করতে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, প্রতিবেশী দেশ ভারতের যুব সমাজকে নিশানা করেছে। তিনি বলেন, কঠোর হাতে এর প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অধ্যাপকদের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, তারা যেন শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিতভাবে মাদক অপব্যবহারের ঝুঁকি নিয়ে আলোচনা করেন এবং ক্যাম্পাসে সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করেন। তিনি বলেন, তরুণদের মধ্যে মাদক অপব্যবহার রোধে তাদের এই প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
1: এক আহ্বান মানে কলেজ আর ইউনিভার্সিটিজ কে হামারে প্রফেসর সাথিও সে ভি করনা চাহতা হুঁ আপ ভি কোর্স কি পড়াই কে সাথ সাথ স্টুডেন্টস কে সাথ ড্রাগস কে খতরো পর বাত করে নশে কে খিলাফ আপনে ক্যাম্পাস মে এক মুভমেন্ট চালায়ে আপকে প্রয়াস বড়ে বড়ে পরিণাম লা সকতে হ্যায়।
0: সারা দেশের 28,000 স্থান থেকে 1 কোটিরও বেশি তরুণ তরুণী এই কর্মসূচিতে অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিল মাই ভারত ও ন্যাশনাল সার্ভিস স্কিমের স্বেচ্ছাসেবক এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, যুব ক্লাব, এনজিও, আধ্যাত্মিক সংগঠনের সদস্যরা। মাদকমুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের অংশগ্রহণ সুনিশ্চিত করতে প্রতি রবিবার দেশজুড়ে নানা ধরনের সাপ্তাহিক কর্মসূচির আয়োজন করা হবে।
1: আজ লিয়া গয়া ইয়ে সংকল্প আনে বালে 100 সপ্তাহ তক লগাতার এসে হি আগে বড়েগা হর রবিবার কলা সংস্কৃতি স্পোর্টস মেডিটেশন অধ্যাত্ম আর সেবা সে জুড়ি গতিবিধিয়া হোগি নশা মুক্তি কা সন্দেশ নয়ে লোগো তক পৌঁছেগা আনে বালে 100 রবিবার নশা মুক্ত ভারত কি দিশা মে 100 মজবুত কদম হোগে 100 মজবুত স্টেপ।
0: পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী আর এন রবি আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের দেশব্যাপী সূচনা অনুষ্ঠানে শত শত তরুণ তরুণীর সঙ্গে যোগ দেন। রাজ্যপাল বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের যুব সমাজ আজ দেশের নীতি নির্ধারণ, অগ্রাধিকার স্থির করা এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে রূপান্তরের প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা পালন করছে। যুব সমাজকে ভারতের সর্বশ্রেষ্ঠ জাতীয় সম্পদ হিসেবে অভিহিত করে তিনি তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন মাদক অপব্যবহার ও মাদক সন্ত্রাসবাদের বিরুদ্ধে গড়ে ওঠা জন আন্দোলনের নেতৃত্ব দেন। জম্মু ও কাশ্মীর উপরাজ্যপাল মনোজ সিনহা শ্রীনগরে নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের কেন্দ্রশাসিত অঞ্চল স্তরের সূচনা অনুষ্ঠানে যোগ দেন। সমবেত জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই অভিযানের লক্ষ্য হল তরুণদের স্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণে এবং জাতি গঠনে সক্রিয় অংশগ্রহণ উৎসাহিত করা। তিনি তরুণদের মাদক থেকে দূরে থাকার এবং মাদক বিরোধী আন্দোলনের দূত হিসেবে কাজ করার আহ্বান জানান। শক্তিশালী অর্থনৈতিক সূচক, উন্নত শিল্প কার্যক্রম এবং রপ্তানি ক্ষেত্রের পুনরুদ্ধারের ফলে চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতি প্রায় 7% হারে বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার রিসার্চের প্রি মনিটারি পলিসি কমিটি বিষয়ক একটি প্রতিবেদন অনুযায়ী এ বৃদ্ধির পূর্বাভাস রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার আগের পূর্বাভাসের তুলনায় একটি ইতিবাচক পরিবর্তন নির্দেশ করে। উল্লেখ্য, ভূ রাজনৈতিক অনিশ্চয়তার কারণে এর আগে বৃদ্ধির হারের পূর্বাভাস কমিয়ে আনা হয়েছিল। প্রতিবেদনে এই ইতিবাচক পরিস্থিতির কারণ হিসেবে এপ্রিল জুনে বিভিন্ন হাই ফ্রিকোয়েন্সি বা স্বল্প মেয়াদী অর্থনৈতিক সূচকের উন্নতির কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, জুন মাসে অভ্যন্তরীণ যাত্রীবাহী গাড়ির বিক্রি আগের বছর একই সময়ের তুলনায় 24.1% বেড়েছে। পাশাপাশি বিদ্যুতের চাহিদা 11.5%, রপ্তানি 15.5%, শিল্পক্ষেত্রের ঋণ 19.2% এবং শিল্প উৎপাদন সূচক 7.3% বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, পশ্চিম এশিয়া সংকটের কারণে বিশ্ব পরিস্থিতি অনিশ্চিত থাকলেও ভারতের অভ্যন্তরীণ অর্থনীতি বেশ মজবুত। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। চলতি বছরের জুলাই মাসে দেশের কয়লা উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় 7.51% বৃদ্ধি পেয়েছে। কয়লামন্ত্রক জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী এই সময়ে দেশে মোট কয়লা উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে 69.75 মিলিয়ন টন। গত মাসে কয়লা সরবরাহের ক্ষেত্রেও আগের বছরের একই সময়ের তুলনায় 17.34% বৃদ্ধি লক্ষ্য করা গেছে। 2026-27 অর্থবছরের জুলাই মাস পর্যন্ত মোট কয়লা উৎপাদনের পরিমাণ ছিল 302.24 মিলিয়ন টন। অন্যদিকে মোট কয়লা সরবরাহের পরিমাণ দাঁড়িয়েছে 354.70 মিলিয়ন টনে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় 5.87% বেশি। কেরালামে আজ বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে। আবহাওয়া দপ্তর আজ রাজ্যের 12টি জেলায় কমলা সতর্কতা এবং 2টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে। আগামীকালও 10টি জেলায় হলুদ সতর্কতা বলবৎ থাকবে। গতকাল থেকে রাজ্যে বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় 8 জন প্রাণ হারিয়েছেন এবং 5,700 জনেরও বেশি মানুষকে ত্রাণ শিবিরে সরিয়ে নেওয়া হয়েছে। আবহাওয়ার উন্নতি সত্ত্বেও পাহাড়ি ও নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল পর্যন্ত কেরালাম, কর্ণাটক ও লাক্ষাদ্বীপ উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে আগামী 4 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও 2-1 জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সন্নিহিত 5 জেলা ছাড়াও পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর আজ গুজরাটের কচ্ছ, ভাভথারার, বনাসকান্থা, পাতান, মেহসানা, মোরবি এবং সাবরকান্থা এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি রাজ্যে এখনও পর্যন্ত মোট গড় বৃষ্টিপাতের 69% রেকর্ড করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ গুজরাটে সর্বোচ্চ 95.03% বৃষ্টিপাত হয়েছে। এদিকে এনডিআরএফ এবং প্রশাসন জোর কদমে উদ্ধারকাজ চালাচ্ছে। মৎস্যজীবীদেরও আজ সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্যে 33টি বাঁধ বর্তমানে উচ্চ সতর্কতার আওতায় রয়েছে। রাজ্যের জীবনরেখা হিসেবে পরিচিত সর্দার সরোবর নর্মদা বাঁধের ধারণ

ক্ষমতার 76%-এরও বেশি জল জমা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় গুজরাটে 17টি NDRF এবং 33টি SDRF দল মোতায়েন রাখা হয়েছে। দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং আগুন জ্বালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। দাবানলে প্রায় 3,000 acres এলাকা পুড়ে গেছে এবং হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য করা হয়েছে। আবহাওয়া অনুকূল না থাকায় এবং দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকায় ন্যাশনাল ওয়েদার সার্ভিস ওয়াশিংটনের কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলীয় এলাকায় প্রথমবারের মতো অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির নির্দেশক রেড ফ্ল্যাগ ওয়ার্নিং জারি করেছে। স্পোকেন কাউন্টিতে দ্রুত ছড়িয়ে পড়া ওল্ড ট্রেলস ফায়ার প্রায় 4,000 বসতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। রাশিয়ার মস্কোর একটি ইতালীয় রেস্তোরাঁয় স্থানীয়ভাবে তৈরি বিস্ফোরক ডিভাইসে বিস্ফোরণ ঘটলে 3 নিহত এবং 21 আহত হয়েছেন। মধ্য মস্কোর কুদ্রিনস্কায়া স্কোয়ারে গতরাতে এই বিস্ফোরণটি ঘটে। ভারতে তন্বী শর্মা তাইপেই ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। তাইওয়ানে আজ ফাইনালে 17 তন্বী 21-16 ব্যবধানে হারিয়েছেন ভিয়েতনামের থুই লিন নগুয়েনকে। ভারতের প্রধান পেসার জসপ্রীত বুমরা হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 টেস্ট সিরিজে খেলতে পারছেন না। আগামী 15 গলে এই সিরিজটি শুরু হচ্ছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশ যখন বিকশিত ভারত হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে তখন দেশের যুব সমাজকে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ হতে হবে। তিনি আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করেছেন। সারা দেশের 28,000 স্থান থেকে 1 crore বেশি তরুণ তরুণী এই কর্মসূচিতে অংশ নেন। চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতি প্রায় 7% হারে বৃদ্ধি পেতে পারে বলে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনের প্রকাশ। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান নান্দনিক।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নান্দনিক অনুষ্ঠান। আজকের অতিথি সাহিত্যিক বিনোদ ঘোষাল, কথোপকথনে শ্রীরূপা মুখোপাধ্যায়। আজ প্রথম পর্ব।
1: কিছু কিছু মানুষ এমন আছেন যারা অদ্ভুত সব যুদ্ধ জয় করে এগিয়ে চলেন। সালটা 2011, ডানাওলা মানুষের জন্য কেন্দ্রীয় সাহিত্য একাডেমি যুব পুরস্কার পান এই মানুষটি তার লেখনীর জন্য। আর এই যে লেখনীর শিকড়, তার বিস্তৃতি অনেক দূর পর্যন্ত, কারণ তিনি যখন লিখছেন তখন তার কানের কাছে বা চারপাশে পাথর ভাঙার আওয়াজ হচ্ছে, সেই পরিস্থিতিতে তিনি লিখে যাচ্ছেন। এই রকম একজন মানুষ যার অনেক বই, অনেক রচনা আমরা জানি, তবে একটা নাম না বললে বোধহয় অন্যায় হয়ে যাবে। কে বাজায় বাঁশি? হ্যাঁ, কে বাজায় বাঁশির প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্ব, যে কিছু বই মোটামুটি বাংলা সাহিত্যে কালজয়ী হয়ে রইবে, আমি দাবি করে বলতে পারি কে বাজায় বাঁশিও তাদের মধ্যে থাকবে। মৈত্রী পরিবারে অনেক অনেক স্বাগত আপনাকে। সুন্দর মানুষ, সুদর্শন এবং সুলেখক বিনোদ ঘোষালকে মৈত্রী পরিবারে অনেক অনেক স্বাগত।
2: ধন্যবাদ, খুব ভালো লাগছে এসে। আজকে আড্ডায় আড্ডায় কি কি কথা হয় দেখা যাক।
1: হ্যাঁ, একদম বলা চলে আনপ্ল্যান্ড আড্ডা। ছোটবেলাটা বই লুকিয়ে আমরা পড়তাম, সেই পড়ার বইয়ের নিচে লুকিয়ে বই পড়া, এরকম পড়ুয়া পাঠক আমরা ছিলাম। তো আপনার ছোটবেলাটা কি এরকম ছিল নাকি খানিকটা অন্যরকম ছিল, কিরকম ছিল?
2: প্রশ্নটা শুনে আমার এই মুহূর্তে যেটা মনে হচ্ছে, যে ছোটবেলাতে লুকিয়ে বই পড়েনি সে ভালো পাঠক তৈরি হয়নি, কারণ লুকিয়ে বই পড়া দিয়েই আমাদের বই পড়ার আগ্রহটা তৈরি হয়েছে। কারণ কি, আমরা যে কাজটা লুকিয়ে করি সে কাজটা আমরা প্রবলভাবে ভালোবাসি, তাই নয় কি? হ্যাঁ, মানে প্রবল ভালোবাসা না হলে সেটা লুকিয়ে করা যায় না। হ্যাঁ, সেটা লুকিয়ে আচার খাওয়া হোক, সেটা লুকিয়ে আইসক্রিম খাওয়া হোক, বা যে কোনো কিছু দুষ্টুমি। তো বাড়িতে স্বাভাবিকভাবেই, বাঙালি বাড়িতে, আমি তো আটের

0: বাবার কাছে যারা ওই সময় ওই কমিক্স টমিক্স গুলো বাঁধাতে দিতেন সেগুলো বাবা আমার বাড়িতে নিয়ে আসতো, বাবাও পড়তো আমিও পড়তাম, আর প্রতি মাসে ওই একটি করে হাদা ভোদা বা নন্টে ফন্টে আমাকে কিনে দিতেন বাবা, ঠিক আছে। ওগুলো তখন সম্ভবত 75 পয়সা বা 1 টাকা 1 টাকা 25 এরকম সব বিভিন্ন দাম হতো, গোগ্রাসে পড়তাম। এবং আমার মনে আছে আমি যখন KG-1 ভর্তি হলাম আমাদের পাড়ার স্কুল শিশু ভারতী প্রাথমিক বিদ্যালয়তে, পড়ার বইয়ের সঙ্গে সঙ্গে বাবা আমাকে নন্টে ফন্টের বই এবং তখন না যেহেতু তখনও সোভিয়েত ইউনিয়ন রয়েছে, রুশ বইগুলো বাংলা ভাষায় খুব কম দামে পাওয়া যেত, সেখানে কিছু 2-3 বই বাবা আমাকে একই সঙ্গে কিনে দিয়েছিলেন। এবং ওই যে ছবি মধ্যে বাবলগুলোর মধ্যে কি লেখা রয়েছে প্রবল আগ্রহ জানবার, তার জন্য আমার দ্রুত অক্ষর শিক্ষা হয়ে গেছিল। এবং আমি বন্ধুদের মধ্যে বোধহয় প্রথম, আমি পড়ার বইয়ের পাশাপাশি গল্পের বই একই সঙ্গে আমার শিক্ষা, এবং যার ফলে হয়েছিল কি একই সঙ্গে পড়ার বই এবং তার সঙ্গে সঙ্গে গল্পের বই। আর যা হয় গল্পের বইয়ের আকর্ষণটা স্বাভাবিকভাবেই পাঠ্য বইয়ের থেকে বেশি, তো ওই রাত্রিবেলাতে শীতকালে লেপের তলায় ঢুকে ওই টর্চ জ্বালিয়ে নন্টে ফন্টে পড়ছি, কি কখনো বাথরুমে লাইট জ্বালিয়ে পড়ছি, মানে এরকম যে শেষ, মানে অরণ্যদেব এবারে কি করবে, বাবা বলছে বা মা বলছে এবারে শুতে হবে, নিভিয়ে দিয়েছে হাতে কমিক্স বইটা নিয়ে বাথরুমে গেছি, দিয়ে লাইট জ্বালিয়ে বাকিটুকু পড়ছি, এইরকম প্রবল আগ্রহ। কিন্তু তখন তো আর বুঝিনি যে এইটা আমার পাঠাভ্যাসকে বা এটা আমাকে ভবিষ্যতে আরও অন্যান্য বই পড়তে অনেক বেশি সাহায্য করবে, এইভাবে তৈরি হয়েছিল আর কি ছোটবেলা।
1: কোথায় বেড়ে উঠেছেন?
0: আমার জন্ম হচ্ছে কোন্নগরের নবগ্রাম। নবগ্রাম হচ্ছে একটুখানি বলা দরকার, কোন্নগর একটি প্রাচীন জনপদ, বহু প্রাচীন। আমাদের মনসামঙ্গল কাব্যে কোন্নগরের উল্লেখ রয়েছে, কিন্তু কোন্নগরের যেটা পূব দিক অর্থাৎ গঙ্গার দিক সেটা হচ্ছে প্রাচীন। আমি থাকি হচ্ছে গঙ্গার পশ্চিম দিকে অর্থাৎ রেললাইনের পশ্চিম দিকে, সেই দিকটা কিন্তু স্বাধীনতার পরবর্তীকালে তৈরি হয়। মোটামুটি ধরে নিন যে ওই স্বাধীনতার পরে ওই বাংলাদেশের উদ্বাস্তুরা এসে এই জায়গাটায় বসতি স্থাপন করে 1948 থেকে এখানে বসতি। এটা হচ্ছে পঞ্চায়েত এলাকা, সেই নবগ্রাম পঞ্চায়েত এলাকায় আমার জন্ম, আমার বেড়ে ওঠা, আমি আজ 50 বছর বয়স পর্যন্ত ওখানেই আছি এবং আমার ইচ্ছে আছে বাকি জীবনটা ওখানেই থাকার।
1: আপনার কর্মজীবন প্রচন্ড পরিমাণে বর্ণময়, আর বর্ণময় কারণ এই দিক থেকে বলছি আপনি অনেক ধরনের মানুষ দেখেছেন, কারণ অনেক ধরনের কাজও করেছেন, সে সম্পর্কে আমাদের যদি ছোট করে একটু বলেন।
0: হ্যাঁ, মানে আমার যেটা হয়েছিল সত্যি আমি তখন বুঝিনি যে ওই রবীন্দ্রনাথ বলেছিলেন না জীবনের ধন কিছুই যায় না ফেলা, তখন কাজগুলো করেছি, কাজগুলো করতে মজাও লেগেছে, কিন্তু তখন বুঝিনি যে এগুলো আমাকে আসলে লেখক হওয়ার দিকে ঠেলে দিচ্ছে, আমাকে অনেক বেশি প্রাণিত করছে, আমাকে অনেক বেশি পুষ্টি যোগাচ্ছে, হ্যাঁ আমাকে মানুষ দেখাচ্ছে, আমাকে জীবন দেখাচ্ছে। ধরুন প্রথমে আমার বাবা পুরোহিত এর কাজ করতেন, তার সঙ্গে সঙ্গে ওই দোকানটি চালাতেন, এবার বাবা ছিলেন গৃহী সন্ন্যাসী মানুষ একেবারে, বছরের হয়তো অর্ধেক সময় তিনি কীর্তন বাউলদের সঙ্গে কীর্তনিয়াদের সঙ্গে এখানে ওখানে চলে যেতেন, কবে ফিরতেন কোনো ঠিক নেই, মা মোটামুটি আমাদের পড়াশোনাটা করিয়েছেন দেখেছেন, তার জন্যে আমরা একটু পড়াশোনা শিখতে পেরেছি, বাবার কাছ থেকে ফিলোসফি পেয়েছি, বাবার কাছ থেকে অনেক বড় একটা জগৎ দেখতে পেয়েছি, বাবার সঙ্গে যেটুকু কথা হতো সেটা ভক্তিরসের কথা, জ্ঞান মার্গের কথা, যোগের কথা, কিন্তু পড়াশোনা নিয়ে বিশেষ কিছু কথা হয়নি। এবং বাবার অসম্ভব জ্ঞান ছিল হচ্ছে বৈষ্ণব সাহিত্য সম্পর্কে, যদিও জীবনে পড়তেন না, মুখস্থ থাকতো, বাবার পুরো চৈতন্য চরিতামৃত মুখস্থ ছিল, কণ্ঠস্থ শুনে শুনে, কিন্তু অসম্ভব শ্রুতিধর ছিলেন। এবং বাবা বিভিন্ন রকমের যেহেতু পেশা করেছে সেই কারণেই হয়তো আমাকে খুব তাড়াতাড়ি বুঝতে হয়েছিল যে আমাকে এবার সংসারের হাল ধরতে হবে। তারপর দিয়ে যেটা হলো, বাবা যেহেতু ওই খুব উপোস করতেন, এই ঠাকুর মানে পুজো মুক্ত আচ্ছা করতেন বলে, যার ফলে যেটা হলো বাবার খুব অল্প বয়সে একটা দুরারোগ্য ব্যাধি ধরলো, সিরোসিস অফ লিভার। তখন আমি কলেজ সবে পাশ করেছি, সংসারে স্বাভাবিকভাবে একটু টানাটানি শুরু হয়ে গেল এবং আমি বুঝলাম আমাকে এবারে এগোতেই হবে, বাবার আর কাজ করতে পেরে উঠছে না, তখন কি করব সেই মুহূর্তে বুঝতে না পেরে একবার ওখানে ঢুকি, মানে প্রথমে ঢুকলাম একটা বিস্কুট কারখানাতে আমাদের ওই ডানকুনির ওখানে, ওখানে বেশ কিছুদিন বিস্কুট কারখানায় সুপারভাইজারি করলাম, ওখানে আবার পোষালো না, কারণ হয়েছে কি ততদিনে আমার মধ্যে একটুখানি অল্প অল্প লেখবার ইচ্ছে তৈরি হয়েছে, মন বসে না, মানে আমি কমার্স নিয়ে পড়েছিলাম সেটাও একটা ঝোঁকের মাথায়, কারণ যে মাস্টারমশাই কমার্স পড়াতেন তিনি প্রচুর ভালো ভালো বই রাখতেন, ওই মাস্টারমশাইয়ের কাছে পড়লে আমি বইগুলো পাবো পড়তে, ওই লোভে আমি কমার্স নিয়ে ভর্তি হয়েছিলাম, মানে কতটা ছেলে মানুষই ভাবুন ওই বয়সে, লোকে তখন কেরিয়ার নিয়ে ভাবছি আর আমি ভাবছি ওই বইগুলো কিভাবে পাবো। তো যাই হোক, কমার্স পড়তে গিয়ে যথারীতি আমি ধেরিয়েছি, ভালো রেজাল্ট হয়নি খুব একটা, পড়তে ভালো লাগতো না। তো হয়েছে কি এইবারে আমি ওই কিছুদিন এখানে একবার করছি এখানে, তারপরে ওখান থেকে

0: চলে গেলাম একটা আয়রন স্টিল কোম্পানিতে, সেখানে বেশ কিছুদিন কাজ করলাম। তারপরে চলে গেলাম বড়বাজার। বড়বাজারে যখন ঢুকলাম আমি একটা আজব জগৎ, মানে আমরা যে বড়বাজার চিনি, আমরা তো পাশ দিয়ে চলে আসি, বড়বাজার ইটসেলফ একটা আলাদা পৃথিবী। আমি যখন পরবর্তীকালে রাষ্ট্রপতি ভবনে 15 দিন থাকছি, সেখানে যেমন একটা আলাদা পৃথিবী দেখেছিলাম যে বাকি ভারতবর্ষের সঙ্গে কোনো মিল নেই, বড়বাজারের ভেতরে যখন আমি কাজ করেছি সেখানে আমি দেখেছিলাম এটা বাইরের কলকাতা বা বাইরের ভারতবর্ষের সঙ্গে কোনো মিল নেই। একটা ইন্ডিভিজুয়াল একটা আলাদা জগৎ, আলাদা জাত, সে মানে
1: সেখান থেকে কোনো চরিত্র উঠে
0: প্রচুর প্রচুর। এবং দুই পুরুষ বলে আমি একটা গল্প লিখেছিলাম। আমি এক তখন আমি টিউশন করি, ছাত্রের বাবা আমাকে একটা কাজ জুটিয়ে দিলেন, একটা ওই সুতোর হোলসেলার, এইটুকু গুমটি দোকান, মানে আপনি ভাবতে পারবেন না এইটুকু একটা ঘরের মধ্যে হয়তো 6টা অফিস, কেমন প্রত্যেকে আলাদা আলাদা কাজ করছে, এবং সেখানে কোটি কোটি টাকার বিজনেস হচ্ছে, দেখে বুঝতে পারবেন না। এবং আমি যে গলিটার মধ্যে কাজ করতাম, পর পর সার গলি, এরকম গাঁটরি গাঁটরি কোটি কোটি টাকা গোনা হচ্ছে। আমাকে তো একদিন ওই মালিক এত বড় দুটো বস্তার মধ্যে 8 না 10 লাখ টাকা ভরে দিয়ে বললো, যাবে এটা ব্যাংক মে দেওয়া। আমি ভাবছি আমি হাতে নিয়ে এই ভিড়ের মধ্যে দিয়ে যাবো, কিন্তু আমি কিছুতেই যাবো, বলে কিচ্ছু হবে না, মানে ওখানে এরমভাবে চলে। এবং ধরুন এখানটায় বসে আমি কোলে কম্পিউটারটা নিয়ে কাজ করছি, সামনেই মল পড়ে রয়েছে, হ্যাঁ কেউ সকালবেলা ওখানটাই ঢেলে দেয়, মানে এরকম পরিবেশ। তারপরে বাথরুম বলে কিছু ছিল না, সে দুর্বিষহ। এবং আমি যখন জয়েন করলাম, আমার যে জায়গায় যে কাজ করতো সে বললো এবার আমাকে ভাগিয়ে দেবে, কারণ তো এই যে ভাগিয়ে দেবে। এবং আমরা দুজনে ওই টাকা বাঁচানোর জন্যে ওই বড়বাজার থেকে হাঁটতে হাঁটতে পুরো হাওড়া ব্রিজ ছাড়িয়ে আমরা দুজনে এসে ট্রেন ধরতাম, যেটুকু বাস ভাড়া বাঁচে, খুব সামান্য 800 টাকা না 900 টাকা পেতাম। ওর কাছ থেকে গল্প শুনে আমার একটা অদ্ভুত চরিত্র তৈরি হয়, যেটা আমার পরবর্তীকালে শারদীয় দেশে বেরিয়েছিল, দুই পুরুষ। আবার ওখান থেকে চলে গেলাম এক শিল্পপতির বাড়িতে, বাজার সরকারের কাজ করলাম, মানে প্রত্যেক দিনে তাদের বাড়িতে কি কি বাজার হবে সেগুলো, এবং তার মানে তারা যে ফ্লোরটায় থাকতেন তার নিচের ফ্লোরে কাজ হচ্ছে, সেই ফ্লোরটায় 24 কোটি টাকা, আমার মনে আছে 24 কোটি টাকার ইন্টেরিয়ার ডেকোরেশন হচ্ছে, বুঝতে পারছেন। এবং সে বিদেশ থেকে সব জিনিসপত্র আছে সেগুলো হিসেব রাখতে হতো, তখন আমি মিস্ত্রিদের সঙ্গে থাকতাম এবং ওদের সঙ্গে খেতাম টেতাম। ওইখানটায় বসে পাথর কাটার যে তীব্র শব্দ, মানে বীভৎস কান ফাটানো, ধুলোয় সাদা হয়ে যেত সা, ওইখানে এরকমভাবে একটা টুল ছিল, ওই টুলটার উপর বসতাম, ওই আওয়াজ হতো, এবং ওখানটায় বসে বসে আমি এই ডানাওয়ালা মানুষ গল্পটা লিখেছিলাম। এবং মজা যেটা হয়েছে জানেন তো, এই যে আমি ডিটাচ হয়ে যাওয়ার এই যে ক্ষমতাটা, অর্থাৎ এই যে শব্দগুলো, এই যে চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় গালাগাল, কিচ্ছু কানে আমার ঢুকতো না। আমি তখন ওই ডানাওয়ালা মানুষ লিখছি, আমি তখন সত্যি সত্যি সান্দাকফুতে পৌঁছে গেছি। এবং পরবর্তীকালে দেখেছি সামনে যদি 10 জন মানুষ বিচিত্রভাবে চিৎকার করে, আমার লিখতে কোনো অসুবিধা হবে না তার মধ্যে, কারণ ওই জীবনযাত্রা বা ওই যাপনটা আমাকে শিখিয়ে দিয়েছিল কীভাবে তুমি বিচ্যুত হতে পারো বা তুমি নিজেকে একা করতে পারো। তো এইভাবে বিভিন্ন ওই
1: ওই যেখানে একা যেটাকে বলে
0: এবং ওই যে ওখানে যে কাজ করেছিলাম, ওই কোটিপতিদের দেখেছি, তাদের জীবনযাত্রা দেখেছি। কোটিপতি মানে 500 কোটি টাকার কি 1000 কোটি টাকার মালিকের বাড়ি কেমন হয়, তাদের ব্যক্তিগত সম্পর্ক কেমন হয়, কারণ চাকর বাকরদের তারা না মানুষ বলে মনে করেন না, মানে তারা ধরুন চুলুচুলি করছেন বা হাজবেন্ড আর ওয়াইফ, আমরা যে সামনে রয়েছি আমরা হচ্ছে কীট পতঙ্গ, আমাদের সামনে তাদের কোনো রাগ ঢাক নেই, লজ্জা নেই, কারণ আমরা মানুষই না তাদের কাছে। এইটাও কিন্তু আমাকে শিখিয়েছিল। তো এইগুলোও কিন্তু আমার পরবর্তীকালে উপন্যাসে এসছে, গল্পে এসছে, ফলে আরও অনেক, মানে আমার কর্মজীবন নিয়ে বলতে শেষ হবে না, এরকম কিছু কিছু উদাহরণ আর কি দিলাম।
1: এই মুহূর্তে যে সমস্ত লেখকেরা আছেন, লেখক লেখিকা, ফুল ফ্রেজড লেখক, সেরকম হাতে গোনা কয়েকজন মানুষ আছেন, এটা নিয়েও তো আপনার বেশ বিচিত্র অভিজ্ঞতা, অনেকে অনেক কথা বলেছে।
0: হ্যাঁ, আমি শেষ চাকরিটা করছি যখন, তখন কিন্তু আমি একটু স্টেবল, আমি তখন একটা সংবাদপত্রে চাকরি পেলাম, কেমন বহু রকম করে অ্যাকাউন্ট স্যানত্যান অমুক তমুক করে তখন একটা সংবাদপত্র প্রকাশ পেয়েছে, সেখানে এডিটোরিয়ালে চাকরি পেলাম, এবং কাজটা লেখার যেহেতু ফলে আমার করতে ভাল লাগছিল। কিন্তু কিছুদিন পরে দেখলাম আমাকে তাদের মতো করে লিখতে হবে, তাদের কারণ প্রত্যেক কাগজেরই একটা নিজস্ব বা মিডিয়ার একটা নিজস্ব পলিসি থাকে, তো সেই পলিসি অনুসারে লিখতে হয়। সেই পলিসি অনুসারে লিখতে গিয়ে দেখছি যে আমার লেখনির সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করছি, আমি যেটা লিখতে চাই না সেটা আমাকে জোর করে লেখানো হচ্ছে। তো এবং আমার ততদিনে ধরুন যুব একাডেমি হাতে এসেছে, বেশ কিছুটা পরিচিতি পেয়েছি, আমি আর পারছিলাম না, এবং সেখানে মায়নাটা ভালো পেতাম না। তখন আমি ভাবছি যে এবারে কি করব, আমি এর থেকে ভালো জব আর পাবো না, কিন্তু আমি এটাও আর পারছি না করতে। সুতরাং আমি একদিন বাড়িতে এসে আমার স্ত্রীকে বললাম, ও তখন একটি মিডিয়াতে চাকরি করে, এখন আমি বললাম যে আমি এক কাজ করি, আমি এই চাকরিটা ছেড়ে দিয়ে শুধুই লেখালেখি করি, দেখি আমি কতদূর পারবো, আমি দুবছর টাইম নিই, যদি না পারি আবার কোথাও একটা ঢুকে যাব। তো আমার স্ত্রী সেটা আমার সঙ্গ দিয়েছিলেন, বলেছিলেন যে ঠিক আছে তুমি দেখো। তখন আমার মান্থলি অ্যাভারেজ রোজগার এসে দাঁড়ালো 2013 না 2014 সালে 2000 টাকা, এবং সেই সময়টা আমার খুব টাফ গেছে। কিন্তু আমি ওই হয় না, মানুষ যদি তার ফেরবার সব পথগুলো পুড়িয়ে দিয়ে কোথাও একটা এগোতে থাকে, সে জানে আমার এটা ছাড়া আর বিকল্প নেই। সে যেভাবে কামড়ে ধরবে, ডুবন্ত মানুষ খড়কুটো যদি জাপটে ধরে না, ওই খড়কুটো ধরেও কিন্তু সে পারে যেতে পারে। আমারও হয়েছিল তাই, আমি এমনভাবে লেখাটাকে আঁকড়ে ধরেছিলাম, লেখা আমাকে রিটার্ন দিয়েছে। এবং তারপরে যেটা হয়েছে যে আস্তে আস্তে বিভিন্ন লেখালেখির ফ্রেজগুলো খুলেছে, অমুক তমুক হেন তেন করতে করতে একটা জায়গায় পৌঁছেছি, এখন আর নিশ্চিন্তির একটা জায়গায় এসছি আর কি। হ্যাঁ, এটা ঠিক যে প্রত্যেক মাসে যে রোজগার হয় তা তো নয়, আমাদের এই শিল্পীদের মতোই কোনো মাসে অনেক টাকা এলো, কোনো মাসে অনেক টাকা এলো না, এটা মেনে নিতে হবে। তাছাড়া দিব্যি আছি, সব থেকে বড় কথা আমি নিজের মতো আছি, এর থেকে ভালো থাকা আর কি হতে পারে।
1: আপনি শিবুদার মুখ দিয়ে বলিয়েছিলেন যে সমাজে এখনো অনেকে আপনার মতো বিখ্যাত মানুষকেও বলতে হয় যে তুমি কি করো।
0: আমি যদি আজকে 1500 টাকা মাইনার একটা চাকরি সেজে গুজে বাড়ি থেকে বেরোই, ডিউটি যাচ্ছে, আমাদের ওই পাড়াটা এখনো যে ডিউটি বেরোসনি, ঠিক আছে, ওই রকম টাইপের কথা তো
1: আপনাকে শুনতে হয়েছে যে তুমি,
0: আমি শুনতে হয় কিনা এখনো হয় টিল ডে,
1: মানে এত জনপ্রিয়
0: কি রে আজকে বেরোসনি, হয়তো কুটুবিশি পাস দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, আমার লেখার ঘরটা হচ্ছে একদম জানলাটা থেকে দেখা যায় আমার গলিটা, কিরে বিনোদ আজকে বেরোসনি, বলে আমি জিজ্ঞেস করলো, আরে না আজকে বেরোইনি, ব্যাস এই, কিন্তু বেরোইনি, কিন্তু কি করছি। বা কখনো বলে তোকে কালকে টিভিতে দেখলাম, বা তোর অমুকটা কালকে শুনলাম, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু হ্যাঁ চাকরিটা কি করছি, এটা খুব বড় ব্যাপার। এবং সেটা রেগুলার শুন, মানে শুনতে হয়েছিল, শুনতে হয় এবং শুনতে হবে, কারণ ওইটা না আমাদের একটা ভেতরে সেট আপ হয়ে রয়েছে যে চাকরি অথবা একটা দোকান বা মানে বিজনেস বা অমুক তমুক কিছু, এই যে এটাও যে করা যেতে পারে সেটা এখনও সেট আপটা তৈরি হয়নি। এবং এটার জন্য তারা দায়ী নয়, কারণ আমাদের এখানে এই চাকরি বা এই যে প্রচলিত পেশাগুলোর বাইরে অন্যান্য পেশাগুলোর জন্যে যে পেশাদারিত্ব দরকার সেটা আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার নেই। আমরা লেখালেখির জগতে যারা রয়েছি, আমাদের কলেজ পাড়াটা এত বড় একটা বড় একটা বই পাড়া, সেখানে প্রফেশনালিজম এখনও দশমিক ভাগে পড়ে রয়েছে। পুরো ব্যাপারটা পুরোটাই বিশ্বাসের উপর চলে বা অবিশ্বাসের উপর চলে, এটা তো প্রফেশনালিজম নয়। ফলে এটা শুনতে হবে, আমি জানি, এটা নিয়েই চলতে হচ্ছে।
1: আপনি বাবার থেকে বললেন দর্শনটা পেয়েছেন, এটাও বললেন যে আপনি ডেডিকেট করেছিলেন নিজেকে যে দুবছর দেব না হলে কাজে ফিরে যাব, এবং বললেন যে নিজের রাস্তাগুলো পুড়িয়ে পুড়িয়ে এগোচ্ছেন, ফেরার রাস্তাগুলো। ঠিক এই সময়টায় কি আপনি নজরুলকে পেলেন?
0: যে কোনো বড় কিছু বা ভালো কিছু আমি পেয়েছি, একটা আঘাতের পিছনে একটা কারণ আছে। এটা আমি এখন বিশ্বাস করি যে যখন কোনো একটা দরজা বন্ধ হয় আমার সামনে, তার মানে আমি বুঝে যাই কোনো একটা দরজা খুলেছে। এটা আমি এখন দৃঢ় বিশ্বাস করি। আমি সে অর্থে আস্তিক নই, কোট আনকোট, কিন্তু এটা যদি আস্তিক্যবাদ হয় আমি সেই অর্থে আস্তিক, কারণ আমি বুঝি যে কোথাও একটা দরজা খুলেছে, সে দরজাটা খুঁজে বার করতে হবে আমাকে। আমি যখন নজরুল নিয়ে, আমি কোনো দিন লিখতাম না, আমি একটি বড় হাউসে তখন রেগুলারলি লিখছি, নিয়মিত সেখান থেকে টাকা আসছে, যা হয় আমাদের এখানে যে যেহেতু আমি সেখানটায় লিখে খুব জনপ্রিয় হয়ে যাচ্ছিলাম, একটা গ্রুপ আমাকে কোনো একটা, সেটা যে কোনো কারণে হলো, তারা আমাকে ঝপ করে একদিন একটা বদনাম দিয়ে সেখানে লেখাটা বন্ধ করে দিল, এবং আমি জাস্ট, আমার হাতে তখন টাকা পয়সা রোজগারটা শূন্য হয়ে গেল, এবং খুব মানে খুব খারাপ বদনাম যে আমি লেখা চুরি করেছি, এবং সেটা কোনো প্রমাণ নেই, কেউ প্রমাণ বার করতে পারলো না, ঠিক আছে। এবং আমি না জাস্ট বিশ্বাস করুন, এত বছর লিখবার পরে 2002-03 সাল থেকে লিখছি, 2016 সালের শেষে গিয়ে যদি আমাকে শুনতে হয় কথা, এটা আপনার কাছে প্রায় মৃত্যুর সামিল,
1: মারাত্মক
0: মারাত্মক, এবং কেউ কোনো প্রমাণ দিচ্ছে না, কিন্তু যা হয় মুখে মুখে ছড়িয়ে যাচ্ছে যে বিনোদের মুখে একটা কোনটা, কেউ বলতে পারছে না, কিছু নেই, কিন্তু আটকিয়ে দেওয়া হলো আমাকে। আমি তখন ভাবছি যে টাকা পয়সা রোজগারটা তো বন্ধ হলোই, কিন্তু এই বদনামটা, এটাকে আমি সহ্য করবো কী করে? আমি তখন মনে আছে আমি প্রায় কয়েক মাস না আমার ঘুম হতো না, আমি উঠে ছাদে পাইচারি করতাম। ঠিক ওই সময়ে ওই রকম যখন একটা খুব খারাপ ফেজ যাচ্ছে, আমি তখন ভাবছি আমি আমার বাবার কাছ থেকে একটা জিনিস পেয়েছিলাম যে জীবনে কেউ যদি তোর কোনো ক্ষতি করে পাল্টা প্রতিশোধ নিস না, তাহলে তোর আরও ক্ষতি হবে। কারণ প্রতিশোধ জিনিসটা সবার জিনের মধ্যে থাকে না, তো ওটা আমি কোনোদিন নিতে পারিনি, আজও পারি না। হ্যাঁ, কেউ যদি খারাপ করে আমি সেখান থেকে সরে আসি, কিন্তু আমি পাল্টা ক্ষতি করব এটা আমি পারি না করতে, কোনোদিন করিনি, চুপ করে আছি। তো আমি তখন ভাবছি এবার আমি কি করব। তখন আমি ভাবলাম যে আমি প্রতিশোধটা এইভাবেই নেব, এমন একটা লেখা লিখব, তার আগে পর্যন্ত কিচ্ছু জানি না, এমন একটা লেখা লিখব যেটা দিয়ে আমাকে চেনা যাবে। তার আগে পর্যন্ত আমি যা যা লিখছি কমার্শিয়াল উপন্যাস লিখছি, কিন্তু হ্যাঁ, যেগুলো বাজার চলতি যেরকম লেখে কমার্শিয়াল লেখকরা, কী লিখব কী লিখব। সেই সময়টা আমি ওই পত্রিকাতে বিভিন্ন লেখকদের জীবন নিয়ে নানা রকমের ফিচার লিখতাম, তো সব ফলে অনেক রকমের বই পেতাম। একটা বই পেয়েছিলাম নজরুল জীবনে প্রেম, নজরুলের জীবনে যে এত প্রেম ছিল, যে মানুষটাকে বিদ্রোহী কবি হিসাবে চিনি, তিনি প্রেমিক হিসাবে এত অসাধারণ, ওই যে আবিষ্কার করলাম আমার খুব ভালো লেগেছিল। তখন ভেবেছিলাম প্রেমিক নজরুল নিয়ে একটা ফিচার লিখব, তারপর মনে হয়েছিল দূর, প্রেমিক নজরুল লিখেও কোনো লাভ হবে না, একে এত আরও বড় করে লিখতে হবে মাথায় ছিল। ওই সময়টায় যখন ধাক্কাটা খেলাম, আমি ভাবলাম যে আমি এই মানুষটাকে নিয়ে উপন্যাস লিখব, বিশাল আকারের একটা উপন্যাস লিখব, এবং কোথাও একটা ধারাবাহিক হিসেবে লিখব, তাহলে আমার প্রেশারটা থাকবে। আমি সংবাদ প্রতিদিনের রোববার পত্রিকাতে ফোন করলাম, মানে কীরকম কানেকশানটা দেখুন, আমি একটু আগে বললাম না যে কোথাও একটা দরজা খুলে যায়, সে দরজাটা খুঁজে বার করতে হবে, কাকতালীয়ভাবে সেদিনকে আমি দরজাটা খুঁজে পেয়েছিলাম। আমি যখন তাদের ফোন করে বলছি যে আমি একটা ধারাবাহিক উপন্যাস লিখতে চাই, আমি তার আগে পর্যন্ত কোনো দিন ধারাবাহিক লিখিনি, তারা আমাকে বলছে যে আমি জাস্ট তোমাকে সামনের সপ্তাহে ফোন করতাম এই কারণে যে তুমি কি আমাদের পত্রিকার জন্য একটা ধারাবাহিক উপন্যাস লিখবে। কি কাকতালীয় ব্যাপারটা, হ্যাঁ, কিছু কিছু হয় না, মিরাকল। আমি বললাম হ্যাঁ আমি লিখতে রাজি। বললো কী নিয়ে লিখবে? বললো নজরুলের পুরো জীবন নিয়ে উপন্যাস লিখবে। বলে বেশ, তুমি আমাকে চারটে ব্যাংকিং পাঠিয়ে দাও, মানে 2500 করে 10,000 শব্দ। বিশ্বাস করুন আমার হাতে তখন তিনটে মাত্র বই, তাই দিয়ে এক বছরের উপন্যাস লেখার কোনো মেটেরিয়াল আমার কাছে নেই। প্রায় 15-20 দিন পেরিয়ে গেছিলো, লিখতে পারছিলাম না একটা লাইন, কারণ যে মানুষটাকে ভিজুয়ালাইজ করতে পারছি না, আমি তাকে নিয়ে লিখবো কী করে, মেটেরিয়ালই নেই হাতে। একটা রাত্রিবেলাতে মিরাকল ঘটলো, রাত্রিবেলা ভোর রাত্রে পাইচারি করছি ছাদে, আচমকা মনে হলো যেন চোখের সামনে দুঃখমিয়াকে দেখতে পেলাম, একটা জাস্ট হ্যালুসিনেশন। রাত্রিবেলাতেই মানে ভোর রাত্রে নিচের ঘরে নেমে এসে প্রথম লাইনটা লিখলাম, একটু আগে ভোর নামলো, ব্যাস এই যে ভোর নামছে ওই জাস্ট ওই লাইনটা। তারপরে কীভাবে কী ঘরে লিখতে শুরু করলাম, লিখতে লিখতে 8 বছর পেরিয়ে গেল,
1: একদম তিনটে বই,
0: তিনটে খণ্ড, 8 বছরে।
1: আর এই যে লিখছেন, লিখতে লিখতে কখনো কেঁদে পড়েছেন, ভেঙে পড়েছেন, বা তার জীবনের সাথে এরকম একটা যদি ছোট ঘটনা,
0: মানে এইটা না যেটা হয়েছিল, আমি লিখতে লিখতে যেটা হয়েছে যে নজরুল কারোর কাছে ঈশ্বর হয়েছেন, নজরুল কারোর কাছে ভগবান হয়েছেন, নজরুল কারোর কাছে উপাস্য হয়েছেন, গুরুদেব হয়েছেন, এমনকি বাংলাদেশের একজন প্রখ্যাত নজরুল গবেষক, অসাধারণ মানে প্রণম্য, তিনি নজরুলের খাদেম মনে করতেন, মানে ভৃত্য মনে করতেন নিজেকে। আমি নজরুলকে নিয়ে চর্চা করতে করতে আমি নজরুলকে নিজের বন্ধু মনে করি, তার বেশি কিচ্ছু না। ওর মানুষটাকে বন্ধু হিসেবে পাওয়ার থেকে বড় পাওয়ার কিছু হয় না। ওর সঙ্গে থাকতে থাকতে আমি যখন এই ঘরটার মধ্যে লিখতাম, ছোট্ট ঘরটার ভিতরে আমি ওর শ্বাস প্রশ্বাস টের পেতাম, ও যে ঘুরছে ওর ঘামের গন্ধ টের পেতাম, ও হাসছে টের পেতাম, ও কাঁদছে টের পেতাম, মানে একদম জাস্ট দেখতে পেতাম। আমি আজ এত বছর হয়ে আমার বলতে গেলে গায়ে কাঁটা দেয়, লিটারেলি বলছি। বাবা ওই চৈতন্যদেবের একটা কথা বলতে গিয়ে বলতেন, যদি হয় তার যোগ কভু না হয় বিয়োগ। এই যে একবার তার সঙ্গে যোগ হলে কখনো আর তার বিয়োগ হয় না। আমি যখন কেবাজাইবাসীর লাস্ট লাইনটা অনেক রাত্রে লিখছি, মানে তৃতীয় পর্বে শেষটা, আমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, এখনো বলতে গিয়ে আমার ঠোঁট কাঁপছে যে আমি দুঃখমিয়া আমাকে ছেড়ে চলে যাবে, আমি এবার থাকবো কী করে, যে আমি এবারে 8 বছর পরে আমি যে তোমার সঙ্গে থাকলাম, এবার আমি থাকবো কী করে। তখন বাবার কথাটা মনে পড়েছিল যে একবার তোমার সঙ্গে যোগ হয়েছে মানে আর বিয়োগ হবে না। আমি এখন যেটা করি, আমার তো ধরুন 2 বছর হয়ে গেল লেখা, আমার যখন ইচ্ছে হয় আমি আমার বইটাকেই বার করি, দিয়ে ওইখানটা পড়তে থাকি, বা যে কোনো একটা বই জাস্ট বইটা হাতে নিয়ে আমি আবার তাকে দেখতে পাই, ফলে তার সঙ্গে আমার যে তার থেকে আমি যে বিযুক্ত হয়েছি তা নয়। এবং আমি জানি আমার যতদিন শ্বাস প্রশ্বাস চলবে আমি কাজী নজরুল ইসলামের সঙ্গেই থাকবো। এবং আমি দেখেছি, যখন ছোট ঘটনার কথা বলছেন তো, আমি যখন এই গ্রামোফোন কোম্পানিতে তার যে ঘরে বসে সে যে আড্ডা দিচ্ছে, আমি তার বন্ধুদের মধ্যে একজন হয়ে উঠে তাকে যেন জিজ্ঞাসা করছি, সে যখন নার্গিসের দ্বারা মানে নার্গিসের পরিবারের দ্বারা বিশ্বাসঘাতকতার একটা শিকার হয়ে সে যখন কষ্ট পেয়ে রাত্রিবেলাতে ঝড়জলে ফিরছে কাঁদতে কাঁদতে, আমি যেন ফিল করছি সেই নজরুলের সঙ্গে যেন আমি পাশে হাঁটছি ঝড়জলের কাদায়। যখন সে জেলখানাতে থাকছে, সব থেকে বড় কথা যে এক বছরের জেলখানা, সেই ছোট্ট একটা 6x3 একটা ছোট্ট এইটুকু ঘরের ভেতর তাকে যখন একটা কনডেন্স সেলের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে যেখানে আলো বাতাস নেই, হাতের মধ্যে ডান্ডা বেরি পড়িয়ে তাকে রেখে

0: দিয়েছে, পিনাল ডায়েট মানে পচা মার ভাত খেতে দিচ্ছে, আমার চোখ দিয়ে জল গোটাতো যে আমাকে ভালো ভাত দিলেও মনে হতো আমি যেন পচা মার ভাত খাচ্ছি। আসলে আমি বুঝি যে এই ফিলটা বা এই গভীরতাটায় ভেতরটায় যদি আমি না ঢুকতে পারতাম, আমি এই মানুষটাকে কিন্তু তৈরি করতে পারতাম না, মানে জীবনই লেখা যায়, উপন্যাস লেখা যায় না। কারণ উপন্যাস লিখতে গেলে সে মানুষটার মতো হয়ে উঠতে হবে, সে মানুষটার বন্ধু হয়ে উঠতে হবে। কারণ আমি তো শুধু তথ্য লিখছি না, সে মানুষটার কষ্ট যন্ত্রণা আনন্দ ভালো লাগা প্রেম তার হটকারিতা তার সমস্ত কিছু সে তাকে রক্ত মাংসে পোট্রে করছি, সে ফলে তার সঙ্গে তার আনন্দে যেমন হেসেছি, তার দুঃখে কেঁদেছি, তার অন্যায়তে রেগেওছি, এইভাবে প্রতিটা মুহূর্তই তার সঙ্গে আমার কেটেছে বা বলা ভালো এখনো কাটে।
1: শুনলেন নান্দনিক অনুষ্ঠান, আজকের অতিথি সাহিত্যিক বিনোদ ঘোষাল, কথোপকথনে শ্রীরূপা মুখোপাধ্যায়। আজ ছিল প্রথম পর্ব, প্রযোজনা দুর্বা দে, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: আকাশবাণী মৈত্রী, এখন জানিয়ে দেব আজ রাতের হারানো দিনের গানের বিষয়।

বন্ধু, ভালোবাসা, খুনসুটি, মানবিমানের ঊর্ধ্বে এক রাশ শান্তির ডাক অশান্তির পৃথিবীতে কি ক্রমশ হারিয়ে যাচ্ছে? না, এত ভাবব না। এসবের মাঝেই আজ অগস্ট মাসের প্রথম রবিবার বন্ধুত্বের উদযাপনের দিন। শুনলেই মনের জানলায় উঁকি দেয় প্রিয় মুখগুলো, দেখা হোক বা না হোক, চির সবুজ এই সম্পর্ক ঠোঁটের কোণে চিলতে হাসি এঁকে দেয়, মনকে উপহার দেয় কত না স্মৃতি। সে কথা ভেবেই এবার হারানো দিনের গানের আয়োজন, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। চিরন্তন বন্ধুত্বের গল্প আর বন্ধুতায় রাঙানো গানে আসর সাজিয়ে মৈত্রীবন্ধু আম্রপালি ঘোষ।

কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। আজ শোনাব মাদল পরিবেশনায় বাংলা ব্যান্ডের গান।

শুনছিলেন বাংলা ব্যান্ডের গান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরে সমাচার সন্ধ্যা।

দুই বাংলার সকল শ্রোতা বন্ধুদের কথায় গানে অনুষ্ঠানে স্বাগত জানাতে আজ স্টুডিওতে রয়েছি আমি আম্রপালি ঘোষ মিত্র। পঞ্চকবিকুলের একজন তিনি, বাংলা কাব্যসঙ্গীতের ধারায় তাঁর গান বাঙালির এক সমৃদ্ধ উত্তরাধিকার। তিনি দ্বিজেন্দ্রলাল রায়। তাঁর অনন্য সাধারণ সঙ্গীত ঘরানা তাঁর বিশাল নাট্য প্রতিভাকে যেন আরও বেশি করে অলঙ্কৃত করেছে। আজ কথায় গানেতে তাই বেজে উঠবে দ্বিজেন্দ্রলালের নাট্যগান, শাহজাহান নাটকের দ্বিতীয় অঙ্ক প্রথম দৃশ্য। মথুরায় ঔরঙ্গজেবের শিবিরে রাত্রিকালে একাকী দিলদার, তারপর দিলদারের সঙ্গে ঔরঙ্গজেবের প্রস্থানের পরে মোরাদ নর্তকীদের উদ্দেশ্যে বলে, নাচো গাও। তখন একটি নৃত্যগীতের দৃশ্য ফুটে ওঠে মঞ্চে, সুপর্ণা ঘোষের কণ্ঠে রইল সেই দৃশ্যের গান।

নূরজাহান নাটকের দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় নূরজাহান নাটকের চতুর্থ অঙ্কের দ্বিতীয় দৃশ্যের কথা মনে পড়ছে। রাতে নূরজাহান নিজের কক্ষে একাকী দাঁড়িয়ে জাহাঙ্গীরের প্রবেশ, বললেন, তোমার সাম্রাজ্য তুমি শাসন করো প্রিয়ে, এখন নিয়ে এসো আমার সাম্রাজ্য, সুরা, সৌন্দর্য, সঙ্গীত। শুরু হল বাদ্যযন্ত্রের মধুর ধ্বনি। নূরজাহান সহস্তে সুরা ঢেলে দিলে সুরাপানরত জাহাঙ্গীর বলেন, সঙ্গীত যার গান যেন একটা পিপাসা, উল্লাস যেন একটা আক্ষেপ, হাস্য যেন একটা হাহাকার, আলিঙ্গন যেন একখানা ছোড়া, অমৃত যেন সে গরল। গাও, আবার গাও। নর্তকীদের সে গীতিমুখর নৃত্যের গান এবার সংযুক্তা ভাদুড়ির কণ্ঠে।

এবার ভীষ্ম নাটকের দ্বিতীয় অঙ্ক, ষষ্ঠ দৃশ্য। সন্ধ্যায় কাশীরাজের উদ্যানের বহির্ভাগে অম্বিকা ও অম্বালিকার কণ্ঠে শোনা যায় গান। আপনাদের জন্য রাখলাম কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

এমনই আরও অনেক গান শুনতে ও শোনাতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে আরও অনেক দৃশ্যের কথা। কিন্তু সব ইচ্ছের ওপরে সময় যে তার আপন ইচ্ছের প্রভাব বিস্তার করে, তাই শেষ পর্যন্ত তার কাছেই আত্মসমর্পণ করা। স্বল্প সময়ের বর্ণনায় এমন এক অনন্য মহিরুহের অসাধারণ সৃষ্টির সামান্য কণায় আপনাদের কতটুকু তৃপ্ত করতে পারলাম জানি না। আগামী দিনে সুযোগ পেলে আবারও নিশ্চয়ই আহরণ করব তাঁর সৃষ্টির মণিমুক্ত। অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে ইমেল করুন maitribondhu23@gmail.com ঠিকানায়, অথবা আমাদের একমাত্র ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রীর নির্দিষ্ট পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কেমন লাগলো আজকের অনুষ্ঠান। আজ এই পর্যন্তই। সূত্রধরের ভূমিকায় ছিলাম আমি আম্রপালি ঘোষ মিত্র।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: একটু পরেই শুনবেন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি সৃজিত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, বিকশিত ভারতের স্বপ্ন পূরণে তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য প্রাথমিক শর্ত, মাদকাসক্তি রুখতে 100 সপ্তাহব্যাপী জন অংশীদারিত্ব অভিযানের সূচনায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,
1: সন্ত্রাসবাদে মদত যোগানো বন্ধ করলে পাকিস্তানের সঙ্গে সহায়তায় প্রস্তুত নতুন দিল্লি, বললেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা,
0: কূটনৈতিক আলোচনাকে সুযোগ দিতে ইরানের সামরিক হামলা স্থগিত রেখেছে আমেরিকা, বললেন ডোনাল্ড ট্রাম্প,
1: স্পেনের সেউতায় অভিবাসন সংকট নিয়ে জরুরি বৈঠকে বসবে ইউরোপীয় ইউনিয়ন,
0: আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে নানান অনুষ্ঠানের আয়োজন,
1: টাইপি ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলস খেতাব জিতে নিলেন ভারতের তন্বী শর্মা,
0: গ্লাসগোয় কমনওয়েলথ গেমস 2026-এর সমাপ্তি সমারোহ আজ রাতে, 2030 সালে এই প্রতিযোগিতা হবে ভারতের আহমেদাবাদে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত যখন বিকশিত ভারতের পথে এগিয়ে চলেছে তখন দেশের যুব সমাজকে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ হতে হবে। নতুন দিল্লিতে আজ বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, তরুণ সমাজকে সর্বদা মাদক থেকে দূরে থাকতে হবে এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা বেছে নিতে হবে।
2: দেশ কা যুবা আত্মবিশ্বাস সে ভরপুর হো আর ড্রগস জেসি ঘাতক আদত সে হমেশা হমেশা দূর হি রহে, ইহি ইস অভিযান কা উদ্দেশ্য হ্যায়। হম সবকো ইয়ে সংকল্প লেনা হ্যায়, হমারে যুবা নশে আর ড্রগস কে খতরো কো সমঝে, হর তরহ সে জাগরুক রহে আর উসসে দূর রহে, আর ইস সংকল্প মে আপ রাষ্ট্রীয় নশা মুক্ত যুবা অভিযান কি বড়ি ভূমিকা হ্যায়।
0: প্রধানমন্ত্রী বলেন, এই কর্মসূচির মাধ্যমে মাদকের অপব্যবহারের বিরুদ্ধে 100 সপ্তাহব্যাপী দেশব্যাপী জন অংশীদারিত্ব অভিযানের সূত্রপাত হচ্ছে। তিনি বলেন, মাদকাসক্তি মানুষের তাদের লক্ষ্য থেকে বিচ্যুত করে এবং স্বপ্ন পূরণের পথ থেকে দূরে সরিয়ে দেয়।
2: নশা কেবল শরীর কো নুকসান নাহি পৌঁছাতা, নশা এক মা কি মুস্কান ছিন লেতা হ্যায়, নশা এক পিতা কে সপনো কো চুর চুর কর দেতা হ্যায়, আর জব পরিবার মে সমাজ মে এসা হোতা হ্যায় আর কহিন না কহিন রাষ্ট্র কি শক্তি ভি কমজোর পড় জাতি হ্যায়, আর ইসলিয়ে হমে হর এক যুবা কো নশে কে চুঙ্গল মে ফসনে সে বচানা হ্যায়।
0: সারা দেশের 28,000 স্থান থেকে 1 কোটিরও বেশি তরুণ তরুণী এই অনুষ্ঠানে অংশ নেয়। অংশগ্রহণকারীদের মধ্যে মাই ভারত ও জাতীয় পরিষেবা প্রকল্প, এনএসএস এর স্বেচ্ছাসেবক এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যুব ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা, এনজিও ও আধ্যাত্মিক সংগঠনের সদস্যরাও অন্তর্ভুক্ত ছিল। কেন্দ্রীয় যুব ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া আজ বলেছেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং যুব সমাজের নেতৃত্বের মাধ্যমেই মাদকমুক্ত ভারতের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত ভারত বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করার পর ফরিদাবাদের অমৃতা হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
1: কলকাতা বিশ্ববিদ্যালয়ে আজ নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযানের অনুষ্ঠানে যোগদান রাজ্যপাল আর এন রবি। অনুষ্ঠানে শেষে উপস্থিত ছাত্রছাত্রী, শিক্ষক ও অতিথিরা মাদক থেকে দূরে থাকার এবং সমাজে মাদক বিরোধী সচেতনতা গড়ে তোলার শপথ গ্রহণ করেন। ব্যারাকপুর কলেজ অফ এডুকেশনের উদ্যোগে আজ নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত যুব সংকল্প অভিযান অনুষ্ঠিত হয়।
0: দেশের অর্থনৈতিক বিকাশ হার চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে পূর্বাভাস

0: ছাপিয়ে 70% পৌঁছবে বলে SBI রিসার্চ প্রিমিনিটারি পলিসি কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্বের পরিস্থিতি যথেষ্ট অনিশ্চিত হওয়া সত্ত্বেও ভারতের অর্থনীতি মোটামুটি ছন্দে রয়েছে বলে এই প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে ভারতের কয়লা উৎপাদন গত জুলাইতে আগের বছরের তুলনায় 17.34% বেড়ে 69.75 মিলিয়ন টনের দাঁড়িয়েছে বলে প্রাথমিক অনুমান।
1: দ্রুত নিয়োগের দাবিতে আজ ফের পথে নামেন পশ্চিমবঙ্গের চাকরিহারা যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা। যোগ্যদের দ্রুত নিয়োগ সহ 4 দফা দাবিতে ধর্মতলার মেট্রো চ্যানেল থেকে শহীদ মিনার পর্যন্ত মিছিল করেন তাঁরা। এছাড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনায় বসার দাবিও জানিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে মেহবুব মণ্ডল বলেন, প্রত্যেক যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি সুনিশ্চিত করতে হবে সরকারকে। এছাড়া যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরাও দীর্ঘদিন ধরে বেতনহীন অবস্থায় দিন কাটাচ্ছেন, তাদেরও দ্রুত চাকরিতে পুনর্বহাল করতে হবে বলে তাঁরা দাবি করেছেন। এখনো পর্যন্ত 10 জন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর মৃত্যু হয়েছে। সরকারকে সেই পরিবারগুলির পাশে দাঁড়ানোর দাবিও তোলা হয়েছে।
0: ভিন রাজ্যের রক্ত বিক্রির ঘটনার প্রেক্ষিতে কড়া পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তর ও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে না জানিয়ে রক্ত ও প্লাজমা বিক্রি করা যাবে না বলে স্বাস্থ্য দপ্তর নির্দেশিকা জারি করেছে। স্বাস্থ্য দপ্তরের এক শীর্ষকর্তা জানিয়েছেন, এর সঙ্গে অনেক ইউনিট রক্ত পাঠাতে গেলে অন্তত 7 দিন আগে ব্লাড ব্যাংকে স্বাস্থ্য দপ্তরের কাছে অনুমতি নিতে হবে। কোন গ্রুপের রক্ত কোথায় পাঠানো হচ্ছে, কে পাঠাচ্ছে ইত্যাদি বিশদ তথ্য স্বাস্থ্য দপ্তরকে জানাতে হবে বলে নির্দেশিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্যভবনকে না জানিয়ে রক্ত বিক্রয়ের ঘটনায় ইতিমধ্যেই স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রাজ্যের 11টি ব্লাড ব্যাংক রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করতে পারবে না বলে স্বাস্থ্য দপ্তর নির্দেশিকা জারি করেছে। বেসরকারি ব্লাড ব্যাংকগুলির রক্তদান শিবির নিয়ে আরও কড়া নির্দেশিকা আসছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদদত্ত মুখোপাধ্যায়।
2: সপ্তাহ দেড়েক আগে আমরা একটা ব্লাড ডোনেশন হয়েছিল বেসরকারি ব্লাড ব্যাংকে, সেখান থেকে আমরা অনেক মিনিমাম পেয়েছি। তারপরে আমরা সবগুলো বেসরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে ব্লাড ব্যাংক সেগুলোর সঙ্গে সেগুলো প্রত্যেকটা কাগজ এবং যা যা রেট হয়েছিল দেখে আমরা দেখেছি যে আমাদের কিছু নতুন বিজ্ঞপ্তি দেওয়ার দরকার, যাতে এই রক্তের কালোবাজারি বা রক্তের পাচার বা রক্তের বিক্রি বন্ধ হয়। তাই জন্য আমরা ব্লাড প্রোডাক্ট প্লাজমা এগুলো নিয়ে এই বিজ্ঞপ্তিটা জারি করেছি। পরবর্তীকালে আরো স্ট্রিক্ট নিয়ম মেনে এই যাতে ব্লাড ব্যাংকের রক্তদান শিবির থেকে গ্রহণ করা হয় এবং তার সেখানে যেখানে যেখানে ইউজ হবে সেটা আমাদের কথা মতো আমাদের নিয়ম মেনে করতে হবে।
1: অসমে আজ থেকে 2027 সালের জনগণনার জন্য স্বগণনা বা সেলফ এনিউমারেশন শুরু হয়েছে। এর মাধ্যমে নাগরিকরা নির্ধারিত পোর্টাল ac.census.gov.in এর সাহায্যে অনলাইনে তাদের পরিবার ও ব্যক্তিগত তথ্য প্রদান করতে পারবেন। আগামী 17 আগস্ট থেকে সেরাজ্যে গৃহ তালিকা প্রস্তুতকরণ এবং গৃহগণনার আগে এই সুবিধাটি চলতি মাসের 16 তারিখ পর্যন্ত চালু থাকবে। জনগণনাকে আরও বেশি অংশগ্রহণমূলক এবং নাগরিক বান্ধব করার লক্ষ্যেই এই স্বগণনা প্রক্রিয়া শুরু করা হয়েছে, যাতে মানুষ ঘরে বসেই অনলাইনে তথ্য জমা দিতে পারেন। নাগরিকেরা এই 15 দিনের মধ্যে পোর্টালে নিবন্ধন করে পরিবার ও ব্যক্তির বিস্তারিত বিবরণ ডিজিটালভাবে জমা দিতে পারবেন।
0: অস্ট্রেলিয়া ও অন্ধ্রপ্রদেশ সরকার আজ অমরাবতীতে পরিচ্ছন্ন জ্বালানি, উন্নত উৎপাদন ব্যবস্থা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য এবং দক্ষতা উন্নয়নের সহযোগিতা জোরদার করতে 4টি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। চুক্তিগুলির মধ্যে একটিতে নির্বাচিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রযুক্তি নির্ভর একটি পরীক্ষামূলক প্রকল্প বাস্তবায়নের কথা বলা হয়েছে। অন্ধ্রপ্রদেশের শিক্ষামন্ত্রী নারা লোকেশ এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী জুলিয়ান হিলের উপস্থিতিতে এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। শুনছেন দেশ বিদেশের খবর নিয়ে বিশ্ব পরিক্রমা।
1: উজবেকিস্তানের বিদেশমন্ত্রী সাইদভ বখতিয়ার ওদিলোভিচ আজ থেকে 5 তারিখ পর্যন্ত ভারত সফরে আসছেন। বিদেশমন্ত্রক সূত্রের খবর, এই সফরকালে ওদিলোভিচ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গেও তিনি বৈঠক করবেন। এছাড়াও তিনি দিল্লিতে একটি ব্যবসায়িক ফোরামে যোগ দেবেন।
0: ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় পরিসংখ্যান কার্যালয় বা এনএসওর প্রধানদের 2 দিনের বৈঠক আগামীকাল উত্তরপ্রদেশের লখনৌতে শুরু হবে। ভারতের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে এবারের থিম স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং সুস্থায়ী উন্নয়ন। বৈঠকে ব্রাজিল, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিনিধিরা অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।
1: ভারতীয় উপমহাদেশে নারী ক্ষমতায়নের জন্য অভিন্ন দেওয়ানিবিধি বিশেষ প্রয়োজন বলে মনে করেন কবি, লেখক ও সমাজকর্মী তসলিমা নাসরিন। আজ কলকাতার বাংলা একাডেমিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, সমান অধিকারের জন্য তিনি বরাবরই সরব এবং এই কারণে অভিন্ন আইনের বিশেষ প্রয়োজন।
3: কালকে আমি বলেছি যে বাংলাদেশে এবং ভারতবর্ষে, পাকিস্তান, এই উপমহাদেশে এই অভিন্ন দেওয়ানিবিধির খুব দরকার। আসলে পৃথিবীর যে কোনো সভ্য দেশেই এই অভিন্ন দেওয়ানিবিধি আছে, কারণ এক দেশ এক আইন আমরা চাই, সবার জন্য সমান আইন চাই। বিশেষ করে নারীরা ধর্মীয় আইনের অধীনে যদি থাকে তাহলে তারা, তাদের বিরুদ্ধে বৈষম্য আমরা দেখি, নির্যাতন দেখি, তো সেইগুলো চলে যায় যদি আমরা সমান অধিকারের ভিত্তিতে অভিন্ন দেওয়ানিবিধি তৈরি করি।
1: মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে উঠে যাওয়ার পক্ষেও সওয়াল করেন তসলিমা। বিজ্ঞান মনস্কতার বিকাশে এই ধরনের শিক্ষা অন্তরায় হয়ে দাঁড়ায় বলে তিনি মন্তব্য করেন। প্রায় দুদশক পর তাঁর কলকাতায় ফেরাকে কোনো রাজনৈতিক রং না দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।
0: ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টি UKPNP পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় রাষ্ট্রসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক গোষ্ঠীকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। UKPNP-র চেয়ারম্যান সর্দার সওকত আলী কাশ্মীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে এই নিয়ে একাধিক বৈঠক করেছে। তারা পাকিস্তানকে আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত বিধি মেনে চলতে এবং সাধারণ নাগরিকদের দমনপীড়ন বন্ধ করার আহ্বান জানিয়েছে। এছাড়াও বেআইনিভাবে আটক ব্যক্তিদের মুক্তি এবং ইন্টারনেট ও যোগাযোগ পরিষেবা পুনর্বহাল এবং কারফিউ প্রত্যাহার সহ বিভিন্ন দাবিও জানায় তারা। উল্লেখ্য, পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে চলতি শান্তিপূর্ণ বিক্ষোভে পাকিস্তানি বাহিনীর দমনপীড়নে গত চার দিনে 50 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, আহত শতাধিক।
1: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সংখ্যালঘুদের সাংবিধানিক সুরক্ষা বাস্তবায়ন করতে একটি হিন্দু সংগঠন প্রদেশ জুড়ে জনসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে। অল বাল্মিক হিন্দু কমিউনিটি খাইবার পাখতুনখোয়া নামে সংগঠনটি জানিয়েছে, সেদেশের সংখ্যালঘু সম্প্রদায় এখনও আইনি সুরক্ষা ও সমান সুযোগ সুবিধার ক্ষেত্রে ব্যাপক বঞ্চনার শিকার। সংবিধান প্রদত্ত বিধিকে আরও শক্তিশালী করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে তারা।
0: বালোজ ন্যাশনাল মুভমেন্টের মানবাধিকার সংস্থা পাংখ জানিয়েছে, সেদেশের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট এবং অন্যান্য সামরিক সংস্থাগুলি সম্প্রতি আরও 5 জন বালোজ নাগরিককে অপহরণ করেছে। পাংখ পাকিস্তানি প্রশাসনের কাছে নিখোঁজ ব্যক্তিদের বর্তমান অবস্থা অবিলম্বে প্রকাশ করার পাশাপাশি তাদের সুরক্ষা নিশ্চিত করা, আইনি সহায়তা প্রদান এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করার সুযোগ দেওয়ারও দাবি জানিয়েছে।
1: মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয়মোহন কোয়াত্রা জানিয়েছেন, পাকিস্তান যদি দ্বিপাক্ষিক বিষয়ে ভারতের সহযোগিতা চায় তবে সবার আগে তাদের সন্ত্রাসবাদে মদত যোগানো বন্ধ করতে হবে। সম্প্রতি সিন্ধু জলচুক্তি স্থগিত রাখায় ভারতের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে ইসলামাবাদে পাকিস্তান একটি সম্মেলনের আয়োজন করেছিল। পাকিস্তানের এক প্রাক্তন বিদেশমন্ত্রী সিন্ধু নদ সংক্রান্ত ইসলামাবাদের দাবি না মানলে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি দেওয়ায় শ্রী কোয়াত্রা একটি নিবন্ধে তার কড়া সমালোচনা করেন। তিনি বলেন, নিজেদের অভ্যন্তরীণ সমস্যা থেকে দৃষ্টি সরাতে ভারতের বিরুদ্ধে হুমকি দেওয়া এখন পাকিস্তানের একটি অভ্যাসে পরিণত হয়েছে।
0: চীনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী জানিয়েছেন, চীনে বসবাসকারী ভারতীয় নাগরিকদের ভারত ভ্রমণ সহজ করতে আগামী সপ্তাহ থেকে ভিসাসহ অন্যান্য নথিপত্র দেওয়ার প্রক্রিয়া আরও শিথিল করা হবে। বেজিংয়ে গত শুক্রবার ভারতীয় দূতাবাসের প্রথম ওপেন হাউস আলোচনাচক্রে বক্তব্য রাখার সময় তিনি জানান, কনস্যুলার পরিষেবার মান বাড়াতে তাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছে, যার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিধি বাড়ানো, কর্মক্ষেত্রে সমস্যায় পড়া ভারতীয়দের জন্য আইনি সহায়তার ব্যবস্থা করা এবং নিয়মিত ওপেন হাউস বৈঠকের মতো বিষয়গুলি তালিকাভুক্ত রয়েছে।
1: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আমেরিকা আপাতত ইরানের ওপর সমস্ত সামরিক হামলা স্থগিত রেখেছে। ইরান এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ যুদ্ধবিরতি নিয়ে অনুরোধ জানানোর পরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। সমাজ মাধ্যমের এক বার্তায় ট্রাম্প বলেন, সামরিক অভিযানের জন্য আমেরিকা সম্পূর্ণভাবে প্রস্তুত থাকলেও কূটনৈতিক আলোচনাকে সুযোগ দিতেই তারা এই সামরিক সিদ্ধান্ত নেয়। ট্রাম্প আরও বলেন, যুদ্ধবিরতির বিষয়ে যদি কোনো চুক্তি হয় তবে তার মধ্যে হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের মতো বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকবে। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, ইরান যুদ্ধবিরতির জন্য কোনো অনুরোধ জানায়নি। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মজিদ ইবনে আল রেজা জানিয়েছেন, শত্রুপক্ষের সমস্ত আক্রমণের পাল্টা জবাব দিতে ইরান প্রস্তুত।
0: তেল রপ্তানিকারক রাষ্ট্রগুলির সংগঠন ওপেক প্লাস চলতি বছরের সেপ্টেম্বর থেকে দৈনিক 188,000 ব্যারেল তেল উৎপাদন বৃদ্ধি করতে সম্মত হয়েছে। বিশ্বব্যাপী তেলের বাজারের পরিস্থিতি পর্যালোচনা করতে আয়োজিত এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওপেকের 7টি সদস্য দেশ সৌদি আরব, রাশিয়া, ইরাক, কুয়েত, কাজাকস্তান, আলজেরিয়া এবং ওমান জানিয়েছে তেল বাজারের স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
1: রাশিয়ার মস্কোয় একটি ইতালীয় রেস্তোরাঁয় বিস্ফোরণে 3 জন প্রাণ হারিয়েছেন, আহত 21 জন। মস্কোর কুদ্রিনস্কা স্কোয়ারে গতরাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। রাশিয়ার ন্যাশনাল অ্যান্টি টেররিস্ট কমিটি জানিয়েছে

0: এক মহিলা বিস্ফোরক নিয়ে রেস্তোরাঁয় ঢুকতে গেলে নিরাপত্তারক্ষীরা তাকে বাধা দেন। তখনই আকস্মিকভাবে বিস্ফোরণ ঘটে এবং সেই মহিলাসহ এক নিরাপত্তারক্ষী এবং অপর একজন নিহত হন।
1: ইউরোপীয় ইউনিয়ন ইউইউ স্পেনের সেউতায় আগামী মঙ্গলবার অভিবাসন সংকট নিয়ে এক জরুরি বৈঠকের ডাক দিয়েছে। স্পেন এবং ইউ এর কিছু সদস্য রাষ্ট্রের মধ্যে মতপার্থক্যের কারণে এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে বলে খবর। উল্লেখ্য, মরক্কো থেকে প্রায় 60,000 অভিবাসী স্পেনে প্রবেশ করার পর ইউরোপীয় ইউনিয়নের 22টি দেশ একযোগে সীমান্ত নিয়ন্ত্রণ আরও কঠোর করার আহ্বান জানিয়েছে। ইতালি স্পেনের সঙ্গে ইউ এর সীমান্তমুক্ত সেনজেন চুক্তি স্থগিত করার পর স্পেন এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে। অন্যদিকে ফিনল্যান্ড ও ডেনমার্ক ইতালির এই পদক্ষেপ সমর্থন করলে তাদের সঙ্গেও স্পেনের মতদ্বন্দ্ব শুরু হয়। সংশ্লিষ্ট আধিকারিকরা জানিয়েছেন, গত 30 জুলাই সেউতায় প্রবেশ করা প্রায় সব অভিবাসী ইতিমধ্যে ফিরে গেছেন, তবে এর মধ্যে অন্তত 72 জনের মৃত্যু হয়েছে।
0: জাপানে ভূমিকম্পের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 38। উল্লেখ্য, সেদেশের কুমামাতো প্রিফেকচারে গত সপ্তাহে 7.1 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে এই অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এখনও পর্যন্ত হাজার হাজার মানুষ ঘরছাড়া রয়েছেন বলে খবর। জাপানের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, বর্তমানে কুমামাতো প্রিফেকচারে 406 কেন্দ্রে 9,400 জনেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন।
1: পেরুতে এক বিমান দুর্ঘটনায় 13 জন প্রাণ হারিয়েছেন। পেরুর নাজকা শহরের কাছে একটি মাঠে এই পর্যটকবাহী বিমানটি হঠাৎ ভেঙে পড়ে বলে নাজকার স্থানীয় পৌর কর্তৃপক্ষ সমাজ মাধ্যমে জানিয়েছেন। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।
0: ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের কাছে সমুদ্রের মধ্যে একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় 5 জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ এখনও 40 জন। ফেরিটিতে মোট 271 জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন বলে জানা গেছে। সেদেশের উদ্ধারকারী দল তাদের মধ্যে এ পর্যন্ত 225 জনকে উদ্ধার করেছে বলে খবর। এই জাহাজ ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে মাকাসারের উদ্দেশ্যে যাত্রা শুরু করার পর জাহাজের ক্যাপ্টেন অগ্নিকাণ্ডের বিষয়টি রিপোর্ট করেন। নিখোঁজ যাত্রীদের সন্ধানে এখন উদ্ধারকাজ চলছে।
1: চীনের হিউনান প্রদেশের চাংশাতে একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে, আহত 2 জন। গতকালই সেখানে আগুন লেগে যায়। 6 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে 4 জন আজ প্রাণ হারান, বাকি 2 জন চিকিৎসাধীন।
0: মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিং প্রদেশের পূর্বাঞ্চলের স্পোকেন এলাকা জুড়ে গতকাল দাবানল ছড়িয়ে পড়ে। এর জেরে হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দুপুর থেকেই ঝোপঝাড় এবং খোলা জায়গায় ওল্ড ট্রেলস ফায়ার নামে এই দাবানলটি উৎপত্তি লাভ করে ক্রমশ উত্তর ও পূর্ব দিকের আবাসিক অঞ্চলে ছড়িয়ে পড়ে। ওই প্রদেশের গভর্নর বব ফার্গুসন এই ঘটনার জেরে গতকাল থেকেই এই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেন। ওয়াশিংটন স্টেট ডিপার্টমেন্ট অফ ন্যাচারাল রিসোর্সেসের মুখপাত্র কোর্টনি জেমস জানিয়েছেন, এই অঞ্চলটির বিভিন্ন অংশ এখন ধোঁয়ার মেঘে ঢেকে রয়েছে। এর পাশাপাশি তিনি স্পোকেনের সকলকে সমস্ত সরকারি নির্দেশিকা মেনে চলার আহ্বান জানান।
1: কঙ্গো গণতান্ত্রিক সাধারণতন্ত্রে ইবোলার প্রাদুর্ভাব এখন নিয়ন্ত্রণের বাইরে রয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। সেদেশে আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি পার্শ্ববর্তী দেশগুলিতে এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। হু জানিয়েছে, গত বৃহস্পতিবার পর্যন্ত কঙ্গোয়ে 3,605 জন ইবোলায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে 1,587 জন প্রাণ হারালে মৃত্যুহার দাঁড়িয়েছে 44%, যা সেদেশের ইতিহাসে এখনও পর্যন্ত সর্বোচ্চ। শুনছেন বিশ্ব পরিক্রমা।
0: আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ সারা দেশে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তর কলকাতার ইয়ং মেন্স ইনস্টিটিউটে বঙ্গীয় বিজ্ঞান প্রসার মঞ্চের উদ্যোগে অনুষ্ঠানে রাজ্য শিল্প বাণিজ্যমন্ত্রী তাপস রায়, বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী, ইতিহাসবিদ অধ্যাপক স্বরূপ প্রসাদ ঘোষ, বঙ্গীয় বিজ্ঞান প্রসার মঞ্চের সভাপতি ডক্টর হরিশঙ্কর বিশ্বাস, সাধারণ সম্পাদক দেবাশিস চ্যাটার্জি প্রমুখ বক্তব্য রাখেন।
1: উত্তরবঙ্গের কাছাকাছি বিস্তৃত ঘূর্ণাবর্ত এবং দক্ষিণবঙ্গের কাছাকাছি থাকা সক্রিয় মৌসুমি অক্ষরেখার কারণে আগামী 4 দিন উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর দিনাজপুর জেলাতেও থাকছে ভারী বৃষ্টির সতর্কতা। মালদা ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন।
2: বৃষ্টিপাত বেশি প্রধানত উত্তরবঙ্গের ক্ষেত্রে, উত্তরবঙ্গের বিশেষ করে উত্তরের জেলাগুলো আগামী 4 দিন এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরের ক্ষেত্রে আগামী 4 দিন দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা আবার বাড়ার সম্ভাবনা রয়েছে 5 থেকে 7 তারিখের মধ্যে।
0: ভারতের আবহাওয়া বিভাগ IMD আগামীকাল অরুণাচল প্রদেশ, বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আগামীকাল জম্মু কাশ্মীর, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, মধ্য মহারাষ্ট্র এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে IMD। ওড়িশা, ছত্তিশগড়, কর্ণাটক, কেরালা, মাহে, কোঙ্কন,

0: গোয়া, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর আগামী দুদিন মধ্যপ্রদেশ, বিদর্ভ, তেলেঙ্গানা, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং লাক্ষাদ্বীপে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এবার খেলার খবর।
1: ভারতের তন্বী শর্মা তাইপেই ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। তাইওয়ানে আজ ফাইনালে 17 বছরের তন্বী 21-16 ব্যবধানে হারিয়েছেন ভিয়েতনামের থুই লিন নগভেনকে। তাইপেই ওপেনে এতদিন পর্যন্ত সাইনা নেহওয়াল ছাড়া ভারতের আর কেউ খেতাব জয় করতে পারেনি। 18 বছর পর তন্বী দ্বিতীয় ভারতীয় হিসেবে খেতাব জয় করেছেন। এই প্রথম তিনি বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর সুপার 300 খেতাব জিতলেন। জাপানের ইউদাই ওকিমোতো পুরুষদের সিঙ্গলস বিজয়ী জয় করেছেন।
0: গ্লাসগোয়ে কমনওয়েলথ গেমস 2026 সমাপ্তি সমারোহ শুরু হবে আজ ভারতীয় সময় রাত 1:30 নাগাদ। বক্সিংয়ে রেকর্ড 7টি স্বর্ণপদক জয়ের সুবাদে ভারত 13টি সোনা, 17টি রূপো ও 9টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকার চতুর্থ স্থানে রয়েছে। মহিলাদের বিভাগে জেসমিন ল্যাম্বোরিয়া, প্রীতি পাওয়ার, প্রিয়া ঘাঙ্গাস, সাক্ষী চৌধুরী ও অরুন্ধতী চৌধুরী শিরোপা জিতেছেন। অন্যদিকে পুরুষদের বিভাগে সোনা জিতেছেন সচিন সিওয়াচ ও অঙ্কুশ পাঙ্ঘাল। মহিলাদের 75 কেজি বিভাগে অলিম্পিকে পদকজয়ী লাভলিনা বরগোহাঁই রৌপ্য পদক পেয়েছেন এবং পুরুষদের নিজ নিজ ওজন শ্রেণীতে যাদুমন সিং ও নরেন্দ্র বেরওয়ালও রানার্স আপ হয়েছেন। ভারতের জুডোকরাও ইতিহাস করেছেন। জুডোয় হর্ষ সিং ও অস্মিতা দে ভারতের প্রথম স্বর্ণপদকজয়ী হওয়ার গৌরব অর্জন করেছেন। পাশাপাশি যামিনী মৌর্য রূপো এবং উন্নতি শর্মা ব্রোঞ্জ পদক পেয়েছেন। প্যারা অ্যাথলেটরাও 3টি স্বর্ণপদক জিতেছেন, এছাড়াও 2টি রৌপ্য ও 2টি ব্রোঞ্জ পেয়েছেন। কমনওয়েলথ গেমসে এটা প্যারা অ্যাথলেটদের সর্বকালের সেরা সাফল্য। পুরুষদের F57 প্যারাশট ইভেন্টে সোমান রানা স্বর্ণপদক জিতেছেন এবং শুভম জুয়াল রৌপ্য পদক পেয়েছেন। ট্র্যাকে 5000 মিটার ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন গুলবীর সিং, এর আগে তিনি 10000 মিটার ইভেন্টে রৌপ্য জিতেছিলেন। দুটি ইভেন্টে পদকজয় সুবাদে তিনি গেমসের একই আসরে দুটি পদকজয়ী প্রথম ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট হিসেবে রেকর্ড করলেন।
1: কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠানে আহমেদাবাদ আনুষ্ঠানিকভাবে কমনওয়েলথ গেমসের পতাকা এবং হোস্ট ব্যাটন গ্রহণ করবে। এই প্রতীকী হস্তান্তরের মধ্য দিয়ে 2030 সালের কমনওয়েলথ গেমসের আয়োজক হিসেবে আহমেদাবাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। উল্লেখ্য, 2030 সালের এই আসরটি হবে কমনওয়েলথ গেমসের শতবর্ষ। 1930 সালে কানাডার হ্যামিল্টনে প্রথমবার এই গেমস শুরু হয়। গুজরাটের উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি অনুষ্ঠানে এই আয়োজকের দায়িত্ব গ্রহণ করবেন।
0: শিল্পী রাম কিঙ্কর বেজের প্রয়াণবার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদে শ্রদ্ধার্ঘ্য।

0: শোন, কাছে আয়, তুই তোর মূর্তি আর ভাস্কর্য দিয়ে আমাদের সবখানে ভরে দে। একটা শেষ করবি আর সামনে এগিয়ে যাবি, সামনে, কখনো পিছন ফিরে তাকাবি না। বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম থেকে শান্তিনিকেতনে শিল্পের পাঠ নিতে আসা বিস্ময় তরুণটিকে বলেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। নিজের গ্রাম যুগিপাড়ায় আপন খেয়ালে স্থানীয় কারিগরদের দেখে মূর্তি বানানোর খেলায় সে মেতে থাকত। তার প্রতিভা দেখে জাতীয়তাবাদী প্রকাশক রামানন্দ চট্টোপাধ্যায় তাকে কলাভবনে পাঠান। সেখানে নন্দলাল বসু ও রবীন্দ্রনাথের সংস্পর্শে রামকিঙ্কর বেইজ ক্রমশ ভাস্কর্যে সম্পূর্ণ এক নতুন ধারার সৃষ্টি করেন। কাঁকুরে মাটিতে তিনি লেখেন গ্রাম বাংলার কাব্য। শিল্পী সত্তার তুমুল প্যাশন, ভিগার এবং পৌরুষ প্রতিফলিত হয়েছে প্রকৃতির মধ্যে ছড়িয়ে রাখা তার বিরাটাকার ভাস্কর্যগুলিতে। রামকিঙ্করের ভাস্কর্যের বিভিন্ন দিক নিয়ে বললেন কলকাতার গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটের ভাস্কর্যের অধ্যাপক মৃণাল কান্তি গায়েন।
1: রামকিঙ্কর বেজ যখন শান্তিনিকেতনে আসেন তখন ওখানে নন্দলাল বসু ছিলেন। এই প্রকৃতিতে থাকতে থাকতে উনি কিন্তু যখন ভারতবর্ষের চারিদিকে স্কাল্পচারের একটা মাস ভলিউম, একটা বিদেশি প্রভাব সবাই কাজ টাজ করছেন, উনি কিন্তু সেগুলোকে বাদ দিয়ে একেবারে নিজের মতো করে ভাবকে শুরু করলেন।

0: পারেন। যেমন উনি জিও কমিটিকেও ফলো করেছেন, একদম করেননি যে তা নয়, জিও কমিটিকে ফলো করে উনি একটা সুজাতা বানিয়েছিলেন, একটা গাছের মতো ফর্ম, একটা ইলংগেটেড লম্বা সুজাতা, এবং তার আশেপাশে অনেক গাছ আছে যেন মনে হচ্ছে গাছের সঙ্গে মিশে গেছে। তারপরে তার আরো যে কাজগুলো দেখা যায়, কলের বাঁশি, সাঁওতাল পরিবার, এগুলোকে মোটামুটি একেবারে সাধারণ মানুষের জীবনযাপনের ছায়া এবং সাধারণ জিনিসপত্র দিয়ে করা, যেখানে বাঁকুড়ার খোয়া নড়ি যখন যেরকম একটুখানি সিমেন্ট গুলা দিয়ে ছিটিয়ে ছিটিয়ে, এবং এটা এখনো পর্যন্ত আধুনিক ভাস্কর্যের ছাপ আমাদের কাছে পাওয়া যায়। এনভায়রনমেন্টাল এবং আধুনিকরণ যে ভাস্কর্য প্রথম আমাদের দেশে রামকিঙ্কর বেজি আনেন এবং উনি তৈরি করেন।
1: ১৯৩০ দশকের শেষের দিক থেকে ৪০ দশকের শুরুতে শান্তিনিকেতনের ভাবধারায় ভাস্কর্যের সম্পূর্ণ আধুনিক এক শৈলীর জন্ম দিলেন রামকিঙ্কর। দেশ ও বিশ্বের নজর কাড়লেন। ১৯৫০ আমন্ত্রণ পেলেন সালু দ্য রিয়েলিতেস নোভেলে, ১৯৫১ সালু দ্য মেয়েতে, ২০১৩ সালে প্রখ্যাত শিল্পী রামকিঙ্কর বেজের প্রিয় ছাত্র কেজি সুব্রহ্মণিয়ামের প্রথম রামকিঙ্কর বেজ স্মৃতি বক্তৃতার কিছু অংশ।
2: রামকিঙ্কর ল্যান্ডস্কেপ স্কেচেস ওয়্যার এ লিটল ডিফারেন্ট ফ্রম দি কাইন্ড অফ ওয়াটার কালার ল্যান্ডস্কেপ প্রোডিউস ইন দি অফিসিয়াল আর্ট স্কুলস অফ দ্যাট টাইম। ইন হিজ ওয়াটার কালার্স হি রেন্ডার্ড ফার্স্ট দি এসেনশিয়াল স্পেশিয়াল স্ট্রাকচার অফ এ সিন জেনারেলি ইন নিউট্রাল টিন্ট and brighten the areas within with needed chromatic details, often with a textural hatching to areas he wanted to bring forward. And as time passed, he infused into these a kind of expressionistic drama, giving his forms and color a libidinous thrust and power.
1: ১৯৭০ ভারত সরকার ভাস্করকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করলেন। ১৯৭৬ তিনি নির্বাচিত হলেন ললিত কলা একাডেমির ফেলো। একই সময়ে বিশ্বভারতীর দেশিকোত্তম উপাধি পেলেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সাম্মানিক ডিরেক্ট প্রদান করল ১৯৭৯ সালে। ১৯৭৫ সালে নির্মিত প্রবাদ প্রতিম চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের তথ্যচিত্রে রামকিঙ্কর।
3: আপনি যখন রবীন্দ্রনাথের পোর্ট্রেট করছিলেন তখন উনি আপনাকে কি বলেছিলেন শিল্প সম্পর্কে?
4: উনি প্রথমে দেখেলেন কোথাও লোক আছে কিনা, আমি ও ধারে পোর্ট্রেট করছি, আমার দেখে থেকে বসে বসে লিখছিলেন আর কি। তারপরে উনি দেখছিলেন, দেখতে হবে আমাকে জিজ্ঞেস করলেন, দেখ যখন কিছু দেখবে বাঘের মতন ঘাড় মুক্তি ধরবে, পিছনে আর তাকাবে না, এই হচ্ছে শেষ কথা।
1: শিল্পী রামকিঙ্কর বেজ শতাব্দীর বিষয়, আরো বিস্ময়কর তার জীবন, যা অনিশ্চয় সংগ্রামের, সাধনার, সাফল্যের, বিশ্বাসে অটল, জীবনবোধে অবিচল, নাটকীয়তায় উদ্বেল। ১৯৮০ সালের দোসরা আগস্ট ইতি হাসপাতালে যুবোত্তীর্ণয়ী শিল্পীর জীবনাবসান হয়। শেষ ভাস্কর্যটি গড়েন হাসপাতালে রোগশয্যায় দুর্গাবক্তি।
5: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। বিকশিত ভারতের স্বপ্ন পূরণে তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য প্রাথমিক শর্ত। মাদকাসক্তি রুখতে ১০০ সপ্তাহব্যাপী জন অংশীদারিত্ব অভিযানের সূচনায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
6: সন্ত্রাসবাদে মদত যোগানো বন্ধ করলে পাকিস্তানের সঙ্গে সহায়তায় প্রস্তুত নতুন দিল্লি, বললেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা।
5: কূটনৈতিক আলোচনাকে সুযোগ দিতে ইরানে সামরিক হামলা স্থগিত রেখেছে আমেরিকা, বললেন ডোনাল্ড ট্রাম্প।
6: স্পেনে সেউতায় অভিবাসন সংকট নিয়ে জরুরি বৈঠকে বসবে ইউরোপীয় ইউনিয়ন।
5: আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে নানান অনুষ্ঠানের আয়োজন।
6: তাইপেই ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে খেতাব জিতে নিলেন ভারতের তন্নি শর্মা।
5: গ্লাসগোয় কমনওয়েলথ গেমস ২০২৬ সমাপ্তি সমারোহ আজ রাতে, ২০৩০ সালে এই প্রতিযোগিতা হবে ভারতের আহমেদাবাদে।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন গ্রন্থ পরিচয়।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন গ্রন্থ পরিচয়। আজকের গ্রন্থ বীরেন্দ্রনাথ বিশ্বাস রচিত রবীন্দ্র শব্দকোষ, পর্ব এক। পরিচয় করাবেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়।
2: সময়টা 1972 সাল। রবীন্দ্র বিশেষজ্ঞ পুলিন বিহারী সেন তখন শান্তিনিকেতনে রবীন্দ্র গ্রন্থপঞ্জী সংকলনের কাজে ব্যস্ত। রবীন্দ্রনাথের ওপর বাংলা ভাষায় যত বই আছে তার ক্যাটলগ তৈরি করছেন। সেই সূত্রে জানতে পারলেন রবীন্দ্র শব্দকোষ নামে একটি বইয়ের কথা, যা রবীন্দ্রনাথ সম্পর্কিত বাকি সব বই থেকে স্বতন্ত্র। রবীন্দ্রনাথের ব্যবহার করা শব্দের অভিনব সংকলন। গ্রন্থকার সেখানে রবীন্দ্রনাথ ব্যবহৃত শব্দের শ্রেণীবিভাজন, পঞ্জিকরণ বিস্তারিত বিশ্লেষণ করেছেন, নির্দেশ দিয়েছেন কোন রচনায় সেই শব্দ ব্যবহার করা হয়েছে। ভাবনার অভিনবত্ব এবং বিষয়বস্তুর গভীরতা দেখে চমকে উঠলেন পুলিন বিহারী। জানলেন কলকাতা বিশ্ববিদ্যালয় সে বছর লেখককে ওই বইয়ের জন্য ডিলিট দিয়েছে। দ্য ওয়ার্ল্ড প্রেস প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত রবীন্দ্র শব্দকোষের লেখক ছিলেন বীরেন্দ্রনাথ বিশ্বাস। পেশায় শিক্ষক, নিবাস নদিয়ার প্রত্যন্ত গ্রাম শিবপুর। শহর থেকে আরও অনেক দূরের জল জঙ্গল ঘেরা সেই গ্রামে লোকচক্ষুর আড়ালে নিভৃতে বসে রবীন্দ্র শব্দের ভাণ্ডার মন্থন করে রচনা করেন চমকপ্রদ অভিধান। 6-এর দশকে সে কাজ কতটা দুরূহ ছিল আজকের ইন্টারনেট যুগে তা কল্পনা করাও দুঃসাধ্য। লেখক বাস করতেন দুর্গমতম এক গ্রামে। সেখানে বসে এই পর্যায়ের গবেষণা কি করে সম্ভব হয়েছিল এ প্রশ্ন বাংলার তৎকালীন বুধমণ্ডলীর যেমন ছিল, তেমনই বিস্ময় আমাদেরও। সে বই নিয়ে অভিভূত রবীন্দ্র অনুরাগী গবেষক ও পণ্ডিত মহল অখ্যাত অপরিচিত মানুষটিকে নিয়ে রীতিমতো সরগোল পড়ে গেল চারিদিকে। নড়ে চড়ে বসলেন পুলিন বিহারীও। রবীন্দ্রনাথকে নিয়ে লিখিত বহু বিচিত্র বইয়ের সঙ্গে তখন তার পরিচয় ঘটছে প্রতিদিন। তা বলে কেবলমাত্র রবীন্দ্রনাথ ব্যবহৃত শব্দ নিয়ে সম্পূর্ণ একটা অভিধান। বইটি হস্তগত হওয়ার ফাঁকে লেখক সম্পর্কে খোঁজখবর শুরু করলেন পুলিন বিহারী। জানলেন লেখক অধ্যাপক চিন্তাহরণ চক্রবর্তীর ছাত্র এবং তিনি নিজেও বিলক্ষণ চেনেন তাকে। বিভিন্ন সময় তার কাছে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখির ব্যাপারে পরামর্শ নিতে এসেছে। স্বল্পবাক, অত্যন্ত ধীর স্থির ছেলেটির গভীরতা আগেই টের পেয়েছিলেন তিনি। সে কিনা এমন একটি সাংঘাতিক কাণ্ড ঘটিয়েছে। দ্রুত সংগ্রহ করে বইটি আদ্যপান্ত খুঁটিয়ে পড়লেন এবং সম্মোহিত হলেন। বীরেন্দ্রনাথের বহু বছরের নিভৃত নিরলস গবেষণার ফসল রবীন্দ্র ব্যবহৃত শব্দের ওই আকর অভিধান এতটাই মুগ্ধ করল পুলিন বিহারীকে যে তিনি সিদ্ধান্ত নিলেন একে ছাড়া যাবে না। রবীন্দ্রনাথকে নিয়ে তন্নিষ্ঠ গবেষণায় এমন লোকই তার দরকার। তিনি যোগাযোগ করলেন অধ্যাপক চিন্তাহরণ চক্রবর্তীর সঙ্গে। বীরেন্দ্রনাথের বন্ধু, পথপ্রদর্শক এবং শিক্ষক চিন্তাহরণ চক্রবর্তী এক বাক্যে সমর্থন করলেন পুলিন বিহারীর ভাবনা। রবীন্দ্র শব্দকোষের লেখক সম্পর্কে একই অভিমত প্রকাশ করলেন আর এক রবীন্দ্র বিশেষজ্ঞ প্রভাত মুখোপাধ্যায়। ওরা দেরি করেননি। নদিয়ার তেহট্টের বাংলাদেশ সীমানা ঘেঁষা গ্রাম শিবপুর থেকে বীরেন্দ্রনাথকে সাদরে শান্তিনিকেতনে নিয়ে গেলেন তারা। সেখানে তখন বিশ্বভারতী মিউজিয়ামের ডিরেক্টরের পদ খালি হয়েছে। সেই পদে তাকে নিয়োগ করা হল এবং তার পছন্দের বিষয় রবীন্দ্রনাথকে নিয়ে গবেষণার সুযোগ তো রইলই। গ্রামের স্কুলের শিক্ষকতা ছেড়ে বিশিষ্ট জনেদের ডাকে শান্তিনিকেতনে গেলেন বটে বীরেন্দ্রনাথ, কিন্তু থাকতে পারলেন না। মাসদিনেক কাটতে না কাটতে নাটকীয়ভাবে একদিন কাউকে কিচ্ছু না জানিয়ে এক কাপড়ে চুপিসারে ফিরে এলেন নিজের গ্রামে। স্বাভাবিকভাবেই হইচই পড়ে গেল, কেননা প্রথম কয়েকদিন বিশ্বভারতী কর্তৃপক্ষ কোনোভাবে যোগাযোগ করতে পারছিলেন না বীরেন্দ্রনাথের সঙ্গে। বহু কষ্টে যোগাযোগ করার পর পুলিন বিহারী

কারুর মুখে রা নেই। তৎকালীন সারস্বত সমাজের নক্ষত্রদের দ্বিধাহীন কণ্ঠে বীরেন্দ্রনাথ জানিয়েছিলেন শান্তিনিকেতনে নির্জনতার অভাবের কথা। অত লোকজন, হইচই, প্রচুর কথা, এসব তার ভালো লাগেনি। এমন জবাব শুনে সকলে বাক্যহারা। প্রবীণ পুলিন বিহারী পাল্টা বলেছিলেন, সে কথা আমাকে বললেই তো হতো। মধ্য চল্লিশের বীরেন্দ্রনাথ বলেছিলেন, তাহলে কি আপনি আমায় আসতে দিতেন, মার্জনা করবেন? আসলে বীরেন্দ্রনাথের রবীন্দ্রচর্যা ছিল নির্জন এককের সাধনা। লোকালয় থেকে বহু দূরে সাধক যেমন নিমগ্ন থাকেন অভীষ্ট পূরণে, বীরেন্দ্রনাথও তেমনই নিজের মতো করে লেখাপড়া গবেষণায় অভ্যস্ত ছিলেন। কোলাহল সেখানে বারণ। শান্তিনিকেতনের পরিবেশ মানিয়ে নিতে পারেননি। কথায় কথায় স্যালুট, সারাদিন প্রচুর মানুষের যাতায়াত, অহেতুক গালগল্প, ঘন ঘন টেলিফোন, এসব একদম পছন্দ হয়নি। দ্বিধাহীন কণ্ঠে বীরেন্দ্রনাথ সে কথা জানিয়ে দিয়েছিলেন। কে এই বীরেন্দ্রনাথ বিশ্বাস? নদিয়ার মূল জনপদ থেকে বহুদূরে তেহট্টের প্রত্যন্ত গ্রাম শিবপুরে বীরেন্দ্রনাথের জন্ম হয়েছিল 1925 সালের 23শে জানুয়ারি, যদিও কাগজে কলমে সেটা 1927। বাবা ছিলেন মালদাহের জমিদারের কাছারির নায়েব ব্রজরাজ বিশ্বাস। বাবার কর্মস্থল মালদাহের টাউন স্কুলে প্রাথমিক লেখাপড়া শুরু। বাংলাদেশের রাজশাহী কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে বিএ পড়তে চলে আসেন কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে। এরপর স্নাতকোত্তর লেখাপড়া কলকাতা বিশ্ববিদ্যালয়ে। 1952 সালে বাংলায় এমএ ও পরে বিটি পাশ করে শিক্ষকতার কাজে যোগ দিলেন নিজের গ্রাম শিবপুরের জনকল্যাণ সংঘ উচ্চ বিদ্যালয়ে। সেটা ছিল 1954 সাল। আজীবন এখানে বসেই বীরেন্দ্রনাথ রবীন্দ্র শব্দকোষ রচনার কাজ করেছিল। রবীন্দ্রনাথ সৃষ্ট ব্যবহৃত শব্দের ব্যাখ্যা ও পঙ্ক্তিকরণের কাজ করেন, যা রবীন্দ্র বিশেষজ্ঞ হিসেবে তাকে দেশ জোড়া খ্যাতি এনে দেয়। 1971 সালে কলকাতার দি ওয়ার্ল্ড প্রেস প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত হয়েছিল রবীন্দ্র শব্দকোষ। 650 পাতার সুবৃহৎ সেই বইটি বীরেন্দ্রনাথ উৎসর্গ করেছেন আচার্য শ্রীযুক্ত চিন্তাহরণ চক্রবর্তীর করকমলে। কেননা রবীন্দ্র শব্দকোষ রচনার সূত্র তিনি পেয়েছিলেন তাঁর অধ্যাপক চিন্তাহরণ চক্রবর্তীর কাছ থেকেই। বইয়ের ঋণ স্বীকার পর্ব শুরুই হয়েছে সে কথা দিয়ে। বীরেন্দ্রনাথ লিখেছেন, রবীন্দ্র শব্দকোষের পরিকল্পনা আমি পেয়েছিলাম আমার অধ্যাপক শ্রীযুক্ত চিন্তাহরণ চক্রবর্তী মশায়ের কাছে। এই গ্রন্থে আমার প্রধান ঋণও তাঁরই কাছে। অসীম ধৈর্য সহকারে তিনি আমার সমস্ত কাজ আদ্যোপান্ত পর্যালোচনা করেছেন। তাঁর সাহায্য ব্যথি রেখে গ্রামে বসে এ কাজ করা আমার পক্ষে অসাধ্য হতো। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে বীরেন্দ্রনাথ যখন স্নাতক পর্বের পড়াশোনা করছেন, সেই সময়ে চিন্তাহরণ চক্রবর্তীকে তিনি অধ্যাপক হিসেবে পান। জহুরীর চোখ রত্নচিন্তে ভুল করেনি, একটু একটু করে তাকে গড়ে তোলেন। পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর পাঠ সম্পূর্ণ হওয়ার পরে তিনিই ছাত্রকে উৎসাহিত করেছিলেন পিএইচডি গবেষণায় রবীন্দ্রনাথ সম্পর্কিত কোনো বিষয় নির্বাচন করার জন্য। গুরুর নির্দেশিত পথে বিশ্ববিদ্যালয়ের গবেষণাপত্র হিসেবে কাজটি শুরু হলেও পরবর্তী সময়ে ওই গবেষণায় হয়ে উঠল তাঁর জীবনের ধ্রুবতারা। ব্যাকরণপ্রিয় বীরেন্দ্রনাথের রবীন্দ্রনাথের ব্যবহার করা শব্দের প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল। তবে প্রথম থেকেই তিনি শব্দকোষ রচনা পরিকল্পনা করে কাজ শুরু করেছিলেন ব্যাপারটা ঠিক এমন নয়। বরং পরবর্তী ঘটনাক্রম প্রমাণ করেছে তার গবেষণা প্রথাগত পথ ধরে এগোয়নি। 1952 সালে তিনি এমএ পাশ করলেন, 1954 সালে শিক্ষকতার চাকরি শুরু। অন্যদিকে তার রবীন্দ্র শব্দকোষ প্রকাশ পাচ্ছে 1971 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট দিচ্ছে 1972। ততদিনে জীবন গিয়েছে চলে 20-20 বছরের পার। মধ্যবর্তী এই সময়ে গত বাঁধা গবেষণা ছেড়ে বীরেন্দ্রনাথ ডুব দিয়েছেন রবীন্দ্র শব্দভাণ্ডারের আরও গভীরে। আসলে জীবনকে নিজের মতো করে সাজিয়েছিলেন বীরেন্দ্রনাথ। কোনো প্রাতিষ্ঠানিক নিয়মতান্ত্রিকতায় বাধা পড়তে চাননি। তা সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছক বাঁধা পিএইচডি হোক, কিংবা শান্তিনিকেতনে বিশ্বভারতী মিউজিয়ামের ডিরেক্টরের চাকরি, অথবা সরকারি উদ্যোগে অভিধান রচনার দায়িত্ব, যাই হোক না কেন, তার কাজের ধারা তিনি নির্বাচন করবেন। অন্যের মতামত, সুপরামর্শ, সুপারিশ সেখানে অচল। অন্যের নিয়মে চলতে তিনি অপারগ ছিলেন, নিজের নিয়ম

নিজেই তৈরি করতেন। তার পুত্র বিশেষজ্ঞ শিশু চিকিৎসক সুমিত্র বিশ্বাসের কথায় মনে আছে, বাবা প্রতিদিন রাত 3টের সময় হারিকেন জ্বালিয়ে লিখতে বসতেন, সকাল 9টা পর্যন্ত লিখতেন, আবার বিকেলে স্কুল থেকে ফিরে লিখতে বসতেন। রাত 9টায় আমাদের বাড়ির সব আলো নিভে যেত, লেখার ঘরে একটা তক্তপোষের ওপর মাদুর বিছিয়ে বড় বোনকে কোলে নিয়ে বিভিন্ন বই থেকে ছোট ছোট সাদা স্লিপে নোট করছেন, এই ছবি এখনও চোখের সামনে ভাসে। প্রায় এক দশক ধরে কাজটি করেছিলেন বাবা। বীরেন্দ্রনাথ এই প্রসঙ্গে লিখেছেন, এই গ্রন্থের কিছু কিছু উপাদান রবীন্দ্রনাথ প্রথম খণ্ড, দেশ রবীন্দ্র জন্মশতবার্ষিকী সংখ্যা, সাহিত্য পরিষদ পত্রিকার রবীন্দ্র জন্মশতবর্ষ পূর্তি সংখ্যা ও অন্যান্য সংখ্যা এবং বিশ্বভারতী পত্রিকা প্রকাশিত হয়েছে। শ্রীযুক্ত পুলিন বিহারী সেন শুধু যে এই রচনাগুলি প্রকাশের ব্যাপারে আমাকে অশেষ ঋণী করেছেন তাই নয়, রবীন্দ্র সাহিত্যে তার গভীর জ্ঞানের অকৃপণ অংশ আমাকে দিয়েছেন। এই বই প্রকাশিত হলে তিনি সুখী হবেন এই আশা আমার কাজে প্রেরণা দিয়েছে। গুরু চিন্তাহরণ চক্রবর্তী প্রিয় ছাত্রের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন সেই সময়কার বাংলার বিশিষ্ট গবেষক ও পণ্ডিতদের। তাঁদের নিয়মিত সাহচর্য বীরেন্দ্রনাথের ওই ম্যাগনাম ওপাস রচনার ক্ষেত্র প্রস্তুত করেছিল। নানা গুণীজনের নিবিড় সান্নিধ্য, তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করেছিলেন বীরেন্দ্রনাথ। সে ঋণ তিনি সকৃতজ্ঞভাবে স্বীকার করেছেন, বলেছেন, আমার কাজের কোনো কোনো উপাদান সংগ্রহ করে দিয়েছেন শ্রীযুক্ত কানাই সামন্ত, শ্রীযুক্ত সুবিমল লাহিড়ী, শ্রীযুক্ত শুভেন্দুশেখর মুখোপাধ্যায় ও পার্থ বসু। শ্রীযুক্ত সামন্ত শব্দার্থ ঘটিত অনেক সমস্যার নিরসন করে দিয়েছেন। অন্যত্র বীরেন্দ্রনাথ বলেছেন, আমার পরবর্তী ঋণ জাতীয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক শ্রীযুক্ত চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাঁর আগ্রহে বর্তমান প্রকাশক বইটি প্রকাশের ব্যাপারে তৎপর হন। এখানে মনে রাখতে হবে, 1971 সালের জানুয়ারি মাসে রবীন্দ্র শব্দকোষ যখন প্রকাশিত হচ্ছে দি ওয়ার্ল্ড প্রেস থেকে, তখনকার দিনে সেটি ছিল অত্যন্ত নামী একটি প্রকাশনা সংস্থা। তাঁদের তরফে বীরেন্দ্রনাথ বিশ্বাসের মতন একজন অজ্ঞাতকুলসীর লেখকের বই প্রকাশ করার প্রশ্নই ওঠে না। কিন্তু বইটি প্রকাশ করার জন্য তাদের কাছে যিনি পাঠাচ্ছেন, তিনি যদি জাতীয় গ্রন্থাগারের কর্তা চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায় হন, তাহলে তো বিষয়টা অন্যরকম হয়ে যায়। ন্যাশনাল লাইব্রেরির গ্রন্থাগারিক যদিও কোনো প্রকাশকের কাছে কোনো গবেষণা বা লেখকের গবেষণাপত্র বই হিসেবে প্রকাশের জন্য পাঠান, তার গুরুত্ব যে আলাদা হবে তা বলাই বাহুল্য। এই ঘটনা থেকে আর একটা জিনিস স্পষ্ট বোঝা যায় যে সেই সময়ের কলকাতার তাবর পণ্ডিত গবেষকদের কাছে নদিয়ার প্রত্যন্ত শিবপুরের ছেলে বীরেন্দ্রনাথ কিভাবে একটু একটু করে নিজের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন। বই প্রকাশের আগে তিনি কবি বুদ্ধদেব বসু এবং অর্থনীতিবিদ ভবতোষ দত্তের মতন ব্যক্তিদের সঙ্গে বহু আলোচনা করে উপকৃত হওয়ার কথা জানিয়েছেন। বীরেন্দ্রনাথ বলেছেন বন্ধু নিরুপম চট্টোপাধ্যায়ের কাছে তার অসীম ঋণের কথা। জাতীয় গ্রন্থাগার এবং বঙ্গীয় সাহিত্য পরিষদের দ্বার তার জন্য অবারিত ছিল। এসব কথা বলার উদ্দেশ্য আর কিছুই নয়, কলকাতা থেকে 100 মাইল দূরে নদিয়ার সীমান্তবর্তী অখ্যাত এক গ্রামের একটি স্কুলের বাংলা শিক্ষক তার পাণ্ডিত্যের এমন প্রভাব বিস্তার করেছিলেন যে সমকালিক বাংলার পণ্ডিত, গবেষককুল এবং বিভিন্ন তাবড় প্রতিষ্ঠান সকলেই তাকে সসম্মানে সাদরে গ্রহণ করেছিলেন। এই প্রেক্ষিতেই বীরেন্দ্রনাথের রবীন্দ্র শব্দকোষ রচনা।

0: শুনলেন গ্রন্থ পরিচয়। আজকের গ্রন্থ বীরেন্দ্রনাথ বিশ্বাস রচিত রবীন্দ্র শব্দকোষ, পর্ব এক। পরিচয় করালেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস।
1: এখন শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের যুব সম্প্রদায় শারীরিকভাবে সুস্থ এবং আত্মবিশ্বাসী হলেই বিকশিত ভারত গঠনের পথ আরও প্রশস্ত হবে। সারা দেশে আজ তিনি ভার্চুয়ালি বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের সূচনা করেছেন। চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে দেশে অর্থনৈতিক বৃদ্ধির হার প্রায় 7% হতে পারে বলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে প্রকাশ। স্বাস্থ্য দপ্তর ও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে না জানিয়ে রক্ত এবং প্লাজমা বিক্রি করা যাবে না বলে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকা জারি। বাড়ি তৈরির জন্য রাস্তার উপর নির্মাণ সামগ্রী ফেলে রাখলে 1 সেপ্টেম্বর থেকে জরিমানা দিতে হবে বলে পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপে ফেরিতে অগ্নিকাণ্ডে 5 জনের মৃত্যু, নিখোঁজ 41 জন। গ্লাসগোয় 2026 কমনওয়েলথ গেমসের আজ সমাপ্তি, 2030 কমনওয়েলথ গেমস হবে আহমেদাবাদে। আসছি বিস্তারিত খবরে। দেশের যুব সম্প্রদায় শারীরিকভাবে সুস্থ ও মানসিকভাবে স্থির এবং আত্মবিশ্বাসী হলেই বিকশিত ভারত গঠনের পথ আরও প্রশস্ত হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ ভার্চুয়ালি বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের সূচনা করে তিনি বলেন, মাদকাসক্তি থেকে দূরত্ব বজায় রেখে সুস্থ জীবনযাপনই তরুণদের লক্ষ্য হওয়া উচিত।
1: विकसित भारत संकल्प अभियान के लिए नशा मुक्त युवा, इस मूवमेंट का नाम ही इसके संकल्प को स्पष्ट करता है। क्योंकि आज जब देश ने विकसित भारत का लक्ष्य तय किया है, तो इसके लिए आवश्यक है देश का युवा तन से स्वस्थ हो, मन से स्वस्थ हो, आत्मविश्वास से भरपूर हो और ड्रग्स जैसी घातक आदत से हमेशा हमेशा दूर हो। यही इस अभियान का उद्देश्य है।
0: মাদকের বিরুদ্ধে 100 সপ্তাহের দেশব্যাপী এই জনভাগিদারি বা গণ অংশগ্রহণমূলক প্রচারাভিযানে 28,000-এরও বেশি স্থান থেকে 1 কোটিরও বেশি যুব যোগ দিচ্ছে। শ্রী মোদী বলেন, মাদকাসক্তি মানুষকে তাঁর লক্ষ্য থেকে বিচ্যুত করে, তা কেবল একটি পরিবারকে ধ্বংস করে না, দেশের শক্তিকেও দুর্বল করে দেয়। লোকলজ্জার ভয়ে মাদকাসক্তির মতো ঘটনা চেপে না রেখে সময় থাকতে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য সকলের কাছে আহ্বান জানান শ্রী মোদী। উল্লেখ্য, মাদক মুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের অংশগ্রহণ সুনিশ্চিত করতে প্রতি রবিবার দেশ জুড়ে নানা ধরনের সাপ্তাহিক কর্মসূচির আয়োজন করা হবে। এর মধ্যে রয়েছে ক্রীড়া প্রতিযোগিতা, পদযাত্রা বা ওয়াকাথন, ধ্যান শিবির, সাংস্কৃতিক অনুষ্ঠান, সচেতনতামূলক প্রচারের মতো নানা উদ্যোগ। কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বলেছেন, মাদকমুক্ত ভারত গঠনের স্বপ্ন জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং যুব সমাজের নেতৃত্বের মাধ্যমে পূরণ করা সম্ভব। হরিয়ানার ফরিদাবাদের অমৃতা হাসপাতালে আজ এক অনুষ্ঠানে তিনি বলেন, 100 সপ্তাহের নেশামুক্ত যুব সংকল্প অভিযানের লক্ষ্য দেশের উন্নয়নে যুব সমাজকে উৎসাহিত করা। জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা আজ শ্রীনগরে নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের কেন্দ্রশাসিত অঞ্চল স্তরে সূচনা অনুষ্ঠানে যোগ দেন। সমবেত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, এই অভিযানের লক্ষ্য হল তরুণদের স্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণে এবং জাতি গঠনে সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা। শক্তিশালী অর্থনৈতিক সূচক, উন্নত শিল্প কার্যক্রম এবং রপ্তানি ক্ষেত্রের পুনরুদ্ধারের ফলে চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতি প্রায় 7% হারে বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার রিসার্চের প্রি মনিটারি পলিসি কমিটি বিষয়ক একটি প্রতিবেদন অনুযায়ী, এই বৃদ্ধির পূর্বাভাস রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আগের পূর্বাভাসের তুলনায় একটি ইতিবাচক পরিবর্তন নির্দেশ করে। উল্লেখ্য, ভূ রাজনৈতিক অনিশ্চয়তার কারণে এর আগে বৃদ্ধির হারের পূর্বাভাস কমিয়ে আনা হয়েছিল। প্রতিবেদনে এই ইতিবাচক পরিস্থিতির কারণ হিসেবে এপ্রিল জুনে বিভিন্ন হাই ফ্রিকোয়েন্সি বা স্বল্প মেয়াদি অর্থনৈতিক সূচকের উন্নতির কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, জুন মাসে অভ্যন্তরীণ যাত্রীবাহী গাড়ির বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় 24.1% বেড়েছে, পাশাপাশি বিদ্যুতের চাহিদা 11.5%, রপ্তানি 15.5%, শিল্পক্ষেত্রে ঋণ 19.2% এবং শিল্প উৎপাদন সূচক 7.3% বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে পশ্চিম এশিয়া সংকটের কারণে বিশ্ব পরিস্থিতি অনিশ্চিত থাকলেও ভারতে অভ্যন্তরীণ অর্থনীতি বেশ মজবুত। চলতি বছরের জুলাই মাসে দেশের কয়লা উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় 7.51% বৃদ্ধি পেয়েছে। কয়লামন্ত্রক জানিয়েছে যে প্রাথমিক তথ্য অনুযায়ী এই সময়ে দেশে মোট কয়লা উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে 69.75 মিলিয়ন টন। ওড়িশায় সামগ্রিকভাবে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলির পরিস্থিতি এখন উদ্বেগজনক। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 5 তারিখ পর্যন্ত রাজ্যের বেশিরভাগ অংশে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বালেশ্বর, ভদ্রক এবং যাজপুরে

0: বন্যার জেরে স্বাভাবিক জনজীবন ব্যাহত। কেরালাতে বৃষ্টিপাতের তীব্রতা কমায় জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। ভারতের আবহাওয়া দপ্তর আজ 12টি জেলায় কমলা সতর্কতা এবং 2টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে। গতকাল থেকে বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় 8 জন প্রাণ হারিয়েছেন এবং 5,700 বেশি মানুষকে ত্রাণ শিবিরে সরিয়ে নেওয়া হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আগামীকাল অরুণাচল প্রদেশ, বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আগামীকাল জম্মু ও কাশ্মীর, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, মধ্য মহারাষ্ট্র এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। স্বাস্থ্য দপ্তর ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে না জানিয়ে রক্ত ও প্লাজমা বিক্রি করা যাবে না বলে পশ্চিমবঙ্গ সরকার নির্দেশিকা জারি করেছে। স্বাস্থ্য দপ্তরের জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, একসঙ্গে অনেক ইউনিট রক্ত পাঠাতে গেলে অন্তত 7 দিন আগে ব্লাড ব্যাঙ্ককে দপ্তরের কাছে অনুমতি নিতে হবে, জানাতে হবে কোন গ্রুপের রক্ত কোথায় পাঠানো হচ্ছে, কে পাঠাচ্ছে ইত্যাদি বিশদ তথ্য। স্বাস্থ্যভবনকে না জানিয়ে রক্ত বিক্রির ঘটনায় ইতিমধ্যে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রাজ্যের 11টি ব্লাড ব্যাঙ্ক রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করতে পারবে না বলে স্বাস্থ্য দপ্তর নির্দেশিকা জারি করেছে। শুধুমাত্র ওই ব্লাড ব্যাঙ্কগুলিতে গিয়ে রক্ত দিতে চাইলে তবেই তা নেওয়া হবে। বাড়ি তৈরির জন্য রাস্তার উপর নির্মাণ সামগ্রী ফেলে রাখলে এবার থেকে জরিমানা দিতে হবে বলে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে নতুন এই নিয়ম কার্যকর হচ্ছে। শিলিগুড়ি পুর নিগমে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, ব্যক্তিগত স্বার্থে সর্বজনীন যাতায়াতের পথ আটকে রাখা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
1: বাড়ি বানাচ্ছে আর রাস্তার মধ্যে স্টোনচিপ, বালি, ইট ফেলে রেখে দিচ্ছে, পেনাল্টি শুরু করবো আমরা। 1 তারিখ থেকে পেনাল্টি শুরু হচ্ছে, তাদেরও পেনাল্টি হবে এবং সব রকম ভাবে যাদের তাদের কাজে অসুবিধা হয় আমরা কিন্তু সেটা সৃষ্টি করবো। আপনার বাড়ি হচ্ছে, আপনি বাড়ির ভেতর বিল্ডিং করছেন, অ্যাপার্টমেন্ট করছেন, বিল্ডিং এর ভেতরে এইসব রাখুন, রাস্তাটা আপনার নিজস্ব সম্পত্তি নয়।
0: রাজ্য জুড়ে নিষিদ্ধ প্লাস্টিক ও প্লাস্টিক ক্যারি ব্যাগের ব্যবহার বন্ধ করতে আগামী 1 সেপ্টেম্বর থেকে বিশেষ অভিযান শুরু হবে। ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের অদূরে সমুদ্রে আজ 271 জন যাত্রী ও ক্রু সহ একটি ফেরিতে অগ্নিকাণ্ডে 5 জন প্রাণ হারিয়েছেন, 41 জন এখনও নিখোঁজ। উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, জাহাজে থাকা ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত 225 জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। চীনের হুনান প্রদেশের চাংশা শহরে একটি বহুতল ভবনে আগুন লেগে 4 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় অগ্নি নির্বাপন কর্তৃপক্ষ জানিয়েছে, 6 জন বাসিন্দাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় 4 জনের। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং আগুন জ্বালানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। দাবানলে প্রায় 3,000 একর এলাকা পুড়ে গেছে এবং হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য করা হয়েছে। আবহাওয়া অনুকূল না থাকায় এবং দাবানল ছড়িয়ে পড়ার চরম ঝুঁকি থাকায় ন্যাশনাল ওয়েদার সার্ভিস ওয়াশিংটনের কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলীয় এলাকার প্রথমবারের মতো অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি নির্দেশক রেড ফ্ল্যাগ ওয়ার্নিং জারি করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, দমকল কর্মীরা এলাকা জুড়ে 2 লক্ষেরও বেশি একর এলাকা জুড়ে ছড়িয়ে পড়া 10টি বড় দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। গ্লাসগোয় 2026 কমনওয়েলথ গেমসের আজ সমাপ্তি। সমাপ্তি অনুষ্ঠানে আহমেদাবাদ আনুষ্ঠানিকভাবে কমনওয়েলথ গেমসের পতাকা এবং হোস্ট ব্যাটন গ্রহণ করবে। এই প্রতীকী হস্তান্তরের মধ্য দিয়ে 2030 সালের কমনওয়েলথ গেমসের আয়োজক হিসেবে আহমেদাবাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। 2030 সালের এই আসরটি হবে এই কমনওয়েলথ গেমসের শতবর্ষ। বক্সিংয়ের রেকর্ড 7টি স্বর্ণপদক জয়ের সুবাদে ভারত 13টি সোনা, 17টি রূপো ও 9টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকার চতুর্থ স্থানে রয়েছে। মহিলাদের বিভাগে জেসমিন লম্বোরিয়া, প্রীতি পাওয়ার, প্রিয়া ঘাঙ্গাস, সাক্ষী চৌধুরী ও অরুন্ধতি চৌধুরী শিরোপা জিতেছেন। অন্যদিকে পুরুষদের বিভাগে সোনা জিতেছেন সচিন সিওয়াচ ও অঙ্কুশ পাঙ্ঘাল। ভারতের তন্বী শর্মা তাইপেই ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। তাইওয়ানে আজ ফাইনালে 17 বছরের তন্বী 21-16, 21-16 ব্যবধানে হারিয়েছেন ভিয়েতনামের থুই লিন নগুয়েনকে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের যুব সম্প্রদায় শারীরিকভাবে সুস্থ এবং আত্মবিশ্বাসী হলেই বিকশিত ভারত গঠনের পথ আরও প্রশস্ত হবে। গ্লাসগোয় 2026 কমনওয়েলথ গেমসের আজ সমাপ্তি। 2030-এ কমনওয়েলথ গেমস হবে আহমেদাবাদে। খবর শেষ হল, এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব মৈত্রী প্রচার তরঙ্গের আগামীকালের, অর্থাৎ 3 আগস্ট 2026 সোমবারের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। আগামীকাল মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56। ভারতীয় সময় 6:05 শুনবেন সুচিন্তন, থাকবে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। 6:10 সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান প্রথম আলোয় শুনবেন যোগিয়া ও মঙ্গল ভৈরব রাগে সেতার, শিল্পী পণ্ডিত সরজিৎ সেন। 6:30 এই মহাজীবন অনুষ্ঠানে শুনবেন বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের সংক্ষিপ্ত জীবন কথা। 6:40 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়। 6:55 কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানে একটি কথিকা শুনবেন জলবায়ু পরিবর্তনে তথ্য নির্ভর কৃষি, এই বিষয়ে কথা বলবেন ডক্টর দেবলীনা সরকার। 7:05 লোকগীতি, 7:15 শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় থাকবেন শ্যামন্তী মুখোপাধ্যায়। আগামীকাল শুনবেন ভ্যাগামন কেরালার কথা। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় শ্যামন্তী মুখোপাধ্যায়। 8:30 অতিথি অনুষ্ঠানে থাকবে বিভাস চক্রবর্তীর সঙ্গে আলাপচারিতায় থাকবেন শেখর সমাদ্দার, শুনবেন প্রথম পর্ব। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন আলাহিয়া বিলাওয়াল রাগে খেয়াল, পরিবেশন করবেন শিল্পী রুকমাবাই সেনগুপ্ত, তাঁকে হারমোনিয়ামে সাহায্য করবেন অমিতাভ ভট্টাচার্য এবং তবলায় থাকবেন সুনীল মহলানবিশ। 9:30 মনের মতো গান অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন হৈমন্তী রায়। 10:30 রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনবেন আধুনিক গান শিল্পী প্রভাতী মুখোপাধ্যায় এবং তারপর শুনবেন দোতারা শিল্পী সৌমেন্দু দাস। 11:00 সংগ্রহশালা থেকে গান, 11:15 নজরুল গীতি শুনবেন পল্টু বিশ্বাসের কণ্ঠে, 11:30 রম্যগীতি, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় থাকবেন চয়নিকা ধারা, 12:30 লোকগীতি, 12:30 লোকগীতি, দুপুর 1:00 বেতার নাটক চাঁদ সাক্ষী, রচনা সুকুমার রুজ, প্রযোজনা সৌমেন বসু, বেলা 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় দুপুর 2:30। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসরে গল্প পাঠ, উপস্থাপনায় শর্মিষ্ঠা দত্ত। 4:35 বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন তন্ময়ী ভট্টাচার্য ও ডক্টর মানস প্রতিম দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস এবং সম্পাদনা অঙ্কিতা দাস। 5:05 আজ সন্ধ্যায় অনুষ্ঠানের উপস্থাপনায় রাখি দাশগুপ্ত, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে শুনবেন সবজি চাষে উন্নত কৃষি ব্যবস্থাপনা, আলাপচারিতায় থাকবেন ডক্টর প্রণব হাজরা ও রামরঞ্জন দাস রায়। 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন বেবি ফুড বনাম মায়ের দুধ, এই বিষয়ে কথিকাটি বলবেন ডাক্তার সুমন পোদ্দার। 7:00 বেতার নাটক চাঁদ সাক্ষীর পুনঃপ্রচার, 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে, উপস্থাপনায় থাকবেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 9:45 জ্ঞান বিজ্ঞানের আসরে প্রথমে বিজ্ঞানের খবর এবং তারপরে থাকবে 150 বছরে আইএসিএস এই বিষয়ে একটি অনুষ্ঠান বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঙ্কুর ভৌমিক। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন যোগ রাগে খেয়াল, শিল্পী রুকমাবাই সেনগুপ্ত, তাকে হারমোনিয়ামে সাহায্য করবেন অমিতাভ ভট্টাচার্য এবং তবলায় সুনীল মহলানবিশ। 10:45 শুনবেন উপমহাদেশের খবর এবং 11:00 হারানো দিনের গান অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি আগামীকাল ভারতীয় সময় 12:00। শুনলেন মৈত্রী প্রচার তরঙ্গের আগামীকালের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন কিরওয়ানি রাগে সরোদ, পরিবেশন

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন কিরবানি রাগে শরদ, পরিবেশন করলেন শিল্পী অনিমা দাস, তাঁকে তবলায় সহযোগিতা করলেন অশোক রায়চৌধুরী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

0: আকাশবাণী মৈত্রী উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি অগ্নিবীণ চট্টোপাধ্যায়, সঙ্গে রয়েছেন শ্রীজিৎ মুখোপাধ্যায়। আজকের শিরোনাম, বিকশিত ভারতের স্বপ্ন পূরণে তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য প্রাথমিক শর্ত। মাদকাশক্তি রুখতে 100 সপ্তাহব্যাপী জন অংশীদারিত্ব অভিযানের সূচনায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
1: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া একটি থানার কাছে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত 14 জনের মৃত্যু।
0: সন্ত্রাসবাদে মদত যোগানো বন্ধ করলে পাকিস্তানের সঙ্গে সহায়তায় প্রস্তুত নতুন দিল্লি, বললেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা।
1: আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে নানান অনুষ্ঠানের আয়োজন।
0: টাইপি ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের খেতাব জিতে নিলেন ভারতের তন্বী শর্মা।
1: গ্লাসগো কমনওয়েলথ গেমস 2026-এর সমাপ্তি সমারোহ আজ রাতে, 2030 সালে এই প্রতিযোগিতা হবে ভারতের আহমেদাবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত যখন বিকশিত ভারতের পথে এগিয়ে চলেছে তখন দেশের যুব সমাজকে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ হতে হবে। নতুন দিল্লিতে আজ বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, তরুণ সমাজকে সর্বদা মাদক থেকে দূরে থাকতে হবে এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা বেছে নিতে হবে।
2: দেশ কা যুবা আত্মবিশ্বাস সে ভরপুর হো আর ড্রগস জেসি ঘাতক আদত সে হমেশা হমেশা দূর হি রহে, ইহি ইস অভিযান কা উদ্দেশ্য হ্যায়। হম সবকো ইয়ে সংকল্প লেনা হ্যায়, হমারে যুবা নশে আর ড্রগস কে খতরোঁ কো সমঝে, হর তরহ সে জাগরুক রহে আর উসসে দূর রহে। আর ইস সংকল্প মে আব রাষ্ট্রীয় নশা মুক্ত যুবা অভিযান কি বড়ি ভূমিকা হ্যায়।
1: প্রধানমন্ত্রী বলেন, এই কর্মসূচির মাধ্যমে মাদকের অপব্যবহারের বিরুদ্ধে 100 সপ্তাহব্যাপী দেশজুড়ে জন অংশীদারিত্ব অভিযানের সূত্রপাত হচ্ছে। তিনি বলেন, মাদকাশক্তি মানুষকে তাদের লক্ষ্য থেকে বিচ্যুত করে এবং স্বপ্ন পূরণের পথ থেকে দূরে সরিয়ে দেয়। সারা দেশের 28,000 স্থান থেকে 1 কোটিরও বেশি তরুণ তরুণী এই অনুষ্ঠানে অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে মাই ভারত ও জাতীয় পরিষেবা প্রকল্প, এনএসএসের স্বেচ্ছাসেবক এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যুব ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা ও আধ্যাত্মিক সংগঠনের সদস্যরাও অন্তর্ভুক্ত ছিল। কেন্দ্রীয় যুব ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডবী আজ বলেছেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও যুব সমাজের নেতৃত্বের মাধ্যমে মাদকমুক্ত ভারতের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব।
0: কলকাতা বিশ্ববিদ্যালয়ে আজ নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযানের অনুষ্ঠানে যোগদান রাজ্যপাল আর এন রবি। অনুষ্ঠানের শেষে ছাত্রছাত্রী, শিক্ষক ও অতিথিরা মাদক থেকে দূরে থাকার এবং সমাজে মাদক বিরোধী সচেতনতা গড়ে তোলার শপথ নেন। ব্যারাকপুর কলেজ অফ এডুকেশনের উদ্যোগে আজ নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত যুব সংকল্প অভিযান অনুষ্ঠিত হয়।
1: দেশের অর্থনৈতিক বিকাশ হার চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে পূর্বাভাস ছাপিয়ে 7 শতাংশে পৌঁছবে বলে SBI রিসার্চ প্রিমিনিটারি পলিসি কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্বের পরিস্থিতি যথেষ্ট অনিশ্চিত হওয়া সত্ত্বেও ভারতের অর্থনীতি মোটামুটি ছন্দে রয়েছে বলেই প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে ভারতের কয়লা উৎপাদন গত জুলাইতে আগের বছরের একই সময়ের তুলনায় 17.34% বেড়ে 69.75 মিলিয়ন টনে দাঁড়িয়েছে বলে প্রাথমিক অনুমান।
0: দ্রুত নিয়োগের দাবিতে ফের আজ পথে নামেন পশ্চিমবঙ্গে চাকরিহারা যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা। যোগ্যদের দ্রুত নিয়োগ সহ 4 দফা দাবিতে ধর্মতলার মেট্রো চ্যানেল থেকে শহীদ মিনার পর্যন্ত মিছিল করেন তারা। এছাড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনায় বসার দাবিও জানিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। এখনও পর্যন্ত 10 জন চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীর মৃত্যু হয়েছে। সরকারকে সেই পরিবারগুলির পাশে দাঁড়ানোর দাবিও তোলা হয়েছে।
1: ভিন রাজ্যে রক্ত বিক্রির ঘটনার প্রেক্ষিতে কড়া পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তর ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে না জানিয়ে রক্ত প্লাজমা বিক্রি করা যাবে না বলে স্বাস্থ্য দপ্তর নির্দেশিকা জারি করেছে। স্বাস্থ্য দপ্তরের এক শীর্ষকর্তা জানিয়েছেন, একসঙ্গে অনেক ইউনিট রক্ত পাঠাতে গেলে অন্তত 7 দিন আগে ব্লাড ব্যাংকে স্বাস্থ্য দপ্তরের কাছে অনুমতি নিতে হবে। কোন গ্রুপের রক্ত কোথায় পাঠানো হচ্ছে, কে পাঠাচ্ছে ইত্যাদি বিশদ তথ্য স্বাস্থ্য দপ্তরকে জানাতে হবে বলে নির্দেশিকা দেওয়া হয়েছে। বেসরকারি ব্লাড ব্যাংকগুলির রক্তদান শিবির নিয়ে আরও কড়া নির্দেশিকা আসছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায়।
3: সপ্তাহ দেড়েক আগে আমরা একটা ব্লাড ডোনেশন হয়েছিল বেসরকারি ব্লাড ব্যাংকে, সেখান থেকে আমরা অনেক মিনিমাম পেয়েছি। তারপরে আমরা সবগুলো বেসরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে ব্লাড ব্যাংক সেগুলোর সঙ্গে সেগুলো প্রত্যেকটা কাগজ এবং যা যা রেট হয়েছিল দেখে আমরা দেখেছি যে আমাদের কিছু নতুন বিজ্ঞপ্তি দেওয়ার দরকার, যাতে এই রক্তের কালোবাজারি বা রক্তের পাচার বা রক্তের বিক্রি বন্ধ হয়। তাই জন্য আমরা ব্লাড প্রোডাক্টস প্লাজমা এগুলো নিয়ে এই বিজ্ঞপ্তিটা জারি করেছি। পরবর্তীকালে আরো স্ট্রিক্ট নিয়ম মেনে এই যাতে ব্লাড ব্যাংকের রক্তদান শিবির থেকে গ্রহণ করা হয় এবং তার সেখানে যেখানে যেখানে ইউজ হবে সেটা আমাদের কথা মতো আমাদের নিয়ম মেনে করতে হবে।
0: অসমে আজ থেকে 2027 সালের জনগণনার জন্য স্বগণনা বা সেলফ এনিউমারেশন শুরু হয়েছে। এর মাধ্যমে

0: থেকে সে রাজ্যে গৃহতালিকা প্রস্তুতকরণ এবং গৃহগণনার আগে এই সুবিধাটি চলতি মাসের 16 তারিখ পর্যন্ত চালু থাকবে।
1: অস্ট্রেলিয়া ও অন্ধ্রপ্রদেশ সরকার আজ অমরাবতীতে পরিচ্ছন্ন জ্বালানি, উন্নত উৎপাদন ব্যবস্থা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য এবং দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করতে 4টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। অন্ধ্রপ্রদেশের শিক্ষামন্ত্রী নারা লোকেশ এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক অস্ট্রেলিয়া সহকারী মন্ত্রী জুলিয়ান হিলের উপস্থিতিতে এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। শুনছেন উপমহাদেশের খবর।

0: উজবেকিস্তানের বিদেশমন্ত্রী সাইদো বখতিয়ার ওদিলোভিচ আজ থেকে 5 তারিখ পর্যন্ত ভারত সফরে আসছেন। বিদেশমন্ত্রক সূত্রের খবর, এই সফরকালে ওদিলোভিচ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গেও তাঁর বৈঠক করার কথা। এছাড়াও তিনি দিল্লিতে একটি ব্যবসায়িক ফোরামে যোগ দেবেন।
1: ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় পরিসংখ্যান কার্যালয় বা এনএসওর প্রধানদের দুদিনের বৈঠক আগামীকাল উত্তরপ্রদেশের লখনৌতে শুরু হবে। বৈঠকে ব্রাজিল, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিনিধিরা অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।
0: ভারতীয় উপমহাদেশে নারীদের ক্ষমতায়নের জন্য অভিন্ন দেওয়ানিবিধি বিশেষ প্রয়োজন বলে মনে করেন কবি, লেখক ও সমাজকর্মী তসলিমা নাসরিন। আজ কলকাতায় বাংলা একাডেমিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, সমান অধিকারের জন্য তিনি বরাবরই স্বরূপ এবং এই কারণে অভিন্ন আইনের বিশেষ প্রয়োজন।
2: কালকে আমি বলেছিলাম যে বাংলাদেশে এবং ভারতবর্ষে, পাকিস্তান, এই উপমহাদেশে এই অভিন্ন দেওয়ানিবিধির খুব দরকার। আসলে পৃথিবীর যে কোনো সভ্য দেশেই এই অভিন্ন দেওয়ানিবিধি আছে, কারণ এক দেশ এক আইন আমরা চাই, সবার জন্য সমান আইন চাই। বিশেষ করে নারীরা ধর্মীয় আইনের অধীনে যদি থাকে তাহলে তারা, তাদের বিরুদ্ধে বৈষম্য আমরা দেখি, নির্যাতন দেখি, তো সেইগুলো চলে যায় যদি আমরা সমান অধিকারের ভিত্তিতে অভিন্ন দেওয়ানিবিধি তৈরি করি।
0: মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে উঠে যাওয়ার পক্ষেও সওয়াল করেন তসলিমা। বিজ্ঞান মনস্কতার বিকাশে এই ধরনের শিক্ষা অন্তরায় হয়ে দাঁড়ায় বলে তিনি মন্তব্য করেন। প্রায় 2 দশক পর তাঁর কলকাতায় ফেরাকে কোনো রাজনৈতিক রং না দেওয়ার আবেদন জানান তিনি।
1: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি শান্তি সমাবেশের সময় একটি থানার কাছে আত্মঘাতী বিস্ফোরণে 5 জন নিরাপত্তার কর্মী সহ অন্তত 14 জন প্রাণ হারিয়েছেন, আহত প্রায় 12 জনেরও বেশি। সোয়াত জেলার কাবাল শহরে পুলিশ স্টেশনের ঠিক বিপরীতে যখন সোয়াত শান্তি সমাবেশ চলছিল তখন এই বিস্ফোরণটি ঘটে। রেস্কিউ সোয়াতের এক মুখপাত্র জানিয়েছেন, 9টি মৃতদেহ সাইদু শরীফের সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং কাবাল হাসপাতালের চিকিৎসকরা আরও 5 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী বা ব্যক্তি এখনও এই হামলার দায় স্বীকার করেনি।
0: ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টি ইউকে পিএনপি পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় রাষ্ট্রসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক গোষ্ঠীকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। ইউকে পিএনপি চেয়ারম্যান সর্দার শওকত আলী কাশ্মীরের নেতৃত্বে এক প্রতিনিধি দল নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে এই নিয়ে একাধিক বৈঠক করেছে। তারা পাকিস্তানকে আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত বিধি মেনে চলতে এবং সাধারণ নাগরিকদের দমনপীড়ন বন্ধ করার আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে চলতি শান্তিপূর্ণ বিক্ষোভে পাকিস্তানি বাহিনীর দমনপীড়নে গত 4 দিনে 50 জন বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
1: মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা জানিয়েছেন, পাকিস্তান যদি দ্বিপাক্ষিক বিষয়ে ভারতের সহযোগিতা চায় তবে সবার আগে তাদের সন্ত্রাসবাদে মদত যোগানো বন্ধ করতে হবে। পাকিস্তানের এক প্রাক্তন বিদেশমন্ত্রী সিন্ধুনাথ সংক্রান্ত ইসলামাবাদের দাবি না মানলে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি দেওয়ায় শ্রী কোয়াত্রা এটি নিবন্ধে তার কড়া সমালোচনা করেন। তিনি বলেন, নিজেদের অভ্যন্তরীণ সমস্যা থেকে দৃষ্টি সরাতে ভারতের বিরুদ্ধে হুমকি দেওয়া এখন পাকিস্তানের একটি অভ্যেসে পরিণত হয়েছে।
0: চীনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম দুরাইস্বামী জানিয়েছেন, চীনা বসবাসকারী ভারতীয় নাগরিকদের ভারত ভ্রমণ সহজ করতে আগামী সপ্তাহ থেকে ভিসা সহ অন্যান্য নথি দেওয়ার প্রক্রিয়া আরও শিথিল করা হবে। বেজিংয়ে গত শুক্রবার ভারতীয় দূতাবাসের প্রথম ওপেন হাউস আলোচনা চক্রে বক্তব্য রাখার সময় তিনি আরও জানান, কনস্যুলার পরিষেবার মান বাড়াতে তাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছে, যার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিধি বাড়ানো, কর্মক্ষেত্রে সমস্যায় পড়া ভারতীয়দের জন্য আইনি সহায়তার ব্যবস্থা করা এবং নিয়মিত ওপেন হাউস বৈঠকের মতো বিষয়গুলি অন্তর্ভুক্ত। অনলাইনে ভারত বিরোধী প্রচার সম্পর্কে চীনের সরকারও যথেষ্ট উদ্বিগ্ন বলে তিনি জানান।
1: আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ সারা দেশ জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তর কলকাতার ইয়াং মেন্স ইনস্টিটিউটে বঙ্গীয় বিজ্ঞান প্রসার মঞ্চের উদ্যোগে রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়, বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী, ইতিহাসবিদ অধ্যাপক স্বরূপপ্রসাদ ঘোষ, বঙ্গীয় বিজ্ঞান প্রসার মঞ্চের সভাপতি ডক্টর হরিশঙ্কর বিশ্বাস, সাধারণ সম্পাদক দেবাশিস চ্যাটার্জি প্রমুখ বক্তব্য রাখেন।
0: ন্যাশনাল বায়োডাইভার্স

0: ডেন্সিটি অথরিটি NBA, তিনটি গবেষণা প্রতিষ্ঠান এবং 33টি রাজ্য জীববৈচিত্র্য পর্ষদ ও কেন্দ্রশাসিত অঞ্চলের জীববৈচিত্র্য কাউন্সিলের জন্য 8,22,00,000 টাকা বরাদ্দ করেছে। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক জানিয়েছে, এই অর্থ দেশের জৈবিক সম্পদের সুষমভাবে বণ্টন নিশ্চিত করতে ভারতের দৃঢ় অঙ্গীকারকে প্রতিফলিত করে।
1: উত্তরবঙ্গের কাছাকাছি বিস্তৃত ঘূর্ণাবর্ত এবং দক্ষিণবঙ্গের কাছাকাছি সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে আগামী 4 দিন উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর দিনাজপুর জেলাতেও থাকছে ভারী বৃষ্টির সতর্কতা। মালদা ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন।
0: ভারতের আবহাওয়া বিভাগ IMD আগামীকাল অরুণাচল প্রদেশ, বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আগামীকাল জম্মু কাশ্মীর, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, মধ্য মহারাষ্ট্র এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে তারা জানিয়েছে। ওড়িশা, ছত্রিশগড়, কর্ণাটক, কেরালা, মাহে, কোঙ্কন, গোয়া, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকেল এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর আগামী 2 দিন মধ্যপ্রদেশ, বিদর্ভ, তেলেঙ্গানা, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং লাক্ষাদ্বীপে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
1: ভারতের তন্বী শর্মা তাইপেই ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। তাইওয়ানে আজ ফাইনালে 17 বছরের তন্বী ভিয়েতনামের থুইলিন নগওয়েনকে হারিয়ে দিয়েছেন। তাইপেই ওপেনে এতদিন পর্যন্ত সাইনা নেহওয়াল ছাড়া ভারতের আর কেউ এই খেতাব জয় করতে পারেনি। 18 বছর পর তন্বী দ্বিতীয় ভারতীয় হিসাবে খেতাব জয় করলেন।
0: গ্লাসগোয়ে কমনওয়েলথ গেমস 2026-এর সমাপ্তি সমারোহ শুরু হবে আজ ভারতীয় সময় রাত 1:30 নাগাদ। বক্সিংয়ে রেকর্ড 7টি স্বর্ণপদক জয়ের সুবাদে ভারত 13টি সোনা, 17টি রূপো ও 9টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকার চতুর্থ স্থানে রয়েছে। মহিলাদের বিভাগে জেসমিন ল্যাম্বোরিয়া, প্রীতি পাওয়ার, প্রিয়া ঘাঙ্গাস, সাক্ষী চৌধুরী ও অরুন্ধতী চৌধুরী শিরোপা জিতেছেন। অন্যদিকে পুরুষদের বিভাগে সোনা জিতেছেন সচিন সিওয়াচ ও অঙ্কুশ পাংঘাল। মহিলাদের 75 কেজি বিভাগে অলিম্পিকে পদকজয়ী লাভলিনা বরগোহাঁই রৌপ্য পদক পেয়েছেন এবং পুরুষদের নিজ নিজ ওজন শ্রেণীতে যদুমন সিং ও নরেন্দ্র বেরওয়াল ও রানার্স আপ হয়েছেন। ভারতের জুডোকারাও ইতিহাস করেছেন। জুডোয় হর্ষ সিং ও অস্মিতা দে ভারতের প্রথম স্বর্ণপদকজয়ী হওয়ার গৌরব অর্জন করেছেন। পাশাপাশি যামিনী মৌর্য রূপ এবং উন্নতি শর্মা ব্রোঞ্জ পদক পেয়েছেন। প্যারা অ্যাথলেটরাও 3টি স্বর্ণপদক জিতেছেন।
1: কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠানে আহমেদাবাদ আনুষ্ঠানিকভাবে কমনওয়েলথ গেমসের পতাকা এবং হোস্ট ব্যাটন গ্রহণ করবে। এই প্রতীকী হস্তান্তরের মধ্য দিয়ে 2030 সালের কমনওয়েলথ গেমসের আয়োজক হিসেবে আহমেদাবাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। উল্লেখ্য, 2030 সালেরই আসরটি হবে এই কমনওয়েলথ গেমসের শতবর্ষ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। বিকশিত ভারতের স্বপ্ন পূরণে তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য প্রাথমিক শর্ত। মাদকাসক্তি রুখতে 100 সপ্তাহব্যাপী জন অংশীদারিত্ব অভিযানের সূচনায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
0: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি থানার কাছে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত 14 জনের মৃত্যু।
1: সন্ত্রাসবাদে মদত যোগানো বন্ধ করলে পাকিস্তানের সঙ্গে সহায়তায় প্রস্তুত নতুন দিল্লি, বললেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা।
0: আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে নানান অনুষ্ঠানের আয়োজন।
1: তাইপেই ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলস খেতাব জিতে নিলেন ভারতের তন্বী শর্মা।
0: গ্লাসগোয়ে কমনওয়েলথ গেমস 2026-এর সমাপ্তি সমারোহ আজ রাতে। 2030 সালে এই প্রতিযোগিতা হবে ভারতের আহমেদাবাদে।
1: আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে হারানো দিনের গান।

নমস্কার শ্রোতা বন্ধুরা, হারানো দিনের গানের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাতে আজ স্টুডিওতে রয়েছি আমি আম্রপালি ঘোষ মিত্র। অগস্ট মাসের প্রথম রবিবার মানেই বন্ধুত্বের উদযাপন, তাই বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করতে হারানো দিনের গানের আজকের আয়োজন বন্ধু বিনে প্রাণ বাঁচে না। গল্পে গানে আজ শোনাব চিরন্তন বন্ধুত্বের কিছু কথা। এগিয়ে যাই তবে আজকের প্রথম গান সুমিত্রা সেনের কণ্ঠে।

প্রিয় বজরার বাড়িতে হঠাৎই একটা দৃশ্যে চোখ আটকে গেল রবীন্দ্রনাথের। তিনি দেখলেন স্ত্রী মৃণালিনী দেবী ও তাঁর বন্ধু অমলা দাস একান্ত আলাপচারিতায় মত্ত। তাদের গল্প গান হাসিতে যেন প্রকৃতিও ভরে উঠছে। এই গানটি সেই দৃশ্যেরই ফসল। এমন অন্তরঙ্গতা অবশ্য কবির নিজের জীবনেও ছিল। রবীন্দ্রনাথ ও জগদীশচন্দ্র বসু অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। কবিপুত্র রথীন্দ্রনাথ লিখেছেন, একজন বিজ্ঞানী, অন্যজন কবি, এদের মধ্যে যে আকর্ষণ ছিল সে কেবল বন্ধুত্ব বললে সম্পূর্ণ বলা হয় না, পরস্পরের মধ্যে একটি গভীর অন্তরঙ্গ সম্বন্ধ ছিল। কথাবার্তা গল্প করার মধ্যে ভাব বিনিময়ের চেষ্টা যেন সর্বদাই চলত। নতুন গল্পের প্লট বা যে প্রবন্ধ লিখছেন তার বিষয়বস্তু নিয়ে বাবা মশাই আলোচনা করতেন। জগদীশচন্দ্র তাঁর উদ্ভাবিত নতুন যন্ত্রের কথা বলতেন, নতুবা বলতেন জড় জীবের মধ্যে কী সব অদ্ভুত মিল তিনি সেই যন্ত্রের সাহায্যে আবিষ্কার করেছেন। দুজনের চিন্তাধারা সম্পূর্ণ ভিন্ন পথে চললেও তারা যেন যথেষ্ট খোরাক পেতেন পরস্পরের আলোচনা থেকে। চিরন্তন বন্ধুত্বের এমন আরও অনেক গল্প আজ আপনাদের সঙ্গে ভাগ করে নেব, তবে অনুষ্ঠান তো গানকে বাদ দিয়ে নয়, তাই বাকি কথা গানের ওপারে রেখে এবারে রইলেন অগ্নিদেব বন্দ্যোপাধ্যায়, অগ্নিভোগ বন্দ্যোপাধ্যায়।

পুকুরে একটি ছেলেকে ডুবে যেতে দেখে এক চাষির ছেলে তার বাবাকে খবর দেয়। চাষিও এক মুহূর্ত সময় নষ্ট না করে জলে ঝাঁপিয়ে পড়ে ছেলেটিকে উদ্ধার করেন। কৃতজ্ঞতা স্বরূপ সেই ছেলেটির ধনী বাবা চাষির ছেলেটির পড়াশোনার দায়িত্ব নেন। দুই ছেলের মধ্যে বন্ধুত্ব ক্রমশ গভীর হতে থাকল। পড়াশোনায় অত্যন্ত মেধাবী দুটি ছেলের পছন্দের বিষয় অবশ্য সম্পূর্ণ আলাদা ছিল। ধনী ব্যক্তির ছেলেটির পছন্দ ছিল রাজনীতি, আর চাষির ছেলেটিকে আকর্ষণ করত চিকিৎসা বিজ্ঞান। স্নাতক হবার পর একজন মন দেয় অণুজীব নিয়ে গবেষণায়, আর একজন রাজনীতিতে। গবেষক বন্ধুর এক একটা গবেষণাপত্র যখন চিকিৎসা দুনিয়ায় আলোড়ন ফেলছে, তখন আর এক বন্ধুর নেতৃত্বদানের ক্ষমতা আকৃষ্ট করছে ইংল্যান্ডের যুব সমাজকে। জানেন এ দুজন কে? সেই

চাষির ছেলে হলেন বিশ্ববন্দিত বিজ্ঞানী পেনিসিলিনের আবিষ্কারক স্যার আলেকজান্ডার ফ্লেমিং, আর তার বন্ধুটি হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। আজ এমনই সব বিরল অমর বন্ধুত্বের কাহিনী তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে। আসলে বাংলা ছবিতে বন্ধুত্বের উদাহরণ বা অভিনয় ও সঙ্গীত জগতের বিভিন্ন শিল্পীদের মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে সাম্প্রতিককালে বেশ কিছু অনুষ্ঠান আপনারা শুনেছেন, তাই আজ একটু স্বাদ বদলের চেষ্টা। তবে হ্যাঁ, বন্ধুত্বের রঙে রাঙা বাংলা গানগুলো শোনা থেকে আপনাদের কখনোই বঞ্চিত করব না। এবারের গান বিরতিতে রইলেন হেমন্ত মুখোপাধ্যায়।

ইংরেজ লেখিকা ভার্জিনিয়া ওলফ বলেছিলেন, কেউ কেউ পুরোহিতের কাছে যায়, কেউ কবিতার কাছে, আমি যাই বন্ধুর কাছে। সত্যি তো, বন্ধুর কাছে যখন খুশি তখনই তো যাওয়া যায়। সেক্ষেত্রে বন্ধুত্ব একদিনের নয়, প্রতিদিনের উদযাপন হওয়া উচিত। তাহলে বিশেষ একটা দিন এই উদযাপনের কারণ কি? শোনা যায়, 1935 সালে আমেরিকার সরকার এক ব্যক্তিকে হত্যা করেছিল। দিনটি ছিল অগস্টের প্রথম শনিবার। তার প্রতিবাদে পরদিনই ওই ব্যক্তির এক বন্ধু আত্মহত্যা করেন। এরপর থেকে জীবনের নানা ক্ষেত্রে বন্ধুদের অবদানের প্রতি সম্মান জানাতে আমেরিকান কংগ্রেস 1935 সালে অগস্টের প্রথম রবিবারকে বন্ধুত্ব দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। সেই থেকেই বন্ধুত্ব দিবস খুব জনপ্রিয় হয়ে ওঠে এবং আন্তর্জাতিক বন্ধুত্ব দিবসের রূপ লাভ করে। কার্ড, উপহার, ফ্রেন্ডশিপ ব্যান্ড আদান প্রদানের ঊর্ধ্বে এই দিনটা কিন্তু ফ্ল্যাশব্যাকে ফেরার দিনও বটে। যেমন ধরুন, আজ সকালেই আপনার ফোনে বন্ধুত্ব দিবসের বিশেষ বার্তা পাঠিয়েছেন আপনার ছোটবেলার এক বন্ধু, যিনি হয়তো অনেক দিন দেশ ছাড়া। এক লহমায় আপনি তখনই ফিরে গেলেন সেই ছোট্টবেলার স্মৃতিতে। অথবা যারা এমন উদযাপন কোনোদিন করার সুযোগই পাননি, তাঁরাও ছোটদের দেখে হয়তো মনে মনে পৌঁছে যান ছেলেবেলার সেই সব দিনগুলিতে, কি তাই তো? চলুন এবার আমিও আপনাদের গানে গানে আর একবার ফিরিয়ে নিয়ে যাই আপনাদের সেই ফেলে আসা অতীতে। স্মৃতিবিজড়িত গানে এবার প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

সময়ের সাথে গঙ্গাজল, মৌরি ফুল, বকুল ফুল, সৈরা আজ বেস্টি হয়েছে, কিন্তু আবেগটা একই রয়ে গেছে। সাহিত্য থেকে বাস্তব জীবনের পুকুর ঘাটে, বাড়ির ছাদে, দাওয়ার মাদুরে মেয়েদের সুখ দুঃখের কত যে ছবি ধরা আছে। রাধার দুই প্রিয় সখী ললিতা আর বিশাখা হোক, বা শকুন্তলার প্রিয় অনুসূয়া আর প্রিয়ম্বদা, শেক্সপিয়ারের দ্য মার্চেন্ট অব ভেনিসে পোর্শিয়া আর নেরিসা হোক, বা রবীন্দ্রনাথের চোখের বালিতে বিনোদিনী আর আশালতা, সই পাতানোর নিদর্শন রয়েছে সর্বত্র। পিছিয়ে নেই পুরুষরাও, চাচা চৌধুরী আর সাবু বা হাঁদা ভোঁদারা কমিক্সের পাতা থেকে উঠে এসে আমাদেরও বন্ধু হয়েছে। হ্যারি, রোনাল্ড, হারমিওনিরাও চিরস্থায়ী আসন পেয়েছে পাঠকের মনে। অসমবয়সী হলেও কাবুলিওয়ালার সাথে মিনির বন্ধুত্ব কিন্তু জমে উঠেছিল। আবার বাড়ি থেকে পালিয়েতে শিবরাম চক্রবর্তীও কাঞ্চনের সাথে বন্ধুত্ব করিয়েছিলেন আর এক মিনির। আর আমাদের সবার প্রিয় গুপি বাঘা তো আছেই, গান আর ঢোল নিয়ে সব সময় তৈরি হয়। তাহলে আর দেরি কিসের? অনুপ ঘোষালের কণ্ঠে হয়েই যাক এবার একটা গান।

0: সাহিত্যের আঙিনায় বন্ধুত্ব কি শুধু মানুষে মানুষে? প্রফুল্ল রায়ের কাহিনী অবলম্বনে বুদ্ধদেব দাশগুপ্তের ছবি চরাচর, সেখানে বন্ধুত্ব গড়ে ওঠে পাখির সঙ্গে মানুষের। টিনটিনের সঙ্গে তার পোষ্য স্নোইও তো জুটি বেঁধে চালাতো গোয়েন্দাগিরি। টারজান বা মৌগলিরও বন্ধু ছিল প্রকৃতি ও পশুর দল। বাস্তব জীবনেও খুঁজে পাওয়া যায় এমন বিরল বন্ধুত্ব। শোনা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একজন সেনার পালিত কুকুর সেই সেনা মারা যাওয়ার পর তার জন্য কবরের ব্যবস্থা করেছিল। বন্ধুত্ব তো এমনই, সব কিছুর ঊর্ধ্বে এক সংজ্ঞাহীন ভালোবাসার ডাক, যে ডাক শোনা যায় বাদশা ছবিতেও। এবারের গান সেই ছবি থেকে, রইল রানু মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: শোন শোন শোন মজা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আরও একটা উল্লেখযোগ্য ঘটনার সাক্ষী হয়েছিল এক জার্মান পরিবার। মা ও ছেলে একসঙ্গে বড়দিনের ভোজ উপভোগ করার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ দরজায় এসে দাঁড়াল সশস্ত্র ও আহত আমেরিকান সৈন্যরা। বলাই বাহুল্য যে শত্রু সৈন্যদের আশ্রয় দেওয়া ছিল সেই সময় জার্মান নাগরিকদের পক্ষে সবচেয়ে বিপজ্জনক কাজ। কিন্তু সেই মহিলা সৈন্যদের ভেতরে ঢুকতে দিতে এবং তাদের ক্ষতের শুশ্রূষা করতে দ্বিতীয়বার ভাবেননি। তারপর আবার দরজায় টোকা, উত্তেজনা আরও বেড়ে গেল। এবার দরজায় দাঁড়িয়ে নাৎসি সৈন্যরা। ভয়কে দ্রুত সামলে নিয়ে সেই মহিলা উভয় পক্ষকেই তাদের অস্ত্র তাঁর হাতে তুলে দিতে বললেন এবং সেই রাতে কোনো হত্যাকাণ্ড যেন না ঘটে সেই দাবি জানালেন। তারপর সবাই মিলে চলল বড়দিনের শান্তিপূর্ণ নৈশভোজ। কিন্তু এই বিরল বন্ধুত্বের গল্প এখানেই শেষ হয়ে যায়নি। পরদিন সকালে আমেরিকান সৈন্যরা খানিক সেরে উঠলে নাৎসি সৈন্যরা তাদের নিজেদের কোয়ার্টারে ফিরে যাওয়ার পথ দেখিয়ে দিল এবং নাৎসি অধিকৃত এলাকাগুলো এড়িয়ে চলার পরামর্শ দিল। যুদ্ধবিধ্বস্ত সেই সময়ে এমন একটা বন্ধুত্বপূর্ণ ঘটনা তো চিরন্তন বটেই। এবারের গান ছুটি ছবি থেকে, রইল প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

চিরন্তন বন্ধুত্বের গল্প আর বন্ধুত্বের রঙে রাঙানো গানে সাজানো আজকের হারানো দিনের আসর, হারানো দিনের গানের আসর। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আসর চলবে আরও বেশ কিছুটা সময় জুড়ে। তবে সময় নামক বন্ধুটিকে তো উপেক্ষা করা যায় না তার নির্দেশ মেনে, তাই এবারে জানিয়ে দেব আগামীকালের আসর কিভাবে প্রস্তুত হয়ে আসছে আপনাদের জন্য।

বিজয়িনীর চিরশ্রীর গল্পটা মনে পড়ে? এমনই এক গল্পের কুমার তো মিনু ক্যাফের সঞ্জয়ও। আবার আশিতে আসিও না ছবির সদানন্দকেই বা মনে না করে উপায় কি? ডাল ভাতের মধ্যবিত্ত জীবনকে তারা প্রত্যেকেই ভরিয়ে তুলেছিলেন পরমান্নের সুগন্ধে। ছাপোষা বাঁচার ক্লান্তি থেকে কেউ খুলেছেন ব্যবসা, তো কেউ তারুণ্য হেঁকেছেন আশিতে। আসলে এভাবেই তো বোনা হয় আটপৌরে জীবনের নকশিকাঁথা। তাই আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গানে আর গল্পে এবার তেমনই কিছু মুহূর্তকে খুঁজে দেখতে কান পাতুন ঠিক রাত 11টায় প্রিয়াঙ্কা ভট্টাচার্যের সঙ্গে। আগামীকাল মৈত্রী প্রচার তরঙ্গে হারানো দিনের গান শুনতে ভুলবেন না।

স্বপন বসুর কণ্ঠে এক পরম বন্ধুত্বের গানের সাথেই আবার ফিরে এলাম আজকের আসরে। এক চিরন্তন বন্ধু শ্রীকৃষ্ণ, সুদামা, অর্জুন বা রাধা সহ গোপিনীদের কাছে তিনি বাঁধা পড়েছেন। আসলে ভক্তি আর প্রেম দুই অনুভূতিই তো পূর্ণতা পায় বন্ধুত্বে। গৃহের বাঁধন অস্বীকার করে ঈশ্বর বা পরম আরাধ্য সেই বন্ধুর টানে ব্যাকুল হয়ে ওঠার কথাই তো বলে এই গান। বন্ধুত্ব দিবসে তাই এই গানকে কিছুতেই উপেক্ষা করতে পারিনি। আবারও কথায় কথায় পাড়ি দেওয়া যাক বিদেশে। আসি চিত্রশিল্পী পাবলো পিকাসো ও কবি গিয়োম অ্যাপোলিনিয়ারের বন্ধুত্বের কথায়। তাঁদের প্রথম দেখা 1905 সালে। গিয়োম ছিলেন প্যারিসের অন্যতম শ্রেষ্ঠ চিত্র ও কাব্য সমালোচক। পিকাসোর শিল্পচর্চাকে আরও বড় করে মেলে ধরতে গিয়োমের ভূমিকাকে একেবারেই অস্বীকার করা চলে না। স্বল্পায়ু গিয়োমের মৃত্যু হয় 1918 সালে, কিন্তু পিকাসো পেয়েছেন দীর্ঘ জীবন। পিকাসো গিয়োমের বইয়ের প্রচ্ছদ এঁকে দিয়েছেন, তাঁর প্রতিকৃতিও তৈরি করেছেন। একসঙ্গে পিকাসো ও গিয়োম একটি চিঠি পড়ছেন এমন একটা ছবি পিকাসো এঁকেছেন 1921 সালে। সারা জীবন বারবার তিনি মনে করেছেন বন্ধু গিয়োমের কথা। পিকাসো ও গিয়োমের অমর বন্ধুত্বের কথা শোনার পরে গান তো শুনতেই হয়। ভাষার সীমাবদ্ধতা পেরিয়ে অনুভূতিটুকু যে সব ক্ষেত্রে একই, তা মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া এই গানে স্পষ্ট।

সালভাদর দালি, ফেদেরিকো গার্সিয়া লোরকা এবং লুই বুনুয়েল যথাক্রমে চিত্রকলা, কবিতা ও নাট্যকলা এবং সিনেমা সংস্কৃতির তিন শাখায় এই তিনজন স্প্যানিয়ার্ডই স্ব ক্ষেত্রে একেবারে প্রথম সারিতে অবস্থান করছেন। এই তিন বন্ধুর পরিচয় ও ঘনিষ্ঠতার শুরু মাদ্রিদের একটি স্টুডেন্ট হলে থাকতে গিয়ে। বুনুয়েলের কথা থেকে জানা যায়, মাঝে মাঝে স্টুডেন্ট হলের বাগানে তিনি নিবিড় মনে লোরকার নিজের লেখা কবিতা আবৃত্তি শুনতেন, আর সেই কবিতাগুলোরই অনেক চিত্র ফুটিয়ে তুলতেন তাঁর চলচ্চিত্রে। ঘণ্টার পর ঘণ্টা লোরকা আর বুনুয়েলের আইডিয়া শুনতে শুনতে ছবি আঁকতেন দালি। এই পারস্পরিক কাজের প্রতি প্রভাবটাই তাদের নিজ নিজ ক্ষেত্রে করে তুলেছিল সেরা আর সেরা। এই তিন বন্ধুর হাত ধরে বিশ্ব দেখেছে নতুন আলো। তিন বন্ধুর উদ্দেশ্যে এবার গানেও তিন বন্ধু। অজানা শপথ ছবির গানে রইলেন হেমন্ত মুখোপাধ্যায়।

আবার ফিরে আসি বঙ্গে। এবার ফিরে দেখা যাক শক্তি চট্টোপাধ্যায় ও সুনীল গঙ্গোপাধ্যায় জুটিকে। তাঁদের মধ্যেও ছিল দারুণ বন্ধুত্ব। আমৃত্যু তাঁরা ছিলেন একে অপরের শুভাকাঙ্ক্ষী। 70-এর দশকে শক্তি আর সুনীল দুজনেই কবি হিসেবে ছিলেন প্রচণ্ড জনপ্রিয়। তাঁদের কবিতা মানেই তুমুল কাটতি। তবে শক্তির খামখেয়ালিপনার কারণে প্রায়ই তাঁকে শাসন করতেন সুনীল। তিনি যেমন শক্তির বন্ধু ছিলেন, তেমনই ছিলেন অভিভাবকও। সুনীলের স্ত্রী স্বাতী গঙ্গোপাধ্যায়কে শক্তি একবার অনুযোগ করে বলেছিলেন, তোমার বর আমাকে মেরেছে, এরপর থেকে আমি কানে একটু কম শুনি। এই জুটিকে কোন গান দিয়ে সাজানো যায় বলুন তো? দুই সাহিত্যিক বন্ধুর জন্য বেছে নেব সেই গান যা পর্দায় এক সঙ্গীতজ্ঞ আর এক লেখক বন্ধুত্বের কথা বলে। একটুকু ছোঁয়া লাগে ছবির গান, শোনাব কিশোর কুমার ও হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

ছেলেবেলা থেকেই অভিন্ন হৃদয় দুই বন্ধু নেতাজি সুভাষচন্দ্র বসু ও দিলীপ কুমার রায়। সুভাষ হাসলে এত ভালো দেখায়, এত ভালো আর কিছুতে নয়। সুভাষের স্বভাব মাধুর্য আমায় মুগ্ধ করেছিল। একবার যে তার সাথে কথা বলেছে তার তাকে মনে ধরবেই, সুভাষের গুণই ছিল এই। কথাগুলো বলেছেন দিলীপ কুমার রায় নিজেই। সুভাষচন্দ্র যে ছোটবেলা থেকেই আর পাঁচজন ছেলের থেকে আলাদা ও দেশের মুক্তি সন্ধানে নিবেদিত প্রাণ ছিলেন, এ কথা বোঝাতে গিয়ে দিলীপ কুমার

একটি আধা বিপ্লবী ছাত্র সংগঠনে কল্পনা ও প্রীতিলতার পরিচয় হয় এবং তারা ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন। প্রীতিলতাই কল্পনাকে মাস্টারদার সঙ্গে পরিচয় করিয়ে দেন। কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে লড়াকু অভিযানে সামিল হন তারা। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এমন অনেক বন্ধুত্বের সাক্ষ্য প্রমাণ রয়েছে। সেই সব বন্ধুদের স্মরণ করে রইল এবারের গান।

বন্ধুত্বের এই বিশেষ দিনে চিরন্তন বন্ধুত্বের কথায় সেজে আজকের হারানো দিনের গানের বিশেষ আয়োজন বন্ধু বিনে প্রাণ বাঁচে না, দেখতে দেখতে বিদায় কাল উপস্থিত। প্রতিবারের মতোই শেষ লগ্নে মনে করিয়ে দেব মতামত জানানোর ঠিকানা। অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে ইমেল করুন maitribondhu23@gmail.com ঠিকানায়। এছাড়াও রয়েছে আমাদের একমাত্র ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, যার মাঝে রয়েছে ভি নয় বি, সেখানেও আছে অনুষ্ঠান সংক্রান্ত পোস্ট। নির্দিষ্ট পোস্টের কমেন্ট বক্স রইল আপনার মতামতের প্রতীক্ষায়। আজ রেডিওর দুই পার্কে কথা আর গান দিয়ে জুড়ে রাখার দায়িত্বে ছিলাম আমি আম্রপালী ঘোষ মিত্র। শেষ লগ্নে রইল বন্ধুতার আশ্বাস চেয়ে হাত বাড়িয়ে দেওয়া গান অজানা শপথ ছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। শ্রোতা বন্ধুদের দিকে বন্ধুতার হাত বাড়িয়ে রেখেই শেষ করলাম আজকের হারানো দিনের গানের আসর চিরন্তন মৈত্রীবন্ধনের আশায়। সকলে ভালো থাকুন, শুভরাত্রি বন্ধুরা।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হলো। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 46 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:30 হয়ে 27 সেকেন্ড। শুভরাত্রি।

0: অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন আধুনিক গান, প্রথম তিনটি গান জগন্ময় মিত্রের কণ্ঠে। প্রথম গানটির গীতিকার প্রণব রায়, সুরকার সুবল দাশগুপ্ত।
1: বলেছিলে তাই চিঠি লিখে যাই,

যত লিখে যাই তবু না ফুরায়, চিঠি তো হয় না শেষ, স্মৃতির বিনায় আজও বাজে হায়, প্রথম।

আধুনিক গান শুনছেন জগন্ময় মিত্রের কণ্ঠে। এবারের গানটির গীতিকার মোহিনী চৌধুরী, সুরকার কমল দাশগুপ্ত।

জগন্ময় মিত্রের পর আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়। প্রথম গানটি প্রণব রায়ের কথায়, কমল দাশগুপ্তের সুরে।

মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনছেন আধুনিক গান। এবারের গানটির গীতিকার লক্ষ্মীকান্ত রায়, সুরকার হিমাংশু বিশ্বাস।

শৈলেন রায়ের কথায়, হিমাংশু দত্তের সুরে, মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে শেষ গানটি।

আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। প্রথম গানটির গীতিকার এবং সুরকার সুধীন দাশগুপ্ত।

শুনছেন আধুনিক গান। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের পর এবারের শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। প্রথম গানটি গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়, শ্যামল মিত্রের সুরে।

আধুনিক গান শুনছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এবারের গানটির গীতিকার সুবীর হাজরা, সুরকার সুধীন দাশগুপ্ত।

প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের পর আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী মান্না দে। প্রথম গানটি গৌরী প্রসন্ন মজুমদারের কথায়, কণ্ঠশিল্পীর নিজের সুরে।

আকাশবাণী কলকাতার ডিটিএইচ প্রচার তরঙ্গে শুনছেন আধুনিক গান। মান্নাদের পরে এবারের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। প্রথম গানটি লিখেছেন প্রণব রায়, সুর দিয়েছেন রবীন চট্টোপাধ্যায়।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের পর আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়। প্রথম গানটি পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, প্রশান্ত ভট্টাচার্যের সুরে।

শুনছেন আধুনিক গান। তরুণ বন্দ্যোপাধ্যায়ের পর এবারের শিল্পী সুমন কল্যাণপুর। প্রথম গানটি লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুর দিয়েছেন রতু মুখোপাধ্যায়।

সুমন কল্যাণপুরের পর আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী শ্যামল মিত্র। প্রথম গানটি সলিল চৌধুরীর কথা ও সুরে।

লতা মঙ্গেশকরের গাওয়া এই গানটির সঙ্গে শেষ হল আধুনিক গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা ডিটিএইচ বাংলা পরিষেবায় এখন ছবির গান। প্রথম গানটি হেমন্ত মুখোপাধ্যায় এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের দ্বৈতকণ্ঠে মায়ার সংসার ছবি থেকে। গানটির গীতিকার প্রণব রায়, সুরকার রবীন চট্টোপাধ্যায়।

ছবির গানের অনুষ্ঠানে এবারের গান সোনার খাঁচা ছবি থেকে। প্রথম দুটি গান লতা মঙ্গেশকরের কণ্ঠে।

ছবির গানে এবারের ছবি পিকনিক। সুধীন দাশগুপ্তের সুরে প্রথম দুটি গান গেয়েছেন মান্না দে।

0: কি রাঁচিতেও নয়।
1: পিকনিক ছবি থেকে শেষ দুটি গান আশা ভোঁসলের কণ্ঠে।

শুনলেন পিকনিক ছবির গান। এবারের ছবি সাথী, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে এই ছবির গান। প্রথম গানটি অরুন্ধতী হোমচৌধুরী এবং মান্না দের দ্বৈত কণ্ঠে।

গগনেতে ডাকে দেয়া, আসমান হইল আমি।

হৈমন্তী শুক্লার গাওয়া এই গানটির সঙ্গে শেষ হল আজকের ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় এখন নানা রঙের গান। প্রথম গানটি বনানী ঘোষের কণ্ঠে রজনীকান্তের গান।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন দেশাত্মবোধক গান। এবার পরপর দুটি গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

নানা রঙের গান অনুষ্ঠানে শুনছেন দেশাত্মবোধক গান। এবারের গানটি ক্যালকাটা ইউথ কয়ারের পরিবেশনায়, শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায়, ভূপেন হাজারিকার সুরে।

নানা রঙের গানে শুনছেন দেশাত্মবোধক গান। ক্যালকাটা ইউথ কোয়ারের পরিবেশনায় এবারের গানটি শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায়, পরিমল দাশগুপ্তের সুরে।

0: শুনছেন নানা রঙের গান। এবার রজনীকান্তের গান অর্ঘ্য সেনের কণ্ঠে।
1: যদি

আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এবার নজরুল গীতি, পরপর দুটি গান মোহাম্মদ রফির কণ্ঠে।

পান্নালাল ভট্টাচার্যের গাওয়া এই ভক্তিগীতির সঙ্গেই শেষ হল আজকের নানা রঙের গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর প্রথম নিবেদনে শুনছিলেন সেতার পরিবেশনা, শিল্পী সমন্বয় সরকার, রাগ ভূপাল টোরি। এখন সময় আজকের প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনের। শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্যের পরিবেশনায় গিটার, রাগ ভৈরবী।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে এতক্ষণ শুনছিলেন গিটার পরিবেশনা, শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য, রাগ ভৈরবী। এই পরিবেশনার সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের মতো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। 107 FM রেনবো, নিউজ অন AIR অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত

0: প্রভাতী এবং পাঁচটা থেকে সকাল ছটা পর্যন্ত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। পরপর এই তিনটি অনুষ্ঠান সঙ্গে নিয়ে সৌম্যকান্তি আপনাদের সঙ্গে রয়েছি 107 FM রেনবোয়ে। ঘড়িতে ঠিক ভোর পাঁচটা, পাঁচটা মানে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। আজকে আরেকটি নতুন দিন শুরু হয়ে গিয়েছে রাত ১২টার পর থেকে। 2 অগস্ট 2026 রবিবার পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছি 3 অগস্ট 2026 সোমবার। আজ 3/8/2026 সোমবার, আরেকটি নতুন দিন, নতুন আশা উৎসাহ উদ্দীপনা, এইভাবেই নতুন করে আমাদের এগিয়ে চলা। সমস্ত বাধা বিপত্তি প্রতিবন্ধকতা সব কিছুকে পেছনে ফেলে রেখে আবার নতুন আশা উৎসাহ সব কিছুকে সঙ্গী করে এগিয়ে চলা। অনুষ্ঠানের শুরুতেই আপনারা যেরকম বিগত যে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে ছিলাম জুলাই মাসে, রবি ঠাকুরের লেখা অনুদিত কাব্যগ্রন্থের অন্তর্গত দুটি রচনা আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম। আজকে সেই কাব্যগ্রন্থেরই তৃতীয় রচনা, তারা ও আঁখি। কাল সন্ধ্যাকালে ধীরে সন্ধ্যার বাতাস বহিয়া আনিতেছিল ফুলের সুবাস। রাত্রি হল, আধারের ঘনীভূত ছায়ে পাখিগুলি একে একে পড়িল ঘুমায়। প্রফুল্ল বসন্ত ছিল ঘেরি চারিধার, আছিল প্রফুল্লতর যৌবন তোমার। তারকা হাসিতেছিল আকাশের মেয়ে, ও আঁখি হাসিতেছিল তাহাদের চেয়ে। দুজনে কহিতেছিল কথা কানে কানে, হৃদয়ে গাহিতেছিল মিষ্টতম তানে। রজনী দেখিনি অতি পবিত্র বিমল, ও মুখ দেখিনি অতি সুন্দর উজ্জ্বল। সোনার তারকাদের ডেকে ধীরে ধীরে কহিন, সমস্ত স্বর্গ ঢাকল এর শিরে। বলিন, আখিরে তব গো আঁখি তারা, ঢাল গো আমার পরে প্রণয়ের ধারা। শুনছিলেন তারা ও আঁখি, অনুদিত কবিতা কাব্যগ্রন্থের অন্তর্গত রচনা। আজকের আনন্দধ্বনি অনুষ্ঠান, অনুষ্ঠানের একেবারে শুরুতেই শিল্পী নন্দিনী চৌধুরীর একক কণ্ঠে যে রাতে মোর দুয়ার গলি। শিল্পী নন্দিনী চৌধুরী, তার কণ্ঠে যে রাতে মোর দুয়ার গলি। 107 FM রেনবো, নিউজ অন এআইআর অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন।
1: দীর্ঘ জীবনী রূপান্তে এসে রবীন্দ্রনাথ বলছেন, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। বস্তুত সুদীর্ঘ জীবন পথে কবিকে অতিক্রম করে যেতে হয়েছে অসংখ্য শোক, আঘাত, বেদনা, অসহনীয় পারিবারিক শোক, বন্ধু বিয়োগ ব্যথা, সামাজিক আঘাত, শ্লেষ, বিদ্রূপ, সবই তাঁকে সইতে হয়েছে জীবনভর। অন্য অনেক জীবনের তুলনায় হয়তো কিছুটা বেশি, কিন্তু আমরা সবিস্ময়ে লক্ষ্য করি, এই বিপুল শোকতাপ থেকে বহু ক্ষেত্রে কবি মুক্তি খুঁজছেন, মুক্তি পাচ্ছেন গানের মধ্যে দিয়ে। শোক জন্ম দিচ্ছে গানের, হাহাকার রূপান্তরিত হচ্ছে শান্ত স্নিগ্ধ সুরে, বাণীতে। জীবন দেবতার উপর তাঁর অবিচল আস্থা তাকে উত্তরণ দিচ্ছে শোকের ঊর্ধ্বে, ব্যথার বাইরে। মানব জাতির ইতিহাস সংগ্রামের ইতিহাস। পৃথিবী কবিতায় রবীন্দ্রনাথ জানিয়ে দিচ্ছেন, তোমার গাছে গাছে প্রচ্ছন্ন রেখেছ প্রতি মুহূর্তের সংগ্রাম, ফলে শস্যে তার জয়মাল্য হয় সার্থক। জলে স্থলে তোমার ক্ষমাহীন রণরঙ্গভূমি, সেখানে মৃত্যুর মুখে ঘোষিত হয় বিজয়ী প্রাণীর জয়বার্তা। তোমার নির্দয়তার ভিত্তিতে উঠেছে সভ্যতার জয়তরুণ, ত্রুটি ঘটলে তার পূর্ণ মূল্য শোধ হয় বিনাশে। তাই আঘাতে আঘাতে দীর্ণ জীবন নিয়ে তার কোনো অভিযোগ নেই জীবন দেবতার কাছে, বরং তিনিই বলতে পারেন, আঘাত সে যে পরশ তব সেই তো পুরস্কার। আজন্মকাল ধ্রুব সত্য বলে যাকে মেনে এলেন, জীবনের শেষ প্রান্ত

সৌম্যকান্তির সঙ্গে রয়েছি 107 FM রেনবোতে। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন সকলকে স্বাগত। আজকে রাত্রি 3টা থেকে সকাল 6টা পর্যন্ত পরপর 3টি অনুষ্ঠানে আপনাদের সঙ্গী সৌম্যকান্তি। প্রথমে 3টা থেকে 4টা পর্যন্ত হিন্দু সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় তথা অন্তিম পর্ব, 4টা থেকে 5টা পর্যন্ত শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান।

করতে এসেও সে বিশ্বাস না টলল না। যে ধ্রুবপদে জীবন একবার বাঁধা হল, জীবন ভোর তাকে মিলানোর অকৃত্রিম ও ঐকান্তিক চেষ্টা চলল জীবনে গানে। সত্যকেই অবশেষে ভালোবাসলেন মন প্রাণ দিয়ে, কারণ সত্য যে কঠিন সে কখনো করে না বঞ্চনা। আর এই নির্মম সত্যের রূপ ধরে তাঁর ঈশ্বর, তাঁর সখা, তাঁর দেবতা বারবার ধরা দেন তাঁর কাছে। দুঃখের ঝঞ্ঝা ক্ষুব্ধ রাত্রি হঠাৎ সত্রাসে আমার সামনে এসে দাঁড়ায়। আমার চারদিক ঘন তুমিশ্রায় ঢাকা। একসময় ঘোর কাটে, প্রভাতের আলো সহসা আমার উপলব্ধিতে জানিয়ে দেয় অসীম দুঃখের রূপ ধরে এ তো তুমি এসেছ। আমার অন্তহীন মানসিক শূন্যতার উপর তুমি বিরাজ করছো পিতার প্রগাঢ় স্নেহ নিয়ে।

শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি। ঘড়িতে সময় 5:11, 107 FM রেনবো। অনুষ্ঠানের প্রথম গান শুনছিলেন শিল্পী নন্দিনী চৌধুরীর কণ্ঠে। সৌম্যকান্তির সঙ্গে রয়েছি সকাল 6টা পর্যন্ত। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল 6টা থেকে শুনবেন ভোরাই। আজ ভোরাইয়ের উপস্থাপনায় আরজি মৌমিতা। অনুদিত কবিতা কাব্যগ্রন্থের অন্তর্গত সূর্য ফুল। মহিয়সী মহিমার আগ্নেয় কুসুম সূর্য, ধায় লভিবারে বিশ্রামের ঘুম, ভাঙা এক ভিত্তি পরে ফুল শুভ্রবাস, চারিদিকে শুভ্রদল করিয়া বিকাশ, মাথা তুলে চেয়ে দেখে সুনীল বিমানে অমর আলোকময় তপনের পানে, ছোট মাথা দুলাইয়া কহে ফুল গাছে, লাবণ্য কিরণ ছটা আমারও তো আছে। শুনছিলেন সূর্য ও ফুল। এবারে আনন্দধ্বনিতে শিল্পী মোহন সিং এর কণ্ঠে নাটমাল্লার।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি 107 FM রেইনবো, সৌম্যকান্তির সঙ্গে রয়েছি সকাল ছটা পর্যন্ত। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল ছটা থেকে শুনবেন ভোরাই। অনুদিত কবিতা অংশে সম্মিলন। সেথায় কপোতবধূ লতার আড়ালে দিবানিশী গাহে শুধু প্রেমের বিলাপ, নবীন চাঁদের করে একটি হরিণী আমাদের গৃহদ্বারে আরামে ঘুমায়, তার শান্ত নিদ্রাকালে নিঃশ্বাস পতনে প্রহর গণিতে পারি স্তব্ধ রজনীর, সুখের আবাসে সেই কাটাবো জীবন, দুজনে উঠিব মোরা দুজনে বসিব, নীল আকাশের নিচে ভ্রমিব দুজনে, বেড়াইব মাঠে মাঠে উঠিব পর্বতে, শুনিল আকাশ যেথা পড়েছে নামিয়া, অথবা দাঁড়াবো মোরা সমুদ্রের তটে, উপলমণ্ডিত সেই স্নিগ্ধ উপকূল তরঙ্গের চুম্বনেতে উচ্ছ্বাসে মাতিয়া, থর থর কাঁপে আর জল জল জলে, যত সুখ আছে সেথা আমাদের হবে, আমরা দুজনে সেথা হব দুজনের, অবশেষে বিজন সে দ্বীপের মাঝারে, ভালোবাসা বেঁচে থাকা এক হয়ে যাবে, মধ্যাহ্নে যাইব মোরা পর্বত গুহায়, সে প্রাচীন শৈল গুহা স্নেহের আদরে, অবসান রজনীর মৃদু জোছনারে রেখেছে পাষাণ কোলে ঘুম পাড়াইয়া, প্রচ্ছন্ন আধারে সেথা ঘুম আসি ধীরে, হয়তো হরিবে তোর নয়নের আভা, সে ঘুম অলস প্রেমে শিশিরের মতো, সে ঘুম নিভায় রাখে চুম্বন অনল, আবার নূতন করি জ্বালাবার তরে, অথবা বিরলে সেথা কথা কব মোরা, কহিতে কহিতে কথা হৃদয়ের ভাব এমন মধুর স্বরে গাহিয়া উঠিবে, আর আমাদের মুখে কথা ফুটিবে না, মনের সে ভাবগুলি কথায় মরিয়া আমাদের চোখে চোখে বাঁচিয়া উঠিবে, চোখের সে কথাগুলি বাক্যহীন মনে ঢালিবে অজস্র স্রোতে নীরব সঙ্গীত, মিলিবেক চৌদিকের নীরবতা শোনে, মিশিবেক আমাদের নিঃশ্বাসে নিঃশ্বাসে, আমাদের দুই হৃদি নাচিতে থাকিবে, শোনিত বহিবে বেগে দোহার শিরায়, মোদের অধর দুটি কথা ভুলি গিয়া কবে শুধু উচ্ছ্বসিত চুম্বনের ভাষা, দুজনে দুজন আর রব না আমরা, এক হয়ে যাব মোরা দুইটি শরীরে, দুইটি শরীর আহা তাও কেন হল, যেমন দুইটি উল্কা জ্বলন্ত শরীর ক্রমশ দেহের শিখা করিয়া বিস্তার স্পর্শ করে, মিশে যায় এক দেহ ধরে, চিরকাল জলে তবু ভস্ম নাই হয়, দুজনেরই গ্রাস করি দোহে বেঁচে থাকে, মোদের যমক হৃদে একই বাসনা, দণ্ডে দণ্ডে পলে পলে বাড়িয়া বাড়িয়া।

শুনছিলেন শিল্পী কমলিনী মুখোপাধ্যায়ের একক কণ্ঠে গান। অনুষ্ঠান আনন্দধ্বনি, অনুষ্ঠানের মধ্যপথ অতিক্রম করে গিয়েছি আমরা। সৌম্যকান্তির সঙ্গে রয়েছি সকাল ছটা পর্যন্ত। সম্মিলন লেখাটির পরবর্তী অংশ। তেমনি মিলিয়া যাবে অনন্ত মিলন, এক আশা রবে শুধু।